একশোষাট মেগাহার্টজ এফএম রেইনবোয় শুনছেন আনন্দধ্বনি, রবীন্দ্রনাথের গান এবং আপনাদের সঙ্গে স্টুডিওতে আমি তপারুতি। মূলত বাউলঙ্গের গান শুনছি আজ বিভিন্ন পর্যায়ে। এরপরের শিল্পী প্রথমে পূরবী মুখোপাধ্যায়, তারপরে হেমন্ত মুখোপাধ্যায়।

আজকের আনন্দধ্বনির শেষ শিল্পী অশোকতরু বন্দ্যোপাধ্যায়। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 মেগাহার্টজ FM রেইনবো।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 31 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 19 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এবার জানিয়ে দেব, আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। আকাশ মূলত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 99% এবং সর্বনিম্ন 69%। গত 24 ঘন্টায় মোট 40.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য সতর্কবার্তা রয়েছে। 11 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূলে এবং সমুদ্র সংলগ্ন এলাকায় ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মাঝে মাঝে এই হাওয়ার গতিবেগ ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই এই সময় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূল ও সমুদ্র সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 12 আগস্ট অর্থাৎ আজ ভোর 5:30 পর্যন্ত সমুদ্রে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে 15 থেকে 17 সেকেন্ড অন্তর অন্তর প্রায় 1.2 থেকে 1.3 মিটার উচ্চতার বড় বড় ঢেউয়ের সম্ভাবনা ছিল। এর ফলে ঢেউ আচমকা উপকূলের দিকে উঠে আসার বা জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই সমুদ্রে নৌকা চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে। পর্যটকদেরও সমুদ্রের ধারে বেড়ানো বা জলক্রীড়ার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। জানিয়ে দিলাম পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য এবং উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের কাছাকাছি যারা আছেন তাদের জন্য সতর্কবার্তা। আকাশবাণী মৈত্রী শুনছেন প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।

যদি জিজ্ঞাসা করা যায় যে কোন অনুরাগ সম্পূর্ণরূপে নির্বিষ, তবে তাহার এক উত্তর এই যে ঈশ্বরানুরাগ। তা ভিন্ন আর আর সমস্ত অনুরাগই জগৎ সংসারকে দুই পক্ষে বিভক্ত করে, আত্মপক্ষ এবং পরপক্ষ। কারো কাছে আমিটি কেবল আপনার, আর সকলেই পর। কারো কাছে আমিটি, স্ত্রীটি, পুত্রটি, কন্যাটি, ভাইটি, ভগ্নিটি পর্যন্ত আপনার, তদ্ভিন্ন আর সকলেই পর। কারো কাছে আমিটি হইতে আপনার স্বজাতি পর্যন্ত আপনার, তাহার ওদিকে সকলেই পর। কারো কাছে আমিটি হইতে স্বদেশ পর্যন্ত আপনার, তাহার ওদিকে সকলেই পর। এই প্রণালীতে লোকে অনুরাগ সোপানে নিচের নিচের পৈঠা হইতে উপরের পৈঠায় পদার্পণ করিতে থাকিলে তাহার আত্মপক্ষ ক্রমশই বিস্তার লাভ করিতে থাকে, তাহাতে আর ভুল নাই। কিন্তু পক্ষী শাবক যতদিন না মুক্ত আকাশে উড়িতে শেখে, ততদিন তাহার পক্ষ বিস্তারের প্রকৃত সার্থকতা হয় না, ততদিন তাহার উত্থানের সঙ্গে পতন জোড়া।

লাগানো থাকে। লোকে যতদিন না ঈশ্বর অনুরাগের মুক্ত সমীরণে উত্থান করে, ততদিন তাহার আত্মপক্ষের সঙ্গে একটা না একটা পরপক্ষ জোড়া লাগানো থাকিতেই যায়। ততদিন হয় এ বাড়ির দ্বারের সম্মুখে ও বাড়ি, নয় এ জাতির দ্বারের সম্মুখে ও জাতি, নয় এ দেশের দ্বারের সম্মুখে ও দেশ। অষ্টপ্রহর চক্ষু রাঙাইয়া দাঁত মুখে চাইতে থাকে। কেবল ঈশ্বর অনুরাগের পয়টায় জগৎশুদ্ধ সকলেই আত্মপক্ষীয়, সেখানে পরপক্ষের মূলেই দাঁড়াইবার স্থান নাই। ইহার কারণ এই যে স্বদেশীয় রাজ্যের বাহিরে যেমন বিদেশীয় রাজ্য, ঈশ্বরের রাজ্যের বাহিরে তাহার সেরূপ কোনো প্রতিপক্ষের রাজ্য স্থান পাইতে পারে না। যেহেতু ঈশ্বর আত্মপর, সমস্ত ব্যাপিয়া সমস্তেরই মূলে এবং সমস্তেরই অভ্যন্তরে অবস্থিতি করিতেছেন। এই জন্য ঈশ্বর অনুরাগী ব্যক্তির একটি প্রধান পরিচয় লক্ষণ এই যে ত্রিজগতে কেহই তাহার পর নহে। জগৎ সংসারের মধ্য হইতে একটি কোনো ব্যক্তি অথবা একটা কোনো পরিবার বা জাতি বা দেশ বাছিয়া লইয়া তাহাতে বিশেষ রূপে আসক্ত হওয়ার নামই লোকে জানে অনুরাগ বন্ধন। কিন্তু যে বিশ্বব্যাপী অনুরাগ কাহাকেও না বাছিয়া সকলেরই প্রতি সদ্ভাবের ক্রোর প্রাতিয়া দেয়, তাহাকে চক্ষের সমক্ষে বিরাজমান দেখিলেও খুব একজন পাকা জহরি ব্যতীত যে সে লোকে তাহাকে চিনিতে পারে না। তাহার মুখের পানে তাকাইয়া লোকে ভাবে যে এ আবার কিরূপ অনুরাগ। সকলকে ছাড়িয়া একজনকে ভালোবাসার নামই তো আমরা জানি ভালোবাসার পরাকাষ্ঠা। সকলকে ভালোবাসা আবার কিরূপ? সকলকে ভালোবাসা আর কাহাকেও ভালো না বাসা দুই সমান। এ তো অনুরাগ নহে, এ এক প্রকার বিরাগ। একে আমরা বৈরাগ্য বলিতে পারি, অনুরাগ কোনো মতেই বলিতে পারি না। বাস্তবিক এই কারণেই ঈশ্বর অনুরাগের নাম হইয়াছে বৈরাগ্য।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আজ শুনলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান প্রথম আলো। শুনবেন ধ্রুপদ, পণ্ডিত ফাল্গুনী মিত্র, রাগ ভৈরব এবং যোগিয়া।

0: প্রথম আলো অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। শুনছিলেন ধ্রুপদ পণ্ডিত ফাল্গুনী মিত্র। একটু পরেই শুনবেন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে আমেরিকা। আলোচনার মাধ্যমে রাশিয়ার জ্বালানি তেলে কর সংক্রান্ত সমস্যার সমাধান সম্ভব হবে বলে তারা আশাবাদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চারধাম যাত্রা সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। ডোনাল্ড কাপ ফুটবলে আজ গ্রুপ ডির ম্যাচে নেরোকা রেংদায়ের পরস্পরের মুখোমুখি হবে। গ্রুপ বির ম্যাচে মোহামেডান স্পোর্টিং ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। মার্কিন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলর পিটার নাভারো বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক রয়েছে। রাশিয়ার জ্বালানি তেলে কর সংক্রান্ত সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব হবে বলে তারা আশাবাদী। সম্প্রতি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বহুমুখী ও সার্বিক ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করতে সচেষ্ট হয়েছে। উল্লেখ্য, গত 7 আগস্ট মার্কিন সেনেটে একটি বিল পাশ হয় যেখানে বলা হয়েছে ভারত ও চীন সহ যেসব দেশ রাশিয়া থেকে তেল গ্যাস আমদানি অব্যাহত রেখেছে প্রয়োজনে সেই সব দেশের পণ্যের ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট। এই প্রেক্ষিতে পিটার নাভারোর এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। গতকাল এই বিলটি লোকসভায় পাশ হয়েছে। পাশাপাশি আজ রাজ্যসভায় জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 আলোচনা এবং পাশ করার জন্য উত্থাপন করা হবে। গতকাল এই বিলটি লোকসভায় পাশ হয়েছে। বিলটির মূল লক্ষ্য হল জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন 1962 সংশোধন করা। প্রস্তাবিত এই আইনের ফলে রাজ্য সরকারগুলি সমবায় উন্নয়নের কাজে যুক্ত কোনো সংস্থাকে নিগমের তহবিল থেকে অর্থ সাহায্য প্রদান করতে পারবে। পাশাপাশি নিগম সরাসরি কোনো সমবায় সমিতি বা সমবায়ে নিয়োজিত উন্নয়ন সংস্থাকে ঋণ ও অনুদানও প্রদান করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী ট্রাম্প অব দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগল প্রকাশ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতির এই আত্মজীবনীতে তাঁর জীবনের নানা অভিজ্ঞতা, লড়াই ও কৃতিত্বের কথা উঠে এসেছে।

0: সংসদে গতকাল ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভা গতকাল এই বিলে অনুমোদন দেয়। লোকসভা আগেই এই বিলটি পাশ করেছিল। আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ রাজ্যসভায় বিলটি উত্থাপন করেন। এই বিলের লক্ষ্য হল বিভিন্ন ট্রাইব্যুনালের কাজের পরিসর বৃদ্ধি করা, সেগুলির চেয়ারপার্সন এবং সংসদের যোগ্যতা, নিয়োগ ও চাকরির শর্তাবলী নির্ধারণের পাশাপাশি ট্রাইব্যুনালগুলির প্রশাসন ও কার্যপদ্ধতির ক্ষেত্রে স্বাধীনতা, স্বচ্ছতা ও সামঞ্জস্য নিশ্চিত করা। এছাড়া এই আইনের মাধ্যমে একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনেরও প্রস্তাব করা হয়েছে। সুপ্রিম কোর্টের কোনো প্রাক্তন বিচারপতি অথবা হাইকোর্টের কোনো প্রাক্তন প্রধান বিচারপতি এর নেতৃত্ব দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971 সংশোধনী হিসেবে গত মাসে সংসদে এই বিলটি পাশ করেছিল। এই আইনের লক্ষ্য হল জাতীয় সঙ্গীত জনগণ মনের মতো জাতীয় স্তোত্র বন্দে মাতরমকেও একই ধরনের আইনি সুরক্ষা প্রদান করা। রাষ্ট্রপতির সম্মতির ফলে বিলটি এখন আইনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরের স্বাধীনতা উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে একযোগে সবাইকে এগিয়ে আসতে বলেন শ্রী মোদী। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় দেশের সকলকে এই উদযাপনে সামিল হয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। হর ঘর তিরঙ্গা অভিযানের আওতায় সবাইকে নিজেদের বাড়িতে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলনের আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
1: आइए 15 अगस्त को आन बान शान से मनाएं, स्वतंत्र सेनानियों को श्रद्धांजलि दें, विकसित भारत का संकल्प लें। हर घर तिरंगा, घर घर तिरंगा, हर मन तिरंगा। आइए हर घर पर तिरंगा लहराइए।
0: এদিকে স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে দেশজুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি ব্যাপক গতি পেয়েছে। দেশের জাতীয় ঐক্যের ভাবনায় সম্মিলিত উদযাপনে সামিল হতে সর্বস্তরের নাগরিকদের অনুপ্রাণিত করছে এই অভিযান।

0: এ খবর পড়ছি আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সঅ্যাঙ্গেলে এআইআর নিউজ কলকাতাতে। উত্তরাখণ্ডে বর্ষার মরশুম অব্যাহত থাকলেও তীর্থযাত্রীদের যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দ্বিতীয় পর্যায়ের যাত্রা শুরুর সাথে সাথে নির্বিঘ্নে এগিয়ে চলেছে চারধাম যাত্রা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা দুর্গম পার্বত্য পথে যাত্রা করে কেদারনাথ ও বদ্রীনাথ ধামে পুজো দিতে পৌঁছাচ্ছেন। শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, বর্ষার বৃষ্টির মধ্যেও তীর্থযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উত্তরাখণ্ডের চারটি প্রধান তীর্থস্থান কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী নিয়েই চারধাম যাত্রা। এদিকে গতকাল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে বর্ষার পরিস্থিতি, চারধাম যাত্রা, কাঁওয়ার যাত্রা, দুর্যোগ মোকাবিলা, জনজন কি সরকার, জনজন কে দ্বার কর্মসূচি, সত্যতা যাচাই অভিযান এবং রাস্তাঘাট গর্তমুক্ত করার মতো বিভিন্ন বিষয় নিয়ে নির্দেশ দেন। বর্ষার পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্ত জেলাশাসককে সতর্কতা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুষ্কর সিং ধামী। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এই সত্যের অপলাপ ঘটানো যাবে না বলে ভারত স্পষ্ট জানিয়েছে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সীমান্ত এলাকার বিষয়ে আলোচনার সময় ভারত সবসময় চীনের কাছে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।
1: অরুণাচল প্রদেশ ভারত কা এক অভিন্ন ও অবিভাজ্য হিসা হ্যায় অর ইহা এক প্রকার সে এক স্বয়ংসিদ্ধ তথ্য ভি হ্যায়। कोई भी चीज इस निर्विवाद वास्तविकता को बदल नहीं सकता। भारत और चीन के बीच सीमावर्ती क्षेत्रों से जुड़े मामले में हमने हमेशा चीन के साथ चर्चाओं में यह बात पर जोर दिया है कि हम इन मुद्दों को बेहद गंभीर मानते हैं। द्विपक्षीय संबंधों के समग्र विकास के लिए सीमावर्ती क्षेत्रों में शांति और स्थिरता बनाए रखना बहुत आवश्यक है।
0: অন্য এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল পাক অধিকৃত জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের অন্যান্য অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আবারও তুলে ধরেন। শক্তিশালী ভূমিকম্প বিধ্বস্ত পশ্চিম কলম্বিয়ায় মৃতের সংখ্যা 250 ছাড়িয়েছে। এখনও 3,000-এর বেশি মানুষ নিখোঁজ। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জোর কদমে চলছে ত্রাণ উদ্ধার কাজ। উদ্ধারকারী দলের কর্মীরা ধ্বংসস্তূপ খুঁড়ে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে খোঁজ চালাচ্ছেন। তাদের আওয়াজ যাতে সহজেই শোনা যায় সেজন্য চারপাশের পরিবেশ নিস্তব্ধ রাখার আবেদন জানানো হয়েছে।

0: ইরানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উত্তর কোরিয়া আজ সমুদ্রের দিকে একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি পিয়ংইয়ং এর দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা। দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীও জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু নিক্ষেপ করা হয়েছে। দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগামী সপ্তাহ থেকে বড় মাপের বার্ষিক সামরিক মহড়া শুরু করার ঘোষণার দুদিন পরেই এই নিক্ষেপের ঘটনা সামনে এসেছে। উলচি ফ্রিডম শিল্ড নামে পরিচিত এই মহড়ার লক্ষ্য উত্তর কোরিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় সামরিক প্রস্তুতি আরও জোরদার করা। উত্তর কোরিয়া অবশ্য এই যৌথ সামরিক মহড়ার বিরোধিতা করে আসছে। পিয়ংইয়ং এর দাবি, এগুলি উত্তর কোরিয়ার আগ্রাসনের মহড়া। অতীতেও এই ধরনের মহড়ার জবাবে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং কড়া হুঁশিয়ারি দিয়েছে। হাঙ্গেরির নতুন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন সেদেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান অ্যান্ড্রাস বাকা। 73 বছর বয়সী বাকা হাঙ্গেরির সংসদের 140 জন সদস্যের ভোট পেয়েছেন। তিনজনের নামের মধ্যে থেকে তার নামটি প্রেসিডেন্ট পদের জন্য চূড়ান্ত করেছিল হাঙ্গেরির শাসক দল তিসজা পার্টি। পরে তার নামেই সম্মতি দেয় সেদেশের পার্লামেন্ট। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরানের বন্দরগুলির ওপর মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করায় ওমান উপসাগরে পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে তারা হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এমভি ভেলানোভা নামে জাহাজটিকে থামানোর জন্য একাধিকবার সতর্ক করা হলেও জাহাজের কর্মীরা সেই নির্দেশ উপেক্ষা করেন। এরপর মার্কিন সেনাবাহিনীর MH-60 হেলিকপ্টার থেকে জাহাজটির ইঞ্জিন রুমে ক্ষেপণাস্ত্র ছুড়ে জাহাজটিকে অচল করে দেওয়া হয়। ফুটবলে, গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে গতকাল 135তম ডুরান্ড কাপের গ্রুপের শেষ ম্যাচে FC1-কে 3-1 গোলে হারিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপ পর্বে 3টি ম্যাচে 3টিতেই জয় পেয়ে গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে হাইল্যান্ডার্সরা। অন্যদিকে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের গ্রুপের অপর ম্যাচে নংসেক SSC মুম্বাই ফুটবল ক্লাবকে 7-0 গোলে হারিয়ে দিয়েছে। নংসেকের মতোই গ্রুপ পর্বে 3টি ম্যাচ শেষ করে ফেলেছে মুম্বাই ফুটবল ক্লাব। এদিকে আজ গ্রুপ ডির ম্যাচে ইম্ফলের খুমান লাম্পাক মেন স্টেডিয়ামে বিকেল 4টেই নেরোকা রেংদায়ের মুখোমুখি হবে। গ্রুপ বির ম্যাচে কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মোহামেডান স্পোর্টিং এবং ইন্ডিয়ান আর্মি পরস্পরের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে আমেরিকা। আলোচনার মাধ্যমে রাশিয়ার জ্বালানি তেলে কর সংক্রান্ত সমস্যার সমাধান সম্ভব বলে তারা আশাবাদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশ করবেন। খবর এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে এই মহাজীবন। আজ শুনবেন রাসবিহারী বসুর জীবন কথা।
2: বিপ্লবী রাসবিহারী বসু ভারতের স্বাধীনতা অর্জনের ইতিহাসে এক নায়কোচিত নাম। জন্ম 1886-র 25শে মে। শৈশবে মাতৃহারা রাসবিহারী ছিলেন বিমাতার পরম স্নেহের রাশি। বঙ্কিমচন্দ্রের কালজয়ী উপন্যাস আনন্দমঠ, স্বামী বিবেকানন্দ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখের পরাধীন ভারতবাসীর উদ্দেশ্যে তেজোদ্দীপ্ত ভাষণ, শিক্ষক চারুচন্দ্রের বৈপ্লবিক চেতনার সংসর্গ, সবটুকু নিয়েই তাঁর বড় হয়ে ওঠা। বঙ্গভঙ্গের প্রতিবাদে বিপ্লবী দল যুগান্তরে যোগ দেন। বোমা তৈরিতে সিদ্ধহস্ত ছিলেন রাসবিহারী। ক্ষুদিরাম প্রফুল্ল চাকিরা যে বোমাটি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারবার জন্য ছুঁড়েছিলেন সেটি ছিল রাসবিহারীরই হাতে তৈরি। উদ্দেশ্য সফল হল না। রাসবিহারী ছদ্মবেশে বাংলা থেকে পালালেন পাঞ্জাবে। তাঁর ছদ্মবেশ ধারণের ক্ষমতা এতটাই প্রখর ছিল যে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন, সে যুগের স্বনামধন্য বিপ্লবী, তাঁর গোয়েন্দার চোখ দিয়েও পাঞ্জাবি বেশে এতদিনের পরিচিত রাসবিহারীকে মুহূর্তের জন্যও চিনতে পারেননি। পাঞ্জাবে এসে উত্তরপ্রদেশের বিপ্লবীদের সঙ্গে সম্মক যোগসূত্র স্থাপন করেন রাসবিহারী। ইংরাজি ভাষায় দক্ষতা অর্জন করেন। 1912-তে রাসবিহারীর মাথায় এল ভারতের ব্রিটিশ ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে বোমা মেরে শেষ করে দিতে হবে। কিন্তু ভাগ্যচক্রে লর্ড হার্ডিঞ্জ বেঁচে গেলেন। কিন্তু এই ঘটনা ব্রিটিশ শাসনের শিকড়কে নাড়িয়ে দিয়েছিল সন্দেহ নেই। তবু নেপথ্যের নায়ককে ধরা গেল না। এরপর গদর পার্টির সক্রিয় সদস্য হয়ে 3-3 বছর নানা রকম পরিকল্পনা করতে লাগলেন রাসবিহারী। 1915-র 21শে ফেব্রুয়ারি রাসবিহারী ব্রিটিশ অফিসার

0: ইংরেজদের বিরুদ্ধে একটা সশস্ত্র বিপ্লবের জন্য সব দিক দিয়ে প্রস্তুত হয়েছিলেন। দুর্ভাগ্যবশত তাঁর সমস্ত পরিকল্পনা ফাঁস হয়ে যায়। এবার রাসবিহারী পাড়ি দিলেন সুদূর জাপানে। জাপানে তখন উগ্র চরমপন্থী দল ব্ল্যাক ড্রাগন সোসাইটির প্রবল প্রতাপ। তাঁরই প্রধান হলেন রাসবিহারী। ১৯৪২-এর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগে সিদ্ধান্ত হল সুভাষচন্দ্রকে এই লীগে আমন্ত্রণ জানানো হবে। এই সময় গান্ধী সুভাষ মানেই দুটি পৃথক সম্প্রদায়। রাসবিহারী আজাদ হিন্দ ফৌজের পতাকা তুলে দিলেন সুভাষের হাতে। রাসবিহারীর হাতে তৈরি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ ছিল আজাদ হিন্দ ফৌজের ভিত্তিভূমি। ১৯৪৫ সালের ২১শে জানুয়ারি স্বজন বিয়োগে জর্জরিত রাসবিহারী প্রয়াত হলেন। অনেকেই তাকে সুভাষের চেয়ে বড় আখ্যা দিয়েছেন। একথা যেমন সত্যি, ইতিহাস এই মহানায়ককে উপঢৌকন হিসেবে বিশেষ কিছু দেয়নি, এ কথা তেমনই সত্যি। পৃথিবীর যে কোনো প্রান্তে যে নামটি সবচেয়ে উপদ্রবের সেটি রাসবিহারী। ইংরেজের নটোরিয়াস রাসবিহারী। ব্রিটিশ রাজ তাকে নিশ্চিহ্ন করতে চেয়েছে বারবার, আর সেখানেই রাসবিহারী রেখে গিয়েছেন তার মৃত্যুঞ্জয়ী স্মারক চিহ্ন। তাঁর প্রয়াণের প্রায় এক দশক পর কয়েকজন বিশিষ্ট জাপানি চন্দননগরে রাসবিহারীর পিতৃভবন পরিদর্শনে এসেছিলেন। তাঁদের মধ্যে ডক্টর আশোয়া অশ্রুরুদ্ধ কণ্ঠে বলেছিলেন, তোমরা জানো না, রাসবিহারী সুভাষ অপেক্ষাও বড়। দরিদ্র রাসবিহারী, সহায় সম্পদহীন রাসবিহারীর প্রতিদিনের সাধনায় ছিল দেশমুক্তি। রাসবিহারীর ভাববিলাস ছিল না, তিনি ছিলেন নীরব কর্মবীর।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন রাসবিহারী বসুর জীবন কথা।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন প্রথম অধিবেশনের অনুষ্ঠানগুলি। জানিয়ে দেব আমাদের বেশ কিছু অনুষ্ঠান সম্পর্কে। অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের আসুন বেরিয়ে যান ভারতে এই অনুষ্ঠানের কথা শুনে।

0: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: অবশ্যই বাদ থাকবে না ঐতিহাসিক শহরের কথা এই অনুষ্ঠানটি।
0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00 শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শেষ হল। শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুদেষ্ণা ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন কৃষিক্ষেত্রে মৌমাছির প্রয়োজনীয়তা। এ প্রসঙ্গে বলছেন নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর মালবিকা দেবনাথ।
2: মৌমাছিকে আজকের দিনে কৃষিক্ষেত্রে কতটা প্রয়োজনীয় সেটা বোঝাতে গেলে ফার্স্টেই আমাদেরকে বলতে হবে, যেমন কৃষিক্ষেত্রের অনেকগুলো উপাদানকে আমরা বলি, যে কৃষিক্ষেত্রের জন্য সার একটি উপাদান, বীজ একটি উপাদান, সেরকমই কিন্তু আজকের দিনে মৌমাছিকে কৃষিক্ষেত্রের পঞ্চম উপাদান বলে গণ্য করা হচ্ছে। তার কারণ হচ্ছে কিছু কিছু ফসলের ক্ষেত্রে যেগুলো ইতর পরাগযোগী সেগুলো কিন্তু প্রধানত মৌমাছির মতো পতঙ্গের ওপরেই তার ফলনের জন্য নির্ভরশীল। যেমন আমাদের এখানে বেশিরভাগ তৈলবীজ, সেটা সর্ষে হতে পারে, সূর্যমুখী হতে পারে, তিল হতে পারে, এগুলো কিন্তু মৌমাছির ওপর প্রায় 100% নির্ভরশীল। এছাড়াও বেশ কিছু সবজি যেগুলো কুমড়ো গোত্রীয় সবজি, যেমন তার মধ্যে আছে কুমড়ো, পটল, উচ্ছে, লাউ, এরাও কিন্তু ইতর পরাগযোগী এবং এরা প্রভূত পরিমাণে মৌমাছির ওপর নির্ভরশীল। আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে মৌমাছি কিন্তু প্রচুর পরিমাণে কমে গেছে, তার বিভিন্ন কারণ আছে। তার মধ্যে একটা কারণ কিন্তু কৃষিক্ষেত্রে বিভিন্ন কীটনাশকের অপ্রয়োজনীয় এবং ভুল প্রয়োগ, এর ফলে কিন্তু মৌমাছির প্রচণ্ড পরিমাণে ক্ষতি হচ্ছে এবং মৌমাছির সংখ্যা কমে যাচ্ছে। এই জন্য আমাদেরকে মৌমাছির বিষয়ে বিশেষ সতর্ক হতে হবে। আর একটা বিষয়ও ইদানিং দেখতে পাওয়া যাচ্ছে, কিছু কিছু অঞ্চলে কিন্তু কৃষকদের মৌমাছির বিষয়ে সচেতনতা নেই। মৌমাছি যখন ফুল থেকে পরাগরেণু এবং মিষ্টি রস বা নেকটার সংগ্রহ করেন, তারা এটা ধারণা করেন যে মৌমাছি ফুল খেয়ে ফেলছে, ফলে ফলন নষ্ট হচ্ছে। এটা কিন্তু কখনোই হয় না। মৌমাছি কখনোই কোনো ফুলের কোনো ক্ষতি করে না, বরঞ্চ মৌমাছি ফুলের পরাগ সংযোগ ঘটায়, এর ফলে

0: ফুলের থেকে ফল তৈরি হয়। যদি পরাগ সংযোগ না ঘটে তাহলে কিন্তু কখনোই ফুল থেকে ফল তৈরি হবে না। শুধু যে ফুল থেকে ফল তৈরি হবে তাই নয়, যদি মৌমাছি সঠিক পরিমাণে না থাকার জন্য সঠিকভাবে পরাগ সংযোগ না করতে পারে, অপ্রতুল পরাগ সংযোগ হয়, তাহলে কিন্তু ফলের গুণগত মানও কমে যাবে, ফল ছোট হবে, ফলে যে পরিমাণ ভিটামিন বা অন্যান্য উপাদান তৈরি হওয়ার কথা সেগুলো হবে না। ফলে শুধু যে ফল তৈরি হতে মৌমাছি সাহায্য করছে তা নয়, মৌমাছি কিন্তু ফলের গুণগত মান বাড়াতেও অনেক সাহায্য করছে। তাই আমাদের এই বিষয়ে সচেতন হতে হবে, যখন কোনো মৌমাছি পালক তার মৌমাছির বাক্স নিয়ে কোনো কৃষকের জমির পাশে রাখবেন, তখন কৃষকের উচিত সেই মৌমাছি পালককে তার মৌমাছির বংশ বৃদ্ধি করতে সাহায্য করা। এতে যেমন মধু সংগ্রহ বাড়বে, তেমনই কিন্তু ফসলের উৎপাদন বাড়বে। সঙ্গে আমাদের যে কোনো ফসলে যখন ফুল আসছে, তখন যখন মৌমাছি সেই ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করছে, সেই পরিস্থিতিতে কিন্তু আমাদেরকে সেই ফসলে কীটনাশক প্রয়োগের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এবং যেটা আমরা আরও কয়েকটা জিনিস যেটা খেয়াল করছি, যে কিছু কৃষক বা কিছু গ্রামের যুবক যদি মৌমাছি পালনে আগ্রহী হয়, তাহলে যেমন মৌমাছির সংখ্যা বাড়ে, তাতে ফলন বাড়ে, সাথে সাথে কিন্তু এটা একটা যথেষ্ট লাভজনক ব্যবসা এবং আস্তে আস্তে এটার গুরুত্ব কিন্তু বাড়ছে। সুতরাং সব দিক থেকেই যদি আমরা মৌমাছির প্রতি আরেকটু মনোযোগী হই, তাহলে যেমন আমরা কিছু যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, মধুর উৎপাদন বাড়াতে পারি, সাথে সাথে কিন্তু আমরা আমাদের কৃষিক্ষেত্রের ফলনকেও বাড়াতে পারবো। এই সচেতনতাটা আজকের দিনে আমাদের মধ্যে অত্যন্ত দরকার, এবং এইটার দিকে আমি কৃষকদের মৌমাছি সুরক্ষার দিকে আগ্রহী হওয়ার জন্য অনুরোধ করছি।
1: শুনছিলেন কৃষিক্ষেত্রে মৌমাছির প্রয়োজনীয়তা, এ বিষয়ে বললেন নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর মালবিকা দেবনাথ।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। এবার জানিয়ে দেব আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে 12ই আগস্ট বুধবার অর্থাৎ আজকের অনুষ্ঠানগুলি সম্পর্কে। প্রথম অধিবেশনে ভারতীয় সময় 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, এই উপস্থাপনায় থাকব আমি সেমন্তী মুখোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় থাকছি আমি সেমন্তী মুখোপাধ্যায়। 8:30 বুধ সকালে বিষয় অগ্নিযুগের অচেনা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে জৌনপুরী রাগে শরৎ পরিবেশন করবেন অনিকেত চক্রবর্তী, তাকে তবলায় সহযোগিতা করবেন ইমন সরকার। 9:30 মনের মতো গান উপস্থাপনায় মৌমিতা চক্রবর্তী। 10:30 রামধন অনুষ্ঠানে প্রথমে শুনবেন ভজন কৌশিক গোস্বামী, এরপরে রজনীকান্তের গানে সুসীমা দাস মজুমদার। 11:00 সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানে শুনবেন প্রখ্যাত অভিনেতা রবি ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে দিলীপ বন্দ্যোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 11:30 শুনবেন রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় শ্বেতা হাজরা। 12:30 শুনবেন নজরুল গীতি। 1:00 শুনবেন নাটক ইতিহাসের অন্তরালে, রচনায় সলিল সরকার, প্রযোজনা আশিস গিরি। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় 2:30। ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসরে শুনবেন এক কলমে দুই নারী উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়, বিকেল 4:05

৩৯ মিনিটে কলকাতা কলতান। এই অনুষ্ঠানে গোপালচন্দ্র ভট্টাচার্যের জন্মদিবস পালন উপলক্ষে অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা হয়েছে। প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। ৪:৫০ শুনবেন লালন গাথা। ৫:০৫ আজ সন্ধ্যায় উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। ৫:৫০ ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নীলাদ্রি সেন। ৬:২০ ক্ষেত খামারের কথা, সুস্থায়ী উন্নয়নের জন্য যুবদের ক্ষমতায়ন। এই অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন পার্থ সারথী রাউত। ৬:৫০ আপনার স্বাস্থ্য বিষয়ে বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন ও সমস্যা, এ বিষয়ে বলবেন ডক্টর সঞ্জয় মুখোপাধ্যায়। ৭:০০ নাটক ইতিহাসের অন্তরালে, রচনা সলিল সরকার, প্রযোজনা আশিস গিরি। ৮:০০ শুনবেন আশার কথা। ৮:৩০ শুনবেন বাংলা ব্যান্ডের গান। ৯:০০ কথায় গানে উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। ৯:১৫ বিশ্ব পরিক্রমা। ৯:৪৫ সিনেমা জগৎ, বাংলা তথ্যচিত্রের ধারা। এই অনুষ্ঠানে দেবাশিস সেন শর্মার সাক্ষাৎকার গ্রহণ করেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। শুনবেন দ্বিতীয় পর্ব। ১০:১৫ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে দেশ রাগে শরৎ পরিবেশন করবেন অনিকেত চক্রবর্তী। তাকে তবলায় সহযোগিতা করবেন তিমির রায়চৌধুরী। ১০:৪৫ শুনবেন উপমহাদেশের খবর। ১১:০০ শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। ১২:০০ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতি। প্রথমে গানটি রয়েছে শিল্পী পূর্ণদাস বাউলের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে সঙ্গে রয়েছি আমি সেমন্তী মুখোপাধ্যায়। আর বর্ষা পড়তেই আপনাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি বর্ষা ভেজা উপত্যকা, পাহাড়, নদী, ঝর্ণা দেখতে। এর আগে আমরা ঘুরে এসেছি মেঘালয়ের লাইটলুম, রাফলেং, ঘুরেছি কেরালার ভ্যাগামন, এবার আমরা যাচ্ছি মহারাষ্ট্র। আসুন বেরিয়ে যান ভারতে।

মহারাষ্ট্র বললেই আমাদের অনেকের মনে প্রথমেই আসে মুম্বাই, পুনে কিংবা লোনাভালার কথা, অথবা মহাবালেশ্বর। কিন্তু ব্যস্ত পরিচিত পর্যটন কেন্দ্রগুলির বাইরে মহারাষ্ট্রে এমন অনেকগুলি জায়গা আছে যেগুলো সহজে আমরা কিন্তু খোঁজ রাখতে পারি না। যেমন সেরকমই একটি জায়গায় আপনাকে আজকে আমরা নিয়ে যাব। আজকে যে জায়গাটির কথা বলবো সেটা পালঘর জেলার পাহাড়ি শহর জওহর, যেখানে প্রকৃতি অনেক বেশি শান্ত, পাহাড় অনেক বেশি নির্জন, আর বর্ষায় চারপাশের সবুজ যেন চোখ ধাঁধিয়ে দেয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 518 মিটার উচ্চতায় সহ্যাদ্রির মালভূমির উপরে জওহরকে অনেকেই বলেন পালঘরের মহাবালেশ্বর। তবে নামের মিল থাকলেও জওহরের নিজস্ব একটা চরিত্র আছে। এখানে পাহাড় আর জঙ্গলের সঙ্গে মিশে রয়েছে প্রাচীন রাজবংশের ইতিহাস, আদিবাসী জীবন, ওয়ারলি চিত্রকলা, লোকনৃত্য আর অসংখ্য জলপ্রপাত। আর বর্ষাকালে জওহর যেন একেবারে অন্য একটা পৃথিবী। পাহাড়ের গায়ে কুয়াশা নেমে আসে, উপত্যকা ঢেকে যায় মেঘে, চারপাশে জঙ্গল হয়ে ওঠে গাঢ় সবুজ, আর ঝর্ণা জলপ্রপাতগুলি যেন জলে ভরে গর্জন করতে থাকে। পালঘর জেলা সেজে ওঠে।

অন্যতম গুরুত্বপূর্ণ আদিবাসী ঐতিহ্যের অঞ্চলও বটে। জওহরের ইতিহাসের সঙ্গে আরও একটি নাম জড়িয়ে আছে, ছত্রপতি শিবাজী মহারাজ। জওহর শহরের কাছে আছে শিরপামাল। স্থানীয় ইতিহাস আর পর্যটনের তথ্য অনুযায়ী সুরাট অভিযানের সময় শিবাজী মহারাজ এখানে বিশ্রাম করেছিলেন বলে মনে করা হয়। পাহাড়ের ওপরে এই ঐতিহাসিক জায়গাটির অবস্থানও বেশ সুন্দর। অর্থাৎ জওহরে গেলে একদিকে যেমন জলপ্রপাত আর সবুজ পাহাড় দেখতে পাবেন, অন্যদিকে কয়েকশো বছরের ইতিহাসের সঙ্গেও পরিচিত হতে পারবেন। তবে বর্ষায় যখন জওহরের কথা বলছি, তখন কিন্তু বলতেই হবে জলপ্রপাতের কথা, কারণ এই জলপ্রপাত জওহরের একটা অন্যতম আকর্ষণ এবং বর্ষাকালে এর সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। প্রথমেই বলবো দাভোসা ওয়াটারফলের কথা। প্রায় 300 ফুট উঁচু থেকে লেন্দি নদীর জল নেমে এসেছে প্রকৃতির জলাধারে। আজকের পোস্টারটি দেখলে এই প্রপাতটিরই ছবি দেখতে পাবেন। পালঘর জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী দাভোসা মহারাষ্ট্রের অন্যতম উঁচু জলপ্রপাত এবং এটি বর্ষাকাল ছাড়াও সারা বছর প্রবাহিত হয়। তবে বর্ষায় যখন চারপাশের পাহাড় ঘন সবুজ হয়ে ওঠে, তখন যে দৃশ্য, আহা! বেড়াতে গেলে কখনো কখনো খানিকটা হাইকিং করে বা ওঠানামা করে এসে এরম একটা জলপ্রপাতের দৃশ্য দেখতে পাওয়া মন ভরিয়ে দেয়। আর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাদের শুধু জলপ্রপাত দেখেই ক্ষান্ত দিলে হবে না। কিন্তু ট্রেকিং, র্যাপেলিং, ভ্যালি ক্রসিং, কায়াকিং, বার্মা ব্রিজ, ল্যাডারিং, নাইট ওয়াক, এমনকি জাঙ্গল কুকিংয়ের মতো নানান কিছু আপনারা এখানে অনুভব করতে পারবেন। জওহরের আরেকটি আকর্ষণ কালামানডেভি ওয়াটারফল। শহর থেকে প্রায় 8 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই জলপ্রপাত প্রায় 100 মিটার গভীর পাথুরে গিরিখাতের দিকে নেমে এসেছে। দাভোসার তুলনায় এটি অনেক বেশি নির্জন এবং ভীষণ ভীষণ আকর্ষণীয়। বর্ষায় পাথর কিন্তু অত্যন্ত পিচ্ছিল থাকে, তাই বলছি বটে যান, তবে যথেষ্ট পরিমাণে সতর্কতা নিয়ে যাবেন। প্রয়োজনীয় জুতো এবং রেইনকোট, ছাতা ইত্যাদি কিন্তু যেন সঙ্গে থাকে। যদি স্থানীয় গাইডের সাহায্য নিতে পারেন আরও ভালো। এরপর যেতে পারেন হিরাটপাড়া ওয়াটারফল। হিরাটপাড়া জওহরের একটি গ্রাম, আর গ্রামের কাছেই রয়েছে জলপ্রপাত। কিন্তু শুধু জলপ্রপাতই কিন্তু এর মূল আকর্ষণ নয়। এখানকার আদিবাসী সংস্কৃতি, ওয়ার্লি পেন্টিং, তারপা ডান্স এবং ঢোল ডান্স এখানে কিন্তু ভীষণ জনপ্রিয়। তাই একই সঙ্গে বর্ষার সৌন্দর্যের পাশাপাশি আমাদের নরম মনের যে মাটি, তারও কিন্তু গন্ধ পাবেন এই জওহরে। তবে একটা কথা, আমরা যারা পর্যটনের জন্য যাচ্ছি, আমরা যারা বেড়াতে যাচ্ছি, তাদের কিন্তু একটুখানি সচেতন হতে হবে ছবি তোলার ব্যাপারে। স্থানীয় মানুষের থেকে অবশ্যই অনুমতি নিয়ে ছবি তুলবেন। জওহরের প্রকৃতিকে যদি আরেকটি দিক থেকে দেখতে চান, যেতে পারেন হনুমান পয়েন্ট বা সানসেট পয়েন্ট এবং কাটিয়া মারুতি মন্দির। বলা হয় যে যখন দেবাকোবা কাদা, এই যে জায়গাটা, আমি হয়তো উচ্চারণটা সম্পূর্ণভাবে মারাঠিতে ঠিক করে করতে পারছি না, কিন্তু কুয়াশায় যখন এই অংশটা দেখা যায় অসাধারণ লাগে। কিন্তু প্রকৃতির মধ্যে আরও কিছু তার শান্ত সময় কাটাতে চাইলে এই জওহরের সবুজ প্রকৃতি, নদী বা জয়সাগর ড্যামেও যেতে পারেন। চারপাশটি বেশ শান্ত। এবার যেটা জরুরি প্রশ্ন, সেটা হচ্ছে যে কিভাবে থাকবেন, কোথায় কিভাবে যাবেন। জওহরে গেলে কিন্তু 5-তারা হোটেলের সম্ভার খুঁজতে গেলে হতাশ হবেন। বরং থাকা ভালো রিসর্ট, নেচার ক্যাম্প বা হোমস্টে বা অ্যাগ্রোট্যুরিজমের যে বিকল্পগুলি রয়েছে সেখানে, বিশেষ করে দাভোসা ওয়াটারফলের কাছাকাছি থাকার ব্যবস্থা পাওয়া যায়। ফলে সকালে ঘুম থেকে উঠেই জলপ্রপাতের কাছে চলে যাওয়ার সুবিধা থাকে। এছাড়া বর্ষাকালে পরিকল্পনা করলে আগে থাকতে অবশ্যই বুকিং করে যাবেন। আর যদি বর্ষাকালে জওহরে যান, তার মূল আকর্ষণ প্রকৃতি। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে পাহাড়গুলো গাঢ় সবুজ হয়ে থাকে এবং ঝর্ণা জলপ্রপাতগুলি জেগে ওঠে। সব থেকে সহজে পৌঁছাবেন মুম্বাই। মুম্বাই থেকে জওহরের দূরত্ব প্রায় 180 কিলোমিটার।

কিলোমিটার এবং নাসিক থেকে 80 কিলোমিটার। মুম্বাই, থানে, নাসিক, দাহানু আশেপাশের এলাকা থেকে বাস বা গাড়িতে যাওয়া যায়। পালঘরের যে সড়কপথ সেখান থেকেও জওহর যাওয়া যায়। রেলপথে গেলে ইগতাপুরি বিকল্প রয়েছে, পালঘরও রেলপথে যুক্ত এবং সেখান থেকে সড়কপথে জওহর যাওয়া যায়। বিমান পথে গেলে নাসিক বিমানবন্দর থেকে 80 কিলোমিটার দূরে আর মুম্বাই বিমানবন্দর থেকে সড়কপথে জওহর যাওয়া যেতে পারে। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর সময় সতর্কতা অবশ্যই পালন করতে হবে। যারা একটুখানি শান্তিতে, একটুখানি নিরিবিলিতে থাকতে চান, আমার বড্ড পছন্দ সেই সব জায়গা যেখানে দৌড়াদৌড়ি করতে হবে না, একটা চেকলিস্ট মেলাতে হবে না, বরং থাকা যাবে প্রকৃতির কোলে, আমাদের সব ক্লান্তি সব ভার নামিয়ে দিয়ে ঝর্ণার জল, ঝর্ণার বিপুল স্রোতে ভেসে যাওয়ার সুযোগ থাকবে। তাহলে আমাদের চেনা গণ্ডির বাইরে মহারাষ্ট্রের জওহরের কথা আজ বললাম, আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে। দেখুন না, মুম্বাইয়ের শহুরে ব্যস্ততার মধ্যেও একটুখানি পেরিয়ে যদি যাওয়া যায় জওহর, আসুন বেরিয়ে যান ভারতে। এখানেই শেষ হলো, একটু পরেই শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পেশ করা হবে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, এই নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে আমেরিকা। আলোচনার মাধ্যমে রাশিয়ার জ্বালানি তেলে কর সংক্রান্ত সমস্যার সমাধান সম্ভব বলে তারা আশাবাদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশ করবেন। ডোনাল্ড কাপ ফুটবলে আজ গ্রুপ ডির ম্যাচে নেরোকা রুংদায় পরস্পরের মুখোমুখি হবে। গ্রুপ বির ম্যাচে মোহামেডান স্পোর্টিং ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে খেলবে। কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিনিয়র বিভাগের খেলায় করণ সিং এবং সেরজিন শান্তিমল ভারতকে সোনা এনে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। গতকাল এই বিলটি লোকসভায় পাশ হয়েছে। পাশাপাশি আজ রাজ্যসভায় জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 আলোচনা এবং পাশ করার জন্য উত্থাপন করা হতে পারে। গতকাল এই বিলটি লোকসভায় পাশ হয়েছে। বিলটির মূল লক্ষ্য হল জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন 1962 সংশোধন করা। প্রস্তাবিত এই আইনের ফলে রাজ্য সরকারগুলি সমবায় উন্নয়নের কাজে যুক্ত কোন সংস্থাকে নিগমের তহবিল থেকে অর্থ সাহায্য প্রদান করতে পারবে। পাশাপাশি নিগম সরাসরি কোনো সমবায় সমিতি বা সমবায়ে নিয়োজিত উন্নয়ন সংস্থাকে ঋণ ও অনুদান প্রদান করতে পারবে। লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পেশ করা হবে। সংসদে গতকাল ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভা গতকাল এই বিলে অনুমোদন দেয়। লোকসভা আগেই এই বিলটি পাশ করেছিল। আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ রাজ্যসভায় বিলটি উত্থাপন করেন। এই বিলের লক্ষ্য হল বিভিন্ন ট্রাইব্যুনালের কাজের পরিসর বৃদ্ধি করা, সেগুলির চেয়ারপারসন এবং সদস্যদের যোগ্যতা, নিয়োগ ও চাকরির শর্তাবলী নির্ধারণের পাশাপাশি ট্রাইব্যুনালগুলির প্রশাসন ও কার্যপদ্ধতির ক্ষেত্রে স্বাধীনতা, স্বচ্ছতা ও সামঞ্জস্য নিশ্চিত করা। এছাড়া এই আইনের মাধ্যমে একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনেরও প্রস্তাব করা হয়েছে। সুপ্রিম কোর্টের কোনো প্রাক্তন বিচারপতি অথবা হাইকোর্টের কোনো প্রাক্তন প্রধান বিচারপতি এর নেতৃত্ব দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971 সংশোধনী হিসেবে গত মাসেই সংসদে বিলটি পাশ করেছিল। এই আইনের লক্ষ্য হল জাতীয় সঙ্গীত জনগণ মনের মতো জাতীয় স্তোত্র বন্দে মাতরমকেও একই ধরনের আইনি সুরক্ষা প্রদান করা। রাষ্ট্রপতির সম্মতির ফলে বিলটি এখন আইনে পরিণত হয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এই সত্যের অন্যথা হবে না বলে ভারত স্পষ্ট জানিয়েছে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রঞ্জিত জয়সওয়াল বলেন, সীমান্ত এলাকার বিষয়ে আলোচনার সময় ভারত সবসময় চীনের কাছে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।
1: অরুণাচল প্রদেশ ভারত কা

0: एक अभिन्न और अविभाज्य हिस्सा है और यह एक प्रकार से एक स्वयं सिद्ध तथ्य भी है। कोई भी चीज इस निर्विवाद वास्तविकता को बदल नहीं सकता। भारत और चीन के बीच सीमावर्ती क्षेत्रों से जुड़े मामले में हमने हमेशा चीन के साथ चर्चाओं में यह बात पर जोर दिया है कि हम इन मुद्दों को बेहद गंभीर मानते हैं। द्विपक्षीय संबंधों के समग्र विकास के लिए सीमावर्ती क्षेत्रों में शांति और स्थिरता बनाए रखना बहुत आवश्यक है।
1: অন্য এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল পাক অধিকৃত জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের অন্যান্য অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আবারও তুলে ধরেন। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি বিষয়ক এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, এই চুক্তির বিষয়ে ভারতের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে প্রভাব পর্যালোচনা করা হচ্ছে। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের বিষয়ে শ্রী জয়সওয়াল জানান, ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি দিল্লিতে হতে চলা ব্রিক্স আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলর পিটার নাভারো বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক রয়েছে। রাশিয়ার জ্বালানি তেলে কর সংক্রান্ত সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব হবে বলে তারা আশাবাদী। সম্প্রতি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বহুমুখী ও সার্বিক ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করতে সচেষ্ট হয়েছে। উল্লেখ্য, গত 7 আগস্ট মার্কিন সেনেটে একটি বিল পাশ হয় যেখানে বলা হয়েছে ভারত ও চীন সহ যেসব দেশ রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি অব্যাহত রেখেছে, প্রয়োজনে সেই সব দেশের পণ্যের ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট। এই প্রেক্ষিতে পিটার নাভারোর এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে একযোগে সবাইকে এগিয়ে আসতে বলেন শ্রী মোদী। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় দেশের সকলকে এই উদযাপনে সামিল হয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। হর ঘর তিরঙ্গা অভিযানের আওতায় সবাইকে নিজেদের বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলনের আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
2: आइए 15 अगस्त को आन बान शान से मनाए, स्वतंत्र सेनानियों को श्रद्धांजलि दें, विकसित भारत का संकल्प लें। हर घर तिरंगा, घर घर तिरंगा, हर मन तिरंगा। आइए हर घर पर तिरंगा लहराइए।
1: এদিকে স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে দেশজুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি ব্যাপক গতি পেয়েছে। দেশের জাতীয় ঐক্যের ভাবনায় সম্মিলিত উদযাপনে সামিল হতে সর্বস্তরের নাগরিকদের অনুপ্রাণিত করছে এই অভিযান।

80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এজন্য 14 আগস্ট সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8:00 সম্প্রচারিত হবে। ওই দিন সন্ধ্যে 7:00 ও 8:00 FM হেডলাইন্স এবং খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসের দিন সকাল 7:35 স্থানীয় সংবাদ শোনা যাবে 9:15 খবরের পর। ওই দিন 7:25 জাতীয় সংবাদ এবং 7:00, 8:00, 9:00 FM হেডলাইন্স সম্প্রচারিত হবে না। একই সঙ্গে জেলা চিঠিও বাতিল থাকবে, সম্প্রচারিত হবে না 10:00 সংবাদও। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেলে এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী ট্রাম্প অব দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগল প্রকাশ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতির এই আত্মজীবনীতে তাঁর জীবনের নানা অভিজ্ঞতা, লড়াই, কৃতিত্বের কথা উঠে এসেছে। উত্তরাখণ্ডে বর্ষার মরশুম অব্যাহত থাকলেও তীর্থযাত্রীদের যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দ্বিতীয় পর্যায়ের যাত্রা শুরুর সাথে সাথে নির্বিঘ্নে এগিয়ে চলেছে চারধাম যাত্রা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা দুর্গম পার্বত্য পথে যাত্রা করে কেদারনাথ ও বদ্রীনাথ ধামে পুজো দিতে পৌঁছাচ্ছেন। শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, বর্ষার বৃষ্টির মধ্যেও তীর্থযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় সাপের কামড়ে 3 ছাত্রীর মৃত্যুর ঘটনায় একটি সরকারি সাহায্যপ্রাপ্ত আবাসিক স্কুলের লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ। আজ মুম্বাইয়ে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী অশোক উইকে এই বৈঠকে রবিবার গভীর রাতে গড়চিরোলি জেলার জাপতালে গ্রামে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী এন উৎসাল সেদেশের দর্ণগভী প্রদেশে অবস্থিত তেল শোধনাগার প্রকল্পে সহায়তা করার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি গতকাল ওই প্রকল্পটি

0: কাজ পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন মঙ্গোলিয়া সড়ক ও পরিবহন মন্ত্রী বি দেলগের সাইখান, অর্থমন্ত্রী জেড মেন্দা সাইখান, দর্ণগর্বির গভর্নর ও বাজারগাল সহ সরকারের শীর্ষ আধিকারিকরা। বেলুচিস্তানে বন্যা কবলিত পরিবারগুলির জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থ পরিকাঠামো নির্মাণ প্রকল্প সরিয়ে নেওয়ার বিষয়ে পাকিস্তান সরকারের সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। তারা সতর্ক করে বলেছে, এই পদক্ষেপ দরিদ্র পরিবারগুলির দারিদ্র্য আরও বাড়িয়ে দিতে পারে এবং তাদের সমস্যায় বাড়িয়ে তুলতে পারে। শক্তিশালী ভূমিকম্প বিধ্বস্ত পশ্চিম কলম্বিয়ায় মৃতের সংখ্যা 250 ছাড়িয়েছে। এখনও 3,000-এর বেশি মানুষ নিখোঁজ। ধ্বংসস্তূপের চলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফুটবলে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে গতকাল 135তম ডুরান্ড কাপের গ্রুপ এফের শেষ ম্যাচে এফসি ওয়ানকে 3-1 গোলে হারিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপ পর্বে তিনটি ম্যাচে তিনটিতেই জয় পেয়ে গ্রুপ এফ চ্যাম্পিয়ন হয়েছে হাইল্যান্ডার্সরা। অন্যদিকে ডুরান্ড কাপ অভিষেকে মৌসুমে 3 ম্যাচ থেকে 3 পয়েন্ট সংগ্রহ করেই অভিযান শেষ করল এফসি ওয়ান। অন্যদিকে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গ্রুপের অপর ম্যাচে নংসেক এসএসসি মুম্বাই ফুটবল ক্লাবকে 7-0 গোলে হারিয়ে দিয়েছে। আজ গ্রুপ ডির ম্যাচে ইম্ফলের খুমান লাম্পাক মেন স্টেডিয়ামে বিকেল 4টায় নেরোকা রেংদাই ফুটবলের ক্লাবের মুখোমুখি হবে। গ্রুপ বির ম্যাচে কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মোহামেডান স্পোর্টিং ইন্ডিয়ান আর্মির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7টায়। নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের পদক জয়ের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সোমবার প্রতিযোগিতার প্রথম দিন ভারতীয় ফেন্সাররা 17টি পদক জয় করার পর গতরাতে পুরুষদের সিনিয়র বিভাগের ইভেন্টে করণ সিং এবং শেরজিন শান্তিমোহন ভারতকে সোনা এনে দিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পেশ করা হবে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, এই নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে সকালের আড্ডা।

সকালের আড্ডায় সঙ্গে রয়েছি আমি সেমন্তী। আর যেমনটি সকালের আড্ডা মানেই আমরা জানি আপনার সঙ্গে আমার সকালের ব্যস্ততার মধ্যেও একটু সময় বার করে নিয়ে নানান বিষয়ে একটু কথা বলে নেওয়া। আমার চেষ্টা থাকে যে আজকের অনুষ্ঠানে এই তারিখটা, এই যে 12ই আগস্ট, এই তারিখটাকে একটু ফিরে দেখার, ইতিহাসের পাতায় ফিরে গিয়ে একটুখানি দেখার চেষ্টা করা যে এই দিনটায় অনেক দিন আগে কি হয়েছিল। আর চেষ্টা থাকে যে আজকের দিনটাকে নানান উপলক্ষে পালন করা হয়, সেই উপলক্ষটাকে একটু খুঁজে পাওয়ার। আসলে আমরা প্রতিদিন সকালবেলা বেরিয়ে পড়ি নিজেদের কাজে, নিজেদের গন্তব্যে, নিজেদের উদ্দেশ্যে, যতক্ষণ না আবার ফেরত আসি। প্রতিটা দিনের নিজস্ব একটা উপলক্ষ নিশ্চয়ই থাকে। আজ নানান বিষয় নিয়ে আপনার সঙ্গে আমার গল্প হবে, আড্ডা হবে, এবং অবশ্যই থাকবে গান। এবং জানেন, সকালের আড্ডা মানেই দৃষ্টিকোণ এবং জানা অজানা সেটাও থাকবে, যেমনটা সবসময় থাকে। সঙ্গে রয়েছি আমি সেমন্তী মুখোপাধ্যায়। সকালের আড্ডায়

অনুপম রায়ের কণ্ঠে একটা মিষ্টি গান সকালের আড্ডার একদম শুরুতে ছিল আপনাদের জন্য। একটা কল্পনা করতে বলছি, ভাবুন মোড়ের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি, জঙ্গলের মধ্যে হালকা কুয়াশা, দূরে কোথাও পাখির ডাক, হঠাৎ গাছের পাতায় মৃদু শব্দ। তারপর দেখা গেল জঙ্গলের পথ ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে এক পাল হাতি, সামনে একটি বয়স্ক স্ত্রী হাতি, তার পিছনে আরও কয়েকটি স্ত্রী হাতি, আর মাঝখানে ছোট্ট ছোট্ট হাতির ছানারা, যেন একটি পরিবার একসঙ্গে সকালবেলা পথে বেরিয়েছে। সামনে যে হাতিটি হাঁটছে সে কিন্তু দলের সব থেকে বয়স্ক সদস্য নয়, সে দলের নেতা, মহিলা হাতি, তাকে বলা হয় ম্যাট্রিয়ার্ক। বহু বছরের অভিজ্ঞতা তার, কোন পথে জল পাওয়া যায়, কোথায় খাবার রয়েছে, কোথায় বিপদ হতে পারে, এসব তার স্মৃতিতে। খরার সময় যখন জঙ্গলে জলাশয় শুকিয়ে যায়, তখন এই বয়স্ক হাতিটির অভিজ্ঞতাই গোটা হাতির পালকে বাঁচিয়ে রাখতে পারে। এরপরেই চোখে পড়বে কাকে, সে ছোট্ট

ছোট্ট হাতিদের। সে কখনো মায়ের সুর ধরে টানছে, কখনো মাটিতে পড়ে থাকা ডাল নিয়ে খেলছে। তার কাছে সুরটা যেন একটা খেলনা, কিন্তু এই সুরই বড় হয়ে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির একটি হবে। এটি আসলে নাক আর উপরের ঠোঁটের মিলিত অংশ। এটি দিয়ে তারা গন্ধ শোঁকে, ঘাস বা ফল তুলে খায়, জল তোলে, অন্য হাতিকে আদর করে, এমনকি বিপদের সময় আত্মরক্ষাও করে। ভাবা যায় হাতির শুঁড়ে প্রায় 40,000 পেশি থাকতে পারে। আচ্ছা, কল্পনা থেকে এই আলোচনায় কখন চলে গেলাম? আসলে আশেপাশে বা জঙ্গলের গভীরে একটা না একটা রোজনামচা চলতেই থাকে। আজ এই হাতি এবং হাতির সংসার নিয়ে বলছি, কারণ আজ 12 আগস্ট ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে। মাঝে সাঝেই শুনবেন এক একটি দিন এক একটি প্রাণী, এক একটি পশু, এক একটি বিষয় নিয়ে আমাদের পালন করতে হয়। তার কারণ আমরা সবাই জানি, তার কারণ একটাই, আমাদের সঙ্গে আমাদের আসলে যারা বন্ধু তাদের বিরোধ ঘটছে। তাদের বাসস্থান, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদের নিরাপত্তা কিন্তু অসুবিধায় পড়ছে। এই হাতিদের নানান ভাগ থাকে, এশীয় হাতি, আফ্রিকান হাতি। এশীয় হাতি একটু ছোট, তাদের কানটাও ছোট, সবার দাঁত থাকে না, কিন্তু আফ্রিকান হাতি মাপে বড়, তাদের কানগুলিও বড় বড় এবং সকলেরই দাঁত থাকে, এবং দাঁতের দাম তাদের জীবনের থেকেও বেশি হয়ে পড়ে মাঝে মাঝে। এবং ধীরে ধীরে যখন বন জঙ্গল কমছে, তারা কিন্তু অরক্ষিত হয়ে পড়ছে। আর আমাদের নগরায়ণ সবার আগে জঙ্গল কাটতে ব্যস্ত হয়ে পড়ে, তাই না? তাই ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে এটা মনে রাখায় যে শুধুমাত্র মানুষ এই পৃথিবীর একমাত্র যোগ্য বসবাসকারী কিন্তু নয়, আর আমাদের বেঁচে থাকা কিন্তু একমাত্র আমাদের দ্বারা সুরক্ষিত নয়, বরং আমাদের সাথে আমাদের দূরে যারা রয়েছে তারাও কিন্তু এর একটি অংশ, যেমন হাতিরা। এই যে বলছিলাম, তাদের এই হাতিরা কিন্তু একটা ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার, অর্থাৎ তারা যে পরিবেশে বাস করে সেই পরিবেশকে নিজেদের চলাফেরা, খাদ্যাভ্যাস, বীজ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বদলে নেয়। জঙ্গলের মধ্যে দিয়ে চলার সময় গাছের ডাল ভাঙে, আবার নতুন জায়গায় বীজ পৌঁছে দেয়, জল খুঁড়ে বা জলাশয়ের কাছে যাওয়ার পথ তৈরি করে, অনেক প্রাণীর উপকার করে। তারা তাদের প্রয়োজনটুকু নেয়, কিন্তু তারই মারফত সকলের সুবিধা করে দেয়। এবার এই যে হাতির সুঁটির কথা বলছিলাম, সেটি কিন্তু এক একটা সময় স্নরকেলের মতো কাজ করে। আর জানেন, হাতিরা কিন্তু পরস্পরের সঙ্গে একটা খুব লো ফ্রিকোয়েন্সিতে, অর্থাৎ নিম্ন কম্পাঙ্কের শব্দ তৈরি করে কথা বলে, যা মানুষের কানে ধরা পড়ে না। একে ইনফ্রাসনিক সাউন্ড বলে এবং অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। এক জায়গায় থাকা হাতি অনেক দূরে থাকা হাতিকে খবর দিতে পারে। আরেকটা আশ্চর্য ক্ষমতা হাতিদের হলো তাদের স্মৃতি, এলিফ্যান্টস নেভার ফরগেট। এই কথাটি নিছক গল্প নয়। দীর্ঘদিন ধরে তারা যেখানে জল পেয়েছে, যেখানে খাবার পেয়েছে, সেগুলি মনে রাখে। আর আমাদের হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্টের কথা বলছিলাম, বহু রাজ্যে কিন্তু ভারতে এই সমস্যাটা খুবই গভীর। হাতিদের স্বাভাবিক চলাচলের জন্য পথ বা এলিফ্যান্ট করিডোর সংরক্ষণ করা তাই জন্য অত্যন্ত জরুরি। ট্রেন লাইনে সচেতনভাবে চলাফেরা করা কিন্তু খুব জরুরি। আরেকটা বড় জরুরি কাজের মধ্যে হচ্ছে এই ছোট ছোট ছানারা, যারা আমাদের ছানা, তাদেরকেই এদের গল্প করা। কারণ জানেন তো, হাতিদের পরিবার হচ্ছে বড় সুন্দর। স্ত্রী হাতি বাচ্চাদের নিয়ে সাধারণত একটি পাল তৈরি হয়। বাচ্চা হাতিকে শুধু যে তার মা দেখাশোনা করে তা না, আমাদের যেমন মা, কাকিমা, পিসি, কাকি, জেঠি, সেরকম অসংখ্য স্ত্রী হাতিরা কিন্তু সেই হাতির বাচ্চা কে বড় করে। পুরুষ হাতিরা বড় হওয়ার পর অনেক সময় দল ছেড়ে একা বা অন্য পুরুষ হাতির সঙ্গে থাকে। আর জানেন, হাতির গর্ভধারণের সময় প্রায় 22 মাস। এত ছোট্ট হাতিকে পৃথিবীতে আনতে মাকে প্রায় 2 বছরের কাছাকাছি সময় তাকে গর্ভে রাখতে হয়।
জন্মের সময় সেই

বাচ্চাটিকে বড় হতে শেখায় গোটা পরিবার। কি অসাধারণ একটা অনুভূতি হলো না এটা ভেবে। আর একটা মজার তথ্য, অনেক মৈত্রীর ছোট ছোট বন্ধুরা হয়তো জানে না যে হাতিরা কিন্তু দুর্দান্ত সাঁতারু। ভাবা যায়, নদী বা বড় জলাশয় পার হওয়ার সময় তারা বেশ ভালোভাবে সাঁতার কাটতে পারে এবং সুঁড়টিকে তখন স্নর্কেলের মতো ব্যবহার করে। তাই আমরা আজকে 12ই আগস্ট, এই যে আমাদের বন্ধুদের কথা বললাম, মনে থাকবে তো, ভাল লাগে বড্ড। এই সুযোগে আমাদের যে সুরবালা চারপে বিশালাকায় বন্ধুটির খবর কত কি জানলাম তার ব্যাপারে, আমরা আমাদের মতো করে যেন তাদের যত্ন নিতে পারি। রইল এই গানটি অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে, এই জঙ্গল এই পশু পাখিদের কথা ভেবে।

বুকের ভেতরে আমাদের ইচ্ছের অসংখ্য ঢেউ ওঠে, তা পেরিয়ে যায় মাঠ ঘাট বন নদী। কিভাবে? ভাবনায়। আরে ভাবনাকে, ভাবনায় যদি একটু আশকারা দিতে কেউ এক পা বাড়িয়ে থাকে, তা বলুন তো কে? তা আমাদের গল্পের বই, আমাদের ভীষণ ভীষণ নিজের বন্ধু। বাড়ির বাইরে বেরোতে হবে না, বাবা মার বকুনি খেতে হবে না, বইয়ে মুখ গুঁজে

পবিত্র পরিক্রমা। কেন বইয়ের কথা বলছি, কারণ আজ 12ই আগস্ট ভারতবর্ষে পালন করা হয় ন্যাশনাল লাইব্রেরিয়ান্স ডে। আজ শুধুমাত্র বইয়ের কথা বললে হবে না, শুধুমাত্র গ্রন্থাগার বা লাইব্রেরির কথা বললে হবে না, বলতে হবে সেই সব মানুষদের যারা আমাদের এই বইয়ের সম্ভারকে একেবারে নখদর্পণে রাখেন। কারণ আজ 12ই আগস্ট যদি আমরা ফিরে যাই 1892 সালে, এই আজকের দিনেই তামিলনাড়ুর শিয়ালিতে জন্মেছিলেন এস আর রঙ্গনাথন, শিয়ালি রামামৃত রঙ্গনাথন, যাকে ভারতবর্ষের গ্রন্থাগার এবং তথ্যবিজ্ঞানের অন্যতম পথিকৃৎ মনে করা হয়। তিনি প্রথমে ছিলেন গণিতের শিক্ষক, ভাবুন তো, অঙ্কের মানুষ। কিন্তু পরে যখন গ্রন্থাগারে পা দিলেন এবং গ্রন্থাগার ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হলেন, তখন জানলেন লাইব্রেরিতে শুধু বই জমিয়ে রাখার জায়গা নয়, মানুষের কাছে জ্ঞান পৌঁছে দেওয়ার একটা জীবন্ত প্রতিষ্ঠান। ব্যাস সাটকে পড়লেন। এবং তিনি বিখ্যাত অবদান রেখে গেছেন এই লাইব্রেরি সায়েন্সে, 5 Laws of Library Science, যা কিনা বই ব্যবহার করার জন্য প্রত্যেক পাঠকের জন্য যে বই থাকা উচিত এবং পাঠকের প্রয়োজন অনুযায়ী বই সহজে খুঁজে পাওয়া উচিত, সেই দর্শনটাকে মাথায় রাখে। তার আরেকটি গুরুত্বপূর্ণ অবদান ছিল কোলন ক্লাসিফিকেশন। এবং তিনি মনে করতেন লাইব্রেরি একটা গ্রোয়িং অর্গানিজম, যা কিনা শুধুমাত্র সারি সারি বই নয়, একটা কথোপকথন, একটা আদান প্রদান। অবশ্যই খুঁজে দেখলে দেখা যায় গ্রন্থাকারীদের জীবন মোটেই শান্ত নিরিবিলি নয়। ইরাকের আলিয়া মুহাম্মদ বাকের 2003 সালে যখন যুদ্ধের আশঙ্কা হয়েছিল, বাসরার কেন্দ্রীয় গ্রন্থাগার ধ্বংসের মুখে, তখন প্রায় 30,000 বই কিভাবে বাঁচানো যায় সে চিন্তায় তিনি বইগুলি মানুষদের সাহায্যে নিরাপদ জায়গায় সরিয়ে ফেলতে শুরু করেন। পরে লাইব্রেরি ভবনটি আগুনে ধ্বংস হলেও তিনি কিন্তু বাঁচিয়ে নিয়েছিলেন অসংখ্য অসংখ্য বই। জার্মানির জেল্লা লেপম্যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তিনি দেখেছিলেন ঘৃণার মধ্যে, যুদ্ধের মধ্যে বড় হয়ে ওঠা শিশুদের। তার বিশ্বাস ছিল শিশুদের হাতে ভালো বই তুলে দিতে পারলে তাদের মনেও শান্তি ও সহমর্মিতার বীজ বোনা যাবে। পাহাড়ি অঞ্চল অ্যাপালেশিয়া আমেরিকাতে প্যাক হর্স লাইব্রেরিয়ানরা মহামন্দার সময়ে, লাইব্রেরি পৌঁছানো কঠিন ছিল দুর্গম পাহাড়ি এলাকায়, সেখানে মহিলারা ঘোড়া বা খচ্চরের পিঠে করে বই ও পত্রিকা নিয়ে যেতেন। হাবুন মেরি লেমেস্টেড কম্প, লাইব্রেরিতে মানুষ কেন আসবে, লাইব্রেরি বরং মানুষের কাছে যাবে। 1904 সালে তিনি আমেরিকার প্রথম দিকের বুক ওয়াগন বা চলন্ত গ্রন্থাগারের ব্যবস্থা করলেন। ঘোড়ায় টানা সেই গাড়িতে বইয়ের তাক থাকত আর বই পৌঁছে যেত প্রত্যন্ত গ্রামাঞ্চলে। আজকের বুক মোবাইলের পিছনে তার এই ভাবনার কিন্তু বড় অবদান আছে। আর কত বলবো, বহু মানুষ এরমভাবেই তাদের জনপ্রিয় ভঙ্গিতে, জনপ্রিয়ভাবে তারা কিন্তু আমাদের বইকে আমাদের সঙ্গে জুড়ে দিয়েছিলেন। এই গানটি রশ্মিতা পালের কণ্ঠে রইল আপনার জন্য।

আমাদের জন্য বই, বইয়ের জন্য বইয়ের মনের মতো মানুষ, হয়তো বাই লড়াই করা, গম্ভীর হয়ে থাকা, চোখ রাঙানো বা গল্প করা আমাদের লাইব্রেরিয়ানরা। আজকে এবার সময় দৃষ্টিকোণ অনুষ্ঠানের। সঙ্গীত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় স্মরণে রইল আজকের দৃষ্টিকোণ।

সে যুগটা ছিল গানের আলোয় ভরা, সঙ্গীতের স্বর্ণযুগ। গানের আসরের প্রতিটি নক্ষত্র সমহিমায় উজ্জ্বল। স্বর, সুর আর গায়কিতে প্রত্যেকেই যেন গড়ে তুলেছিলেন স্বতন্ত্র এক নিজস্ব ঘরানা। মানবেন্দ্র মুখোপাধ্যায় তাঁদের

চর্চিত পরিশীলিত কণ্ঠে মার্গীয় সঙ্গীতের ভেলায় আধুনিক লঘুসুরের খেলা চলে অবিরাম, আর সেটাই এই শিল্পীর বৈশিষ্ট্য, স্বকীয়তা। উচ্চাঙ্গ সঙ্গীতের গাম্ভীর্যের আভাস রেখে তাঁর গান ভেসে যায় সহজ শব্দছন্দে।

সৃষ্টির মধ্যেই বেঁচে থাকেন স্রষ্টা, শিল্পে রেখে যান তাঁর গান, তারই কিছু হয়ে ওঠে যুগোত্তীর্ণ, কালোত্তীর্ণ, শিল্পী তাই মৃত্যুঞ্জয়।

দৃষ্টিকোণ অনুষ্ঠানে শুনলেন সঙ্গীতশিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের স্মরণে অনুষ্ঠান। গান এবং বই, এরা এক একজন আমাদের দোসর। আমাদের এক পছন্দের কবির কবিতায় দুটো লাইন টুকরো টুকরো বলছি। এক জায়গায় বলছেন যে বইয়ের বই খোলা রেখে মুখটা লুকিয়ে কেঁদে নেওয়া যায়, কি জানি কি যে দুঃখ, কিসের দুঃখে না সুখে। আবার বলা হয় আরেকটা লাইনে যে আসছে শতকে যুদ্ধ লাগবেই, বই হারবেই, কিন্তু মৃত বইগুলি ভূত তো হবেই, যখন তখন কম্পিউটারে দেবে গলা টিপে। দুটোই বড্ড যেন জুড়ে গেছে, কারণ এই যে 12ই আগস্ট, যেদিন আমরা জাতীয় গ্রন্থাগারিক দিবস অর্থাৎ লাইব্রেরিয়ান্স ডে পালন করছি, অর্থাৎ যারা আমাদের বই

0: কে সংরক্ষণ করেন তাদেরকে মনে রেখে এস আর রঙ্গনাথনের জন্মদিন উপলক্ষে। সেই দিনেই এই 12ই আগস্টেই কিন্তু 1981 সালে কম্পিউটার ইতিহাসে একটা দারুণ পালা বদল ঘটে গেছে। এই দিনই IBM তাদের পার্সোনাল কম্পিউটার বা IBM 5150 প্রকাশ করে। নিউ ইয়র্কের ওয়ালডর্ফ হোটেলে IBM PC-র আত্মপ্রকাশ ঘটে। সেই সময়ে এতে ছিল 16 কিলোবাইট র্যাম এবং 4.77 মেগাহার্জ ইন্টেল প্রসেসর। আজকে স্মার্টফোনের যুগে এটা প্রায় হাস্যকর, কিন্তু তখন যে পার্সোনাল কম্পিউটার সেই দুনিয়া এটা কিন্তু একেবারে পরিবর্তন এনে দিল। আমাদের বইয়ের কাগজ কালির ওই কালি কলম মনের যে যোগ, তা কিন্তু ডিজিটাল ভার্সনে ডিজিটাল একটা রূপ পেল। এবং তারপর থেকে এক এক করে যে PC আর্কিটেকচার তৈরি হলো, অসংখ্য কম্পিউটার ধীরে ধীরে তৈরি হতে শুরু করলো, তাই এটা কিন্তু একটা মাইল ফলক বলা যেতে পারে। আর ডিজিটাল যে ডিভাইস, যেসব যন্ত্রপাতি আমরা পাচ্ছি, সেগুলো কি সঠিকভাবে আমরা ব্যবহার করতে জানছি, একটুখানি কি খেয়াল রাখতে চেষ্টা করব আমরা? দেখেনি কি কি সতর্কবার্তা রয়েছে।
1: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি। ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে, তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরো একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি। নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে, তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
0: তাহলে আশা করি আমরা যখন বইয়ের পাতা থেকে আরো অন্য অন্য পাতায় যাব, ডিজিটাল দুনিয়ার পাতায় পাতায় ঘুরে বেড়াবো, তখন কিন্তু এইসব কথা আমাদের মাথায় রাখতে হবে। কারণ ছোট্ট একটা যন্ত্রের মধ্যে এত এত এত এত সম্ভাবনা যখন থাকে, তখন কিন্তু অনেকগুলো সতর্কতাও নিতে হয়। আর দেখুন কি অদ্ভুতভাবে আজকের দিনটার মধ্যে বইয়ের সঙ্গে যেমন কম্পিউটার জুড়ে গেল, সেরকমই আমাদের অন্তর্জগতের সঙ্গে আমাদের আসমান, আমাদের মহাকাশও কিন্তু জুড়ে গেল।

কারণ 12ই আগস্ট ভারতীয় বিজ্ঞান ও মহাকাশ গবেষণার জন্য একটা বিশেষ দিন। 1919 সালে এই দিনে আহমেদাবাদে জন্মগ্রহণ করেছিলেন ডক্টর বিক্রম আম্বালাল সারাভাই। তাকে সাধারণত ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক বলা হয়। তবে তার স্বপ্ন যে শুধু মহাকাশে স্যাটেলাইট পাঠানো ছিল তা নয়। তার বিশ্বাস ছিল বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তিকে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতির কাজে ব্যবহার করা হবে। তিনি ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি বা PRLকে গড়ে তোলেন এবং ভারতের মহাকাশ গবেষণার প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। যোগাযোগ, আবহাওয়ার পূর্বাভাস, শিক্ষা, কৃষি সব ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তির ব্যবহার নিয়ে তিনি ভাবতেন। তার উদ্যোগে তৈরি হয়েছিল কমিউনিটি সায়েন্স সেন্টার, যার লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা ছড়িয়ে দেওয়া। পরবর্তীকালে তার ভাবনায় ভারতের মহাকাশ কর্মসূচির অন্যতম ভিত্তি হয়ে ওঠে। ইসরোর নিজস্ব তথ্য অনুযায়ী সারাভাইয়ের উদ্যোগে ভারতীয় উপগ্রহ তৈরির প্রকল্প এগিয়ে যায় এবং 1975 সালে প্রথম ভারতীয় উপগ্রহ আর্যভট্টা মহাকাশে পৌঁছয়। তার মানে আমাদের ভাবনা, বইয়ের পাতায় পড়া কিছু জিনিস আর কল্পনা, আমাদের প্রযুক্তির উন্নয়ন সব মিলেমিশে আমাদের মনের প্রশ্নগুলোকে জাগিয়ে তোলে, আমাদের মনের ধারণাগুলোকে স্বচ্ছ করে, আমাদের ভাবনাগুলোকে শক্তি দেয়। কারণ আমরা মানুষরা এই একটা জিনিসই সবথেকে ভালো পারি, ভাবতে। দেখুন তো এই গানটা সেই কথাই বলছে কিনা। নবারুণ বসুর কণ্ঠে রইল আপনার জন্য।

0: দুধসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.1 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 99% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 69%। 11ই আগস্ট সকাল 6:30 থেকে 12ই আগস্ট সকাল 6:30 পর্যন্ত, অর্থাৎ গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 0.1 মিলিমিটার। এবং পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য কিন্তু সতর্কবার্তা রয়েছে। 12ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূলবর্তী অঞ্চল এবং সমুদ্র সংলগ্ন এলাকায় ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মাঝে মাঝে সেই হাওয়ার গতিবেগ ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই এই সময় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূলের সমুদ্রের দিকে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের উপকূলে ঢেউয়ের সতর্কতা রয়েছে। 12ই আগস্ট ভোর 5:30 থেকে, অর্থাৎ আজ থেকে, সমুদ্রে 15 থেকে 17 সেকেন্ড সময়কালে এবং প্রায় 1.2 থেকে 1.3 মিটার উচ্চতায় ঢেউ তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এর ফলে হঠাৎ ঢেউয়ের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে বা জলোচ্ছ্বাসের মতো পরিস্থিতি তৈরি হওয়ার কারণে আমাদের কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। তাই সমুদ্রে চলাচলকারী নৌকাগুলিকে অত্যন্ত সতর্কভাবে চলাচল করতে বলা হচ্ছে এবং যারা সমুদ্র সৈকতে যাচ্ছেন বিনোদনমূলক কাজ বা জলক্রীড়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের আবহাওয়ার বিষয়গুলি একটু মাথায় রাখতেই হয়, খেয়াল রাখতেই হয়। আর রইল এবারে জানা অজানা, শুনে নি মহাকাশ দেখার এই যন্ত্রটির ব্যাপারে।
1: জানা অজানা,
2: জানা অজানা অনুষ্ঠানে আজ শুনবেন টেলিস্কোপের কথা শিরোনামে 3 পর্বের ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব। কথিকাটি বলছেন ডক্টর রমেন্দ্রলাল মুখোপাধ্যায়।
3: প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম কিভাবে শুরু হয়েছিল টেলিস্কোপের যাত্রাপথ। শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় 420 বছর আগে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তখন অনেক বিজ্ঞানী টেলিস্কোপ নিয়ে অনেক রকমের গবেষণার কাজ শুরু করে দিয়েছেন। এমন সময় লরেন ক্যাসিগ্রেন নামে একজন বিজ্ঞানী 1672 সালে এক বিশেষ ধরনের টেলিস্কোপ আবিষ্কার করেন, যেখানে অবতল দর্পণের মাঝখানে একটি ছিদ্র করে তার পিছনে উত্তল লেন্স লাগিয়ে দূরের জিনিসকে অনেক বড় করে দেখতে পেয়েছিলেন। এই টেলিস্কোপটিকে ক্যাসিগ্রেন টেলিস্কোপ বলা হয়। উনার এই টেলিস্কোপটিতে উনি একটি উত্তল দর্পণ এবং একটি অবতল দর্পণ ব্যবহার করেছিলেন। এর ফলে টেলিস্কোপের দৈর্ঘ্য অনেকটাই কমানো সম্ভবপর হয়েছিল। এইভাবে বিজ্ঞানীদের চলতে থাকে অনেক নতুন নতুন চিন্তাধারা এবং গবেষণা। আমরা সবাই জানি কোনো লেন্সের মধ্যে দিয়ে সাদা আলোকরশ্মি গেলে সেটি কিছু রঙে ভেঙে যায়, যে কারণে গ্যালিলিয়ান টেলিস্কোপে কিছু ত্রুটি ছিল। এছাড়া নিউটোনিয়ান টেলিস্কোপ এবং ক্যাসিগ্রেন টেলিস্কোপ এই দুটোতেই একটা অসুবিধা ছিল, সেটা হচ্ছে স্ফেরিক্যাল অ্যাবারেশন, অর্থাৎ বেশি বড় দর্পণ হলে সেখানে কিছু ত্রুটি থেকে যায়, পরিষ্কার ছবি দেখা যায় না। ততক্ষণে এই ত্রুটি বা সমস্যার সমাধানের জন্য অনেক বিজ্ঞানী বিভিন্ন জায়গায় কাজ শুরু করে দিয়েছেন। 1721 সালে জন হ্যাডলি প্রথম প্যারাবোলিক মিরার সৃষ্টি করেন, যার মাধ্যমে নিউটোনিয়ান টেলিস্কোপ এবং ক্যাসিগ্রেন টেলিস্কোপের ত্রুটির সমস্যার সমাধান করা হয়েছিল। 1733 সালে চেস্টার মুর ক্রোমাটিক লেন্স আবিষ্কার করেন, যার সাহায্যে লেন্সের প্রধান ত্রুটি ক্রোমাটিক অ্যাবারেশন, অর্থাৎ রঙে ভেঙে যাওয়ার সমস্যার সমাধান করা হয় এবং সেটিকে টেলিস্কোপের প্রধান অবজেক্টিভ হিসাবে কাজে লাগানো হয়। এই ধরনের লেন্স আবিষ্কার হওয়াতে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। একটা জিনিস লক্ষ্য করা গিয়েছিল, লেন্স দিয়ে টেলিস্কোপ বানানো হলে সেটার খরচ অনেক বেশি হচ্ছিল। তার কারণ এই অ্যাক্রোমেটিক লেন্স বানানো অনেক জটিল এবং ব্যয়সাধ্য হচ্ছিল। লেন্সের ডায়ামিটার যদি কম হয় সেক্ষেত্রে বানানো সম্ভবপর ছিল, কিন্তু ডায়ামিটার বেশি হলে সেক্ষেত্রে খরচ অনেক বেশি হচ্ছিল, ত্রুটির সম্ভাবনাও অনেক বেড়ে যাচ্ছিল। সেই কারণে লেন্সের পরিবর্তে দর্পণ বা মিরার ব্যবহার শুরু হয়ে যায়। শুরুর দিকে এই মিরার তৈরির ক্ষেত্রে ধাতব পাত্র

0: ব্যবহার করা হতো, কিন্তু ধাতব পাতের কিছু অসুবিধা থেকে যায়। তাপমাত্রা পরিবর্তন হলে সেই ধাতব পাতের বৃদ্ধি ঘটে, তার ত্রুটিও বৃদ্ধি পায়। 1857 সালে লিওন ফোকাল্ট কাচকে ঘষে এবং পালিশ করে তারপর তাকে অ্যালুমিনিয়াম কোটিং পরে প্রথম অবতল দর্পণ তৈরি করে, যেটিকে টেলিস্কোপের অবজেক্টিভ হিসাবে কাজে লাগানো হয়। সেই পদ্ধতি এখনও চলে আসছে। বিজ্ঞানীরা লক্ষ্য করেন, শক্তিশালী টেলিস্কোপ তৈরি করতে হলে অবজেক্টিভ অনেক বড় হওয়া প্রয়োজন। সেটি লেন্স অথবা মিরার, দুই ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। আমরা এতক্ষণ যে সমস্ত টেলিস্কোপের কথা বলছিলাম সেগুলি অপটিক্যাল টেলিস্কোপ। তার প্রধান উপাদানগুলি হল অবজেক্টিভ, আইপিস, বডি টিউব, এক্সটেন্ডেড টিউব, ফোকাসিং অ্যারেঞ্জমেন্ট, ফাইন্ডার টেলিস্কোপ, মাউন্ট, স্ট্যান্ড ইত্যাদি। ইতিমধ্যে অনেক ধরনের টেলিস্কোপের কাজ শুরু হয়ে গেছে। 1931 সালে কার্ল গুথেক জেন্সকি প্রথম রেডিও টেলিস্কোপ আবিষ্কার করেন, যেটির সাহায্যে অনেক দূর থেকে আসা রেডিও সিগন্যালকে কাজে লাগিয়ে তার সংকেত দেখে অন্য কোনো নক্ষত্র বা গ্যালাক্সির খোঁজখবর পাওয়া সম্ভবপর হয়। অপটিক্যাল টেলিস্কোপের অন্য অসুবিধা হল আকাশ একদম পরিষ্কার থাকা দরকার। অবজেক্টিভ বা আইপিসে কোনো রকম দাগ বা ময়লা থাকলে চলবে না। সেক্ষেত্রে রেডিও টেলিস্কোপের এই রকম কোনো অসুবিধা নেই। সেখানে আকাশে মেঘ থাকলেও রেডিও টেলিস্কোপের কোনো অসুবিধা হয় না। তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী আজ পর্যন্ত বিভিন্ন রকমের টেলিস্কোপ আবিষ্কার হয়েছে, যেমন রেডিও টেলিস্কোপ, ইনফ্রারেড টেলিস্কোপ, অপটিক্যাল টেলিস্কোপ, ইউভি টেলিস্কোপ, এক্সরে টেলিস্কোপ, গামারে টেলিস্কোপ ইত্যাদি। বিশ্বের সবচেয়ে বড় অপটিক্যাল টেলিস্কোপ স্পেনে অবস্থিত, যেটির নাম গ্র্যান্ড ক্যানারিয়াস টেলিস্কোপ, যেটির দর্পণের ব্যাস 10.4 মিটার। এছাড়াও রয়েছে ইউএসএতে অবস্থিত দুটি টেলিস্কোপ, কেক 1 এবং কেক 2, যার দর্পণের ব্যাস 10 মিটার। বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপটি আমেরিকায় অবস্থিত, যেটির ব্যাস 305 মিটার। এই প্রসঙ্গে বলে রাখি, টেলিস্কোপের ব্যাস যত বড় হবে তার ক্ষমতা তত বেশি হবে, অর্থাৎ সামান্য আলো বা তরঙ্গকে কাজে লাগিয়ে অনেক দূরের বস্তুকে দেখতে পাওয়া যাবে। পরবর্তী পর্বে আমার বিশেষ এক আবিষ্কার নিয়ে সংক্ষেপে আলোচনা করা যাবে।
1: এতক্ষণ জানা অজানা অনুষ্ঠানে শুনলেন টেলিস্কোপের কথা, ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব। বললেন ডক্টর রমেন্দ্রলাল মুখোপাধ্যায়। জানা অজানা আজ এ পর্যন্তই।
2: দেখতে দেখতে আমরা সকালের আড্ডার একদম শেষ ভাগে এসে গেছি। আমরা আলোচনা করছিলাম প্রকৃতির এক আশ্চর্য অর্থাৎ হাতিদের নিয়ে। আমরা আলোচনা করলাম আজকের গ্রন্থাগারিক দিবস অর্থাৎ লাইব্রেরিয়ান্স ডেতে বই এবং বইয়ের সঙ্গে জুড়ে থাকা এই মানুষদেরকে নিয়ে, এবং আলোচনা করলাম কম্পিউটারের আবিষ্কার এবং মহাকাশ গবেষণার একটা গুরুত্বপূর্ণ দিক, বিক্রম সারাভাইয়ের জন্মদিন উপলক্ষে সেই কথাটি, এবং এস আর রঙ্গনাথন, তার জন্মদিন। এবং দিনের শেষে অর্থাৎ আমরা যখন ফেরত আসি তখন অনেক সময় সকালের আড্ডার টুকরো টুকরো ভাবনাগুলো আমাদের মনের মধ্যে হয়তো থেকে যায়। এটাই বড় ভালো লাগে। আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজে এবং মেইল আইডিতে। এবং সব শেষে বলি, আজ ইন্টারন্যাশনাল ইউথ ডে, আন্তর্জাতিক যুব দিবস। এবছরের বিশেষ বার্তা হল ডিফারেন্ট কনটেক্সট কমন অ্যাসপিরেশনস, অর্থাৎ আমরা আলাদা আলাদা জায়গায় থাকি, আলাদা আলাদা পরিস্থিতিতে থাকি, আমাদের জীবনগুলো বড় আলাদা, কিন্তু কোথাও গিয়ে আমাদের স্বপ্নগুলো কিন্তু একেবারে এক, তাই না? সকালের আড্ডায় আবার আপনার সঙ্গে দেখা হবে। সঙ্গে ছিলাম আমি সীমন্তী মুখোপাধ্যায়। আজ যেতে যেতে ন্যাশনাল ইউথ ডেকে মনে রেখে এই আমাদের কমন অ্যাসপিরেশনস বা আমাদের স্বপ্নের যে এক হয়ে যাওয়া, সেটা মনে রেখেই রইল রূপঙ্কর বাগচির কণ্ঠে এই গানটি।

সকালের আড্ডা এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

সবাইকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের বুধ সকালে। বুধ সকালে অগস্ট মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। আপনারা অনেকেই চিঠি লিখেছেন, অনেকেই মেল করেছেন, কেউ কেউ এখনো ভাবছেন। যারা ভাবছেন তাদের জন্য ঠিকানাটা আরও একবার মনে করাই। বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত। আর যারা মেল করতে চান তাদের জন্য বলি maitrikatha@gmail.com maitrikatha@gmail.com। তাহলে শুরু করি আপনাদের চিঠির পাঠ। প্রথম যার লেখা আমার হাতে উঠে এল তিনি হীরালাল ঘোষ, পাঁচাল, বাঁকুড়ার। আপনি লিখেছেন, আমার শরীর খারাপ, বাবা নিয়ে গেলেন বাঁকুড়া মেডিকেলে। বাস থেকে নেমে প্রণাম করেন এক শিল্পসম্মত ভাস্কর্যের ছবিতে। আমার মনে প্রশ্ন, আমি বলি উনি কে? বাবা বললেন বাড়ি ফিরে বলবেন। ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে রাত্রে বাবার মুখে শোনা। বাবা বলেন উনি বাঁকুড়ার গান্ধী, ওনার বাড়িতে এসেছেন নজরুল গান্ধীজি। আমি বলি কেন আসতেন? উনি ভারত মাতার শৃঙ্খল মোচনে সদা ভাবতেন, তার জন্মভিটে কনেমারা গ্রামে, যার বর্তমান নাম গোবিন্দধাম। তৈরি করেন শ্রীরামকৃষ্ণ সেবাদল আশ্রম। ঋষিকল্প মানুষটি ছিলেন স্বাধীনতার অগ্রদূত। ওই যে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে তার জমি দেন, তার সঙ্গে দেন 1,00,000 টাকা, তাই নাম গোবিন্দনগর। তিনি তখনকার দিনে সংস্কৃততে প্রথম শ্রেণীতে এমএ পাস। সুখের বিলাস জীবন পরিত্যাগ করে দেশ স্বাধীন হওয়ার মন্ত্রে দীক্ষিত হন। তার জন্য কত ত্যাগ, তিতিক্ষা, শ্রমদান, অর্থদান করেন, আমরা ভুলিনি তার অবদান। তার নামে বাঁকুড়া শহরের স্কুল ডাঙ্গায় নির্মাণ হয়েছে গান্ধী বিচার পরিষদ। সেখানে তার কর্মময় জীবনের সব কিছু সযত্নে রাখা আছে, চরকা কাটা হয়, নানা সেমিনারে তার জীবনী পাঠ করা হয়। তিনি মা শারদার শিষ্য ছিলেন। বাবার কাছে এসব কথা শুনে তার জীবনী

ওড়ে অভিভূত হয়ে যাই। যাই গোবিন্দধাম গ্রামে, সেই আবক্ষ মূর্তির সামনে দাঁড়িয়ে করজোড়ে প্রণাম করে বলি, হে মহান বিপ্লবী, শিক্ষাবিদ, স্বাধীনতা সংগ্রামী, আবার ফিরে এসো, তোমার আসন ফাঁকা, আসন অলঙ্কৃত করে দাও ভক্তি মুক্তির স্বাদ। অবক্ষয় সমাজে দিকে দিকে ছড়িয়ে পড়ুক তোমার মুখ নিঃসৃত অভয় সংবাদ। তিনি যেন বলেন, সত্য সুন্দরের আরাধনায় জীবন ও সমাজের জয় নিশ্চিত, এগিয়ে যাও শুভকর্মে, ফুল ফোটে শেকড়ের সাধনায়, নীরবে সাধনা করে যাও। লিখেছেন হীরালাল ঘোষ, পাঁচাল, বাঁকুড়া থেকে। বাঁকুড়ার পর চলে যাব সোজা পশ্চিম মেদিনীপুরে। মনোহরপুর থেকে লিখেছেন অখিল বন্ধু মহাপাত্র। তোমার ব্যতিক্রমী বিষয় ভাবনার ডিঙায় চড়ে আজ শোনাব দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার কয়েকজন অগ্নিযুগের অচেনার কথা। তাদের মধ্যে অন্যতম অদম্য সাহসী বীরাঙ্গনা ছিলেন দাঁতন দুই ব্লকের পুরলদা গ্রামের কাননবালা দাস পট্টনায়ক। অল্প বয়সী এই বিধবা এক নাবালক পুত্রকে নিয়ে কষ্টের জীবন অতিবাহিত করার ফাঁকেই শুনতে পান দেশমাতৃকার কান্না, ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতা আন্দোলনে। দাঁতনের নিমপুর বরঙ্গি গ্রামের যোগেন্দ্রনাথ মহাপাত্র, সতীনাথ আচার্যরা সামিল হন তার আহ্বানে। দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলায় ইংরেজের বিরুদ্ধে আপোষহীন লড়াই চালিয়ে বারবার কারাবরণ করেও থেমে যাননি। ব্রিটিশের বিরুদ্ধে ট্যাক্স বিরোধী আন্দোলন, মেদিনীপুর জজ কোর্টে আইন অমান্য এবং ১৯শে ফেব্রুয়ারি দাঁতনের আদালত ভবনে তিরঙ্গা পতাকা উড়িয়ে দেন এই মহিয়সী কাননবালা পট্টনায়ক। আরও এক বীরাঙ্গনা ছিলেন দাঁতনের সরাইবাজার এলাকার অম্বিকা পাল। ওড়িশা বাংলা সীমান্তে ৪২-এর অগ্নিঝরা সময়ে অতন্দ্র প্রহরী ছিলেন বিপ্লবী ডাক্তার ত্রৈলোক্যনাথ বেরা। সোনাকনিয়ার সীমান্ত গান্ধী বলে পরিচিত ছিলেন ত্রৈলোক্যনাথ। বাংলার স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে আছে একসময় দাঁতন আদালতের আইনজীবী চারুচন্দ্র মহান্তি এবং তার সহযোগী প্রসন্ন কুমার গিরির নাম। কেশিয়ারির বাঘাস্তি গ্রামের মৃত্যুঞ্জয় জানা, মোহনপুরের কানাইলাল গিরি, ভবানীশঙ্কর জানা, নারায়ণগড়ের নটবরদোলাই, কেদার গ্রামের পতিত পাবন বর্মনদের কথা ইতিহাসে নেই, তবে এলাকার মানুষের কাছে এরা চিরস্মরণীয় হয়ে আছেন। স্বাধীনতার এই মাসে এঁদের শতকোটি প্রণাম। লিখেছেন অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। শুভাগত গুপ্ত জলপাইগুড়ি থেকে লিখেছেন আপনার লেখা। দোর্দণ্ড প্রতাপশালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গার্লিক নিজের এজলাসে এক অজ্ঞাত পরিচয় বিপ্লবীর গুলিতে নিহত হন। পুলিশের পাল্টা গুলিতে নিহত হন ওই বিপ্লবী। তার রক্তমাখা জামার পকেটে পাওয়া চিরকুটে লেখা ছিল ধ্বংস হও, দীনেশ গুপ্তকে ফাঁসি দেওয়ার পুরস্কার লও, এটি বিমল গুপ্ত। কিন্তু কে এই বিমল গুপ্ত জানতে হলে পিছিয়ে যেতে হবে কয়েক বছর। লবণ আইন অমান্যের সময় জেলাশাসক জেমস পেডি দীঘা সমুদ্র তীরে সত্যাগ্রহীদের ওপর পাশবিক অত্যাচার চালিয়েছিলেন। এই অত্যাচারী জেলাশাসককে শাস্তি দেওয়ার দায়িত্ব নিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের একনিষ্ঠ সদস্য বিমল গুপ্ত। মেদিনীপুর কলেজিয়েট স্কুলের একটি প্রদর্শনীতে প্রধান অতিথি হয়ে এলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পেডি। অনুষ্ঠান চলাকালীন পেডিকে সামনে থেকে গুলি চালিয়ে হত্যা করলেন বিমল গুপ্ত ও তার এক সহযোগী, তারপর হলেন ফেরার। বিচলিত হয়ে পড়ল তৎকালীন বেঙ্গল গভর্নমেন্ট, কারণ তারা বুঝতে পারছিল এ কোনো পাকা মাথার পরিকল্পনা। সুতরাং পাকা মাথার মালিকের খোঁজ শুরু হল, অভূতপূর্ব ম্যানহান্ট। বেঙ্গল ভলান্টিয়ার্স বুঝলেন সমূহ বিপদ, তাই এক ঢিলে দুই পাখি মারবার জন্য তৈরি হল গার্লিক হত্যার ছক। পুলিশের কাছে বিমল গুপ্তের কোনো ছবি ছিল না, তাই ঠিক হল গার্লিককে হত্যা করে আততায়ী নিজেই আত্মঘাতী হবেন। তার জামার বুক পকেটে একটি চিরকুটে পুলিশের উদ্দেশ্যে লেখা থাকবে একটি বার্তা। বার্তা লেখকের নাম হবে বিমল দাশগুপ্ত, যাতে পুলিশ ভাববে যে পেডি হত্যাকারী বিমল দাশগুপ্ত, যাকে পুলিশ হুন্নে হয়ে খুঁজছে, আরেকটি হত্যাকাণ্ড ঘটাতে এসে পুলিশের গুলিতে নিজের ভবলীলা সাঙ্গ করেছে। তার ফলে বিমল দাশগুপ্ত মৃত ধরে পুলিশ তদন্তে ইতি টানবে।
বেঙ্গল ভলেন্টিয়ার্স

থাকবে সুরক্ষিত। কিন্তু কে করবে এই অসাধারণ আত্মত্যাগ? অন্যের পরিচিতি নিজের করে নিয়ে নিজেকে চিরকালের জন্য পৃথিবীর বুক থেকে মুছে ফেলার এই অসাধারণ নজির রাখতে এগিয়ে এলেন শ্রী কানাইলাল ভট্টাচার্য নামের এক তরুণ। তারপরের ঘটনা ইতিহাস। এমনকি কানাইলালকে শনাক্ত করার জন্য তার মা কাত্যায়নী দেবীকে নিয়ে এলে তিনি বিমল গুপ্তকে বাঁচাতে নিজের সন্তানের মৃতদেহ চিনতে ও নিতে অস্বীকার করেন। ধন্য সেই মা যিনি দেশমাতৃকার চরণে আপনার সন্তানকে বলি দিয়েও এক ফোঁটা চোখের জল ফেলতে পারেননি। তার চরণে জানাই শত কোটি প্রণাম। এই রকম মা না হলে কি এই রকম ছেলে জন্মায়? শুভাগত গুপ্ত, জলপাইগুড়ি থেকে। বুধ সকালে আগস্ট মাসের বিষয়, অগ্নিযুগের অচেনা। লিখেছেন ডক্টর সুদেব মাল, তিশা, হুগলি থেকে। অগ্নিযুগের অচেনা এক প্রণম্য নারী ক্ষীরোদা সুন্দরী চৌধুরী। ইনি ছিলেন অগ্নিতাপে উষ্ণ স্বাধীনতা আন্দোলনের ফেরারি বিপ্লবীদের আশ্রয়দাত্রী। কলকাতা গোয়েন্দা পুলিশের তৎকালীন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট বসন্ত চ্যাটার্জি খুন হলে বিপ্লবী সুরেন্দ্রমোহন ঘোষ ও ক্ষিতীশ চৌধুরী ময়মনসিংহে ক্ষীরোদা সুন্দরীর গোপন আশ্রয় লুকিয়ে থাকেন। কিছুদিন পরেই সেখানে পালিয়ে বাঁচেন বিপ্লবী নেতা যাদুগোপাল মুখোপাধ্যায় এবং নলিনীকান্ত কর। এরপর কয়েকজন বিপ্লবী জামালপুরের এক ভাড়া বাড়িতে অন্তর্হিত হলে সেখানেও গৃহকর্ত্রী মা হিসেবে ক্ষীরোদা সুন্দরী আগলে রাখেন বাংলা মায়ের এই বীর সন্তানদের। এমনকি শিকারী পুলিশের চোখ এড়িয়ে আসামের ধুবড়ী ও বিন্যাখাতা গ্রামে গোপন আশ্রয়ে থাকাকালীন সময়েও ক্ষীরোদা সুন্দরী দেবী পলাতক বিপ্লবীদের পাশে থেকেছেন। স্বাধীনতার রক্তক্ষরা দিনে জীবনের ঝুঁকি নিয়ে পরম মমতায় ও স্নেহের সঙ্গে বিপ্লবীদের আগলে রেখেছিলেন দীর্ঘদিন। অবিশ্বাস্য মহৎ হৃদয়ের অধিকারী এরকম বীর মাতাদের জন্যই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। যেমনটা আজ প্রায় অচেনা বীরভূমের নলহাটির ঝাউপাড়া গ্রামের নারী সৈনিক দুকুরিবালা দেবীও। তার বাড়ি ছিল তার বোনপো নিবারণ ঘটক সহ বিপ্লবীদের প্রায় এক গোপন আস্তানা। বেআইনি বইপত্র এমনকি অস্ত্র রাখারও নিরাপদ স্থান। অত্যাচারী ব্রিটিশ পুলিশ দুকুরিবালা দেবীর বাড়ি তল্লাশি করে, পাওয়া যায় সাতটা পিস্তল। বোনপো নিবারণের লুকিয়ে রাখতে দেওয়া পিস্তলের গোপন তথ্য সেদিন কোনো মতেই ফাঁস করেননি দুকুরিবালা দেবী। স্পেশাল ট্রাইব্যুনালে বিচারের রায়ে দুকুরিবালা দেবীর দুবছরের সশ্রম কারাদণ্ড হয়। কোলের শিশু বাড়িতে রেখে সেদিন চলেছিলেন পুলিশের সঙ্গে কারান্তরালে। আজও প্রায় অচেনা এই অগ্নিনারী, অজানা তার আত্মদানের কাহিনী। লিখেছেন ডক্টর সুদেব মাল, তিশা, হুগলি থেকে। বুধ সকালে অনুষ্ঠানে অগাস্ট মাসের বিষয়, অগ্নিযুগের অচেনা। এবারে আমার হাতে যার চিঠি, তিনি চন্দনা মুখোপাধ্যায়, কৃষ্ণনগর, নদিয়ার। আপনি লিখেছেন, ব্রিটিশ বণিকের মানদণ্ডটি যে শক্তিশালী রাজদণ্ডে পরিণত হয়েছিল তাকে ভাঙতে ভারত মায়ের দামাল ছেলেমেয়েদের রক্তে ভিজেছে দেশের মাটি। রক্তে ভেজা পিচ্ছিল পথে মুখ থুবড়ে পড়েছে দুর্দণ্ড প্রতাপ ব্রিটিশ শক্তি। রক্ত ঝরানো সেই সব বীর সন্তান ও বীরাঙ্গনাদের সব বীর গাঁথা লেখা হয়নি ইতিহাসের পাতায়। তাই তো জানতে পারিনি সেই মায়েদের কথা, যারা আমার জেলার এক প্রান্তিক গ্রাম বড় আন্দুলিয়াতে একটি সভায় কিছুক্ষণের জন্য নেতাজিকে পেয়ে তার হাতে তুলে দিয়েছিলেন কয়েক ভরি সোনার গয়না, দেশের কাজে লাগবে বলে। আর এক প্রান্তিক গ্রাম তেহট্টের দামাল ছেলে 1931 সালে কৃষ্ণনগর বোমার মামলার আসামি আব্দুল মান্নানকে ব্রিটিশ পুলিশ গ্রেফতার করলে গর্বিত মায়ের মুখে ছিল ছেলের কাজের প্রশংসা। রত্নগর্ভ সেই মা উচ্চারণ করেছিলেন, ও কাজেরও দরকার আছে, থাবা দিয়ে তো স্বাধীনতা আসে না। বীর প্রসবিনী জননী বুঝেছিলেন থাবা দিয়ে ছেলে ঘুম পাড়ানো যায়, কিন্তু স্বাধীনতার জন্য চাই ত্যাগ, তিতিক্ষা, আত্মবলিদান। এবারে বলি মাসিমা দুকুরিবালা দেবী আর তার বোনপো নিবারণ ঘটকের কথা। মাসির স্নেহের পাত্র নিবারণের বন্ধুদের নিয়ে আড্ডার জায়গাটি ছিল দুকুরিবালা দেবীর নিরিবিলি বসত বাড়িটি। আড্ডার নামে চলত স্বদেশী।

বই পড়া, লাঠি ছোড়া, অস্ত্র চালানোর প্রশিক্ষণ। ওই বাড়িতেই ছদ্ম নামে আসা যাওয়া করতেন যতীন ঘোষ, বিপিন বিহারী গাঙ্গুলি। এদের সাহস, দেশপ্রেম ও আত্মবিশ্বাস মুগ্ধ ও বিস্মিত করে দুকড়িবালাকে। বিপ্লবী দলে যোগ দিতে চাইলে বোনপু বলে, তুমি কি পারবে মাসিমা? এ মহা বিপদের মুখে পা বাড়াতে নাইবা এলে? গর্জে উঠেছিল সিংহী, তুমি যদি দেশের জন্য প্রাণ দিতে পারো, তোমার মাও পারে। বেআইনি অস্ত্র রাখার অপরাধে গ্রেপ্তার হন দুকড়িবালা দেবী। কারাবাসে দুঃসহ নরক যন্ত্রণা সহ্য করেও বাবাকে চিঠি লিখেছেন তিনি ভালো আছেন বলে। ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে গর্বিত তেরঙ্গার নিচে দাঁড়িয়ে শ্রদ্ধাবনত চিত্তে নত করি মাথা সেইসব শত সহস্র নামী অনামী সংগ্রামীদের পদতলে, যাদের রক্তে অশ্রুতে সিক্ত আমাদের দেশের মাটি। শত সহস্র প্রণাম আমার দেশের মাটি, তোমাকেও। লিখেছেন চন্দনা মুখোপাধ্যায়, কৃষ্ণনগর, নদিয়া থেকে। শিউর মঙ্গলকোট থেকে লিখেছেন টুলু বন্দ্যোপাধ্যায়। সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকেরা প্রায় ২০০ বছর ধরে নির্মম অত্যাচার চালিয়েছে বাংলা তথা সমগ্র ভারতবাসীর ওপর। ফলে এই বাংলা থেকেই পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করার জন্য বারবার উঠেছে প্রতিবাদের ঢেউ, তৈরি হয়েছে প্রতিরোধের ব্যারিকেড। শত শহীদের সর্বস্ব ত্যাগ ও আত্মোৎসর্গের মধ্য দিয়ে এসেছে আমাদের এই বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা। আর তার জন্য আমরা পেয়েছি নানা স্বাধীনতা সংগ্রামীকে, আর অবশ্যই উঠে এসেছে নানা শিকল ভাঙার কাহিনী। এই স্বাধীনতার মাসব্যাপী আমরা সেই সব স্বাধীনতা সংগ্রামীদের অবশ্যই স্মরণ করব, যাদের নাম স্বাধীনতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। কিন্তু যাদের নাম স্বাধীনতার ইতিহাসে সেভাবে উল্লেখ না থাকলেও তাদের পরিবারের পরবর্তী উত্তরপুরুষদের পারিবারিক স্মৃতিতে আজও উজ্জ্বল হয়ে রয়েছে, আমি সেই রকমই কয়েকজনের অবদান এই আসরে উল্লেখ করব। অজয়নদের কোলঘ্যাসা আমাদের এই ছোট্ট গ্রাম। এই গ্রামেরই উপেন্দ্রনারায়ণ বন্দ্যোপাধ্যায় কর্মজীবনে ছিলেন লব্ধ প্রতিষ্ঠ আইনজীবী। সেই অগ্নিযুগে আজ থেকে ১০০ বছরেরও বেশি আগে ধানবাদ কোর্টে প্র্যাকটিস করতেন, আর তিনি আমৃত্যু স্বাধীনতা সংগ্রামীদের জন্য বিনা পারিশ্রমিকে কোর্টে লড়াই করে ব্রিটিশের বিষ নজরে পড়েছেন বহুবার। কৃষ্ণকামিনী দেবী ছিলেন তার সুযোগ্যা পত্নী। একদিন পাশের গ্রামের স্বাধীনতা সংগ্রামী হেমাঙ্গ মাস্টারকে পুলিশ ধরতে আসছে দেখে এক বিপ্লবী জলিমান শেখ লাল পাগড়ি দুই পুলিশকে লাঠির আঘাতে ধরাশায়ী করে নয়াঞ্জলিতে ফেলে দিয়ে কৃষ্ণভামিনী দেবীর বাড়িতে আশ্রয় নিলে তাকে নিজের ছেলের পোশাকে সজ্জিত করে রাখেন, আর জলিমানকে ধাওয়া করে আসা বাকি লাল পাগড়িধারী পুলিশের কাছে তাকে গোপাল ঠাকুর হিসেবে পরিচয় দেন। কৃষ্ণকামিনী দেবীর দাপটের কাছে জলিমান শেখকে গোপাল ঠাকুর ভাবতে বাধ্য হন। সেই অগ্নিযুগে দুর্গা গোসাই, লোকু গোসাই, ক্ষুদু চক্রবর্তী, অরুমিত্র প্রমুখ ব্যক্তিরা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। দু চারবার জেল খাটলেও স্বাধীনতার ইতিহাসে অচেনা হয়েই রয়ে গিয়েছেন। স্বাধীনতার ইতিহাসে ওইসব মহান মানুষদের নাম স্বর্ণাক্ষরে লেখা না থাকলেও আজও মনে রেখেছেন এ গ্রামের মানুষ, আর অবশ্যই তাদের পরিবারের উত্তরপুরুষগণ। স্বাধীনতা দিবসের মাসে ওইসব মহান মানুষদের কথা লিখবার সুযোগ করে দেওয়ায় বুধ সকালে তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। লিখেছেন টুলু বন্দ্যোপাধ্যায়, শিউর মঙ্গলকোট থেকে। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। মিতুল ঘটক, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান, ডক্টর বাসুদেব মাইতি, পটাশপুর, মেদিনীপুর, সোমনাথ চট্টোপাধ্যায়, দীহা, বাঁকুড়া থেকে। আপনাদের অনেক অনেক অনেক ধন্যবাদ জানাই। চিঠি লিখবেন, সঙ্গে থাকবেন, এভাবেই আসব পরের চিঠিতে। বুধ সকালে অনুষ্ঠানে অগাস্ট মাসের বিষয়, অগ্নিযুগের অচেনা। ডাকযোগে আসা চিঠি অঞ্জলি মল্লিক চৌধুরী পাঠিয়েছেন সোদপুর, উত্তর চব্বিশ পরগনা থেকে। আমার কাছে অগ্নিযুগের অচেনা দেশপ্রেমী হলেন বিপ্লবী হেমচন্দ্র কানুনগো, যিনি বাংলার প্রথম বোমা তৈরির কারিগর ছিলেন এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাকে অগ্নিযুগের অস্ত্রগুরু দ্রোণাচার্য বলে আখ্যায়িত করেছিলেন। মেদিনীপুরের রাধানগরে এই মহামানবের জন্ম। ড্রয়িং শিক্ষক এবং কলেজে রসায়নের ডেমনস্ট্রেটরের চাকরি, এই দুটিকেই
তিনি কাজে

গিয়েছিলেন স্বাধীনতার আন্দোলনে। গেরুয়া, সাদা, সবুজ, ত্রিবর্ণরঞ্জিত ভারতবর্ষের প্রথম জাতীয় পতাকার রূপকার ছিলেন হেমচন্দ্র। হেমচন্দ্র প্যারিসে শক্তিশালী বোমা তৈরির ফর্মুলা শিখে ভারতে ফিরে কোমর বেঁধে দেশের কাজে ব্রতী হন। কলকাতার নিকটে মানিকতলায় এবং চন্দননগরে বোমা বানানোর কারখানা তৈরি করেন। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন হেমচন্দ্র কানুনগো, অরবিন্দ ঘোষ এবং তার ভাই মানীন্দ্র কুমার ঘোষ। আলিপুর বোমা মামলার অন্যতম ব্যক্তিত্ব এই বিপ্লবী মুরারি পুকুরে তার তৈরি তিনটি বোমার প্রথমটি ফরাসি চন্দননগরের মেয়রকে হত্যার উদ্দেশ্যে ব্যবহার করেন, কিন্তু মেয়র অল্পের জন্য বেঁচে যান। দ্বিতীয়টি বইয়ের আকারের এবং তাতে স্প্রিং লাগানো ছিল, যথাসময় বইটি না খোলাতে কিংসফোর্ড বেঁচে যান। তৃতীয়টি ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি মুজফ্ফরপুরে ব্যবহার করেছিলেন। আলিপুর বোমা মামলায় হেমচন্দ্রের দীপান্তর হয় আন্দামান সেলুলার জেলে। অকথ্য অত্যাচারের পর দীর্ঘ ১১ বছর বাদে মুক্তি পান তিনি। কজন মনে রেখেছেন অগ্নিযুগের এই বিপ্লবীকে? তিনি তো প্রায় অচেনাই রয়ে গিয়েছেন ইতিহাসের পাতায়। অঞ্জলি মল্লিক চৌধুরী, সোদপুর, উত্তর চব্বিশ পরগনা থেকে। বুধ সকালে আগস্ট মাসের বিষয়, অগ্নিযুগের অচেনা। ডক্টর দেবব্রত মুখোপাধ্যায় নিউটাউন কলকাতা থেকে লিখেছেন, ১৭৫৭তে পলাশির যুদ্ধে ছল চাতুরি করে জয়লাভের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক পালাবদলের সূচনা করে। একের পর এক দেশীয় রাজ্য দখল করে তাদের সাম্রাজ্য বিস্তারে ব্যস্ত হয়ে ওঠে। দাক্ষিণাত্যের শিবগঙ্গা রাজ্যের রানী ভেলু নাচিয়ার ছিলেন প্রথম ভারতীয় রানী যিনি কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ করে নিজের রাজ্য পুনরুদ্ধার করেন। ব্রিটিশ সেনা ও আরকটের নবাব কালাই আরকোয়েল দুর্গ আক্রমণ করে তার স্বামী মুথুভা দুগানাথ পেরিয়ে উদয় থেভারকে হত্যা করে। তিনি কন্যা ভেল্লাবাড়িয়া নাচিয়ারকে সঙ্গে নিয়ে পালিয়ে গোপালা নায়কারের সুরক্ষায় দিন্দিগুড়ে ৮ বছর কাটান। প্রত্যাবর্তনের পরিকল্পনা করেন। তার বহুভাষিতা, রাজনৈতিক দৃঢ়তায় মুগ্ধ মহীশূরের শাসক হায়দার আলী সামরিক সমর্থন দেন। যুদ্ধে নিহত পালিতা কন্যা উদাইলের সম্মানে তিনি উদাইয়াল নামে নারী বাহিনী গঠন করেন। গোপাল নায়াকার ও হায়দার আলীর সঙ্গে জোট বেঁধে সফলভাবে কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ করেন। তার বিশ্বস্ত অনুগামী কুইলি নিজেকে তেলে ডুবিয়ে গায়ে আগুন ধরিয়ে আত্মঘাতী হামলায় ব্রিটিশদের গোলা বারুদের সংগ্রহশালা ধ্বংস করেন। তিনি ব্রিটিশদের যুদ্ধে পরাজিত করে নিজের রাজত্ব পুনরুদ্ধার করেন। ১০ বছর স্বাধীনভাবে রাজত্ব করেন। তিনি দেশ পরিচালনার দায়িত্ব মাদুর ভাইদেরকে দেন। ১৭৯৬ সালে ২৫ ডিসেম্বর তিনি পরলোক গমন করেন। তার কন্যা ভেল্লাচ্চি উত্তরাধিকার সূত্রে সিংহাসনের অধিকারী হন। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে স্বাধীনতার জন্য প্রথম লড়াই করেছিলেন রানী ভেলু নাচিয়ার। তার চরণে আমাদের প্রণাম। লিখেছেন ডক্টর দেবব্রত মুখোপাধ্যায় নিউটাউন কলকাতা থেকে। স্বপন কুমার প্রামাণিক, আপনি লিখেছেন হানু ভুইয়া পূর্ব মেদিনীপুর থেকে। অগাস্ট বৈতালিক বুধ সকালে ১৫র প্রভাত ফেরির সৌরভী আশির গন্ধে মাতোয়ারা আমরা। পলাশির অভিশপ্ত অস্তাচল ডিঙিয়ে ১৫র লালকেল্লায় অরুণোদয়ের কেতন ওড়ানোর ২০০ বছরের অগ্নিহোত্রে সংগ্রামী ইতিহাস চিরস্মরণীয়। ইতিহাসের বর্ণময় সেই অধ্যায়ে কত শত বীর গাথা, আশ্চর্য, শোভন, সুন্দর, সবার বীরত্বের তেজোদ্দীপ্ত সে কাহিনী আমাদের মনের মণিকোঠায় অম্লান। কিন্তু কাহিনীর মহাকাশ পরিসরে দৃপ্ত অনেক বিপ্লবী আজও বিপুলে বিদীপ্ত হয়ে ওঠেনি, সে আমাদের অজ্ঞানতা, অক্ষমতা। তেমনি আমার চোখে তিনি ভেসে ওঠেন যিনি এক মহান বিপ্লবী, অকুতোভয় সংগ্রামী বিপ্লবী, পরমেশ্বর মাইতি। কৈশোর থেকেই দুরন্ত, স্বাধীন চেতা, আপোষহীন, দেশপ্রেমিক। মাত্র ১৫ বৎসর বয়সে লবণ আইন অমান্যকারী হয়ে গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। পরে ছাড়া পেয়ে বিপ্লবী সুশীল ধারার নেতৃত্বে বিদ্যুৎ বাহিনীতে যোগ দেন।

তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন পর্বে গ্রেপ্তার হয়ে হিজলি জেলে কাটান কয়েক বছর। ১৯৪২-এ থানা ঘেরাও আন্দোলনে সামিল হন। পুলিশের হেফাজত এড়িয়ে পলায়ন করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি স্বাধীনতা সংগ্রামীর তাম্রপত্র পান। সিংহ তেজ, বালক হৃদয়, অগ্নিযুগের এই বিপ্লবীর কৃতি কথা তমলুক নিমতৌরি শহীদ স্মৃতি ভবনে সংরক্ষিত। বৃদ্ধ বয়সে জরাক্রান্ত অবস্থায় তার সান্নিধ্যে গিয়ে অগ্নিযুগের কীর্তিকথা শ্রবণে আমি পরম বিস্মিত হয়েছি। পরম শ্রদ্ধায় নত হই তাঁর ও তাদের মতো অগ্নিযুগের বিপ্লবীদের চরণে। লিখেছেন স্বপন কুমার প্রামাণিক, হানু ভুইয়া, পূর্ব মেদিনীপুর থেকে। ডক্টর শান্তিদেব জানা লিখেছেন দক্ষিণ কাশিয়াবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। ইতিহাসের রাজপথে যাদের নামে বিজয়ের শঙ্খধ্বনি ওঠে না, যাদের পদচিহ্ন সময়ের ধুলোয় ধীরে ধীরে মুছে যায়, আজ অগ্নিযুগের অচেনা বিষয়কে অবলম্বন করে স্মরণ করি তেমনই এক বিস্তৃত নক্ষত্রকে। ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্নিগর্ভ প্রহরে যখন এদেশের অগণিত তরুণ ফাঁসির দড়িকেই বরমাল্য জেনে হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিল, তখনই সুদূর প্রবাসের নীরব নির্জনতায় এক অসামান্য মেধাবী যুবক নিভৃতে রচনা করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের পতনের স্বপ্ন। তিনি বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ইতিহাসের উপেক্ষিত অথচ অনির্বাণ এক বিপ্লবী। বিখ্যাত কবি সরোজিনী নাইডুর অনুজ এই বিস্ময় প্রতিভা ছিলেন যেন চলমান এক বিশ্বকোষ। বহু ভাষায় ছিল তার অনন্য দক্ষতা। প্রথম বিশ্বযুদ্ধের বারুদ গন্ধমাখা ইউরোপে তিনি গড়ে তুলেছিলেন বার্লিন কমিটি। ব্রিটিশ শাসকদের চোখে তিনি ছিলেন এক দুর্ধর্ষ বিপ্লবী। কখনো ফরাসি পণ্ডিত, কখনো জার্মান গবেষকের ছদ্মবেশে তিনি ইউরোপের এক সীমান্ত থেকে অন্য সীমান্তে পৌঁছে দিয়েছেন স্বাধীনতার বার্তা। ভারতের মুক্তির আকাঙ্ক্ষা তিনি পৌঁছে দিয়েছিলেন লেনিনের দরবারেও। কিন্তু ইতিহাস কখনো কখনো তার শ্রেষ্ঠ সন্তানদের প্রতিও নির্মম। বিদেশের মাটিতে মাতৃভূমির মুক্তির জন্য জীবন উৎসর্গ করা এই মহান বিপ্লবীর পরিণতি ঘটে এক নিঃশব্দ ফায়ারিং স্কোয়াডের সামনে। রাষ্ট্রের সম্মান জোটেনি, ইতিহাসের সোনালী অক্ষরেও তার নাম পায়নি প্রাপ্য মর্যাদা, অথচ স্বাধীনতার মহাকাব্যে তার অবদান অনস্বীকার্য। ইতিহাসের প্রান্ত লিখনে যাদের নাম ক্ষীণ, জাতির হৃদয় ফলকে তাদের অক্ষর অম্লান। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় অগ্নিযুগের সেই অনুচ্চারিত অগ্নিশিখা, যার আত্মত্যাগের আলোয় আজও স্বাধীন ভারতের আকাশ দীপ্ত। এমন বিস্মৃত বীরদের স্মরণ করাই হোক আমাদের স্বাধীনতার প্রতি সত্যিকারের শ্রদ্ধার্ঘ্য। লিখেছেন ডাক্তার শান্তিদেব জানা, দক্ষিণ কাশিয়াবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিঠি লিখবেন আমাদের। যারা চিঠি লিখছেন তারা লিখছেন এই ঠিকানায়: বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর যারা মেল করছেন তারা লিখছেন এই আইডিতে: maitrikatha@gmail.com, maitrikatha, maitrikatha@gmail.com এই ঠিকানায়। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

শুনলেন বুধ সকালে, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এবার শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শুনবেন সরোদ, শিল্পী অনিকেত চক্রবর্তী, শুনবেন রাগ জৌনপুরী, তবলায় রয়েছেন ইমন সরকার।

0: শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ বাজিয়ে শোনালেন শিল্পী অনিকেত চক্রবর্তী, রাগ জোনপুরি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন ইমন সরকার। আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠান মনের মতো গান, উপস্থাপনায় মৌমিতা চক্রবর্তী।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

বন্ধুরা, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন সময় হলো মনের মতো গান শোনার, সঙ্গে কিছু কথা কিছু গল্প। শুনে নি আজকের প্রথম গান। প্রথম গানটি শুনব মান্নাদের কণ্ঠে, ছবি প্রথম কদম ফুল, কথা সুধীন দাশগুপ্ত, সুর পুলক বন্দ্যোপাধ্যায়।

0: মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না আমি শিশি ভজরি মান্না খাইবার পাশ গিয়ে রোম খাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শিশি ভজরি মান্না আমি শিশি ভজরি মান্না।
1: শুনলেন মান্নাদের কণ্ঠে সেই বিখ্যাত গান আমি শ্রী শ্রী ভজহরি মান্না। গান শুনে বুঝতে অসুবিধা নেই আজ কথা হবে কী নিয়ে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, পেট পুজো। বলা চলে স্বাদের সন্ধানে রান্নাঘরের রূপকথা। রান্নাঘর শুধু খাবার তৈরির জায়গা নয়, এটি একটি আশ্চর্য গল্পঘর। এখানে মশলার ঘ্রাণে জেগে ওঠে স্মৃতি, হাঁড়ি পাতিলের শব্দে তৈরি হয় সংসারের সুর, আর প্রতিটি খাবারের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে ভালোবাসার গল্প। মানুষ মানে আমরা বেঁচে থাকার জন্য খাই, একথা যেমন সত্যি, তেমনি আরেকটি সত্যি হলো মানুষ শুধু পেট ভরানোর জন্য খায় না, মানুষ খায়

স্মৃতি নিয়ে, সম্পর্ক নিয়ে, উৎসব নিয়ে, সংস্কৃতি নিয়ে। কি তাই তো? একটি থালা ভাত, এক বাটি ডাল কিংবা মায়ের হাতের আলু ভাজা, কত সহজ এই খাবারগুলো, অথচ এর মধ্যে লুকিয়ে থাকে এক বিশাল আবেগ। কি শ্রোতা বন্ধুরা, ঠিক বলছি তো? যেমন কবিগুরু তার খাদ্যাভ্যাসে বা ঠাকুরবাড়ির রন্ধন সংস্কৃতির মধ্যেও ছিল অত্যন্ত পরিপাটি, বাঙালি ও ঐতিহ্যবাহী। গুরুদেব দুপুরে সাধারণত পরিমিত বাঙালি খাবার খেতেন এবং খাবার নিয়ে নানা পরীক্ষা পছন্দ করতেন, যা এক কথায় বলা যায় পরীক্ষা নিরীক্ষা। দুপুরের পাতে থাকত সহজপাচ্য বাঙালি পদ, ভাত, ডাল, বড়ি ভাজা, আলু ভাতে, তরকারি ও নানা রকমের অম্বল। জোড়াসাঁকো শান্তিনিকেতনে হেসেলে নতুন রান্না সৃষ্টি হতো। ওই যে বললাম পরীক্ষা নিরীক্ষা, যেমন একটি পদ হলো স্ট্রবেরি দিয়ে মুগের ডাল। গুরুদেব খুবই পছন্দ করতেন নানা ধরনের সংমিশ্রণে তৈরি খাদ্য। এ প্রসঙ্গে শুনে নি অঞ্জন দত্তের কণ্ঠে একটি গান।

শ্রোতা বন্ধুরা, ভাবুন তো, অঞ্জন দত্ত তার এই গানের মাধ্যমে কত রকমের খাবারের কথা বললেন। ওই যে এটাই হলো পেট পুজো। আর আজকের অনুষ্ঠান মনের মতো গানের, বিষয় স্বাদের সন্ধানে রান্নাঘরের রূপকথা। নদীমাত্রিক এই বাংলার রন্ধনশৈলী গড়ে উঠেছে নদী, মাঠ, ফসল, ঋতু আর মানুষের জীবনযাপনের সঙ্গে। আজকের এই অনুষ্ঠানে আমরা খুঁজে দেখব কিভাবে পর্যায়ক্রমে আমাদের খাবারের পরিবর্তন ঘটেছে, গ্রাম থেকে শুরু করে রান্নার হেসেলে শহর পর্যন্ত। বদলেছে বাসন, বদলেছে পরিবেশন, বদলেছে রীতি, কিন্তু বদলায়নি বাঙালি খাবারের প্রতি ভালোবাসা। যেমন নজরুল খাবারের ব্যাপারে খুব সাধারণ ও সহজ জীবনযাপন করতেন। তার দুপুরের খাবার বা অন্য কোনো বেলা নিয়ে কোনো বিলাসিতা ছিল না। তবে তার কিছু পছন্দের খাবারের কথা জানা যায়। দুপুরের পাতে কই পোস্ত, ঘন মুসুর ডাল, ঝিঙে শুক্ত আর কষা মাংস হলে তো কোনো কথাই নেই। নজরুল খুব তৃপ্তি করে আহার গ্রহণ করতেন যদি তার পাতে থাকত কষা মাংস। শুনে নি আরও একটি গান শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

প্রসাদ ও রান্নাঘরের ওতপ্রোত সম্পর্ক বর্ষাকালে। এ সময় ইলিশের কথা না বললেই চলে না, আর ইলিশের কথা উঠলে যেন পদ্মা, মেঘনা আর গঙ্গার জল একসঙ্গে চোখের সামনে ভেসে ওঠে। বাঙালির কাছে ইলিশ কেবল একটি মাছ নয়, এ এক আবেগের নাম, এক সময় গ্রাম বাংলার বর্ষা এলেই জেলেরা নদীতে নামতেন, বাড়িতে অপেক্ষা করতেন মা ঠাকুরমারা, সদ্য ধরা ইলিশ দিয়ে, কখনো সর্ষে ইলিশ, কখনো ভাপা, কখনো পাতুরি। আর রান্নাঘরে শিলনোড়ায় বাটা হতো সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন, সেই গন্ধে গোটা উঠোন যেন ভরে যেত। কি ঠিক বলছি তো শ্রোতা বন্ধুরা? আপনাদের রান্নাঘরেও নিশ্চয়ই এই বর্ষার দিনে এরকম গন্ধে ভরে যায়, যখন ঘরে ইলিশ আসে মন আকপাক করে ইলিশের বিভিন্ন পদ তৈরি করার। যেমন ঠাকুরবাড়ির হেঁসেলে ইলিশ মাছের নানা পদ রান্না হতো, ঠাকুরের রান্নাঘরে ইলিশ মাছের বিভিন্ন রান্নার মধ্যে ইলিশ রোস্ট, সর্ষে ভাপা বেশি জনপ্রিয় ছিল। আবার মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি কিংবা সৈয়দ মুজতাবা আলী ও হুমায়ুন আহমদের রচনায় ইলিশের স্বাদ ও রন্ধনশিল্প এক অনন্য মাত্রা পেয়েছে। আধুনিক বাঙালি কবি বুদ্ধদেব বসুর বিখ্যাত ইলিশ কবিতাটিতে রান্নার সরাসরি কোনো দীর্ঘ প্রণালী নেই, তবে কবিতার শেষাংশে কলকাতার রান্নার ঘরের ঘ্রাণ ও ইলিশ ভাজার সুন্দর বাঙালি অনুভূতির চমৎকার রূপায়ণ রয়েছে। আবার অপরদিকে আশাপূর্ণা দেবী তার উপন্যাসে সুবর্ণলতায় ইলিশ মাছের কথা বলেছেন, সেখানে সুবর্ণ ইলিশ মাছের পরম ভক্ত হিসেবে পরিচিত। তার মন ভালো থাকলে বাড়িশুদ্ধ সবাইকে ভোজ খাওয়ানোর বাতিক ছিল ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছের কথা উঠলে এই গানটা না শুনে আমরা পারি না। লোপামুদ্রা মিত্রর কণ্ঠে সেই গান, বাংলায় আমার সর্ষে ইলিশ।

শুনছেন মনের মতো গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ শুনছেন মনের মতো গানে স্বাদের সন্ধানে রান্নাঘরের রূপকথা। সে সময় রান্নাঘর মানেই ছিল মাটির উনুন, খড়ের আগুন, পিতলের হাঁড়ি, কাঁসার থালা আর কলাপাতায় পরিবেশন। খাওয়ারও ছিল নিয়ম। পরিবারে বড়রা না বসলে ছোটরা খেতে বসত না। অতিথি এলে বাড়ির সেরা মাছের টুকরোটি তার পাতেই উঠত, আর অন্যকে কখনো অসম্মান করা হতো না। ভাতের একটি দানাও ফেলে দেওয়া ছিল প্রায় অপরাধ। এই রীতিনীতির মধ্যে বড় হয়ে উঠেছে বাঙালির খাদ্য সংস্কৃতি। এবার শুনে নেওয়া যাক আরেকটি মজার গান। মাছের

বাঙালির দুপুর মানেই এক সময় ছিল গরম ভাত, ডাল, শাক, আলু ভাজা আর মাছের ঝোল। আজও অনেকের কাছে এই খাবারই পৃথিবীর শ্রেষ্ঠ ভোজ। তবে এই খাবারও ঋতু অনুযায়ী বদলে যেত। গ্রীষ্মে পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, বর্ষায় খিচুড়ি আর বেগুনি, শীতে নলেন গুড়ের পায়েস, পিঠে পুলি, শরতে লাউ, কুমড়ো, কচু শাক, হেমন্তে নতুন চালের ভাত। ঋতুর সঙ্গে তাল মিলিয়ে চলত বাংলার রান্নাঘর। প্রাচীন গ্রাম বাংলায় বাজারে প্রতিদিন যাওয়ার চল খুব বেশি ছিল না। বাড়ির উঠোনে শাক সবজি, পুকুরে মাছ, গোয়ালে গরু, খেতে ধান, অর্থাৎ খাবারের বেশিরভাগ উপকরণই ছিল নিজের বাড়ি। এই আত্মনির্ভরতার স্বাদ আজও গ্রাম বাংলার অনেক জায়গায় টিকে আছে। এ প্রসঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলতেন, গ্রাম বাংলার সহজ খাবারের মধ্যেও প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য লুকিয়ে থাকে। শুনে নি আরো একটি গান। উষা উত্থুপ ও খরাজ মুখোপাধ্যায়ের কণ্ঠে, রান্না বান্না ছবি থেকে।

সত্যি এই গানের মাধ্যমে খাবার যেমন আমরা বুঝতে পারলাম খাবারের কথা, কিছুটা মজাও অনুভব করলাম। ওই যে স্বাদের সন্ধানে রান্নাঘরের রূপকথা। আর রান্নাঘর শুধু রান্নার জায়গা ছিল না, সেটাই ছিল গল্পের আসর, যেখানে ঠাকুরমার গল্প, মায়ের গান, পিসিমার আচার বানানো, কাকিমার বড়ি শুকোনো, সব মিলিয়ে যেন এক জীবন্ত সংসার। বিয়ের আগে কনের রান্নার হাত দেখা, জামাই ষষ্ঠীতে পঞ্চব্যঞ্জন, অন্নপ্রাশনে পায়েস, দুর্গাপুজোর ভোগ, লক্ষ্মী পুজোর খিচুড়ি, খাবারের সঙ্গে জড়িয়ে ছিল প্রতিটি সামাজিক অনুষ্ঠান। আজও কোনো বাড়িতে পায়েসের গন্ধ মানি বোঝা যায় নিশ্চয়ই কোনো শুভ কাজ রয়েছে। আর খিচুড়ির কথা উঠলে আরও একটি কথা না বলে পারা যায় না, বাংলা সাহিত্যে ও সংস্কৃতিতে খিচুড়ি একটি বিশেষ স্থান দখল করে আছে। সংস্কৃত

শব্দ খিচা থেকে, খিচুড়ি শব্দের উৎপত্তি, যার অর্থ চাল ও ডালের মিশ্রণ। প্রাচীনকাল থেকেই এটি সহজপাচ্য ও পবিত্র খাদ্য হিসেবে মেনে নেওয়া হয়। মনসামঙ্গল কাব্য থেকে শুরু করে আধুনিক বাংলা ছড়া ও লেখায় এই পদের উল্লেখ পাওয়া যায়। সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক নিদর্শন হল সুকুমার রায়ের বিখ্যাত কবিতা খিচুড়ি, যা তার অমর সৃষ্টি আবোল তাবোল বইয়ে প্রকাশিত হয়েছে। আবার মুঘল সম্রাট আকবরের মন্ত্রী আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে রাজপ্রাসাদের হেঁসেলে নানা পদের খিচুড়ি রান্নার ফিরিস্তি দিয়েছেন। তেমনভাবে মনসামঙ্গল কাব্য এবং প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ বা সংস্কৃত গ্রন্থেও চাল ডালের মিশ্রণের কথা উল্লেখ করা যেত। অনেক কথা হলো, এবার শুনে নি আরও একটি গান। এবারের গানটিও শুনব দ্বৈতকণ্ঠে, সামন্তিক মুখোপাধ্যায় ও অরুণা দাসের কণ্ঠে।

মাটির উনুনে জ্বলছে খড়ের আগুন, হাঁড়ির ঢাকনা খুলতেই ভেসে আসছে সর্ষে আর কাঁচা লঙ্কার ঝাঁঝালো সুবাস। রান্না তখন শুধু পেট ভরানোর উপায় ছিল না, ছিল সংসারের প্রাণ। গ্রাম বাংলায় রান্নাঘরের একটা আলাদা মর্যাদা ছিল, এখনো আছে। বাড়ির প্রবীণ মহিলারাই ছিলেন সেই রান্নাঘরের অধিষ্ঠাত্রী। কোন ঋতুতে কোন সবজি, কোন দিনে নিরামিষ, কোন তিথিতে কি রান্না হবে, সবই ছিল নিয়ম মেনে। খাবারের মধ্যে ছিল সংস্কৃতি, স্বাস্থ্য আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। সকালে গরম ভাতের সঙ্গে আলু সেদ্ধ,

সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, দুপুরে ডাল শাক মাছ, সন্ধ্যায় মুড়ি চিড়ে বা খই। রাতের খাবার ছিল তুলনামূলক হালকা, অপচয়ের কোনো জায়গা ছিল না। আগের দিনের ভাত দিয়েই তৈরি হতো পান্তা ভাত, বা গ্রীষ্মের তীব্র গরমে শরীরকে শীতল রাখত। এমন সরল জীবনযাত্রার মধ্যে লুকিয়েছিল বিজ্ঞানের ছোঁয়া, আজও আছে। গ্রাম বাংলায়ও আছে, শহরেও কিছু কিছু ঘরে এমনভাবেই পর্যায়ক্রমে চলে খাবার খাওয়ার পরিকল্পনা। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর একবার বলেছিলেন, মানুষের জীবন যেমন বৈচিত্র্যময়, তেমনি তার রুচিও বৈচিত্র্যময়। সেই বৈচিত্র্যের সবচেয়ে সুন্দর প্রকাশ ঘটে খাবারের মাধ্যমে। এবার শুনে নেওয়া যাক বাংলার শস্য আর প্রাচুর্যে আবহে এক চির চেনা গান। গানটি শুনব সমবেত কণ্ঠে। দেখুন তো, চিনতে পারছেন কিনা গানটি।

ধন ধান্য পুষ্পে ভরা, এই গান শুধু বাংলার সৌন্দর্য নয়, বাংলার খাদ্য সম্ভারেরও এক গর্বের উচ্চারণ। হেমন্ত এলেই শুরু হতো নবান্ন, নতুন ধান ঘরে উঠত, সেই নতুন চালের ভাত পায়েস পিঠে সব মিলিয়ে উৎসবের আবহ এখনো সেই ধারাবাহিকতা বজায় রেখে গেছে। গ্রাম বাংলা থেকে শহরে অনেক পরিবার, নবান্ন শুধু কৃষকের উৎসব ছিল না, ছিল গোটা গ্রামের আনন্দ। আর নবান্ন মানে মিষ্টির কথা, বাংলার মিষ্টির ইতিহাসও কম সমৃদ্ধ নয়। নদিয়া, কৃষ্ণনগর, বর্ধমান, মুর্শিদাবাদ প্রতিটি অঞ্চলের নিজস্ব মিষ্টি রয়েছে। রসগোল্লা, সন্দেশ, মিহিদানা, সীতাভোগ, ল্যাংচা, ছানার জিলিপি, সরভাজা, সরপুরিয়া, শুধু নাম শুনলেই যেন জিভে জল এসে যায়। একসময় কোনো বাড়িতে অতিথি এলেই জল আর মিষ্টি দিয়ে আপ্যায়ন করা ছিল রীতি। বাঙালির সংস্কৃতিতে মিষ্টি ও সাহিত্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। শিবরাম চক্রবর্তী ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রখ্যাত লেখকদের লেখায় রসগোল্লা, সন্দেশ, পান্তোয়া ও মনোহরার মতো সুস্বাদু পদগুলো বিশেষভাবে স্থান পেয়েছে। খাবারের কথা বলতে গেলে আবারও জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কথা উঠে আসে।

সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সমাজ, বদলেছে খাওয়ার ধরন। এক সময় যেখানে মাটিতে আসন পেতে কলা পাতায় খাওয়ার রীতি ছিল, আজ সেখানে ডাইনিং টেবিল, কাঁটা চামচ, ন্যাপকিন আর নানা রকম টেবিল ম্যানার্স। আগে অতিথিকে বারবার বলেই খাওয়ানো হতো, আজ শহুরে জীবনে সে আন্তরিকতা অনেক সময় বদলে গেছে বাফে সার্ভিসে। নিজের প্লেট নিজেই ভরে নেওয়া স্বাধীনতা এসেছে, কিন্তু কোথাও যেন হারিয়ে গেছে সেই আন্তরিক অনুরোধের উষ্ণতা। আজ একই অ্যাপার্টমেন্টে বছরের পর বছর কাটিয়ে দিলেও অনেক সময় পাশের ফ্ল্যাটের মানুষের নামটুকুও জানা যায় না। সময় বদলেছে, জীবনও বদলেছে, তবে কি স্বাদও বদলে গেছে? হয়তো কিছুটা, কিন্তু মায়ের হাতের রান্নার সঙ্গে কোনো রেস্তোরাঁর তুলনা আজও হয় না। আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। রান্নাঘরের রূপকথা আসলে মানুষের গল্প, পরিবারের গল্প, স্মৃতির গল্প। প্রতিটি রান্নাঘরে প্রতিদিন নতুন নতুন গল্প তৈরি হয়। কোনো

গল্পে থাকে উৎসব, কোনো গল্পে থাকে অপেক্ষা, কোনো গল্পে থাকে মায়া মমতা। আর সেই গল্পগুলোকে আমরা আজ খুঁজে দেখলাম স্বাদের সন্ধানে রান্নাঘরের রূপকথা। খাবারের প্রতি শ্রদ্ধা, কৃষকের প্রতি কৃতজ্ঞতা এবং পরিবারের প্রতি ভালোবাসা নিয়েই শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে মনের মতো গান অনুষ্ঠানে। আর যেতে যেতে রইল আপনাদের জন্য এই গানটি, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে।

এতক্ষণ শুনলেন মনের মতো গান, উপস্থাপনায় মৌমিতা চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: শুরু হচ্ছে রামধনু। প্রথমে ভজন। ভজন পরিবেশন করবেন কৌশিক গোস্বামী।

শুনছেন অনুষ্ঠান রামধনু। শুনলেন ভজন, পরিবেশন করলেন কৌশিক গোস্বামী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন রজনীকান্তের গান, পরিবেশনায় সুসীমা দাস মজুমদার।

0: এখানেই শেষ হল রামধনু অনুষ্ঠান। প্রথমে শুনলেন ভজন কৌশিক গোস্বামীর কণ্ঠে ও পরে রজনীকান্তের গান, শিল্পী সুসীমা দাস মজুমদার। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সংগ্রহশালা থেকে, শুনবেন প্রখ্যাত অভিনেতা রবি ঘোষের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে দিলীপ বন্দ্যোপাধ্যায়। আজ শুনবেন দ্বিতীয় পর্ব।
1: আগে আপনার কাছে শুনেছি হাস্যরস আজকাল সিনেমায় একটা স্থূল জায়গা থেকে সূক্ষ্ম জায়গায় পৌঁছে গেছে। তো কিছু বছর আগে আপনি ঋত্বিক মেমোরিয়াল লেকচারে বলেছিলেন স্ল্যাপস্টিক কমেডির কথা। তো আজকে যদি বলেন স্ল্যাপস্টিক কমেডি এবং আপনাদের অবস্থান, অর্থাৎ কমেডিয়ানদের অবস্থান কি?
2: ধরি ঋত্বিক মেমোরিয়াল যেটা বলেছিলাম তাই নিয়ে কিন্তু কাগজের, বিশেষ করে বাংলা কাগজের কয়েকটা লোক খুব রেগে গেছিল। এমন মুশকিল কি, এখন কমেডি জিনিসটা এটা হলো তো, সেটা কীরম হলো সেটা কিন্তু ব্যাখ্যা করার দায়িত্ব কিন্তু সাংবাদিকদের, মানে বিশেষ করে যারা জার্নালিস্ট আর কি, ফিল্ম জার্নালিস্ট বা থিয়েটার জার্নালিস্ট। এখন যেমন একটা এক্সাম্পল দিই, কেন বলেছিলাম যে জন অরণ্য যে ছবিটা করেছিলাম না সত্যজিৎ রায়ের, ছবিটা করার পর মানিকদাকে জিজ্ঞেস করেছিলাম যে মানিকদা এটা কি ব্ল্যাক কমেডি বলা যেতে পারে? তো মানিক বলল আরে ঠিক ধরেছে তো। তা আমি তো ওয়েট করে বসেছিলাম যে ইন্ডিয়াতে কোনো কাগজে এটা কমেন্ট করে কি না, কিন্তু শুনলে তুমি চমকে যাবে যে ভারতবর্ষে কোনো কাগজে এটা কমেন্ট করেনি, না বাংলা না ইংরেজি। প্রথম এটা কমেন্ট করলো সাইট অ্যান্ড সাউন্ডে, ইট ইজ এ ব্ল্যাক ডার্ক কমেডি ইন চেকোভিয়ান ওয়ে, এক্স্যাক্টলি লাইনটা আমার মনে আছে। এবং কমেডি রস এ তো নানান রকমের, উত্তম মধ্যম অধম বলেছিলাম। এখন বিদেশের অ্যানালিসিস অনুযায়ী ওদের মিডল কমেডি আছে, হাই কমেডি আছে, লুরিক্রিয়াস কমেডি আছে, নানান রকম আছে। সেইগুলো ওদের কাছে বলেছিলাম যে এটা যদি আমাদের ব্যাখ্যাকার যারা তারা যদি অডিয়েন্সের কাছে বলে দিতে পারে তাহলে কিন্তু অডিয়েন্সের বুঝতে সুবিধা হয়। তাই তো রেগে গেল। এখন ঋত্বিকদা টিত্বিকদা মেমোরিয়াল লেকচারে কেন বললাম যে ধরো আমার মনে হয় মৃণালদা, যেরকম মৃণাল সেন, উনি যদি কমেডি ফিল্ম করেন অসম্ভব সেন্স অফ হিউমার, কিন্তু করেননি, কিন্তু করেন আমার মনে হয় হিউল মেক এ ভেরি ফাইন কমেডি ফিল্ম। যেমন তপন সিনহা, উনি গল্প বলে সত্যি করেছিলেন, আরও করতে পারেন, মানিকদা তো আছেই। তবে ডেফিনেটলি জেনে রেখে দাও এই যে ব্ল্যাক হিউমার টিউমার এগুলো কিন্তু বুদ্ধিজীবী লোক ছাড়া বুঝবে না। যেমন আমাদের প্রথম সিনে জনঅরণ্যে মাস্টারমশাই ঘুমোচ্ছেন, সবাই পরীক্ষা দিচ্ছে, টুকছে, এর মধ্যে একটা ছেলে এসে একটা ছেলেকে টোকার জন্য কাগজ দিয়ে গেল। মাস্টারমশাই ঘুম ভেঙে গিয়ে বললো কি হচ্ছে ভাই, একটা ছেলে বলল যে পরীক্ষা হচ্ছে ভাই। এইটা কিন্তু ব্ল্যাক কমেডির এসেন্স। হ্যাঁ, যে একটা জিনিস নিয়ে এমন একটা হাস্যরস তুলল সেটা কিন্তু ভয়াবহ সমাজের ক্ষেত্রে। হ্যাঁ, সমাজের বেসিক এডুকেশন কোল্যাপসড হয়ে রয়েছে, বা চিঠি ফেলছে, চিঠির যে বাক্সটার ওপরে ঢাকনাটা নেই, হ্যাঁ এদিকে তালাচাবিটা রয়েছে কিন্তু। হ্যাঁ, এইগুলো হবে ব্ল্যাক কমেডির সাইন আর কি।
1: কিন্তু মানে সাধারণ মানুষ তো এটাকে ভালোবাসতেই পারে, হয়তো তার সংজ্ঞাটা না জানতে পারে, খুব গভীরে গিয়ে অনুধাবন নাও করতে পারে।
2: জনরণে কিন্তু এই যে খোলা বাক্সটা দেখে কিন্তু হো করে হেসে উঠল, কিন্তু এর যে ভেতরের অর্থটা কি ভয়াবহ, সমাজের কি দৈন্যতা, সমাজ কিভাবে ভেঙে পড়ছে, যে তার কোথাও কোনো মেরামত নাই কিছু, এটা কিন্তু বুঝবে বুদ্ধিজীবীরা, এ কিন্তু সাধারণ মানুষ বুঝবে না। তাই জন্যই বলে যে কমেডি, ধরো রবীন্দ্রনাথের এই যে আমরা হাস্য কৌতুক করি, মশাই কেমন আছেন, কেমন আছেন মানে অর্থাৎ সুস্থ আছেন, স্বাস্থ্য কাকে বলে? আগে আমি জিজ্ঞেস করছিলাম মশাই শরীর গতিক, ও তাই বলো, আমার শরীর কেমন আছে, আমি কেমন আছি, একই জিনিস হলো, আমি হলাম আগে কে বলো? এই যে কথার সঙ্গে কথা জড়িয়ে জড়িয়ে বুনিয়ে যাকে বলে, বুনিয়ে বুনে বের করা, এর অর্থ যে বুঝবে সেই কিন্তু হাসবে। হ্যাঁ, এর অর্থ যে না বুঝবে সে সাম টোটাল কিন্তু হাসে লোকে কিসে জানো তো, ফিজিক্যাল জেস্টিকুলেশনে বা ক্রুড কথায়। হ্যাঁ, এমন সব ক্রুড কথা যেগুলো হয়তো এখানে বলা যাবে না, হ্যাঁ সেন্সার্ড হয়ে যাবে, হ্যাঁ সেই সব ক্রুড কথাতে কিন্তু অডিয়েন্স দুম করে হেসে ওঠে। বা তোমার কাঁচা

0: খুলে গেল হেসে ওঠে। যেমন কমেডির সাটল, তুমি যদি যাও তোমাকে একটা আলটিমেট যেতে হবে চ্যাপলিনের ইয়েতে। চ্যাপলিন যে একটা ছবি করেছিল নিশ্চয় মনে আছে আমাদের, মসিয়ে ফেড্ডু, ওটা একটা মানে একটা হাইট অফ ব্ল্যাক কমেডি বলে বুঝলে, একটা মার্ডারার, হ্যাঁ, তাকে দেওয়ার চরিত্র, আলটিমেটলি সে গিলোটিনে যাচ্ছে এবং সে খুন করতে যাচ্ছে, তাদের লোকে হাসছে, কিন্তু সে কিন্তু ইচ্ছে করে করেছে ওটা, নট দ্যাট হি ওয়াজ ফেইলিং।
1: কিন্তু মুসিফার দু তার আগের বইয়ে মানে ছবিগুলো থেকে অনেক আলাদা, তো
0: একদম আলাদা। চ্যাপলিন বোধ হয় প্রথম মুসিফার দুতে কথা বললে,
1: কথা বলে,
0: এবং কথা বলার পর আমার মনে আছে আমরা তখন নাট্য আন্দোলন করে ছোট তখন পৃথিবীতে, কিন্তু এই আলোচনা হলো যে কথা যখন বললেন তখন দেখা গেল উনি সবচেয়ে ভালো কথা বলতে পারেন। ধরো এইসব কথাবার্তা যেখানে ওই লাস্ট সিনে যখন গিলোটিনে যাচ্ছে, ফাদার এসে যখন ওকে জিজ্ঞেস করছে যে আমি তোমার জন্য কিছু করতে পারি, বলে কী করবেন না তুমি ভগবানের কাছে, তুমি বি পিস উইথ গড, তো কী সুন্দর জবাব দিয়েছিলেন যে আই এম অলওয়েজ পিস উইথ গড, মাই কনফ্লিক্ট ইজ উইথ ম্যান। ধরো এত ছোটতে এত অল্প কথায় এত বড় একটা দার্শনিক তথ্য বের করা, মানে আমার তো কোনো গোলমাল নেই, আমি সমাজে স্থান পাইনি বলে আমি খুন করতে করতে এইখানে উঠেছিলাম, তোমায় মেরে ফেললে, একটা খুন করলাম, কটা খুন করলাম, কিন্তু যারা অনেক খুন করছে তারা কিন্তু ওয়ার হিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে ব্যঙ্গাত্মক উক্তি, এ কঠিন বোঝা। চ্যাপলিনের জেস্টিকুলেশন দেখে লোকে হাসবে, কিন্তু তার দর্শনটা বোঝার ক্ষমতা কিন্তু খুব কম লোকের।
1: আচ্ছা রবিদা, আপনি যখন চ্যাপলিনের কথা তুললেন, চ্যাপলিন, বাস্টার কিটন, লরেল হার্ডি, এরা বিদেশে তো যথেষ্ট সমাদৃত, কিন্তু আমাদের না না সেটা তো বটে, আমি বলছি তাদের অবস্থান এবং আপনাদের যারা কমেডিয়ান তাদের মানে এখানে ঠিক সেই সমাদর পায় না মনে হয় আমার।
0: সেটা একটা কারণ একটাই আমাদের মনে হয়, যেমন আমি একটা কথা বলিনি তারপরে কথার তোমার জবাব দিচ্ছি, তুমি জানো যে বিদেশে আমেরিকাতে বা লন্ডনে সব জায়গায় একটা কমেডি সিরিয়াল হয় টিভিতে, এবং ওদের ইয়ে করে হিসেব করে দেখা গেছে যে রাত্রিরে ম্যাক্সিমাম লোক কিন্তু কমেডি সিরিয়ালটা দেখে রেগুলার। একটা চ্যানেল আছে সেখানে শুধু কমেডি হয়, আর কিছু হয় না। ধরো আমাদের দেশে ওরকম কিছু নেই, লন্ডনে কমেডি থিয়েটার আছে, আমাদের দেশে পার্টিকুলার কোনো থিয়েটার তুমি দেখাতে পারো যেখানে শুধু কমেডি হয়? হয় না। অ্যান্ড কমেডি সম্পর্কে অনেকদিন আগে কে বলেছিলাম মনে নেই, একজন কোনো একজন মানে লেখাপড়া জানা লোক বিদেশে বহুদিন থাকেন, দেখেছেন বহু থিয়েটার, তিনি বলেছিলেন যে দেখো রবি, ইকোনমিক্যালি সলভেন্ট না হলে কিন্তু কমেডি সম্বন্ধে সচেতনতা আসবে না। হ্যাঁ, যে হাস্যরসের সূচনা আরম্ভ হয়েছিল 19th century সেরকম সমস্ত ওই ঠাকুরবাড়ি বা ওইরকম বিদগ্ধ ফ্যামিলির থেকে, গিরিশ ঘোষ, আবার ক্রুড রস তৎকালীন যুগে ছিল। ধরো আজকে অলিকবাবুর মতন নাটক, হ্যাঁ, যতীন্দ্রনাথ ঠাকুর স্ট্রেইট ফরাসি ভাষা থেকে বাংলায় ট্রান্সলেট করেছিলেন, নট থ্রু ইংলিশ। এখন কমেডি আমাদের দেশে এখন জেনারেলি যদি বলো, মিথ্যা বলে লাভ নেই যে ইকোনমিক স্ট্যাটাস সেরকম একটা জায়গায় পৌঁছইনি আমরা, লেখাপড়াতেও সেরকম পৌঁছইনি। সুতরাং আমাদের এখানে বিশেষ করে আমি সেদিনকেও দেখছি নাট্যশাস্ত্রে লেখা রয়েছে যে তুমি অবাক হয়ে শুনলে, আমাদের নাট্যশাস্ত্রে পরিষ্কার লেখা আছে হাস্যরস সম্বন্ধে যে হাসবে কুলোটা নারী এবং নিম্নবর্ণের লোক, এরকম লেখা রয়েছে একদম লিখিত। এবং সেটা আস্তে আস্তে বিজ্ঞান টিজ্ঞান হতে হতে, বিবর্তনে হতে হতে এখন নিশ্চয়ই সবাই হাসবে।
1: নিশ্চয়ই,
0: এই যে আমি, হ্যাঁ, এই যে আমি যাত্রা করতে যাব, গিয়ে আমি গ্রামেগঞ্জে জানি যে তারা হাসবে, কিন্তু তারা যে পরিমাণ হাসতে চায় আমাকে দেখে, আমাকে দেখে, আমি কিন্তু ততটা করতে পারবো না, মানে করবো না, করতে পারবো না বললে ভুল হবে, আমি করবো না, কারণ ওদের চাহিদা তুমি কিন্তু জানো এন্ডলেস। হ্যাঁ, বহুদিন আগে আনন্দর মুখে একটা কথা শুনেছিলাম, আনন্দ শঙ্কর, ও বলেছিল জানেন বাবা আমাকে একটা কথা বলেছিল যে দর্শককে দুখানা রুটি সবসময় কম দেবে, কারণ দর্শকের চাহিদার কিন্তু কোনো এন্ড নাই, এন্ডলেস। কারণ আমি যে হাসাবো, হাসতে হাসতে ওরা হয়তো আলটিমেটলি চাইবে আমি জামা কাপড় খুলে ফেলি, হ্যাঁ, সেটা তো সম্ভব না। সেই জন্য ওটাকেও একটা বেঁধে রাখতে হয়, ওই সারগামের মতন একজায়গায় বেঁধে রাখতে হয়, আমি এই ধরনের কমেডি করব। আমরা যেমন স্টেজে করতাম, উৎপলদা যেরকম কমেডি করতো, ব্রিলিয়ান্ট কমেডি করতো, সেটা আস্তে আস্তে উৎপলদা হয়তো পলিটিক্যাল কমেডি করে ফেলেছেন, কিন্তু ঠিক একটা পলিটিক্যাল বক্তব্য আমি বলতে গেলে লোকে হয়তো শুনবে না, কিন্তু কমেডির মাধ্যমে সেটা বলি, কিন্তু মাস্টার উনি সে ব্যাপারে কিন্তু শুদ্ধ

0: কমেডিও কিন্তু একটা কমেডি আছে, যে রবীন্দ্রনাথের নাটকে পাওয়া যায়। ইদানিংকালে আমি মনোজ টনোজরা কিছু কিছু নাটক করছে, ওরা খুবই সুন্দর আমি দেখেছি। কিন্তু এটা কিন্তু হচ্ছে শহর কলকাতা এবং শিক্ষিত জনদের, কিন্তু তার উপরে হচ্ছে রবীন্দ্রনাথের কমেডি। তার উপরে যদি তুমি যাও আরও, তোমাকে তাহলে বিদেশে যেতে হবে, ফরাসি কমেডি দেখতে হবে। কিন্তু এও জানি ইদানিংকালে শুনলাম আমি যে ফরাসি দেশে যে কমেডি সম্বন্ধে আমাদের ইমপ্রেশন এককালে, এই যে কি মলিয়ার টলিয়ার সম্পর্কে, এখন কিন্তু অনেক পাল্টে গেছে, এখন অনেক ক্রুড হয়ে গেছে। লন্ডনেও তাই হয়েছে, দারুণ কমেডি হয় নাকি ব্রডওয়েতে এবং ওদের সিরিয়ালে। এখন আমাদের এখানে তো এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না। হ্যাঁ, সে টিভিতেই বলো, টিভিতে তুমি ভাবো না, আমাদের টিভি একটা এত বড় মিডিয়াম, একটা প্রতিদিন একটা করে শো হচ্ছে, তুমি কটা কমেডি সিরিয়াল পাও? এবং যদিও করতে হয়, তার জন্য লেখক দরকার। সেরকম ভাই বুদ্ধিমান লেখক আমাদের এখানে খুব অভাব, বর্তমানে তো নেই বললেই চলে। আমি দুটো কমেডি সিরিয়াল করেছিলাম, সেটা হাসি টাসি খোরাক ছিল, কিন্তু কমেডি সিরিয়াল তো তা হবে না, গল্পটার মধ্যে কিন্তু ওরা মজা চাই, চরিত্রের মধ্যে মজা থাকলে হবে না,
1: চিত্রনাট্যে,
0: হ্যাঁ চিত্রনাট্যের মধ্যে, মানে অর্থাৎ গল্পটা কিন্তু ভীষণ মজার হতে হবে। সে গল্পের খাতিরে চরিত্রগুলো নানা রকম মজার কারবার করবে, চরিত্রগুলো নানা রকম মজার কারবার করে চলে গেল কিন্তু গল্পটা কিছু দাঁড়ালো না, তাহলে কিন্তু কমেডি ঠিক লোকে নেবে না, লোকগুলো এটা কী হলো, আমি ফর্না থেকে হাসি, মানে হাসি পর হাসি শেখ হবে না।
1: আচ্ছা রবিদা, আপনি যাত্রার প্রসঙ্গ যখন আনলেন, তখন বললি যে আপনি সিনেমা থিয়েটারে অভিনয় করেছেন, সিনেমায় করেছেন, যাত্রায় করেছেন, এর মানে যাত্রা কি আপনার কাছে মানে নতুন নিশ্চয়ই লাগছে, কিরম লাগছে অভিজ্ঞতা?
0: যাত্রা তো ছোটবেলা থেকে দেখেছি, যাত্রার সঙ্গে জড়িত হয়নি, একবারই ছ বছর আগে হয়েছিলাম, তারপরে এখন হলাম। আমি একবার এটার সম্বন্ধে বলেওছিলাম টিভিতে, এটা কিন্তু তিনটে স্পেকট্রাম, তিন রকম, বুঝলে। সিনেমায় আমি যত কমে আমার ইন্টেন্সিটি অফ ইমোশন, হ্যাঁ, বা অভিব্যক্তি প্রকাশ করতে পারবো, ততই আমি ভালো ফিল্ম অ্যাক্টার, যত কম করে। আর থিয়েটারে এসে আমার একটা মিনিমাম লেভেল আছে, কারণ আমার দর্শক কিন্তু জানবে যে বাঁধা আছে, ওই 600 অডিয়েন্স, ওই লাস্ট রোয়ের লোকটা কিন্তু আমার কাছে সবচেয়ে কাছের লোক, তাকে শোনাতে হবে। সেখানে ড্রামা বলে পদার্থটা পর্যন্ত চলে, কিন্তু যাত্রাতে গিয়ে ভাই তোমাকে একটু মেলোড্রামার আশ্রয় নিতেই হবে। হ্যাঁ,
1: একটা ডায়লগ বলে তিন ধরনের, মানে
0: ধরো আমি তোমায় বলছি, এই যে আমি যেটা আগে বলেছিলাম সে এখানেই বলি, চাণক্যর প্রথম অ্যাপিয়ারেন্স আছে যে, ওই বদ্ধ জলার ধারে ধোঁয়ার কুণ্ডলী, পচা আহারের দুর্গন্ধে বাতাসে নিজের নিঃশ্বাস। ধরো এটা যদি ফিল্মিক হইতে হয়, ডেফিনেটলি কোনো ফিল্ম ডিরেক্টর সেটাকে নানান অ্যাঙ্গেলে নেবে এবং সেটা কিন্তু হুইসপারে বলবে অলমোস্ট, ওই বদ্ধ জলার ধারে ধোঁয়ার কুণ্ডলী, পচা হারের দুর্গন্ধে বাতাসে, প্রায় মনোলগ মতন বলবে, নিজের নিঃশ্বাস আটকে আসছে, ঘেউ কুকুরের ভিকর ঘেউ ঘেউ শব্দে পরিত্যক্ত প্রান্তরে স্তব্ধ ভঙ্গ হচ্ছে। এটাই স্টেজে আমরা দেখেছি, ধরো মাস্টার শিশি ভাদ্রীর মতন লোকের দেখেছি, তিনি স্টার্টই করতেন, ওই বদ্ধ জলার ধারে ধোঁয়ার কুণ্ডলী, পচা হারের দুর্গন্ধে বাতাসে নিজের নিঃশ্বাস পর্যন্ত আটকে আসছে, ঘেউ কুকুরের বিকর ঘেউ ঘেউ শব্দে পরিত্যক্ত প্রান্তরে স্তব্ধ দভঙ্গ হচ্ছে। অত্যন্ত রিয়েলিস্টিক, কিন্তু একটা ড্রামাটিক মোমেন্ট আছে। এইটাই যদি তুমি যাত্রায় যাও, যেটা আমি দেখে আমার চিন্তা, তারা কিন্তু এটাকে একবার এমন একটা কাণ্ড করবে যেটা হয়তো তোমরা শহুরে শিক্ষিত লোক দেখলে ঘাবড়ে যাবে। তারা কিন্তু স্টার্টই করবে, ওই বদ্ধ জলার হারে ধোঁয়ার কুণ্ডলি, বচা হাড়ের দুর্গন্ধে। কারণ এইটা না করলে আমাদের গ্রামে বলে নাকি, আমি বহু লোকের শুনেছি, ওরা বলে যে থিয়েটার আপনারা যারা করতে আসেন তারা কোনো কষ্ট করেন না, ফাঁকি মেরে অ্যাক্টিং করেন আপনারা। হ্যাঁ, ওরা কষ্টার্জিত অভিনয় যেটা, সে অভিনয়টা কিন্তু ওরা পছন্দ করে, এবং কষ্টার্জিত অভিনয় তুমি একমাত্র দেখাতে পারো দর্শক কী করে, মেলোড্রামেটিক অ্যাক্টিং করে। হ্যাঁ, কীরম আছেন মশাই, ভালো আছেন? এরম বলে, আরে কীরম আছেন মশাই, ভালো, সেই যে দেখা হয়েছিল, এই যে অ্যাকসেন্টুয়েশন, হ্যাঁ, অ্যান্ড পাংচুয়েশন, এর একটা অদ্ভুত ঢং আছে, বুঝলে। এটা এখনও যে আমি যাত্রা করছি, যাত্রা তিন চারটে দেখেছি, আমি বলেছি তাদের যে আপনার অভিনয় লেভেলটাকে, না দাদা এটা না হলে দর্শক নেয় না। আমি কেবল

0: আমাকে তো নেয় না, আপনি রবিঘোষ বলে নেয়। আমি না না, আই ডোন্ট বিলিভ, আমার হাতে সময় নেই, তাহলে আমি যাত্রা করে দেখিয়ে দিতাম যাত্রা। কিন্তু আপনি যদি অভিনয়টা রিয়েল লেভেলে করে আপনার যে বক্তব্য অভিব্যক্তি সেটা যদি অডিয়েন্সের মধ্যে ঢোকাতে পারেন, তাহলে আপনার এত চিৎকৃত অভিনয়ের দরকারটা কি? কিন্তু মানবে না তারা, সুতরাং এটা একটা নিয়মে পড়ে গেছে। তাকে যদি বলাও হয় যে আপনি বলুন না যে একজন লোককে দেখে, আরে কি খবর, বহুদিন পর দেখা, পারবেই না একদম। সে বলবে, আরে কি খবর, আরে বহুদিন পর তোমার সঙ্গে দেখা। সেই যে প্রতিটি ওয়ার্ড, প্রতিটি সেন্টেন্স, হ্যাঁ, প্রতিটি মুভমেন্টে তার যদি একটা এমফেসিস বা ফোর্স অ্যাপ্লাই করতে না পারে, তার ধারণা হয়ে যায় যে আমার অভিনয় বোধহয় হচ্ছে না। ঠিক কিন্তু উল্টো হচ্ছে, একদম উল্টো। তুমি ভাবো যদি ফিল্মে, ধরো মানিকদা যে ধরনের ছবি করে, উনি তো প্রথম আনলেন যে অলমোস্ট কথাগুলো বলে যেন নিজের মনে মনে বলছে, এবং তার ইম্প্যাক্ট পথের পাঁচালি আমার তো মনে আছে এখনো, যে প্রথম আমার চোখের সামনে দেখলাম যে কিরম একটা, একদম যেন এর মনে হচ্ছে যে বাড়িতে তো বাবা মা কিরমভাবে কথা বলতে শুনেছি, ঘরের মধ্যে বলে যেমন সংসার নিয়ে আলোচনা করে, তুমি এটা এনেছিলে না, কালকে যাব, একটু দিও এনে, নাহলে দেখো আমার মনে হয় কীরকম। এই প্রথম দেখলাম পথের পাঁচালিতে, তারপরে সেটা আস্তে আস্তে আসছে। আবার কিন্তু ট্রেন্ড এসে গেছে আমাদের ফিল্মে, আবার সেই ক্রুড বাজি একটা ধরনের অ্যাক্টিংয়ের ধাঁচা, কারণ এখন তো সবাই গুন্ডার রোল করে, হ্যাঁ, এখন ভায়োলেন্স, হ্যাঁ, ইত্যাদি এইগুলো আর কি ছেলেপুলেরা পছন্দ করে, এবং সে গুন্ডার রোল করতে গেলেই তাকে চিৎকার করতে হবে এবং তাকে লাফাতে হবে, তাকে ডিগবাজি খেতে হবে।
1: হ্যাঁ, আপনি ডিফারেন্সটা বুঝতে পারেন মানিকদার সঙ্গে অভিনয় করে এবং এখন
0: তো ঘুরে আমার ভাই যা মনে হয়েছে, আমার একটাই বক্তব্য, আমি কখনোই বলবো না যে স্টেজে দাঁড়িয়ে তুমি ফিল্মের অ্যাক্টিং করো, হবে না সেটা। ফিল্ম একটা এমন মিডিয়াম যার কিন্তু ভবিষ্যৎ অনেক, কারণ ফিল্ম সবচেয়ে জুনিয়র, সবচেয়ে পুরনো হচ্ছে যাত্রা, তারপর হচ্ছে থিয়েটার, যাত্রা ফোক ফর্ম, হ্যাঁ, কিন্তু ফিল্ম যেখানে দাঁড়াবে গিয়ে কিন্তু যাত্রাও কিন্তু ডেভেলপ করতে পারে, হ্যাঁ। কারণ মহারাষ্ট্রিয়ান আমি কিছু কিছু এরকম ট্যুরিং থিয়েটার গ্রুপের নাটক দেখেছি আমি, যাদের ওদের দেশে, ওদের ওখানে আছে জানো তো নৌটঙ্গি ফর্ম, তামাশা ফর্ম, একটা ফর্মের উপর ওরা করে, তারা কিন্তু অনেক কনভিনসিং আমার কাছে লেগেছে, আর এত সুন্দর গান তাদের, এত সুন্দর চরিত্র বিশ্লেষণ, ততটা কিন্তু রিচ আমাদের যাত্রা হতে পারে।
1: আচ্ছা রবিদা, আপনি তো অনেক জায়গায় গেছেন অভিনয় করতে, মানে ফিল্মে অভিনয় করতে গিয়ে, কোন একটা মানে অভিজ্ঞতা যদি বলেন আর কি, শ্রোতাদের খুব ভালো লাগতে পারে এরকম।
0: কোন ফিল্ম বলো, একটা নাম বলো, যে কোনো ফিল্ম,
1: যে কোনো, মানে আমার তো মানে গুপি গায়েন, বাঘা বায়েন যদি বলেন, বা অন্য কোনো, মানে কোনো একটা মেমোরেবল অভিজ্ঞতা যেটা।
0: একটাই আমার খুব মেমোরেবল অভিজ্ঞতা জীবনে, যে ধরো সত্যজিৎ রায়কে তো তোরা যদি ধরে নাও যে হ্যাঁ ওনার সামনে গেলে সবাই ভয় পায়, অমুক করে, তা আমি একমাত্র লোক ছিলাম, মানিকদা আমাকে ইম্প্রোভাইজ করলে কখনোদিন আটকাতেন না, হয়তো বললেন এই রবি মোটামুটি, মানিকদা তো কখনো খুব রিজিড ছিলেন না, কখনো কারোর চেপে বসতেন না, তো অনেক অভিনেতা একদম সঙ্গে সিটিয়ে থাকতো, তা আমি এদিক ওদিক করতাম, যেমন ওই অভিযানে গরুটা লাফাতে গিয়ে আমি ভাবলাম যে রে সিন মধ্যে নষ্ট হয়ে গেল, দেখি মানিকদা দূর থেকে বললো ব্রিলিয়ান, বেড হলো কী করে মাথা এলো, আমি কী গরুটা মোষটা শুয়েছিল হঠাৎ ওনার দিয়ে একটা লাভ, আর বডিরও ফিটনেস ছিল। কিন্তু একটাই অভিজ্ঞতা আছে, এরকম করতে করতে যা হয় অভিনেতা, অভিনেতা একটু লাইসেন্স পেলে তো বেড়ে যায়, আমি যদিও খুব বেশি বাড়ি না কখনো। এখন ওই জনরণ্য যে ছবিটা করেছিলাম, কারণ দারুণ সুন্দর রোল, একটা পেম্পের রোল, আমাকে হ্যাঁ বলেছিলেন যে সব দেখেছো এরকম চরিত্র, মানে হ্যাঁ অনেক দেখেছি। দ্য ফার্স্ট শট পার্ক স্ট্রিটের রেস্টুরেন্টে হচ্ছিল, বড় রেস্টুরেন্ট, তা উনি হঠাৎ আমি ডায়লগটা বলতে যাবো, তার আগে ক্যামেরার থেকে চোখটা সরিয়ে নিয়ে বলল, রবি নো ইম্প্রোভাইজেশন, এক্স্যাক্টলি কমা ফুল স্টপ মেনে ডায়লগ বলবে। তা ন্যাচুরালি বুঝতে পারছো আমার একটুখানি অ্যাজ অ্যান অ্যাক্টর আমার মনে মনে লাগলো, কিরম হলো, আমি কি তার কোনো ভুলভাল করেছি কোথাও? তো শুটিংটা হয়ে যাওয়ার পর আমাকে ডেকে বললো, কেন বারণ করলাম বুঝতে পেরেছো? আমি যে না ঠিক বুঝতে পারিনি, শোনো পিম্পের রোল যে করছে, যে রোলটা করছে নটবর মিত্তির, আচ্ছা এই চরিত্রগুলো কখনো স্ট্যামার করে না, স্ট্যাটারিং নেই, স্ট্যামারিং নেই এদের, এরা যে কাজটা করে একেবারে অঙ্ক কষে করে, যে লোক অঙ্ক কষে কাজ করে

0: অভিজ্ঞতা, প্রথম শুটিং যেদিন করেছিলাম অভিযানে, ফার্স্ট শট, তা আমার, আমি আর সৌমিত্র দুজনে শুটিং করছিলাম, তা আমাকে বললো তুমি খেতে খেতে কথা বলতে পারো? তো ওগুলো তো স্টেজে আমাদের খুব অভ্যেস, ওসব প্র্যাকটিস করেছি অনেকদিন আগে। তা সৌমিত্র আমাকে দুদিন পর জিজ্ঞেস করেছে, মাংস খেতে খেতে ভাত খেতে খেতে কথা বলতে হবে কিন্তু? আরে হ্যাঁ পারবো, ভাবিস না। তা ভাত ফাত মেঘে দেখো কথা বলছে, পাঠ করছি, হঠাৎ কেমন খেয়াল হলো একটা ইয়ে ছিল, হাড়ে মাংস আটকে ছিল, সেটা দাঁতের চেপে একটু কথা বলি দেখি তো, শর্ট চলছে কিন্তু, দাঁতের চেপে কথা কোনো বলে গেলাম না, বিচ্ছু লোকটা একদম একদম খুব ইয়ে হলো, মানে তোমার ব্রিলিয়েন্ট তুমি, আমি না আমি মানে এগুলো আমরা এমনি ফলস জিনিস নিয়ে আমরা নাটকে প্র্যাকটিস করতাম খুব, কারণ তখন তো খালি ইংরেজি ছবি দেখা হতো, আর ইংরেজি ছবিতে যত সব অভিনয় দেখতাম উইদাউট বিজনেস অ্যাক্টিং হতো না, আর বাংলা ছবিতে যত ছবি দেখতাম সব উইদাউট বিজনেস, তারা কথা বলে তারপরে কাজ করে, কাজ হলো আবার কথা বললো, এই কথা এবং বিজনেস এই নিয়ে না করতে পারলে অভিনয় প্রাণ বেরোয় না।
1: রবিদা, অন্য প্রসঙ্গে যাই, আপনি আপনার ঘরে একটা ছবি দেখেছি যে গলফ খেলছেন বা গলফের মাঠে আর কি আরেক ভদ্রলোকের সঙ্গে, তো এবং আপনার ফিটনেসের কথাও জানি নিশ্চয়ই আপনি শরীরচর্চা করতেন, তো সে মানে খেলাধুলার সঙ্গে অভিনয়ের কোনো
0: ভাই? এমনি তো ছোটোবেলার থেকে তো আমরা, আমি তো খুব ছোটোবেলায় জিমনাস্ট ছিলাম, জিমনাস্টিক গেম খুব ভালো করতে পারতাম, তারপরে কলেজ লাইফে এক্সারসাইজ করতাম, ফিজিক্যাল ফিটনেসটার দিকে আমার চিরকাল নজর, যদিও ফুটবল টুটবল খেলতে কোনো দিন খেলেছি অনেক, কিন্তু প্লেয়ার হওয়ার চেষ্টা করিনি কখনো, একমাত্র ওয়েট লিফটিং করে চেষ্টা করেছিলাম, তো গরিবের ঘরের ছেলে হয়নি। তো গলফটার ব্যাপারটা আলাদা, ও একটা টাইমে একটা খুব বোর্ডম এসে গেছিলো আমার, আমার এক বন্ধু বিরাট বড় লোক ছিল, চাকরি করতো আর কি, সে বলল যে প্লে গলফ ইউ উইল কিল দ্য বোর্ডম অফ ইয়োর লাইফ, তখন সে কি তা বলে যে কিন্তু অভিনেতা তোমরা, তোমাদের কি নেবে, গলফ তো জানো তো সব জায়গায় খুব স্টেট আসলে লোক ছাড়া ঢোকা যায় না নাকি শুনি, যায় না বড় বড় ক্লাব। তা গেলাম, যাই হোক আমি লাকিলি আমাকে মেম্বারশিপ দিল, কিন্তু সত্যি কথা বলছি সপ্তাহে এখন অন্তত দুদিন স্কোপ পেলেই খেলি, তিন দিনও পেলে খেলি, এটা যদিও বড় লোকদের খেলা কিন্তু একটাই মাত্র খেলা যেটা যেখানে খেললে কোনো তর্কাতর্কি নাই, কোনো কলকাতার আওয়াজ শুনতে পাই না, কোনো অন্য চিন্তা নাই, শুধু বল মারা, গ্রিন দেখা। আর একটা জিনিস, আমার দাদা গলফের কমিটি মেম্বার ছিলেন, তিনি বলেছিলেন গলফ উইল টিচ ইউ এটিকেট অ্যান্ড ম্যানার্স, এটা কিন্তু সত্যি কথা, গলফ মাঠ এমন একটা জায়গা যেখানে তোমাকে সভ্যতা ভদ্রতা কী জিনিস অটোমেটিক তুমি শিখে যাবে, এবং ইউ ক্যান ওয়াক, ধরো 18 হোল খেললে তুমি 4 মাইল হাঁটতে পারো, 9 হোল খেললে তুমি প্রায় 2.5 মাইল হাঁটতে পারো।
1: কিন্তু এই মানে গলফ খেলার প্রক্রিয়া আপনাকে অভিনয়ের ক্ষেত্রে কি সাহায্য করে কোন রকম?
0: ফিটনেস, বডি ফিটনেস থাকে ভীষণ,
1: পা মনোসংযোগ,
0: ধরো এই তোমার সঙ্গে কথা বলছি, আমি গতকালই প্রায় 2.5 ঘন্টা খেলে এসেছি সকালবেলা, কিছুই না, তুমি যদি এখনো, আমি ধরো 80 ইয়ার্স এর লোক খেলতে দেখি ওখানে,
1: আচ্ছা
0: এটা কেন করে, নিশ্চয়ই তার একটা ফিটনেস আছে। আর যারা চ্যাম্পিয়ন প্রফেশনাল তারা তো নেশায় খেলে, তো রোজ খেলে তারা, এখন যে কোনো ধরনের অভিনেতার, কারণ একটা তো কথাই আছে আমাদের গিরিশ ঘোষের বিখ্যাত কথা আছে না, দেহ পর স্বনে নট সকলই হারায়, এখন দেহটা ফিটনেস রাখতে পারলে অভিনয় করে মজা পাওয়া যায় আর কি, আর কিছুই না, শুধু যে গলফ খেলতে হবে তার কোনো মানে নেই, সে যে কোনো রকম এক্সারসাইজ, খেলাধুলো, সুইমিং, রাইডিং,
1: হ্যাঁ সব কিছুই,
0: একটা কিছু একটা কিছু করা উচিত তার, ওই 9টা পর্যন্ত ঘুমানো উচিত না, দ্যাট ইজ ভেরি ব্যাড, অত্যন্ত বাজে জিনিস একদম।
1: আচ্ছা, বাগম্যান বলতেন যে থিয়েটার ইজ মাই ওয়াইফ অ্যান্ড সিনেমা ইজ মাই মিস্ট্রেস, আপনি কি এটা মানেন নাকি?
0: না আমি ভাই অত বড় কথা বলতে পারবো না, বাগম্যান বিরাট লোক, তবে আই কাম ফ্রম দি থিয়েটার, এটা ঠিক, থিয়েটারে বলেন না যে যে বিখ্যাত ডায়লগ আছে চ্যাপলিনের কোন ছবিতে জানো, যে আই হেট দি সাইট অফ ব্লাড বাট সরি ইট ইজ ইন মাই ভেইন, হ্যাঁ তা থিয়েটার ইজ ইন মাই ভেইন, যদিও ফিল্ম আমার ভীষণ ভালো লাগে, যেমন আমার সব মিডিয়ামই দেখতে ভালো লাগে, যেমন যাত্রাতে গেলাম কেন দেখি না জায়গাটা কীরকম, আর সত্যি তো যাত্রা ভিন্ন, গ্রামগঞ্জে ঘোরার স্কোপ তুমি পাবে না, হ্যাঁ তুমি নিজে নিজে ঘোরা আলাদা কথা, এত গ্রামগঞ্জ বাংলাদেশে যেটা ম্যাপেও আমরা দেখি না, হ্যাঁ সেসব জায়গায় ঘোরার স্কোপ পাওয়া যায়, সেসব জায়গায় লোকের টেস্ট বোঝা যায়, তাদের চাহিদা বোঝা যায়, এই জন্য তো থিয়েটারটা কিন্তু হচ্ছে আমার ভেই।

0: জ্ঞানের ব্যাপার। ওখান থেকে আমার জন্ম, ওখান থেকে এসছি, ওখান থেকে।
1: আপনার অন্য একটা ঘটনা যেটা আপনি হয়তো জানেন না, আমি আপনাকে বলি যে আপনি রিসেন্টলি একটা সিরিয়াল করছিলেন, তো তাতে আপনার এক কো অ্যাক্টার আমায় সে গল্পটা বলে আর কি, যে সে বারবার ফল্ট করছে, তা ফল্ট করার পরে আপনি স্বতঃপ্রবৃত্ত হয়ে তাকে বলেন যে এইভাবে করো না, ত্রুটিটা এইভাবে মুক্ত করা যায় বলে করে। সে মানে আপনার এই উপদেশই বলুন বা সাহচর্যই বলুন, সে মনে রেখে দিয়েছে বহুদিন ধরে। তো এটা কি শুধু ছবির প্রয়োজনেই?
0: না না না, এটা কিন্তু আমি কেন, আমার অতীতেও বহু সিনিয়র অভিনেতারা যারা ভালো আর কি অভিনেতা, অভিনেতা দু রকমের আছে, একরকম আছে যে অপরকে প্যাঁচ মেরে ডাউন করে বড় হয়, আর একরকম আছে যে সবাইকে নিয়ে ওঠে। তা আমি তাদেরকেই বিশ্বাস করি। আমি যে স্কুল থেকে এসেছি সেখানে কিন্তু নিয়ম হচ্ছে কোঅপারেশনটাই আসল অভিনয়ের ক্ষেত্রে। তা যে ছেলেটি কথা বলছে সত্যি, ও তো থিয়েটারের ছেলে, ওর দোষ নেই কিছু, ও একটা সিনেমা মিডিয়ামে পাঠ করতে এসছে, ন্যাচারাল থিয়েটার ঢঙেই পাঠটা করছিল। তখন আমি ডেকে বললাম, কেন সিনটার মধ্যে আমিও ছিলাম, এখন হয় কি ও যদি একটা অন্য ঢঙে করে আমি করি হোল সিনটা নষ্ট হয়ে যাবে। তখন আমি বললাম তুমি হোল কথা বলার ঢঙটা পাল্টে দাও, তুমি যেটা করছো ওটা থিয়েটারে খুব ভালো হবে, কিন্তু ফিল্মে একেবারে ক্যাজুয়াল, যতখানি ক্যাজুয়াল পারো কথা বলো। এবং হি ডিড ইট, করলো এবং ভালো করলো সে। এটা আমি বলে না, অতীতেও কিন্তু ধরো বড় বড় অভিনেতা ছবি উঠেও নাম শুনেছি আমি, যে তারা তৈরি করে নিতেন লোকদের পাশাপাশি, তৈরি করে নিয়ে করতে নিয়ে, কারণ এটা না করলে তোমারই অসুবিধা হবে, সিনটা নষ্ট হয়ে যায়।
1: না আমি যদি এর কারোর বড় করে বলা ভাবা যায় যে মানবিক দৃষ্টিকোণটাই মানুষের সবচেয়ে বড় দিক।
0: যেমন এখানে এই যে যাত্রা করছি, এখানেও বহু ছেলেকে কিন্তু অনবরত কানের কাছে বলি যে অতিরিক্ত কিছু করো না, কারণ ওভার ডুইং ইজ অলওয়েজ ব্যাড ইন এনি ফিল্ড, সে খেলার ক্ষেত্রেই বলো, রান্নার ক্ষেত্রেই বলো, লেখাপড়ার ক্ষেত্রেই বলো, ওভার ডুইং করো না। হ্যাঁ, খুব ভালো ছাত্র কিন্তু হোল নাইট জেগে পড়ে না, সে ঠিক 10টার সময় ঘুমোতে চলে যায়। হ্যাঁ, আর ওভার ডুইং সব ক্ষেত্রে কিন্তু বাজে জিনিস, এইটি শেখাই কিন্তু, আর কিছু বলি না। তারপরে তুমি তোমার মতন অভিনয় করো, বাড়িয়ে বাড়াবাড়ি কিছু করো না, এইটুকুই বক্তব্য।
1: না বাড়াবাড়ি করার হ্যাবিট তো সবসময় থাকে, মানে আমরা যখন চিন্তা করি যে মানে সিনেমা বা থিয়েটার,
0: রেস্ট্রেনমেন্ট হচ্ছে সবচেয়ে বড় জিনিস শিল্পের ক্ষেত্রে, বুঝলে, সেন্স অফ রেস্ট্রেনমেন্ট যারা আছে তুমি জানবে সে কিন্তু অনেক দিন টিকে থাকবে, আর সেন্স অফ রেস্ট্রেনমেন্ট নাই, প্রচণ্ড পাওয়ার আছে অ্যাক্টিংয়ের, সে কিন্তু বেশি দিন টিকবে না, সে কিন্তু কিছুদিন পর দেখবে হাওয়া হয়ে যাবে।
1: এই রেস্ট্রেনমেন্ট অর্জন করা যায় কীভাবে?
0: সে এখন আমি ভারতীয় লোক, আমি এটুকু বলতে পারি অত্যন্ত ধ্যান করতে হবে এটা নিয়ে, প্রতিদিন চর্চা করতে হবে, যেরকম সত্যজিৎ রায়কে আমরা দেখেছি, মানিক দাকে অনবরত কন্টিনিউয়াস, উনি তো ধ্যানে থাকতেন, ওনাকে যেটা দেখতাম কন্টিনিউয়াস, উনি পৃথিবীর সব খবর রাখতেন, ধরো বায়স্কোপের লোক ওনার কী দরকার থিয়েটারের খবর রাখার, উনি রাখতেন কিন্তু। এবং স্পেশালি যেমন এই এই উনি মারা গেছেন, ওনার যে ছবিটা গল্পটা ওর ছেলে করবে, ওই তো তার মধ্যে একটা কোথায় কোন টিভি সিরিয়াল হয়েছিল, একটি ছেলেকে দেখেছিল, দারুণ ভাল লেগেছে তাকে দেখে, অর্থাৎ তার ওই ক্যাজুয়াল অ্যাক্টিং লেভেলটা দেখে সঙ্গে সঙ্গে রাত্রে ফোন করলেন আমাকে, তুমি ছেলেটিকে চেনো? আমি তো মানে চিনি না, তুমি জানি নামটা, বললাম বলছে পাঠিয়ে দিতে পারো, আমি দুদিনের মধ্যে ছেলেকে খবর দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, সেই ছবিটা হচ্ছে, ওনার ছেলে করবেন।
1: রবিদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে এসে।
0: না ধন্যবাদ দরকার,
1: শেষকালে বলি যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার যদি কোনো কিছু উপদেশ বা কিছু বলার থাকে আপনি বলতে পারেন এক দুই কথা।
0: কিচ্ছু উপদেশ নাই, ভবিষ্যৎ চিরকাল থাকবে, অতীত ছিল বর্তমানও আছে। স্টানিসলাসকে একটাই কথাই বলি, আমার সঙ্গে যারা আমার মতন যারা কাজকর্ম করে তাদের জন্য, যে প্র্যাকটিস ফার্স্ট, প্র্যাকটিস সেকেন্ড, অ্যান্ড প্র্যাকটিস লাস্ট।
2: ধন্যবাদ। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সংগ্রহশালা থেকে, আজ শুনলেন প্রখ্যাত অভিনেতা রবি ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে দিলীপ বন্দ্যোপাধ্যায়। আজ শুনলেন দ্বিতীয় পর্ব আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন শুনবেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি।

আজ রম্যগীতির অনুষ্ঠানের শেষ গান সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে, কথা ও সুর পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় শ্বেতা হাজরা।

18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। আজকের দিনটাই একটু সাহসের, তাই না? আর সেই গল্প শোনাতেই তোমাদের আজকের যুববাণীর অল্প অল্প গল্প কথার আসরে পুরো সময়টা জুড়ে তোমাদের সঙ্গে থাকব আমি, শ্বেতা। আচ্ছা, আগস্ট মাসটা এলে বুকের ভেতর কেমন একটা যেন অচেনা শিহরণ জেগে ওঠে, তাই না? ক্যালেন্ডারের পাতা উল্টাতেই পর পর দুটো দিন আমাদের চোখে পড়ে, যেগুলো যেন মুদ্রার এপিট আর ওপিট। যেমন আজ 12ই আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস, আর দরজায় ঠিক কড়া নাড়ছে আমাদের সবচেয়ে গর্বের দিন, আর দুদিন পরেই 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। আজ শুধু তুমি, আমি আর আমাদের স্টুডিওর মাইক্রোফোন। চলো আজ একসঙ্গে বরং একটু টাইম ট্রাভেল করে আসি, ইতিহাসের পাতা উল্টে দেখি কি করে এক মুঠো তরুণ রক্তে রাঙা হয়েছিল আমাদের এই তেরঙা পতাকাটা। তাই কানের হেডফোনটা ভালো করে সেট করে নাও আর শুনে নাও আজকের প্রথম গানটা।

আচ্ছা, কখনো ভেবে দেখেছো জাতিসংঘ কেন একটা গোটা দিন শুধু তরুণদের জন্য আলাদা করে রাখলো? পৃথিবীর বুকে ছুটে চলা এক বিশাল তারুণ্যের স্রোত, বয়স যাদের কৈশোর থেকে পেরিয়ে চোখের স্বপ্নগুলোকে সত্যি করার সময়, তাদের নিয়েই তো এই দুনিয়া। তাদের কথা মনে করে দিতেই তো আজকের এই দিনটাতে প্রতি বছর 12ই আগস্ট এসে হাজির হয় আন্তর্জাতিক যুব দিবস। 1999 সালে জাতিসংঘ ঘোষণা করেছিল এই বিশেষ দিনটি শুধু তরুণদেরই। আজকের এই দুনিয়ার দিকে তাকালে দেখা যায় প্রতি চারজনে একজনই তরুণ, সংখ্যায় তারা প্রায় 200 কোটি। ভাবা যায় এতগুলো তাজা প্রাণ, যাদের চোখে রঙিন স্বপ্ন, বুকে সাহস আর হাতের মুঠোয় পৃথিবী বদলে দেওয়ার শক্তি। এই বিশাল বাহিনীকে বাদ দিয়ে কি

0: বড় কিছু গড়া সম্ভব?
1: একদমই না। তাই তো এই দিনটাতে সবার নজর পড়ে তরুণদের নানান লড়াইয়ের দিকে, যেমন হাতের কাজ, চাকরির অভাব, পড়াশোনার হাজারো চাপ, চারপাশের বদলে যাওয়া প্রকৃতি বা জলবায়ুর সংকট, আর মনে জমে থাকা না বলা ক্লান্তি বা মানসিক চাপ। শুধু সমস্যা নিয়েই তো কথা শেষ নয়, সমাজ বদলানোর খেলায় বড় বড় সিদ্ধান্তের টেবিলে তরুণদের কণ্ঠস্বর যেন জোরালো হয় সেই ডাকও দেওয়া হয়। নতুন নতুন প্রযুক্তি আর অদ্ভুত সুন্দর সেই সব আইডিয়া দিয়ে যারা দুনিয়াটাকে পাল্টে দিতে চায়, তাদের পিঠ চাপড়ে দেওয়ার দিন আজ। আর এসে গেল 2026 সাল। এবছরের গল্পটা যেন একটু অন্যরকম, এবারের মোটিভ হল ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা।

ভেবে দেখো, অনেকটা গল্পের মতো। মনে করো আটলান্টিক পাড়ের কোনো তরুণ হয়তো ল্যাপটপে কোড লিখছে, আবার পাহাড়ের কোলে কোনো তরুণ হয়তো মাটির সাথে লড়ছে। একজনের পরনের পোশাক আরেকজনের ভাষা একেবারেই কিন্তু আলাদা, কিন্তু সবার মনের ভেতরে কোথাও না কোথাও লুকিয়ে আছে সেই এক সুতোয় গাঁথা স্বপ্নটা, একটা সুন্দর, নিরাপদ আর মাথা উঁচু করে বাঁচার পৃথিবী গড়ার স্বপ্ন। সবার পথ আলাদা হতে পারে, কিন্তু সবার সেই আকাশ তো একটাই। 2000 সালের 12ই আগস্ট যখন প্রথম এই দিনটা পালন করা হয়, তার একটাই মূল উদ্দেশ্য ছিল যুব সমাজকে ঘিরে থাকা নানান সমস্যা, তাদের অধিকার আর তাদের অবিশ্বাস্য শক্তিটার দিকে সবার নজর টানা। কারণটা কি? কারণটা খুবই সহজ। দুনিয়ার সবচেয়ে বড় ইঞ্জিন বা চালিকা শক্তি হল এই তারুণ্য। তারুণ্য মানে কি শুধু 18 থেকে 30 বছরের একটা বয়সের গণ্ডি ভাবছো? তাহলে তুমি একেবারেই ভুল। তারুণ্য হলো মনের একটা স্টেট অফ মাইন্ড। তোমার বয়স যাই হোক না কেন, মনের ভেতর যদি নতুন কিছু করার একটা খিদে থাকে, অন্যায় দেখলে প্রতিবাদ করার আগুন থাকে, সমাজকে একটু এগিয়ে দেওয়ার জেদ থাকে, তাহলে বিশ্বাস করো তুমিই সেই তরুণ। আজকের দিনের যুব সমাজের দিকে একবার তাকিয়ে দেখো, আমরা কি শুধু বই খাতা নিয়ে ইঁদুর দৌড়ে আছি? একদমই না। আমাদের অনেক বন্ধুরাই আছে যারা ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন নিয়ে সোচ্চার হচ্ছে, নতুন নতুন স্টার্ট আপ বানিয়ে একদম দুনিয়াকে কাঁপিয়ে দিচ্ছে। আর আবার অন্যদিকেই এখন জেন জি প্রজন্ম লড়ছে সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম লাইক কমেন্টের ইঁদুর দৌড়, মানসিক অবসাদ আর বেকারত্বের টেনশনের বিরুদ্ধেও। তরুণদের শুধু পিঠ চাপড়ে বাহবা দেওয়া নয়, তাদের এই লড়াইগুলোর পাশে দাঁড়ানোই হল আজকের যুব দিবসের আসল মানে। চলো কথার ফাঁকে বরং আজকের দিনে একটা দারুণ গান শুনে নি, যা এই তারুণ্যের স্পিরিটটাকে সেলিব্রেট করবে। গানটা শুনতে শুনতে একটু রিফ্রেশ হয়ে নাও, আর আমাদের সাথেই থাকো, শুনছো যুববাণী, অল্প অল্প গল্প কথার।

0: গানটা তো শুনে নিলে, এবার বরং একটু ইতিহাসের গভীরে ঢোকা যাক। 12ই আগস্টের এই তারুণ্যের তেজকে সাথে নিয়েই তো আমরা পা বাড়াচ্ছি 15ই আগস্টের দিকে। আচ্ছা, 1947 সালের সেই 15ই আগস্টের মধ্যরাতের কথা একটু কল্পনা করতে পারো মনে মনে, যখন গোটা দেশ ঘুমিয়ে তখন ভারত জেগে উঠেছিল এক নতুন স্বাধীনতায়, একটা নতুন আনন্দে। কিন্তু এই স্বাধীনতার দাম কতটা চড়া ছিল তা কি কখনো আমরা ভেবে দেখেছি? ব্রিটিশদের সেই ভাগ করো শাসন করো নীতি, কোটি মানুষের রক্ত আর কান্নায় কেনা হয়েছিল আমাদের এই স্বাধীন দেশের পতাকাটা। আর এই লড়াইয়ে সব থেকে বড় ধাক্কাটা যারা দিয়েছিলেন তারা কারা জানো? বয়সে একেবারে তরুণ তারা প্রবীণ নেতাদের শুধু হুকুমের অপেক্ষায় বসে থাকেননি, সরাসরি রাস্তায় নেমে বুক চিতিয়ে ব্রিটিশের ভীত কাঁপিয়ে দিয়েছিলেন। একবার ভাবো তো ক্ষুদিরাম বসুর কথা, যখন তাকে ফাঁসি দেওয়া হয় তার বয়স কত ছিল? মাত্র 18 বছর। একটু কাঁপেনি তার হাত, হাসি মুখে গলায় পড়েছিলেন ফাঁসির দড়ি। ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, রাজগুরু, সুখদেব, তাদের সবার বয়স ছিল 20-এর কোঠায়। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার দখল কিংবা প্রীতিলতা ওয়াদ্দেদারের সেই অবিশ্বাস্য সাহস, সবকিছুর পেছনে ছিল এই তারুণ্যের অপ্রতিরোধ্য জেদ। জেলের অন্ধকার প্রকোষ্ঠ আর ফাঁসির মঞ্চকে তারা বানিয়েছিলেন বিপ্লবের স্টেজ। তরুণদের সেই রক্ত আর আত্মত্যাগেই তো আজকের এই মুক্ত আকাশ আমরা পেয়েছি। আচ্ছা, শুধু কি সশস্ত্র বিপ্লব? একদমই না। মহাত্মা গান্ধীর ডাকে যখন অসহযোগ আন্দোলন, আইন অমান্য বা ভারত ছাড়ো আন্দোলন শুরু হলো, তখন স্কুল কলেজ ছেড়ে হাজার হাজার ছাত্রছাত্রী ঝাঁপিয়ে পড়েছিল রাস্তায়। আরেকটা নাম না বললেই নয় জানো তো, তিনি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসু। তার একটা ডাকে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিল লাখো লাখো তরুণ। আজাদ হিন্দ ফৌজ গড়ে তুলে তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। জওহরলাল নেহরুর মতো তরুণ নেতারাও যখন তরুণ সমাজকে সমাজতান্ত্রিক ভাবনায় উদ্বুদ্ধ করেছিলেন, সেদিনের যুব সমাজ শুধু রাজনৈতিক স্বাধীনতা চায়নি, তারা চেয়েছিল এমন একটা দেশ যেখানে গরিব দুঃখী সবার সমান অধিকার থাকবে, থাকবে সাম্যের এক নতুন পৃথিবী। আর এই পুরো লড়াইটাতে সব থেকে বড় অস্ত্র ছিল শিক্ষা। পড়াশোনা করে খবরের কাগজ বা পুস্তিকা ছাপিয়ে ব্রিটিশদের অন্যায়ের কথা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল এই দেশের তরুণরাই। আর হ্যাঁ, যুববাণীর বলতে চাই কি বলছে এখনই শুনে নাও তোমরাও।
1: এই সৌনক, মোবাইলের স্ক্রিনের দিকে ওভাবে তাকিয়ে কি ভাবছো বলো তো?
2: না, ভাবছি যে আমাদের

0: জেনারেশনটা দিন রাত সোশ্যাল মিডিয়াতে এত ইস্যু নিয়ে পোস্ট করে, হ্যাশট্যাগ ট্রেন্ড করে, কিন্তু আমাদের আসল ভাবনাগুলো কোথায় জমা হচ্ছে বলো তো? মানে আমরা যে উন্নত, বৈষম্যহীন, প্রগতিশীল একটা ভারতবর্ষের স্বপ্ন দেখি, সেটা শোনার মতো সত্যি কি কেউ আছে জয়িতা?
1: দেখো, শোনার মতো জায়গা আছে বলেই তো পথ চলা, তাই না? ইতিহাস কখনো শুধু দূর থেকে দেখার জন্য তৈরি হয় না। ইতিহাস তৈরি হয় প্রশ্ন তুলে, স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নকে শব্দের রূপ দিয়ে।
0: শব্দের রূপ দিয়ে বলতে?
1: ঠিক যেমন ভাবে বহু বছর আগে তরুণ প্রজন্ম নিজের ভাবনার শক্তিতে দেশ গড়ার ডাক দিয়েছিল, সময় কারোর জন্য থমকে থাকে না। সেই ভারতবর্ষ যেখানে ভয় নয়, সত্যের জয়গান গেয়ে ওঠে প্রতিটি মানুষ, যেখানে অশিক্ষা, বৈষম্য আর অন্ধকারে প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয় তরুণের মেধা। আমরা এমনই একটা ভূখণ্ডের স্বপ্ন দেখি, যার চোখ থাকে ভবিষ্যতের মহাকাশে আর হৃদয়টা বাঁধা থাকে মাটির ভালোবাসায়।
0: তোমার হৃদয় লুকিয়ে থাকা সেই ভারতবর্ষ কেমন? কলমে রূপ নিক সেই স্বপ্নের ভারতবর্ষ। এই অগস্ট মাসের বলতে চাই এর বিষয়, তোমার স্বপ্নের ভারতবর্ষ।
1: অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের, সরাসরি মেল করতে পারো আমাদের। মেল আইডি yuvavianikolkata@gmail.com। এছাড়া চিঠি পাঠাতে পারো।
0: আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।
1: লেখা পাঠানোর শেষ তারিখ 24 অগস্ট 2026।
0: তাহলে আর দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই, অগস্ট মাসের বলতে চাই এর বিষয়, তোমার স্বপ্নের ভারতবর্ষ।
2: স্বপ্নের ভারতবর্ষ নিয়ে স্বপ্ন দেখার গল্পটা শুরু হয় 1930 সালের 8ই ডিসেম্বর, তৎকালীন কলকাতার রাইটার্স বিল্ডিং, যেখান থেকে পুরো ব্রিটিশ বাংলা শাসন করা হতো। সেটা ছিল এক দুর্ভেদ্য দুর্গ, কিন্তু সেই দুর্গের ভেতরেই একদিন হঠাৎ ঘটে গেল একটা অভাবনীয় কাণ্ড। সাহেবদের মতো কোট প্যান্ট পরে ভেতরে ঢুকলেন 3 জন তরুণ। তাদের লক্ষ্য ছিল একেবারে পরিষ্কার, ইংরেজ সরকারের অত্যাচারী কারা পরিদর্শক কর্নেল সিম্পসনকে সরানো। আর তাঁদের বয়স শুনলে আজ চোখ তোমার কপালে উঠবেই। আন্তর্জাতিক যুব দিবসে আমরা যখন আজকের তরুণদের সম্ভাবনা নিয়ে কথা বলি, তখন মনে রাখতে হবে বাদল গুপ্তের বয়স ছিল মাত্র 18 বছর, দীনেশ গুপ্তের 19 বছর, আর বিনয় বসুর মাত্র 22 বছর। আজকের যুব সমাজের বয়সেই তারা দেশের জন্য নিজেদের জীবন বাজি রেখেছিলেন। সাহেবদের আড্ডায় ঢুকে তারা ঠিকই নিকেশ করলেন সেই অত্যাচারী সিম্পসনকে, আর তারপর শুরু হল রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে সেই ঐতিহাসিক বন্দুকযুদ্ধ। ব্রিটিশ পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলল, কিন্তু এই তরুণ তো দমে যাওয়ার পাত্র ছিলেন না এরা। তাদের একটাই পণ ছিল, জীবিত অবস্থায় কখনো ব্রিটিশদের গোলাম হয়ে ধরা দেবেন না। লড়াই চলাকালীনই বাদল গুপ্ত সঙ্গে সঙ্গে বিষ নিয়ে নিলেন, আর বিনয় ও দীনেশ নিজেদের রিভলভার দিয়ে নিজেদেরকে গুলি করলেন। বাদল আর বিনয় সেই দিনই মারা যান, কিন্তু অলিন্দ যুদ্ধের সেই রক্তক্ষয়ী লড়াইয়ে অলৌকিকভাবে বেঁচে যান দীনেশ গুপ্ত। পরে সুস্থ করে 1931 সালের 7ই জুলাই সেই দীনেশকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু কি দারুণ ব্যাপার জানো, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ওতার মুখে এক ফোঁটা ভয় ছিল না, ছিল দেশের জন্য প্রাণ দেওয়ার গর্বের হাসি। জেলখানা থেকে তিনি যে সমস্ত চিঠি লিখেছিলেন তা পড়ে বাংলার তরুণদের রক্তে আগুন ধরে গিয়েছিল। এই ঘটনার পর ব্রিটিশদের মনে যে কি ভীতি তৈরি হয়েছিল তার কোনোদিনও যায়নি। তারা বুঝতে পেরেছিলেন এই দেশের তরুণদের আর ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর গড়া গোপন বিপ্লবী দল বেঙ্গল ভলেন্টিয়ার্সে যোগ দেওয়ার জন্য দলে দলে স্কুল কলেজের যুবকরা এগিয়ে আসতে শুরু করল। তারপর বিনয়, বাদল ও দীনেশ প্রমাণ করে দিয়েছিলেন যে দেশের স্বাধীনতার চেয়ে বড় কিছুই হতে পারে না। আন্তর্জাতিক যুব দিবসের মূল বার্তাই হল যুব সমাজের নেতৃত্ব, সাহসিকতা আর অন্যায়ের বিরুদ্ধে পরিবর্তনের দিশা দেখানো। আর এই তিন তরুণ সেটাই করেছিলেন, কিন্তু তাদের রক্তের বিনিময়ে। তাই তো 12ই আগস্টের আজকের এই যুব দিবসে যখন আমরা দেশের তরুণ শক্তির জয়গান গাই, তখন বাংলা সেই চিরকালের স্লোগান।

যখন দেশটা পরাধীনতার শেকলে বাঁধা ছিল, চারিদিকে ব্রিটিশদের শোষণ আর অন্যায়ের অন্ধকারে বাংলার আকাশে দীপ্ত সূর্যের মতো উদিত হলেন এক চির তরুণ বাঘা যতীন, অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যুব শক্তির সাহসিকতা আর ভাবাদর্শের দিক থেকে তিনি সেরা প্রতীক বলা যায়। আন্তর্জাতিক যুব দিবসের মূল কথাই হল তরুণদের নেতৃত্ব আর পরিবর্তনের জেদ। আর বাঘা যতীন যৌবনের শুরুতে সেই দায়িত্ব কাঁধে নিয়েছিলেন, খালি হাতে বাংলার বাঘ

বধ করার মতো কিংবদন্তি সাহস নিয়ে তিনি হয়ে উঠেছিলেন বিপ্লবী দল যুগান্তরের প্রধান নেতা। 2026 সালের আন্তর্জাতিক যুব দিবসের থিম ডিফারেন্ট কনটেক্স কমন অ্যাসপিরেশন, ভিন্ন প্রেক্ষাপট অভিন্ন আকাঙ্ক্ষা। পরিস্থিতি আলাদা হলেও তরুণদের লক্ষ্য তো এক। বাঘা যতীনও পরাধীন ভারতেই সুদূর জার্মানি বা আমেরিকার গদর পার্টির সাথে যোগাযোগ করে বিশ্বজোড়া আন্তর্জাতিক নেটওয়ার্কিং এর নজির গড়েছিলেন। একটা কথা জানো তো, স্বাধীনতা পাওয়ার সাথে কিন্তু তরুণদের লড়াই শেষ হয়ে যায়নি। স্বাধীনতার পরেও এই তরুণরাই দেশের সংবিধান থেকে শুরু করে আজকের আধুনিক ভারত গড়ার কাজে দিন রাত এক করে দিয়েছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের লড়াইটা আর বন্দুক বা তলোয়ারের নয়, আজকের দিনে দাঁড়িয়ে পরাধীনতা মানে বেকারত্বের হতাশা, অন্ধ কুসংস্কার, নারী নিরাপত্তার অভাব আর নিজেদের মধ্যে হানাহানি। আর আমরা আমাদের এই তারুণ্য মানেই হলো এক আধুনিকতার কালো যুগের দাগগুলো মুছে ফেলার জেদ। আগামী 15ই আগস্ট যখন বাড়ির ছাদে বা পাড়ার মোড়ে তেরঙা পতাকাটা পথপথ করে উড়বে, তখন শুধু একজন দর্শক হয়ে দাঁড়িয়ে থেকো না, পতাকার ওই তিনটে রঙের সাথে নিজের মনের তিনটে রং মিশিয়ে নিও। কাজের সততা, দেশের প্রতি ভালোবাসা আর মানুষের প্রতি একটু মায়া। আজকের মতো আজকের আড্ডাটা এখানেই শেষ করছি। তোমাদের ভেতরের তরুণ মনটাকে কখনো মরতে দিও না বন্ধু, নিজের স্বপ্নগুলোর ওপর ভরসা রেখো অবশ্যই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই থেকো যুববাণীর সাথে। সবাইকে জানাই আন্তরিক যুব দিবস আর স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা।

আকাশবাণী মৈত্রী এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় ছিলেন শ্বেতা হাজরা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা।

0: মানুষের বিষয় অগ্নি যুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন নজরুল গীতি। আজ প্রথমে শিল্পী হলেন সুস্মিতা গোস্বামী।

শুনলেন সুস্মিতা গোস্বামীর কণ্ঠে নজরুলগীতি। এরপর পরপর দুটি গান শুনবেন অনুপ ঘোষালের কণ্ঠে।

পরপর দুটি গান শুনলেন অনুপ ঘোষালের কণ্ঠে। শুনছেন নজরুল গীতির অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এবারের গানটি শুনবেন ফিরোজা বেগমের কণ্ঠে।

0: নজরুল গীতির অনুষ্ঠান আজ এই পর্যন্তই।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন নাটক। আজকের নাটক ইতিহাসের অন্তরালে।

শুরু হচ্ছে একটি তথ্য নাটক ইতিহাসের অন্তরালে। রচনা সলিল সরকার, প্রযোজনা আশিস গিলি। তথ্য নাটক ইতিহাসের অন্তরালে।

0: ঠিক আছে, আমি কালকে সকালবেলা পৌঁছে যাবো। ঠিক আছে, কালকে গিয়ে দেখে নিচ্ছি। বাই বাই।
1: এই কার ফোন?
0: ওই চ্যানেল থেকে গো।
1: আবার চ্যানেল? এই তো ফিলে চ্যানেল থেকে।
0: প্রত্যুষ, আমি তো আর তোমার মতো অধ্যাপক নয় যে ছাত্র পড়িয়ে এই কাজ শেষ। নিউজ চ্যানেল আর বার্নিং হাটের কোনো তফাত নেই, জানো না?
1: তাই আর জানি না, কম দিন তো ঘর করছি না। যাক, এখন কি জন্য ফোন?

0: ওই অনিমেষদা হঠাৎই চলে গেল তো, আর আমার ঘাড়ে এসে সব পড়লো। এবার 15ই আগস্টের এপিসোড আমার দায়িত্বে। তো এবারে টপিক জানো, আর একটা নয় দুটো।
1: না বললে জানবো কি করে ম্যাডাম?
0: এমন এক আন্দোলনের কথা বলতে হবে যা প্রায় অজানা বা আড়ালে চলে গেছে।
1: ইন্টারেস্টিং।
0: তার সঙ্গে এমন এক স্বাধীনতা সংগ্রামীর বাইট নিতে হবে যিনি এখনো জীবিত।
1: অজানা আন্দোলন?
0: এই এই এই এই, তোমার কিছু মনে আছে গো? তোমার সাবজেক্ট প্রফেসর।
1: এই দেখো, এখন তোমার প্রমোশন হয়েছে, এই আকালের বাজারে স্যালারি বেড়েছে, এবার ভাবতে শুরু করো, বুঝলে? ভাবো ভাবো।
0: এই কাটা ঘায়ে নুনের ছিটে দিও না তো, আমি মরছি আমার জালে আর উনি ছেটাচ্ছেন নুন।
1: সুচি, আইডিয়া পেয়ে গেছি।
0: পেয়ে গেছো? উফ, দেখো দেখো, এই যে কাজ না করলে না আমার চাকরিটা থামবে না। হ্যাঁ, আর আমি স্যালারিও পাবো না।
1: এই দেখো, এই তুমি স্যালারি বলে না, এই স্যালারি কথাটাও এসেছে কিন্তু স্যালাইন অর্থাৎ সল্ট থেকে। শ্রমিক নুন খাচ্ছ তাই মালিকের গুণ গাও, এ তো বহুকালের।
0: নাও, আবার শুরু হলো।
1: আবার নয় সুচি, বারবার বারবার। ভাতের পাতে লাগে নুন, আর সেই নুন নিয়েই বিদ্রোহ।
0: আচ্ছা, তুমি কি লবণ সত্যাগ্রহ আন্দোলনের কথা বলছো বাই এনি চান্স?
1: তারও অনেক আগের কথা বলছি। আচ্ছা, তুমি মলঙ্গি বলে কিছুর নাম শুনেছো?
0: কশ্মীর কালেও শুনিনি।
1: কলকাতার কোন রাস্তার নাম কি লেন?
0: মোদি।
1: মোদি
0: মোদি, ওই তো ম্যাঙ্গুলেন, মাধব দাস লেন।
1: মনে করো মনে করো মনে করো, তুমি এই লেন দিয়ে যাতায়াত করো।
0: মলঙ্গা লেন।
1: এক্স্যাক্টলি। কিন্তু কেন,
0: কি করে জানবো?
1: ওখানে নুন থাকতো, নুন, নুনের কারবার, নুনের আড়ত ছিল। যারা নোনা মাটি নোনা জল থেকে নুন বানাতো তাদের বলা হতো মলঙ্গি।
0: মলঙ্গি? কেন?
1: মলঙ্গির প্রকৃত অর্থ হলো ময়লা। সেই ময়লা মানুষ হলো নুনের শ্রমিক। তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবরা বলতো মলঙ্গি। সেই মলঙ্গিরাই সাহেবদের অত্যাচার সহ্য করতে না পেরে বিদ্রোহ করে বসল, ভারতের ইতিহাসের পাতায় প্রথম শ্রমিক বিদ্রোহ।
0: কি বলছো, ইন্টারেস্টিং। এই এই এই, প্রত্যুষ প্রত্যুষ, তুমি আমাকে প্লিজ প্লিজ সবটা বলো না গো।
1: শুধুই বলবো না ম্যাডাম, চোখে দেখাবো। একটা কাজ করো, চ্যানেল থেকে ক্যামেরা তুলে নাও, অনেকদিন বুঝলে বাইরে যাওয়া হয়নি।
0: এই তুমি তুমি যাবে?
1: বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ।

0: নামো।
1: এখানে?
0: হুম এখানে।
1: অসাধারণ, দুর্দান্ত। এ আমরা কোথায় এলাম প্রত্যুষ?
0: নুনের অপুরন্ত ভাণ্ডারে। জানো তো শুচি, মানুষের সভ্যতায় নুনের ব্যবহার বহু যুগের, কিন্তু মানুষের নুন তৈরির ইতিহাস 5000-এর বেশি নয়।
1: আর এই অঞ্চলের ইতিহাস?
0: এ হলো বিদ্রোহ আর বিপ্লবের অঞ্চল। জানো তো ওই যে পথটা দিয়ে আমরা এলাম, নন্দীগ্রাম, খেজুরি, নরঘাট, তমলুক সব সমুদ্র উপকূলবর্তী গ্রাম।
1: আর এখানে ওই মলঙ্গি কারা?
0: এখানে আসার পথেই তোমাকে বলছিলাম না যে পলাশির আমবাগানে আমাদের স্বাধীনতার সূর্য অস্ত যাওয়ার পর 1765-তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবখানে ব্যবসার অনুমতি নিয়ে ঢালাও ব্যবসায় নামে। এদেশের সাধারণ মানুষকে বেশি খাটিয়ে কম পারিশ্রমিক দিয়ে মুনাফা লুটতে থাকে। কাজ না করতে চাইলে অত্যাচার, আবার করলেও অত্যাচার।
1: কেন?
0: তবে চলো সেই ইতিহাসের টাইম ট্রাভেলে।
2: দিনে নোনা জল ঢুকে যাচ্ছে ঘরে, পাকশালের উনুনে ঘরের চাল উড়ে যাচ্ছে ওই ভাঙাচোরা ঘরে, তার উপরেই বলছে।

0: তো খাট খাট খেটে মর।
1: বলি কি আর সাধে, সাহেব পেয়াদাই যে বলায় তোরা কাজ করলে কোম্পানির লাভ,
2: আর আমাদের কিসে লাভ সেটা তোমাদের কোম্পানি দেখে?
1: দেখবে, সাহেব কয়েছেন দেখবে।
0: এই কথা তো জম্ম জম্ম শুনে আসছি এই বাপঠা গুদাদার কাল থেকে।
3: আর বলিস নি কালুদা, আর বলিস নি, এই নুন মাটি কেটে কেটে হাতে পায়ে হাজার ধরে গেল,
1: সবই অদেষ্ট। এই লোনাবাদা বনে ধান চাষ করবো তার উপায় রাখিনি বিধাতা।
2: সারা জীবন শুধু বিধাতার অদৃষ্টের দোহাই দিয়ে ভুকা পেটে কতদিন বাঁচবে গো?
3: হ্যাঁ বলতেছি কি ভেবে, কে বাপু আপনি?
2: আমি বীরকুলের বলাই কুণ্ডু।
1: তা কি হেতু আগমন, উদ্দেশ্য কি? রক্ষা পানো?
2: ন্যায্য পাওনা আদায়ের কথা বলাটা যদি রক্ষা পানো হয়।
0: কিন্তু দেখি তো মনে হচ্ছে ভদ্রলোক, আমাদের মতো ময়লা নোংরা মুটে মজুরদের উপর তোমার কিসের দরদে?
2: তোমরা আমার ভাই, আমার দেশবাসী, তোমাদের উপর দরদ থাকবে না তো ওই বিদেশি বণিক আর দেশি মুসুদ্দিদের উপর দরদ থাকবে?
3: না সেটা না, বুঝলাম। বলি তা কি চাও তুমি? সেই তো এই কাজ করি আমাদের খেতে হবে।
2: খেতে পাচ্ছ কোথায়? ন্যায্য মজুরি না দিয়ে সময়ের বেশি বেগার খাটিয়ে নিজেরা তোমাদের তৈরি নুন বেচে মুনাফা লুটছে।
0: তা কি করতে বলো?
2: ন্যায্য মজুরি আদায় করতে হবে, কাজের সময় কমাতে হবে, বেগার খাটানো বন্ধ করতে হবে।
1: আপনি ভদ্রলোক তো বলেই খালাস, সমাধান কি?
2: কোম্পানির কাছে দাবি পেশ করতে হবে।
3: আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, সেসব নিরক্ষর।
2: তোমাদের হয়ে আমি লড়ব? এ তোমাদের ন্যায্য দাবি আদায়ের লড়াই, সবখানে সবাইকে লড়তে হবে। তোমরা রাজি তো?
0: হ্যাঁ আমরা রাজি।
4: বীরকুলের বলাই কুণ্ডু মলঙ্গিদের এক করে কোম্পানির কাছে দাবি পেশ করল।
5: আর কোম্পানি?
4: কোম্পানি নড়ে চড়ে বসল। তারা বলাইকুণ্ডুকে বহিরাগত বলে চিহ্নিত করে মলঙ্গিদের উপর অত্যাচার বাড়িয়ে দিল। বলাইকুণ্ডু শহরে পালিয়ে আসতে বাধ্য হলেন।
5: পালিয়ে এলেন? তাহলে আন্দোলন
4: অঙ্কুরিত হতে না হতেই
5: অঙ্কুরই বিনাশ হয়ে গেল
4: তারা কিছুদিনের জন্য। কিন্তু মেদিনীপুরের মাটি বীরের আত্মদানের মাটি আর আগুনে মাটি। একবার আগুন জ্বললে কিছুতেই নেবে না, ছাই চাপ আগুনের মতো দিকে দিকে করে হলো জ্বলতে থাকে। শুধু একটু হাওয়ার দরকার হয়।
5: কে সেই হাওয়া?
4: পরমানন্দ সরকার, কেউ বা বলেন প্রেমানন্দ সরকার। ওই প্রেমানন্দ সরকার খেজুরি নন্দীগ্রাম বীরকুল বলাশয় মনীষাদল হিজলি তমলুক আর তার আশেপাশের প্রায় হাজার দশেক মলঙ্গিদের একজোট করে আন্দোলনের পথ ধরলেন।
5: তারপর
4: কোম্পানি হার মানতে বাধ্য হল।
5: সত্যি?
4: মলঙ্গিদের সব দাবি দাওয়া মেনে নিতে বাধ্য হল। কেন সচি, এই আন্দোলনের ঢেউ শুধু বাংলা নয় দিকে দিকে ছড়িয়ে পড়েছিল। সাধারণ কবি মুকুন্দ দাস এই বিদ্রোহকে কি বলেছিলেন জানো?
5: কি বলেছিলেন?
4: বলেছিলেন মলঙ্গি বিদ্রোহ বাংলার হলদিঘাট যুদ্ধ। এই বিদ্রোহ নাকি প্রথম শ্রমিক বিদ্রোহ।
5: গ্রেট গ্রেট প্রত্যুষ গ্রেট।
4: মেদিনীপুরের মাটি বিদ্রোহ আর বিপ্লবের মাটি,
5: আর সেই সংগ্রামের মাটিতে এবার এক শতায়ু সংগ্রামীর সন্ধান করতে হবে। মনে আছে তো?
4: খুব মনে আছে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে ও
5: সুজলে। না না না না, এখন এই গান নয়।
4: তবে

0: স্যার, আপনাদের চিনি ছাড়া লাল চা
1: দিন। তোমাকে ওই গাড়িতে আস্তে আস্তে যে কথাগুলো বলছিলাম তুমি বলো তো একবার শুনি।
2: ওই তো 1930 থেকে 1940-42 পূর্ব মেদিনীপুর আন্দোলনে উত্তাল, গান্ধীজির ডাকে মেদিনীপুর জুড়ে লবণ সত্যাগ্রহ আন্দোলন আর আইন অমান্য আন্দোলন শুরু হল।
1: কোন দিন আর কোথায়?
2: প্রতাপ দীঘিতে 1 জুন।
1: আর ব্রিটিশ পুলিশ তখন কি করলো?
2: আন্দোলন স্তব্ধ করতে নির্দেশ।

0: চারে গুলি চালালো, দুজন শহীদ হলেন।
1: বেশ, এবার শোনো, কাঁথির পিছাবনিতে
2: পিছাবনির নাম কেন হলো জানেন স্যার? পুলিশ যখন বন্দুক নিয়ে তেড়ে এলো, গ্রামের মানুষ বন্দুকের সামনে দাঁড়িয়ে কইল, আমাদের যতই মারো গুলি চালাও তবু মরা পিছাবনি।
1: মানে পিছু হটবো না কিছুতেই।
2: হ্যাঁ বাবু,
1: পিছাবনি ছাড়াও নরঘাটে পুলিশি অত্যাচার বাড়লে আন্দোলন দমবে কি আরো বেড়ে গেল।
2: কি করেনি বাবু, পুলিশ ঘরে ঘরে ঢুকে অত্যাচার লুটপাট, শিশুদের মেরে ফেলা, মেয়েদের বিবস্ত্র করে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা, তাদের জলে ছুঁড়ে ফেলে দেওয়া, কত কি না করেছে।
0: তাতেও কি দমে ছিল আন্দোলন?
2: ওই কথায় আছে নি, বাধা দিলে বাঁধবে লড়াই।
3: জানেন দিদিমণি, হরিপদ যাত্রা দলে বিবেক সাজে।
0: ও মা, তাই নাকি?
3: ওই গানটা করো না, ওই যে রেশমি চুরি বঙ্গ নারী, ওই গানটা
2: ছেড়ে দাও রেশমি চুরি বঙ্গ নারী, কবু হাতে আরে পরো না, ছেড়ে দাও রেশমি চুরি বঙ্গ নারী।
1: খুব ভালো।
2: আচ্ছা বাবু, আপনারা কি উদ্দেশ্য নিয়ে এসেছেন জানতে পারি?
1: আসলে আমরা একজনের সঙ্গে দেখা করতে চাই, জানি না তিনি
3: কার সঙ্গে দেখা করতে চান বাবু।
0: শ্রদ্ধেয় চিত্তরঞ্জন সামন্ত, চেনেন?
2: কি যে কন দিদি, ওনাকে চেনেনি এমন কেউ আছে?
3: হ্যাঁ, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বীর বিপ্লবী, তা তিনি তো হেতায় থাকেন না।
0: এখানে থাকেন না? কোথায় কোথায় থাকেন?
2: ওই দেখুন, কথায় আছে না, যে খালে চিনি তাকে জুগায় চিন্তামণি।
0: মানে
3: ওই যে সামন্তবাবুর নাতিন গো, ও যে এদিকে আসতেছে, অলোকেশ অলোকেশ, আরে এদিকে আসো গো, আসো গো, আসো গো, তোমার ঠাকুর দাদা রে এনার সন্ধান করতেছেন, আসো আসো আসো।
4: নমস্কার, আমি অলোকেশ।
1: হ্যাঁ নমস্কার, আমরা আসলে
4: পরিচয় দেবার প্রয়োজন নেই, আপনাদের সবাই চেনেন।
1: কি করে? দেখুন, সূচিকে চেনেন নিউজ চ্যানেল দিয়ে, কিন্তু আমি
4: আপনি একজন নামকরা ইতিহাসের অধ্যাপক প্রত্যুষ সান্যাল, তাই তো?
1: নামকরা কি না জানি না, তবে
4: আপনি মুখবিড়িয়ার প্রফেসর হরিপদ মাইতির কাছে কয়েক বছর এসেছেন।
1: হ্যাঁ,
4: তাছাড়া প্রাবন্ধিক গবেষক প্রবালকান্তি হাজরা।
1: ও, আই মিন তুমি কি ওনার?
3: স্যার, আমাদের অলোকেশ খুব ভালো থিয়েটার করে স্যার, সারা দেশে নাটক নিয়ে করে পুরস্কার পায়।
4: বিপুল দা, বিপুল দা, বিপুল দা। স্যার, আপনাদের কি আসার কথা ছিল, মানে ঠাকুরদা জানে?
0: সরি, এক্সট্রিমলি সরি, আসলে আমরা না মানে না জানিয়েই এসে পড়েছি।
1: আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো অলোকেশ।
4: হ্যাঁ বলুন বলুন।
1: ওনার শরীর ঠিক আছে তো?
4: হ্যাঁ, 96 পার করে যেমন থাকে।
0: আমরা দেখা করতে পারবো তো?
4: সে তো অনেকটা পথ, মানে আমরা থাকি কালিকাকুণ্ডু গ্রামে।
0: আমরা যেতে চাই, আমাদের সঙ্গে কিন্তু গাড়ি আছে।
1: হ্যাঁ গাড়ি আছে, অসুবিধা কিছু নেই।
4: বেশ তো, চলুন। হরিপদ দা, গুচাইদ দা, আমার সাইকেল থাকলো,
3: ঠিক আছে
4: চলুন চলুন।

0: আসুক আসুক আসুক।
1: বাহ অপূর্ব! এই সুচি, সুচি, এই সুচি কোথায় গেলে?
0: উনি ভিডিও করছেন।
1: ও হো, সরি সরি সরি। আচ্ছা অলোকেশ বাবু, উনি কোথায়?
0: বাগানের কাজ করছেন, মাচায় লাউ কুমড়ো কিপুই লতা তোলা, গরু জাবনা দেওয়া, সারাদিন অনেক কাজ।
1: এই তো সুচি এসেছ, এই ওগুলো তুলবে তো?
2: হুম তুলবো তো, তবে খুব ভালো হতো যদি তুমিও ভিডিওতে হাত পাকাতে।
1: আর তুমি?
2: আমি বরং ততক্ষণ অলোকেশের থেকে ওনার বিষয়ে কিছু তথ্য জেনে নি। বাবা সব করা আছে, তুমি শুধু অন অফ করো।
1: ওকে
2: অলোকেশ, এসো এসো।
0: বলুন কি জানতে চান?
2: তুমি তুমি একটু দাঁড়াও, আমি আমি বরঞ্চ একটা সাউন্ড রেকর্ডের সুইচটাকে অন করি। হ্যাঁ, এবার তুমি ওনার বিষয়ে যা যা জানো বলে যাও। শুরু করো শুরু করো।
0: 1926 সালের 12 জুলাই অবিভক্ত মেদিনীপুরের সুতাহাটা থানার 12 গ্রামে ওনার জন্ম। বাবার নাম রামহরি সামন্ত, মায়ের নাম গিরিবালা।
2: অলোকেশ অলোকেশ।

0: একটুখানি কাটছি। হ্যাঁ, ওনার বাবার নাম তুমি বলে রামহরি সামন্ত, তাই তো? হরি রাম নয়?
1: না না, যারা লিখেছেন তা ভুল তথ্য।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা।
1: ওনার বাবা রামহরি হাওড়া জেলার ব্যাটরা গার্লস হাই স্কুলের শিক্ষক ছিলেন। আমার ঠাকুরদার যখন 12-13 বছর বয়স, ঠাকুরদার বাবা মহিষাদল থানার কালিকাকুণ্ডে অর্থাৎ এখানে উঠে আসেন মামা বাড়ির কাছে।
0: তারপর
1: তখনকার প্রখ্যাত গান্ধীবাদী নেতা সুতাহাটার কুমার চন্দ্র জানার জ্বালাময়ী ভাষণ শুনে জড়িয়ে পড়েছিলেন স্বদেশী আন্দোলনে।
0: বাহ, আর পড়াশুনো?
2: তখনকার ক্লাস 9-এর বেশি পড়িনি দিদি ভাই।
0: ও, আপনি এসে পড়েছেন?
2: তোমাদের তুলনায় দেহাতি মূর্খ বলতে পারো।
0: এ কথা বলবেন না, যাদের সান্নিধ্য পেয়েছেন আর জীবন থেকে যা যা শিখেছেন তার কাছে আমাদের শিক্ষা কিছুই নয়।
2: তা সত্য, সতীশচন্দ্র সামন্ত, সুশীল কুমার ধারা, এরা হচ্ছেন আমার নেতা, আমার শিক্ষাগুরু। অলোকে!
1: হ্যাঁ দাদু।
2: আরে এদের দাঁড় করিয়ে রেখেছ, বসতে দাওনি দাদু ভাই?
3: আপনি এ নিয়ে ব্যস্ত হবেন না, আমরা বিশেষ করে সুচিস্মিতা আপনার কথাই শুধু শুনতে এসেছি।
2: আমার কথা?
3: হ্যাঁ,
2: আমার আর কি কথা, সবই তো দেশের কথা, আন্দোলন,
0: সেটাই তো শুনতে চাই, সবাইকে জানাতে চাই।
2: দিদি ভাই, লোকে কি আর শোনে? সবাই যে সারাদিন জপের মালায় ডুব দিয়ে আছে।
0: জপের মালা?
1: ওই ঠাকুরদা মোবাইল ফোনকে জপের মালা বলছেন?
0: ও,
2: আমাদের চোখ থাকতো তখন চরকায়, আর কান থাকতো আদেশের অপেক্ষায়।
0: আপনি চরকা কাটতেন?
2: শুধু চরকা কাটা, ঘরে ঘরে সুতো কুটুনিদের সুতো পৌঁছতে হতো। হ্যাঁ গো, পুলিশের চোখে ধুলো দিয়ে খদ্দরের কাপড় তৈরি, আর মিটিং মিছিলে ডাক এলে তা ঘরে ঘরে জানিয়ে দেওয়া।
1: ঠাকুরদা, ঠাকুরদা, এভাবে ভেতর থেকে ইশারায় খাবার ডাক এসেছে।
3: ছি ছি, এটা আমাদের আমাদেরই খেয়াল করা উচিত ছিল। দেখুন, যাও বলো, তোমরা খেয়ে এসো।
1: না না না না, আপনাদেরও ডাক আছে।
3: আরে, আমরা সবাই আসার পথেই নন্দকুমারের ধাবায় বর পেট খেয়ে এসেছি।
2: তা বললে হয়, গৃহস্থের অকল্যাণ হয়েছে, সামান্য ডাল ভাত।
3: আচ্ছা বেশ, চলো সুচি, পড়েছি স্বদেশীর হাতে, খানা খেতে হবে সাথে।
1: চলুন চলুন চলুন
3: চলো চলো। লোকেশ, এই তোমাদের ডাল ভাত? হ্যাঁ
0: সত্যি, ডাল ভাত, পোস্ত, মাছ, আম,
1: সবই বাড়ির, বাগানের আর পুকুরের।
0: লোকেশ, উনি বিশ্রাম নিতে নিতে তুমি ওনার কথা বলো।
1: আসলে সবই ওনার মুখে শোনা, আর গ্রামের মুরব্বীরা যা বলতেন।
0: হ্যাঁ সেটাই বলো।
1: বেশ, চেষ্টা করছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মেদিনীপুর জুড়েই খাদ্য সংকট হয়েছিল।
0: সে তো 62-তে স্বাধীনতার পরে, আর 42-এ বাংলার 49 সালে ঝড়ের সময় প্রবল বর্ষণ আর সামুদ্রিক জলোচ্ছ্বাসে।
1: কিন্তু ঠাকুরদা বলে কি এক ওই স্পাইনির কথা।
3: অলোকেশ, তুমি ঠিকই বলেছ, ব্রিটিশ রাজত্বকালে যুদ্ধের রসদ জোগাতে গ্রাম থেকে শস্য কিনত ইস্পাহানি কোম্পানির বেতনভুক কর্মচারীরা, আর এরা এসেছিল ইরানের ইস্পাহান শহর থেকে এদেশে ব্যবসা করতে। বলা ভালো যে বাণিজ্যের নামে লুটতে ব্রিটিশদের মদতে।
1: ঠিক, ওরা যুদ্ধের ভাড়াটে সৈন্যদের রসদ জোগাতে গ্রামবাসীদের বাধ্য করত কম দামে সব শস্য বেচতে।
0: তা স্বদেশীরা কি করতেন?
2: আমরা তখন গ্রামের ঘরে ঘরে গিয়ে চাষিদের বোঝাতে থাকলাম, কাজটা করতে হতো গোপনে, রাতের অন্ধকারে।
0: আপনারা কি বলতেন?
2: বলতাম যে ন্যায্য মূল্য না পেলে ফসল দিও না, ব্রিটিশ সরকারকে চাপ দিতে খাজনা দেওয়া বন্ধ করো, ট্যাক্স দিও না, রাজার গোলামি কিছুতেই করো না, গোলামির চাকরি ছেড়ে দাও।
1: তখন লক্ষাতে পুলিশ ক্যাম্প ছিল, ঠাকুরদারা তাদের চোখে ধুলো দিয়ে এসব করত।
2: আমার

0: না দখল করা হবে। দিন স্থির হলো 29 সেপ্টেম্বর।
1: তারপর কি হলো?
0: হলো সেই দিন হলো আমার উপর দায়িত্ব পড়লো একদলের। বাকি নেতারা ভিন্ন ভিন্ন স্থান থেকে নারী বাহিনী ও পুরুষ বাহিনী নিয়ে ভিন্ন ভিন্ন দিক থেকেই থানা ঘেরাও করবে। আমি কালিকাকুণ্ড আর বক্সিচরের 60-70 জন নারী পুরুষ জড়ো করলাম। তার মধ্যেই ছিল আমার মা গিরিবালা, আমার দিদি সুশীলা, আমার দাদা মহিম সামন্ত। আগের রাত্রে আমরা পুলিশের বাহিনীকে ঠেকাতে রাস্তা কেটে গাছ ফেলে ব্যারিকেড করলাম। পরের দিন সকাল মেয়েরা শঙ্খধ্বনি দিতে থাকলো আর উরুধ্বনিতে জেগে উঠল দিগ্বিদিক। গ্রামবাসী, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আজ আমাদের দেশ রক্ষার দিন, আমাদের বন্দী মায়ের দুর্দশা ঘোষণার দিন। আমরা নিজেদের দেশেই পরাধীন, ওরা আমাদের শস্য লুট করে, মা বোনের ইজ্জত লুট করে, আমরা কি তা সইতে পারি? জানি ওদের হাতে আছে গুলি ভরা বন্দুক, ওরা সশস্ত্র, কিন্তু আমরা নিরস্ত্র হলেও দুর্বল নই, আমরা লড়াই করব। আমরা পিছাবনি, এগিয়ে চলো।
2: একদিক থেকে চিত্তরঞ্জন সামন্ত, ওনার সঙ্গী মা বোন ও পুরুষ বাহিনীর 60-70 জন, অপরদিকে হিজড়ি ক্যানেলের দিক থেকে সুশীল কুমার ধারা নেতৃত্বে অসংখ্য জনতা, সব মিছিল এক হয়ে মহামিছিলের রূপ নিল। মিছিল এগিয়ে আসছে দেখে মহিষাদল রাজবাড়ির রক্ষীরা গুলি চালাল। গুলির আঘাত পেয়ে ভোলানাথ মাইতি লুটিয়ে পড়লেন মাটিতে। এবার মহিলা বাহিনীর কয়েকজন তাকে তুলে নিয়ে হাসপাতালের দিকে ছুটলেন। বিপ্লবীদের কয়েকজন গুলি আটকাতে টিনের দরজার সামনে ঢাল করে এগোতে থাকলেও পুলিশের গুলি স্বদেশীদের শরীর ভেদ করে যাচ্ছে। পাছে সবাই পুলিশের ভয়ে ছত্রভঙ্গ না হয় তাই নেতারা সাহস জোগাতে থাকলেন, মিছিল এগিয়ে চলল।
0: কিন্তু আবার পুলিশ গুলি চালালো। এবারে পুলিশের বন্দুকে গুলিবিদ্ধ হলো হরিচরণ দাস, তাকে চিকিৎসা করাতে পারলাম না।
2: সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ল বিপ্লবী শহীদের মতো, যেন কুরুক্ষেত্রে যুদ্ধের একদিন অবসান হল।
0: অন্ধকার নেমে এলে আমরা শহীদ ভোলানাথ দেহ নিয়ে গ্রামের পথ ধরলাম।
1: আর বাকিদের
0: আমরা পেলাম না, পুলিশ তাদের তুলে নিয়ে চলে গেল।
2: তারপর
0: পরের দিন থেকেই পুলিশ শুধুই ধরপাকড় করে থামলো না,
1: তাহলে
0: আমাদের ধানের গোলা, খড়ের গাদা সব জ্বালিয়ে দিল। কিন্তু না, আমরা তাতেও থেমে যাইনি, থেমে থাকিনি, বরং আরো জোর সংগ্রামে ঝাঁপিয়ে পড়ল মেদিনীপুর, সারা বাংলা। 1942-এর 17ই ডিসেম্বর জাতীয় সরকার গঠিত হলো। আমার দায়িত্ব পড়ল এই স্বাধীন সরকারের গুপ্তচরের প্রধান হওয়ার। আমি গর্বিত, আজ দেশ স্বাধীন, সে তো বহু প্রাণ, বহু সাধনা, বহু রক্তের বিনিময়ে। কিন্তু একটাই আক্ষেপ দিদি ভাই।
1: আক্ষেপ? কি?

আমি পারবো তো দিদি ভাই এই স্বাধীনতার মর্যাদাকে রক্ষা করতে, পারবো তো, পারতেই হবে আমাদের। আমরা হারতে শিখিনি, যতদিন বাঁচবো সংগ্রাম করে যেন বাঁচতে পারি, সংগ্রাম সংগ্রাম করে যেন বাঁচতে পারি, যেন বলতে পারি।

0: ইতিহাসের অন্তরালে তথ্য নাটকটি শেষ হল। রচনা সলিল সরকার, অভিনয় করেছেন প্রত্যুষ, অসীম মুখোপাধ্যায়, সূচি, বিহঙ্গী বিশ্বাস, কালু, হারাধন সাহা, জানা, জ্যোতির্ময় চক্রবর্তী, বলাই, দিব্যেন্দু দত্ত, ধনা, সুনীত কুমার ঘোষ, হরিপদ, মুক্তি কুমার চক্রবর্তী, অলোকেশ, প্রীতিশেখর মণ্ডল এবং চিত্তরঞ্জন, গৌরীশঙ্কর পাণ্ডা। সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: খবর একটু পর।
2: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জীবনচর্চা এবং সমাজ ও জাতির প্রতি তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি আজ শ্রী কোবিন্দের আত্মজীবনীমূলক গ্রন্থের প্রকাশ করেন। হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আজ বিশ্ব হাতি দিবস। হাতি ও মানুষের মধ্যে সংঘাত কমাতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। উত্তরাখণ্ডে বর্ষা অব্যাহত থাকলেও দ্বিতীয় পর্যায়ের চারধাম যাত্রা নির্বিঘ্নে এগিয়ে চলেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, গুজরাট, গোয়া, ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আসছি বিস্তারিত খবরে। নিট সংক্রান্ত বিষয়ে পরীক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা আজ দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়েছে। অধ্যক্ষ ওম বিড়লা আজ সকাল ১১টায় প্রশ্নোত্তর পর্ব শুরু করলে বিরোধীরা নিট সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন তোলেন এবং অযোধ্যা রামমন্দির অনুদানে অনিয়মের বিষয়টিও উত্থাপন করেন। অধ্যক্ষ বলেন, আজ আন্তর্জাতিক যুব দিবস। দেশে শিক্ষা, বিজ্ঞান, মহাকাশ, গবেষণা, প্রযুক্তি সব ক্ষেত্রেই তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
3: आज अंतर्राष्ट्रीय युवा दिवस है और विश्व स्तर पर भारत के युवाओं ने शिक्षा, विज्ञान, अंतरिक्ष, विज्ञान, टेक्नोलॉजी, उद्यमिता कई क्षेत्रों के अंदर विशेष पहचान बनाई है। आज उनका सामर्थ्य के कारण दुनिया में भारत का नाम हो रहा है। देश का युवा भी चाहता है कि उनके विषयों पर चर्चा हो।
2: অধ্যক্ষ লাগাতার বিরোধীদের সভা সুষ্ঠুভাবে পরিচালনা করার আহ্বান জানান। তিনি বলেন, নীতিগতভাবে পার্থক্য থাকতেই পারে, তবে দেশের মানুষ সুষ্ঠুভাবে সংসদ পরিচালনা দেখতে চায়। সংসদের মর্যাদা রক্ষা করা সকলেরই কর্তব্য। এদিকে বিরোধীরা তাদের দাবিতে অনড় থাকায় অধ্যক্ষ দুপুর দুটো পর্যন্ত সভা মুলতবি ঘোষণা করেন। রাজ্যসভার অধিবেশন আজ নিট সংক্রান্ত বিষয় বিরোধীদের হই হট্টগোলের জেরে দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়। সকাল ১১টায় অধিবেশন শুরু হলে দপ্তরের মন্ত্রীরা সভায় নথি পেশ করেন। প্রতিরক্ষা, অর্থ, উন্নয়ন, পর্যটন, কৃষি, পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ এবং কয়লা খনি ও ইস্পাতের বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন রাজ্যসভায় পেশ করা হয়। বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়ারের কাজ শুরু করেন। এই সময় সিপিআইএম এর সদস্য জন ব্রিটাস অন্য এক সদস্যের বিরুদ্ধে তার বিষয়ে অপমাননাকর মন্তব্যের প্রসঙ্গ উত্থাপন করেন। চেয়ারম্যান এ ব্যাপারে সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন। কোন সদস্যের বিরুদ্ধেই অসম্মানজনক মন্তব্য করা উচিত নয় বলে তিনি জানান। এরপরে বিক্ষোভের মধ্যেই তিনি সভা মুলতবি ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনীমূলক গ্রন্থ ট্রাম্প অব দ্য ইন্ডিয়ান

0: রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগলস প্রকাশ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, রামনাথ কোবিন্দের জীবন ও তাঁর সাফল্যের উপলব্ধির উপর ভিত্তি করে রচিত এই আত্মজীবনীমূলক গ্রন্থটি ভারতীয় গণতন্ত্র ও সমাজ ব্যবস্থার গঠনে এক গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে। প্রধানমন্ত্রী বলেন, রামনাথ কোবিন্দের জীবনচর্চা এবং সমাজ ও জাতির প্রতি তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বইটি সুফল পেতে প্রধানমন্ত্রী সকলকে এটি পড়ার আহ্বান জানান। এই আত্মজীবনীতে রামনাথ কোবিন্দের ভারতের চতুর্দশতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন এবং বিভিন্ন অভিজ্ঞতা, সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি হিসেবে অবসরের পরেও তিনি এক দেশ এক নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীরভাবে কাজ করে গেছেন।
1: কোবিন্দজির জীবনযাত্রা কো আপ উনকে শব্দ মে জানে, উনকি লেখনি কো, উনকে অনুভব কো, ইসসে হর কিসি কো কাফি কুছ সিখনে কো মিলেগা। মে রামনাথ কোবিন্দজি কো ইস আত্মকথা কে লিয়ে বহুত বহুত বধাই দেতা হুঁ। সাথে কোবিন্দজি নে अपनी इस पुस्तक को बहुत ही सटीक नाम दिया है, ट्रायम्फ ऑफ द इंडियन रिपब्लिक माई लाइफ माई स्ट्रगल्स।
0: हर घर तिरंगा अभियान अधीने देशव्यापी नाना कर्मसूची नेवा हुए।
2: घर घर तिरंगा, हर घर तिरंगा।
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে হর ঘর তিরঙ্গা বাইক র্যালির উদ্বোধন করেন। এর সূচনা লগ্নে তিনি বন্দে মাতরমের তাৎপর্য ব্যাখ্যা করেছেন। এদিকে আজ সকালে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে এক বিশেষ সাইকেল র্যালির সূচনা করেছেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবিয়া। সাংবাদিকদের তিনি বলেন, এই র্যালির মাধ্যমে সহস্রাধিক মাই ভারত ভলেন্টিয়াররা এক উন্নত রাষ্ট্র গঠনে সাইকেল যাত্রার গুরুত্ব তুলে ধরছেন।
3: दिल्ली में माई भारत के 1000 से अधिक वॉलंटियर्स ने हर घर तिरंगा साइकिल यात्रा के द्वारा देश को फिटनेस का संदेश दिया है। कोई भी राष्ट्र को विकसित राष्ट्र बनना है तो देश के नागरिक स्वस्थ रहे बहुत आवश्यक है। साइकिलिंग ये फिटनेस का संदेश है, पोल्यूशन का सॉल्यूशन है। चलो हम सब लोग हमारी तिरंगा की आन बान और शान के लिए, देश के युवा फिट रहे, इस हेतु को सिद्ध करने के लिए साइकिलिंग करते रहे।
0: 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার 14ই আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওই দিন আকাশবাণী কলকাতা সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7 ও 8টার FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে 9:15 খবরের পর। ওইদিন আকাশবাণী কলকাতা 7:25 জাতীয় সংবাদ এবং 7, 8 এবং 9টার FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। ওই 9:25 জেলার চিঠিও সম্প্রচারিত হবে না। রাত 10টার সংবাদও বাতিল থাকছে। ভারী বৃষ্টির পর আজ ভোরে মুম্বাইয়ের ঘাটকোপার অঞ্চলে ভূমিধসের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় 6 থেকে 8 জন আটকে পড়ে আছে বলে মনে করা হচ্ছে। বৃহৎ মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মকর্তাদের মতে, রাত 3টে নাগাদ চিরাগ নগরের গাউসিয়া চাওলে এই ভূমিধসের ঘটনাটি ঘটে। রাজ্য পুলিশের বিশেষ এসটিএফ পাকিস্তানি এক জঙ্গিকে পশ্চিমবঙ্গের বনগা সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে। রানা রাউফ ওরফে ওয়াহাব নামে ওই ব্যক্তি কলকাতার তপসিয়া এলাকায় বসবাস করছিল। পেশায় ছিল ছুতন মিস্ত্রি। তার ভুয়ো আধার ও ভোটার কার্ডও বানানো হয়েছিল। পাকিস্তানের আইএসআই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার যোগসাজশ আছে বলে মনে করা হচ্ছে। ধৃতকে আজ বনগা আদালতে তোলা হবে। সরকার আয়কর সংক্রান্ত একটি বিভ্রান্তিকর নোটিশকে ভুয়ো বলে চিহ্নিত করেছে। প্রেস ইনফরমেশন পিআইবির ফ্যাক্ট চেকিং বিভাগ স্পষ্ট করে জানিয়েছে, ওই নোটিশে প্রাপকদের কাছে প্রদেয় করের অংশ হিসেবে 6,000 টাকা জমা দেওয়ার দাবি করা হয়েছিল। পিআইবি জানিয়েছে, আয়করের ওই নোটিশটি ভুয়ো এবং অনলাইনে প্রতারণামূলক তথ্য সংগ্রহের অপচেষ্টা বলে একে অভিহিত করা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরাখণ্ডে বর্ষার মরশুম অব্যাহত থাকলেও তীর্থযাত্রীদের যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে নির্বিঘ্নে এগিয়ে চলেছে চারধাম যাত্রা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা দুর্গম পার্বত্য পথে যাত্রা করে কেদারনাথ ও বদ্রীনাথ ধামে পুজো দিতে পৌঁছচ্ছেন। শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, বর্ষার বৃষ্টির মধ্যেও তীর্থযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। আজ বিশ্ব হাতি দিবস। এই উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব হাতি ও মানুষের মধ্যে যৌথ নিরাপদ ভবিষ্যৎ

নিশ্চিত করাই ভারতের অঙ্গীকার বলে আবারও উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী যাদব বলেন, দেশের 14টি রাজ্যে 33টি হাতি সংরক্ষণ কেন্দ্র রয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, বিশ্বের বন্য এশীয় হাতির 60% ভারতে বাস করে। এর ফলে দেশ হাতির বাস্তুসংস্থানে ঐতিহ্য রক্ষার এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছে। ঝাড়খণ্ডে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্রদের প্রতিবাদ আন্দোলন আজ 19তম দিনে পড়েছে। নিজেদের দাবি আদায়ে ইতিমধ্যে অনশন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্তের জেরে ওড়িশার কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হতে পারে। আঙ্গুল ও কেওনঝড় জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও পূর্ব রাজস্থানে। উত্তরবঙ্গ, সিকিম, ছত্তিশগড়, গুজরাট, গোয়া, পাঞ্জাবেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশের 6 জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। AFC চ্যাম্পিয়ন্স লীগ টু ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে আজ ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল আরাবি SC মুখোমুখি হবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর এর কিছু অংশ আরেকবার। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জীবনচর্চা এবং সমাজ ও জাতির প্রতি তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি আজ শ্রী কোবিন্দের আত্মজীবনীমূলক গ্রন্থে প্রকাশ করেন। হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আজ বিশ্ব হাতি দিবস। হাতি ও মানুষের মধ্যে সংঘাত কমাতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরে শুনছেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। আজ প্রথম ব্যান্ড পরশ পাথর।

শুনলেন পরশ পাথর ব্যান্ডের গান, এখন শুনছেন বাংলা ব্যান্ডের গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে নদিয়ামুলতে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এবারের ব্যান্ড মাদল।

বাংলা ব্যান্ডের গান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। খবর একটু পরেই।

আকাশবাণী মৈত্রী শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশের সময় বিকেল 4:53। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: এখন জানিয়ে দেই আবহাওয়ার মধ্যাহ্নকালীন খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া কলকাতার আগামী 24 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে সাধারণত মেঘলা আকাশ থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশ থাকবে। বাতাসে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ 32.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ 27.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96% এবং সর্বনিম্ন 69%। মৎস্যজীবীদের জন্য পশ্চিমবঙ্গে মৎস্যজীবীদের জন্য আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, আজ 12 আগস্ট বাংলাদেশ, ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো দমকা হাওয়া বইবে, যা আগামী 13 আগস্ট সর্বোচ্চ 70 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পরবর্তী সময়ে হাওয়ার বেগ ক্রমান্বয়ে কমার সম্ভাবনা রয়েছে। উল্লিখিত উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের 12 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ জারি করা হয়েছে। জানিয়ে দিলাম আজকের আবহাওয়ার মধ্যাহ্নকালীন খবর। এখন জানিয়ে দিই আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30 ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, এক কলমে দুই নারী, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। বিকেল 4:35 কলকাতা কলতান গোপালচন্দ্র ভট্টাচার্যের জন্মদিবস পালন উপলক্ষে অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা হয়েছে প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন, 6:20 ক্ষেত খামারের কথা, সুস্থায়ী উন্নয়নের জন্য যুবদের ক্ষমতায়ন। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন পার্থ সারথী রাউত। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে বয়স সন্ধিকালে শারীরিক পরিবর্তন ও সমস্যা, এ বিষয়ে বলবেন ডক্টর সঞ্জয় মুখোপাধ্যায়। 7:00 নাটক ইতিহাসের অন্তরালে, রচনা সুরিল সরকার, প্রযোজনা আশিস গিরি, রাত 8:00 আসার কথা। বাংলা ব্যান্ডের গান শুনবেন রাত 8:30, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, বাংলা তথ্যচিত্রের ধারা, দেবাশিস সেন শর্মার সাক্ষাৎকার নিয়েছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে দেশ রাগে শরৎ পরিবেশন করবেন অনিক কেত চক্রবর্তী, তাকে তবলায় সহযোগিতা করবেন তিমির রায়চৌধুরী। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। আজকে রাতের হারানো দিনের গানের বিষয়টি একটু জানিয়ে দিই। দেশ ভাঙে, নদী ভাঙে, মন ভাঙে, তবুও ভাঙন শব্দটির ভিতর দেওয়ালে কেবল নেতিবাচক অভিজ্ঞতার ছাপটুকুই যে থেকে যায় এমনটা ঠিক নয়, বরং এর আড়ালে গড়ে ওঠা নতুনের সারমন্ত্রটি ভাঙনের বহুমুখী চলনকেই স্পষ্ট করে। 12 আগস্ট আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে রাত 11:00 হারানো দিনের গানে সেই ভাঙনেরই প্রসঙ্গ। আপনার সঙ্গে থাকবেন মৈত্রী বন্ধু পৌলমী ভট্টাচার্য। পরবর্তী অনুষ্ঠান অনুরোধের আসর। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুরোধের আসর, মৈত্রী প্রচার তরঙ্গ যারা টিউন করেছেন সকলকে সুস্বাগতম আজকের অনুরোধের আসরে। এই ভরা শ্রাবণ মেঘের বৃষ্টি বিলাস মন্দ লাগছে না, কি বলেন বন্ধুরা? কখনো টিপটিপ, কখনো ঝিরঝির ঝমঝম, বাড়িধারা চলছেই, আবার কখনো প্রবল হাওয়াকে সঙ্গী করে উথালি পাথালি করে দিয়ে যাচ্ছে গাছপালা ঘর গেরস্থালি। সে যতই রাস্তায় জল জমুক, তবু বৃষ্টি ফোঁটা ছুলেই কে বলি উদাস মনা মন আমাদের। কত স্মৃতি, কত ঘটনা, সেই কাগজের নৌকো ভাসানো সেই ছোট্টবেলা, স্কুল বেলা, কলেজ বেলা, এই বৃষ্টিময় দুপুরে জড়িয়ে ধরছে যেন ঝাঁপিয়ে পড়ে ভালো লাগায় ভরিয়ে দিচ্ছে নাকি শ্রোতা বন্ধুদের, নাকি বৃষ্টির জলে চোখের জল মিশে একাকার হচ্ছে? আসলে এই মুহূর্তটায়, ঠিক এই ঘন্টাতে গানের কাছে গিয়ে বসতে হয়। গানই পারে এ সমস্ত আবেগকে ছুঁতে। আর সে গান যদি আপনার মনের হয়, প্রাণের হয়, তাহলে মুহূর্তগুলো আরও জীবন্ত হয়ে ওঠে। তাই তো আপনাদের ভালো লাগার অনুরোধের গান নিয়েই ভরানো আজকের অনুরোধের আসর। সঙ্গে রইলাম শর্মিষ্ঠা রায়। প্রথম অনুরোধে যাই। প্রথম অনুরোধটি করেছেন তরুণ সরকার ও শর্মী সরকার, শাঁখারিপুকুর, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান থেকে। শুনতে চেয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

এমন গান শুনে কি ইচ্ছে হচ্ছে বন্ধুরা? খোলা জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে বৃষ্টি ঝাপটায় ভিজে একাকার হতে? আচ্ছা, এরকমভাবে কি কোনো বার্তা পাওয়া যায় বৃষ্টির থেকে? নাকি বৃষ্টিতে গানেতে মিলে মিশে মনের ভেতরের মন খারাপটাকে নিরুদ্দেশের পথে পাঠিয়ে দেয়? ভালো লাগার সঙ্গে তখন যত খুনসুটি। আসলে গানই তো পারে চিরসখার মতো হাতটাকে শক্ত করে ধরে রাখতে। পরের অনুরোধে যাই, পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে শুনতে চেয়েছেন শিশির সিংহ ও বন্দনা সিংহ, সুদপুর পূর্ব বর্ধমান থেকে এই গানটি।

বেশ বুঝতে পারছি বন্ধুরা, এই গান আসলে আপনাদের মনে ভালোবাসার পদাবলী লিখে চলছে। যেমন বনের পাতায় এই শ্রাবণে বৃষ্টি লিখে চলে পত্রাবলী গোপনে। পরের অনুরোধে যাই। মনোজিৎ কুমার দাস লাঙ্গলবাদ মগুড়া থেকে শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। শিল্পী মৃণাল চক্রবর্তীর এই গানটি শুনতে চেয়েছেন পরের অনুরোধকারী গণেশ গোস্বামী, সোনালী গোস্বামী, বাঘনাপাড়া, পূর্ব বর্ধমান থেকে। শুনিয়ে দিই বন্ধুদের।

এক একটা গান শুনলেই মনে হয় বড় আপন, বড্ড নিজের। এ যেন একান্ত করে আমার জন্যই লেখা। গানের কাছে প্রশ্রয় পাওয়া যায়, বারবার তখন শুনতে ইচ্ছে হয় গানগুলো, তাই না শ্রোতা বন্ধুরা? পরের অনুরোধে যাই, মান্নাদের কণ্ঠে গানটি শুনতে চেয়েছেন সত্য দর্শন দত্ত, গোলাহাট বর্ধমান থেকে।

আহা, এরকম সব গান শুনলে এই বৃষ্টির মধ্যে ভরা শ্রাবণে মন খারাপগুলো, ফেলে আসা দিনের সম্পর্কগুলো কেমন যেন অস্থির হয়ে ওঠে, কিছুতেই দমানো যায় না যেন। যাই হোক, পরের অনুরোধে যাই। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনতে চেয়েছেন সুব্রত কুমার করণ, বজবজ বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

পরের অনুরোধে যাই। ষাট পলসা বীরভূম থেকে অনুরোধটি করেছেন পীযূষ দাস, যথিকা দাস, এবং তারা বলেছেন যে তাদের নাতি নাতনিরাও, মানে নাম দেননি আলাদা করে, কিন্তু নাতি নাতনিদের কথা উল্লেখ করেছেন। তারা শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

আসলে প্রিয় গানের সুরেতে কথাতে কেবলই বাঁধা পড়তে চান বলেই না এই অনুরোধের আসরে সার্থকতা। আজকে অনুরোধের আসর শেষ করব শেষ অনুরোধের এই গানটি শুনিয়ে। আপনারা আরও বেশি বেশি করে চিঠি পাঠান, অনুরোধ জানান, ইমেলে পাঠান এবং ফেসবুক পেজে পাঠান। অনুরোধটি করেছেন মিলন ব্যানার্জি ও তপতী ব্যানার্জি, মালা ব্যানার্জি, মৃন্ময়ী ব্যানার্জি, নবদয়পল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন।

শুনলেন অনুরোধের আসর। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন মহিলাদের আসর এক কলমে দুই নারী উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়।

দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন আপনাদের চিঠি পড়া হবে। আজকের এই আসরে এক কলমে দুই নারী, অগস্ট মাসের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি উপন্যাসের চন্দরা ও রাধা দুই চরিত্র। চলে আসি আজকের প্রথম মেল, পাঠিয়েছেন আলপনা দিয়ে। আলপনা জানা রামপুর নন্দপুর চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর থেকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে চন্দরা ও রাধা দুই বিপরীত নারী চরিত্র। আমার কাছে চন্দরা চরিত্রটি যেভাবে ধরা দেয়, চন্দরার ভাষু দুঃখীরাম রুই রাধাকে ভাত চেয়ে না পাওয়ায় রাধার মাথায় দায়ের কোপ বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে রাধার মৃত্যু ঘটে। বড় ভাইকে ফাঁসির হাত থেকে বাঁচাতে চন্দরার স্বামী ছিদাম চন্দরাকে এই অপরাধ নিজের স্কন্ধে তুলে নেবার অনুরোধ জানায়। সেই সঙ্গে রামলোচন চক্রবর্তীর কাছে বলে, ঠাকুর বউ গেলে বউ পাইব, কিন্তু আমার ভাই ফাঁসি গেলে তো আর ভাই পাইব না। কথাগুলো চন্দরাকে বজ্রাঘাতের মতো আঘাত করে। সেই যে গল্পটা আছে না রামায়ণে, রামচন্দ্র একবার তার হরধনু মাটিতে রেখেছিলেন, সেই হরধনুর চাপে একটি ব্যাঙের জীব বেরিয়ে প্রাণ যাওয়ার উপক্রম। হঠাৎ রামচন্দ্র ব্যাঙটিকে রেখে হরধনু তুলে নিয়ে বললেন, তুমি এতক্ষণ আমাকে তোমার বিপদের কথা বলনি কেন? ব্যাঙটি বলল, প্রভু কেহ বিপদে পড়লে ভগবানকে ডাকে, স্বয়ং ভগবান কর্তৃক যদি আমার এরূপ বিপদ হয় তবে কাকে ডাকবো প্রভু? হাকিম ডেপুটি ম্যাজিস্ট্রেট সবাই চন্দরাকে বাঁচানোর চেষ্টা করলেও প্রাণোচ্ছল চন্দরা স্বামীর প্রতি অভিমান ও দুঃখে স্বামীর দেওয়া অনুরোধের বাক্য থেকে এক চুলও নড়ে না এবং হাসি মুখে হাসির দড়ি বরণ করে নেয়। অপরদিকে রাধা, রাধা অগোছালো, মাথার কাপড়, কোলের শিশু, ঘরকন্যার কাজ কিছুই সে একলা সামলে উঠতে পারত না। অল্প কথায় সে ঝগড়াঝাঁটি করত। সেখানে চন্দরা ছিল গোছালো স্বভাবের, কৌতুক প্রিয়, পাড়ায় গল্প করতে ভালোবাসত। এখানেই দুই নারীর মধ্যে বৈপরীত্য পরিলক্ষিত হয়। উঠোন ভরা এক গুচ্ছ শুভ্র চাঁপা ফুলের শুভেচ্ছা নিও। আহা, এই বর্ষণ সিক্ত বিকেলে যদি কেউ এমন চাঁপা ফুলের শুভেচ্ছা দেয় তাহলে তো মনটা আপনার সোজা।

চলে যায় ওই রামপুর নন্দপুর পূর্ব মেদিনীপুরের বাড়িতে। বলুন দেখি, এর পরের বার চিঠির সঙ্গে একগুচ্ছ জামা ফুলও পাঠিয়ে দেবেন, কেমন? খুব ভালো থাকবেন আলপনাদি। অদ্ভুত ভাবে আমাদের আজও এই গল্পগুলো এবং গল্পের চরিত্ররা ভাবায় তাদের যে মানসিক পরিবর্তন, এবং এই যে স্বামীর প্রতি চন্দরার যে অভিমান, সেই এক বুক অভিমান, তার যে মানসিক পরিবর্তন, সবটা মিলিয়েই আজও যেন কেমন আমরা বিস্ময়ে বিস্মিত হই। এবারে চলে আসি বাঁকুড়াতে, বিষ্ণুপুর বাঁকুড়া, কে বাজার থেকে লিখেছেন চিনু ঘোষ পণ্ডিত। আপনার মেলপথে আমি প্রথম পড়ছি মনে হচ্ছে, তাই আপনি লিখছেন, রবীন্দ্রনাথের শাস্তি নিছক ফাঁসির মঞ্চে শেষ হওয়া কোনো অপরাধ কাহিনী নয়, বরং এটি পুরুষ শাসিত সমাজের গোঁজামিলে পিষ্ট নারীর মর্যাদা ও চরম আত্মসম্মানের এক করুণ কাহিনী, যে কাহিনী করুণ অথচ দীপ্তিময় দলিল। দুঃখীরামের আবেগপ্রবণ হাতের আঘাতে রাধার পতন ঘটে, কিন্তু তার চেয়েও ভয়াল চক্রান্ত রচিত হয় ছিদামের কাপুরুষ হৃদয়ে। ভাইকে বাঁচাতে সে নিজের স্ত্রী চন্দরার কণ্ঠে জড়িয়ে দেয় খুনের কালো কলঙ্ক। যে নারী স্বামীকে বিশ্বাস করে সংসারের সিংহ দ্বার আগলে রাখে, সেই স্বামী যখন তাকে বলির পাঁঠা করে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়, চন্দরার বুকের ভিতর তখন জ্বলে ওঠে এক মৌন আগ্নেয়গিরি। সে কোনো কান্না বা অনুনয়কে আশ্রয় দেয়নি, তার নীরবতা ছিল অপমানের বিরুদ্ধে অস্ত্র, তার শান্ত চোখের তারা ছিল প্রতিহিংসার চেয়েও তীক্ষ্ণ ঘৃণার আলোকবর্তিকা। বিচারকের কাছে মিথ্যা স্বীকারোক্তি উচ্চারণ করে সে যেন এক নীরব বিপ্লব ঘটিয়ে যায়, যেখানে আইনের সংজ্ঞা স্তব্ধ, সেখানে আত্মমর্যাদার ভাষাই হয়ে ওঠে শ্রেয়। ফাঁসির প্রাক্ষণে স্বামীর মুখ দেখার হাহাকারকেও সে প্রত্যাখ্যান করে একটুকলো শীতল উদাসীনতায়, যেন পুরুষতন্ত্রের মুখোশের নিচে লুকিয়ে থাকা সমস্ত ভণ্ডামিকে সে মুহূর্তেই চিরতরে ভস্মীভূত করে দেয়। রাধা হারায় দৈহিক নিঃশ্বাস, কিন্তু চন্দরা ইচ্ছে করে আগুনে পুড়ে আত্মার অনন্য মহিমা সৃষ্টি করে। এই আগুনই তাকে শাস্তির পরের ইতিহাসে এক অবিনশ্বর বিদ্রোহী নারী করে তুলেছে। এটি চিনু ঘোষ পণ্ডিত, কে কে বাজার, বাঁকুড়া, বিষ্ণুপুর। চমৎকার লাগলো আপনার মেলটি, ওই যে বললাম সম্ভবত প্রথমবার আপনার মেল আমি পড়লাম। লিখতে থাকুন, আমরা চাই প্রত্যেক দিন আমাদের পরিসর একটু একটু করে বাড়ুক, নতুন নতুন বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হন, এটাই আমাদের অন্যতম চাওয়া। এবারে চলে আসি আবার পূর্ব মেদিনীপুর, বেশ, বাঁকুড়া থেকে চলে যাই পূর্ব মেদিনীপুরে। শ্রাবন্তী দেবনাথ, শ্রাবন্তীদি থাকেন টাউনশিপ হলদিয়ায়। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে চন্দরা ও রাধা একই সংসারের দুই প্রান্ত, একজন অপরাধের আকস্মিক অন্ধকার, অন্যজন অন্যায়ের নির্মম শাস্তি। রাধা দারিদ্র, অবহেলা, দাম্পত্য সংঘাতের দহন বুকে নিয়ে ক্রোধের এক ক্ষণিক বিস্ফোরণে অপরাধিনী হয়ে ওঠে। তার অপরাধ ব্যক্তিগত হলেও তার অভিঘাত এসে আঘাত হানে নিরপরাধ চন্দরার জীবনে। চন্দরা প্রথমে স্বামীর প্রতি আস্থাশীল, সহজ সরল এক গ্রাম্যবধূই ছিল, কিন্তু ছিদাম যখন তার ভাতৃপ্রেম ও আত্মরক্ষার স্বার্থে তাকে মিথ্যার বলিপীঠে দাঁড় করায়, তখন চন্দরার অন্তরে ভেঙে পড়ে দাম্পত্যের শেষ আশ্রয়টুকু। তার নীরবতা তার দুর্বলতার চিহ্ন নয়, তা হয়ে ওঠে আহত আত্মমর্যাদার দীপ্ত ভাষা। মৃত্যুকে বেছে নিয়ে সে যেন ঘোষণা করে, যে সম্পর্কে বিশ্বাস নেই সেখানে বেঁচে থাকাও এক দীর্ঘ শাস্তি। রাধার অনুতাপ, চন্দরার প্রত্যাখ্যান,
দুই নারীর এই বিপরীত অনুভবের মধ্যে দিয়ে গল্পটি।

হয়ে উঠেছে নারীর অবদমিত বেদনা বিশ্বাসভঙ্গ ও আত্মমর্যাদার এক অনির্বাণ মহাকাব্য। সবাইকে শ্রাবণ শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম ধন্যবাদান্তে শ্রাবন্তী দেবনাথ টাউনশিপ হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন এই মেল।

এবারে চলে আসি পরের মেল। পরের মেল পাঠিয়েছেন মিতুল ঘটক, আপনি থাকেন শিয়ারশোল রাজবাড়ি ডানিগঞ্জ পশ্চিম বর্ধমানে। আজ খালি আমি বর্ধমান আর মেদিনীপুরেই ঘোরাঘুরি করছি বুঝলেন, আপনাদের চিঠির দৌলতে। মিতুলদির সম্বোধনটি ভারী চমৎকার, ভানু প্রেমিক প্রিয়তমা, এভাবেই তিনি চিঠিটা মেলটা শুরু করছেন। চাঁদের কলঙ্ক নেই তবুও অপবাদ চিরস্থায়ী, তেমনি চাঁদের নামে নাম চন্দরাকে আমৃত্যু বইতে হল মিথ্যা খুনের কলঙ্ক। রাধা নামধারী বড় বউ শিশু সন্তানটি নিয়ে সংসারের রা এবং ধা অর্থাৎ আনন্দ ধারণকারিণী হওয়ার পরিবর্তে হলেন কলহপ্রবণ, হলেন অভাব অনটন ভরা গ্রাম্য সমাজে নারীর অসহায়ত্ব ও নিগ্রহের প্রতীক। দুঃখীরাম ও ছিদামরুই দুই ভাই, রাধা ও চন্দরা দুটি বউ, একটি শিশু ও আর কিছু চরিত্রের ব্যঞ্জনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি নামক ছোট গল্পটি আবর্তিত হয়েছে। বড় ভাই হঠকারী মুহূর্তে খুন করলেন বড় বউ রাধাকে, আর কিংকর্তব্য বিমূঢ় ছোট ভাই সহোদরকে রক্ষা করতে দোষী সাজালেন নিজের স্ত্রীকে অর্থাৎ ছোট বউ চন্দরাকে। এই গল্পে রাধা আবেগের বহিঃপ্রকাশে মুখরা, অবুজ, দুর্বল অস্তিত্বের অতি সাধারণ মানবী। অপরদিকে চন্দরা রূপ লাবণ্যে মোহময়ী, বুদ্ধিমতী, অভিমানী ও চূড়ান্ত বিদ্রোহী। মরণ, রাধার মৃত্যু হয়, পুরুষের আকস্মিক ক্রোধের নিষ্ক্রিয় শিকার হয়ে, আর চন্দরা মৃত্যু বেছে নেয় পুরুষের প্রতারণার বিরুদ্ধে তীব্র ঘৃণা প্রকাশের প্রতিবাদে। কিন্তু কবির কলম নিপুণতায় দৈহিক মৃত্যু হোক বা মানসিক অনুশোচনা, শাস্তি পেলেন সকলে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। আপ্লুত বাড়ি ধারে মিতুল ঘটক, শিয়ারশোল রাজবাড়ি রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে। চমৎকার চিঠি। আপনারা এইভাবেই প্রতি মুহূর্তে আপনাদের ভাষায় আপনাদের অনুভবে আমাদের ভান্ডার সমৃদ্ধ করে তুলুন। খুব ভালো থাকবেন। চলে আসি পরের চিঠিতে। যাক বাবা, বর্ধমান আর মেদিনীপুর থেকে কলকাতায় আসতে পেরেছি। না প্লিজ শ্রোতারা রাগ করবেন না, আপনাদের ওপর আমার কোনো রাগ নেই, কিন্তু ভাবুন তখন থেকে খালি এই দুই জেলাতেই ঘুরে ফিরে চলেছি, একটু অন্য জেলাতেও তো যেতে ইচ্ছে করে নাকি। এইবারে আমাকে অন্য জেলায়, আমার এই কলকাতা জেলায় নিয়ে এসেছে অঞ্জলিদি, অঞ্জলি ভট্টাচার্য। অঞ্জলিদি থাকেন 29/2 কালীনাথ মুন্সি ল্যান বরানগর কলকাতা 36। প্রিয় বান্ধবী, তোমার এবারের এক কলমে দুই নারীর বিষয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শাস্তি গল্পের দুই নারী চরিত্র চন্দরা আর রাধা। শাস্তি গল্পের প্রধান নায়িকা চন্দরার বয়স 17-18 বছর, এক প্রাণোচ্ছল তরুণী যার মনে অভিমান, একটু প্রতিবাদী রূপ এবং যার রূপের একটু অহংকার আছে, যেন চঞ্চলা এক নদী। তার স্বামী ছিদাম। চন্দরা মনে মনে ভাবত এবং বিশ্বাসও করত ছিদাম তাকে খুব ভালোবাসে, তাকে সব কিছু থেকে বাঁচাবে। কিন্তু তার সেই বিশ্বাসের দুর্গ ভেঙে খান খান হয়ে গেল

যখন দেখল দাদাকে বাঁচাতে গিয়ে ছিদাম তার ঘাড়ে রাধার খুনের দায় চাপিয়ে দিচ্ছে। তার কাছে এই সংসার পৃথিবী সব নিরর্থক হয়ে গেল। অভিমানিনী চন্দরার আত্মসম্মানে ঘা লাগল। বিশ্বাসভঙ্গকারী স্বামীর সঙ্গে থাকার থেকে মরণকে বরণ করাই শ্রেয় মনে হল তার। তাই এক প্রকার ইচ্ছে করেই সে ফাঁসির সাজা গ্রহণ করল। এখানে জাগতিকভাবে চন্দরা শাস্তি পেলেও আসলে কিন্তু চন্দরা শাস্তি দিল তার বিশ্বাসঘাতক স্বামীকে। শাস্তি গল্পের পাঠক কিন্তু মনে মনে চন্দরার জন্য কষ্ট অনুভব করে, চোখের জল ফেলে। শাস্তি গল্পের দ্বিতীয় নারী চরিত্র দুঃখীরামের স্ত্রী রাধা সম্পর্কে সে চন্দরার যা স্বভাবে সে ভীষণ রুক্ষ, মুখরা, বাচাল, ঝোগড়ুটে। তার এই স্বভাবের জন্যই অনেকটা দায়ী তার অভাব অনটন, না পাওয়ার বেদনা, আর্থিক অনটন, দেড় বছরের ছেলের অনিশ্চিত ভবিষ্যৎ, এর জন্য একটার জন্য চিন্তা করেনি তাকে। আর তার সেই রূঢ় সূক্ষ্ম মরুভূমিতে পরিণত করেছিল তাকে। চন্দরার সঙ্গে তার নিত্যদিনের ঝগড়া পাড়াপড়শিদেরও অতিষ্ঠ করে তুলত। এমন এক ঝগড়ার সময় ক্ষুধার্ত দুঃখীরাম ভাত চাইলে রাধা তীব্র চিৎকার করে বলে, ভাত কোথায় যে দেব? একদিকে পেটে অসম্ভব খিদে, অন্যদিকে এই চিৎকার দুঃখীরাম সহ্য করতে পারে না, সরাসরি দা দিয়ে আঘাত করে রাধাকে। তারপরে সব শেষ। রাধা চরিত্রটি পাঠকের খুব পছন্দের চরিত্র না হলেও রাধারই পরিণতি কিন্তু পাঠকও সমর্থন করে না। সব মিলিয়ে শাস্তি পেল সবাই। ভালো থেকো সবাই। অঞ্জলি ভট্টাচার্য 29/2 কালীনাথ মুন্সী লেন, বরানগর, কলকাতা 36 থেকে লিখছেন। আপনারা কিন্তু এভাবেই চিঠি লিখবেন আমাদের, কেমন? আপনারা যেন কম চিঠি পাঠিয়ে আমাদের শাস্তি দেবেন না, ভাবেন একটু যে সময় তো আছে, একটু গড়িমসি করি। না, গড়িমসি করবেন না, দেখবেন মাসের সেই সপ্তাহে তখন কতগুলো চিঠি প্রাপ্তি স্বীকার করতে হয়, আপনাদেরও মন খারাপ লাগে, আমাদেরও না ভালো লাগে না জানেন, তাই বলি ছটপট লিখুন আর ঝটপট পাঠিয়ে দিন আমাদেরকে। আপনারা শুনছেন এক কলমে দুই নারী, আমি আপনাদের সঙ্গে আছি শ্রুতমা মুখোপাধ্যায়। এই মাসের এক কলমে দুই নারীর বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি ছোট গল্পের দুই চরিত্র রাধা ও চন্দরা। এবারে চলে আসি বাঁকুড়ায়, চলে আসি না, চলে যাই কলকাতা থেকে। মন্দ হতো না জানেন যদি এই বৃষ্টির মধ্যে এরকম একটা সবুজে সবুজ সেই জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়া যেত, আহা হা হা হা, মনটা কিন্তু ভরে যেত। চাইলেই কি আর পারা যায় বলুন। আপাতত ভারতীদের চিঠি। ভারতীদের বয়স কিন্তু 71 বছর। বেশ, আপনি সুস্থ থাকুন এবং এই রকম তাজা থাকুন, বয়স তো একটা নাম্বার মাত্র। বলুন ভারতীদি, আপনার গ্রামের নাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া। তাহলে পড়ি আপনি কি লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে চন্দরা ও রাধা চরিত্র। এ মাসের তোমার চিঠির বিষয় না, রাধা ও চন্দরা পুরুষতান্ত্রিক সমাজের এক নির্মম শিকার, আমার অন্তত তাই মনে হয়। চারিত্রিক বৈশিষ্ট্য ও বৈপরীত্য তাদের মধ্যে বর্তমান। রাধা ছিল বড় যা, যে স্বভাবগতভাবে কলহপ্রিয়, তীক্ষ্ণভাষী, উগ্র। অন্যদিকে ছোট যা চন্দরা চঞ্চলা, রূপবতী, অভিমানী এবং তীব্র আত্মমর্যাদা সম্পন্ন। রাধার উগ্রতা ছিল অভাব ও অবহেলার বহিঃপ্রকাশ। চন্দরার চপলতার আড়ালে ছিল স্বামীর প্রতি গভীর ভালোবাসা, যা পরে চরম অভিমানে রূপ নেয়। অন্তরের উপলব্ধি প্রতিবাদ, সেদিক থেকেও তাদের বৈপরীত্য। রাধার আকস্মিক মৃত্যু চন্দরাকে জীবনের এক নিষ্ঠুর সত্যের মুখোমুখি দাঁড় করায়। ছিদাম যখন নিজের ভাইকে বাঁচাতে চন্দরার ওপর খুনের দায় চাপায়, তখন চন্দরার চেনা পৃথিবী ও বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায় এক মুহূর্তে। চন্দরা বুঝতে পারে তার অস্তিত্ব স্বামীর কাছে নিছক একটু বস্তুমাত্র। এই বিশ্বাসঘাতকতার জবাবে চন্দরা ফাঁসি বরণ করে নেয়। মৃত্যুর আগে স্বামীর মুখ দেখার চেয়ে মৃত্যুকে আলিঙ্গন করাই ছিল চন্দরা।

নীরবতার আরেকটি রূপ। উভয়ের ট্র্যাজিক পরিণতি দেখায় যে আইনি বিচার আসলে পুরুষতান্ত্রিক সমাজেরই এক বড় প্রহসন। শুভেচ্ছা আনতে ভারতী চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে লিখেছেন এই চিঠি। এই যে বারবার বলছি, আপনাদের চিঠি পড়ছি, আর তার মধ্যে দিয়ে নতুন নতুন করে ভাবাচ্ছে রবীন্দ্রনাথের এই সৃষ্টি। এবারে চলে আসি সোমাদির চিঠিতে। সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর এক, জেলা পশ্চিম বর্ধমান। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প শাস্তি। এখানে চন্দরা ও রাধা দুই ভাইয়ের দুই বউ, অর্থাৎ দুই জা। তারা সমস্ত দিন সকাল থেকে সন্ধে অবধি দুই বউয়ের মধ্যে ঝগড়া ঝাঁটি, নানা রকম সমস্যা, ঘরে তিল ধারণের জায়গা থাকে না। এমত অবস্থায় একদিন দুই ভাই সন্ধ্যার পূর্বে ঘরে ঢুকে দেখেন দুই বউ সমস্ত দিন কোন্দল করে ক্লান্ত। বড় বউ বসে আর ছোট বউ শুয়ে আছে। বড় বউয়ের স্বামী দুঃখীরাম ভাত খেতে চাইলে বড় বউয়ের কুৎসিত মন্তব্যের জেরে রাগে অগ্নিশর্মা হয়ে হাতের দায়ের এক কপসে বসিয়ে দেয় রাধার মাথায়, আর তৎক্ষণাৎ মৃত্যুর করে ধরে পড়ে রাধা।

ও জানতো না, কিন্তু তার নামে খুনের অভিযোগ তার নিজের স্বামী ছিদাম চাপিয়ে দিয়েছে। চন্দুরা এই অভিযোগ শুনে স্বামী নামক রাক্ষসের হাত থেকে রেহাই পাওয়ার আশায় বিনা প্রতিবাদে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ স্বীকার করে ফাঁসির মঞ্চে দাঁড়াতে চায়। শেষ দেখায় মাকে একবার দেখতে চায়। প্রত্যক্ষ সাজা মাথায় নিয়ে সমস্ত জীবন ভোর শাস্তি দিয়ে গেছে চন্দরা ছিদাম ও দুঃখী রামকে। এখানেই তার প্রতিবাদ। ধন্যবাদ আনতে সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। এ সঙ্গে সঙ্গে আপাতত এক কলমে দুই নারী এই পর্যন্তই। না, সময় শেষ হয়ে যায়নি, সময় আছে। ওই যে বললাম আমার হাতে চিঠি শেষ, তাই তো বলি দেরি না করে চটপট লিখুন আর ঝটপট পাঠান। যাদের যাদের চিঠি পড়লাম, আলপনা দিয়ে আলপনা জানা, শ্রাবণী দেবনাথ, মিতুল ঘটক, অঞ্জলি ভট্টাচার্য, ভারতী চট্টোপাধ্যায়, সোমা মুখোপাধ্যায়, আর আর আর হ্যাঁ, ভারতী চট্টোপাধ্যায়, অঞ্জলি ভট্টাচার্য, সেই সঙ্গে শ্রাবন্তী দেবনাথ, চিনু ঘোষ পণ্ডিত। আপনাদের চিঠি পড়ে শোনালাম, আপাতত তো এই মুহূর্তে হাতে আর চিঠি নেই। তাহলে দুটোতেই চিঠি লিখুন। তাহলে একটা কাজ আমি করতেই পারি, আপনাকে একটা গান শোনাতে পারি। ঘোর বর্ষায় শ্রাবণী সেনের কণ্ঠে রইল আপনার জন্য এই গানটি।

আহা, এরকম গান শুনলে একেবারে মন ভরে যায়। আর যে গল্পের কথা আপনারা লিখেছেন, সেখানেও তো বারবার সেই ঘুরে ফিরে আসা, সাথী হারার কথা বলে দিয়েছি, কিন্তু সময় বেশি নেই, আরেকবার মনে করিয়ে দিলাম যে চটপট চিঠি লিখবেন। যাবার আগে একটা কথা মনে করিয়ে দিয়ে যাই, আজকে না একটা বিশেষ দিন জানেন। আজ তারিখটা তো 12ই অগস্ট, 12ই অগস্ট তারিখটিকে বিশ্ব হাতি দিবস হিসেবে পালন করা হয়, ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে। বুঝতেই পারছেন কেন পালন করা হয়, কারণ বিভিন্ন সময় আমরা দেখি, আমরা তো খুব চাই একটু ছুটি পেলে টুক করে নর্থ বেঙ্গল চলে যেতে, সেখানে ধরুন হাতির দেখা পেলে ছবি তুলতে, পারলে আজকাল আমাদের যে সব সময় আমাদের যে এই যে সেলফি তোলার তীব্র ইচ্ছা, পারলে সেরকমও কিছু কাজকর্ম আমরা করার চেষ্টা করি, কিন্তু এই সব তাদের যে জীবন, তাদেরও তো একটা নিজস্ব বন্য জীবন আছে, সেই জীবনটাকে নষ্ট করে। এবং অনেক সময় আমরা দেখি যে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হয়েছে, বা কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে একটি ছবি অত্যন্ত আমাদের প্রত্যেককে, যে কোনো চিন্তাশীল মানুষকেই পীড়িত করেছিল, যে একটি সন্তান সম্ভবা হাতিকে হত্যা করা হয়েছিল এবং তাকে ঘিরে মানুষের যে উল্লাস, সেই উল্লাস একই সঙ্গে ভাবায় যে আমরা কোন দিকে এগোচ্ছি। এই সব মিলিয়েই আমাদের নিজেদের আর একটু সচেতন করা যে পৃথিবীটা তো শুধু আমাদের থাকার জায়গা নয়, আরও অনেকের থাকার জায়গা। এবং যদি আমরা এই এই যে বিপুল সৃষ্টি, সৃষ্টির বৈচিত্র্যকে রাখতে চাই, তাহলে আমাদের সঙ্গে সঙ্গে তাদেরও থাকা দরকার, কারণ ইকোসিস্টেমের জন্য, বাস্তুতন্ত্রের জন্য তাদেরকে দরকার। হাতি শুধুমাত্র তার শুধু যে তার ব্যবসায়িক দিক, এটা তো আমরা সেই ছোট থেকে জানি যে হাতির দাঁত অত্যন্ত মূল্যবান, তার জন্য চোরা শিকার, বন্য শিকার প্রতি মুহূর্তে চলছে। তবে অবশ্যই সরকার অত্যন্ত অত্যন্ত নজর রাখে, এবং এই যে অ্যাওয়ারনেস, এই যে সচেতনতা, এই জন্যেই যে আমরা যাতে আরও আরও বেশি করে চোরা শিকারি রুখতে পারি, এবং আমরা সবাই যাতে একটু যত্নশীল হই, আমরা যাতে একটু সবাই সচেতন হই যে হাতির সংখ্যা ক্রমশ কমছে, যার বেশ কিছুটা দায়বদ্ধতা বোধ হয় আমাদের আছে। আমরা যদি সেই জায়গাটা থেকে একটু সচেতন হই, সেই জন্যেই আমাদের এই স্থলভাগের যে বৃহৎ প্রাণীটি, সেই বৃহৎ প্রাণীটিকে বাঁচানোর জন্য, তার সংরক্ষণের জন্য, তার সংখ্যা আগামী দিনে বাড়ানোর জন্য আজকের ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে। প্রত্যেক বছর একটি নতুন নতুন ভাবনা থাকে, এবছরও সেরকমই একটি ভাবনা যে হাতির সংখ্যা বাড়াতে হবে, আমাদের সচেতন হতে হবে, এবং তাদের থাকার জায়গা, তাদের যে থাকার জায়গা অর্থাৎ বনাঞ্চল, যেটা ক্রমশ কমে যাচ্ছে বলেই নানান কারণে তারা শহরে চলে আসছে, কখনো গ্রামে ঢুকে পড়ছে, সেই জায়গাটাও বাড়াতে হবে। সব মিলিয়ে তাদেরও সুরক্ষার কথা চিন্তা করতে হবে। আমরা যেমন বাঁচব, সেই সঙ্গে সঙ্গেই পৃথিবী আরও আরও যে সমস্ত প্রাণীর বেঁচে থাকার জায়গা, তাদের সকলকে বাঁচতে দেব। আসুন এটাই হোক অঙ্গীকার, ভালো থাকবো এবং ভালো রাখবো। দুই বাংলার মৈত্রীর বন্ধন দৃঢ় হোক প্রতি মুহূর্তে, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক। আজকের মতো মহিলাদের আসর এই পর্যন্তই। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়।

শুনলেন মহিলাদের আসর এক কলমে দুই নারী উপস্থাপনায়, ছিলেন শ্রীতমা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কলকাতা কলতান।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কলকাতা কলতান। আজকের অনুষ্ঠানে শুনবেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদ আয়োজিত গোপালচন্দ্র ভট্টাচার্য স্মৃতি বক্তৃতা বিষয়ে প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা অঙ্কিতা দাস।

0: বিজ্ঞান শুধু গবেষণাগারের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ কোনো বিষয় নয়। বিজ্ঞান মানুষের কৌতূহলকে জাগিয়ে তোলে, অজানাকে জানার আকাঙ্ক্ষা তৈরি করে, আর সেই অনুসন্ধানের পথ ধরেই খুলে যায় নতুন সম্ভাবনার দরজা। সেই বিজ্ঞান চর্চা, বিজ্ঞান মনস্কতা এবং নবীন প্রজন্মের গবেষণাকে উৎসাহিত করার লক্ষ্যে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান। এই আয়োজনে একদিকে ছিল বিশিষ্ট বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্যের স্মৃতিতে বিশেষ বক্তৃতা, মাশরুমের রহস্য উন্মোচন, অন্যদিকে ছিল সুরেন্দ্রনাথ অন্নপূর্ণা ব্যানার্জি বৃত্তি প্রদান। বিজ্ঞানের বিচিত্র পরিসরের নানা দিক উঠে এলো এই আয়োজনে। এই অনন্য আয়োজনের কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা দাস, এবং প্রথমেই কথা বলে নিয়েছিলেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সভাপতি অধ্যাপিকা ডাক্তার সুমিত্রা চৌধুরীর সঙ্গে। তিনি এই প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানালেন।
1: এটা আমাদের দেশে তো আসলে পাশ্চাত্যের যে আধুনিক বিজ্ঞান তো অনেক দেরিতে এসেছে, তো প্রথম যারা এই বিজ্ঞান নিয়ে চর্চা করেছেন তাদের মধ্যে জগদীশচন্দ্র বসু এবং প্রফুল্লচন্দ্র রায় আমরা জানি, তাদেরই ছাত্র যারা, তারাও কিন্তু এই বিদেশে গিয়ে শিখে এসেছেন, আরও বিজ্ঞানের উচ্চশিক্ষা নিয়েছেন, গবেষণা করেছেন, কিন্তু তারপর তারা এখানে এসে অনেকেই ভেবেছেন যে ভাষাটা একটা বড় বাধা। বাংলা ভাষার মাধ্যমে যারা পড়াশোনা করছে বা জানতে পারছে তাদের পক্ষে ইংরাজিতে একটা লেখা দুরূহ হয়ে যায়, ঠিক ভেতরে যায় না। সেই চিন্তা থেকেই সত্যেন্দ্রনাথ বসুর নেতৃত্বে এই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার জন্য এই প্রতিষ্ঠানটি তৈরি হয়, নাম বঙ্গীয় বিজ্ঞান পরিষদ।
0: জনসাধারণের বিজ্ঞান চেতনা জাগরণে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের গৃহীত পদক্ষেপ নিয়ে কথা হলো তার সঙ্গে।
1: এমনিতে যেটা হয় যে আমাদের একটা মুখপাত্র একদম প্রতিষ্ঠার দিন থেকেই বেরোচ্ছে, জ্ঞান বিজ্ঞান পত্রিকা, এক সময় খুবই লোকে সেটা ব্যবহার করতেন, এখন নানান রকমের মাধ্যম এসে গেছে, সোশ্যাল মিডিয়া এসে গেছে, এইটা একটা হচ্ছে সব থেকে বড়। তারপরে আমরা বিভিন্ন ধরনের বই প্রকাশ করি, সেই বইগুলোর মাধ্যমে একদম সহজ সরল বুদ্ধ ভাবায় বইগুলো লেখা হয়, সেগুলোর মাধ্যমে বিজ্ঞান চেতনা প্রসার করা হয়। এছাড়া নানান রকমের প্রতিযোগিতার আয়োজন, কুইজ প্রতিযোগিতা বা অন্যান্য বিতর্ক বা যেটাই হোক, এই ধরনের বিজ্ঞান ভিত্তিক সমস্ত সেমিনার বা এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের হয়ে থাকে। এইভাবেই আমরা বিজ্ঞান প্রচার করার চেষ্টা করি।
0: বর্তমানে বিজ্ঞান প্রসারের ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বিজ্ঞান পরিষদ তাও জানালেন অধ্যাপিকা চৌধুরী।
1: যারা এখন উৎসাহী হচ্ছেন বিজ্ঞান পড়ায়, তারা প্রথমত নিজের যে পাঠ্যপুস্তক সিলেবাস সেইটা শেষ করে তারপরে জ্ঞানবিজ্ঞান পত্রিকা পড়া বা অন্যান্য পত্রপত্রিকা পড়া, বই পড়া জনপ্রিয় বিজ্ঞানের, এগুলো ক্রমশ একটু সংকুচিত হয়ে আসছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আর একটা যে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে যারা বয়স্ক, যারা কোনো সময় ওই আধুনিক যে চিন্তাভাবনা এগুলোর সঙ্গে তারা নিজেকে মানাতে পারবেন না, তাদের জন্য কিন্তু এই মাধ্যমটা খুব দরকার। সুতরাং সেদিক দিয়ে দেখতে গেলে একদম ছোটদের জন্য আমরা, এটা আমাদের একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে যে নতুন যারা তাদেরকে এই ধরনের শিক্ষায় আহ্বান করা। এখন অনেক মিথ্যা ধারণা এই সমস্তগুলো এসে যাচ্ছে, নানান অযৌক্তিক কিছু কিছু কাণ্ড কারখানা, নানান রকমের আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের কুসংস্কার আবার নতুন করে গেড়ে বসছে। কাজে সেই জায়গাগুলো তো আমাদের বারবার করে তাদের কাছে গিয়ে, যারা করতে পারছেন না সেখানে গিয়ে বোঝানোটা একটা বড় বিষয় বিজ্ঞান পরিষদের।
0: কথা হলো বঙ্গীয়

0: বিজ্ঞান পরিষদের কর্মসচিব শতাব্দী দাসের সঙ্গে। তিনি অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানালেন।
1: আজকে আমাদের বঙ্গীয় বিজ্ঞান পরিষদে প্রকৃতি বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্যর জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান রয়েছে। এটি প্রতি বছরই হয় আমাদের এখানে, 2000 সাল থেকে নিয়মিতভাবে হচ্ছে। গোপালচন্দ্র ভট্টাচার্য তো দীর্ঘদিন বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সঙ্গে যুক্ত থেকেছেন এবং জ্ঞানবিজ্ঞান পত্রিকার সম্পাদনা করেছেন দীর্ঘদিন ধরে। তো তাকে শ্রদ্ধা জানাতেই আজকে তার স্মৃতিতে একটি বক্তৃতা হয় প্রতি বছর। তো আজকেও সেরকম গোপালচন্দ্র ভট্টাচার্য স্মারক বক্তৃতা রয়েছে এবং তার সঙ্গে আজকের বক্তা হচ্ছেন অধ্যাপক কৃষ্ণেন্দু আচার্য। উনি বালিগঞ্জ সায়েন্স কলেজের বটানি বিভাগের অধ্যাপক। আর এছাড়া আজকে আরেকটি পুরস্কার দেওয়া হবে। আমাদের এখানে তো কিছু মানে স্মৃতি পুরস্কারও দেওয়া হয়, সেরকম একটি পুরস্কার আজকে যেটা দেওয়া হবে সেটা নাম হচ্ছে সুন্দ্রনাথ অন্নপূর্ণা ব্যানার্জি স্মৃতি পুরস্কার। এবং সেটা একটা খুব ছোট আকারে একটা ফেলোশিপ দেওয়া হয়, যারা নিজের চেষ্টায় বিজ্ঞানের কিছু কাজ করছেন বা ভালো লিখছেন তাদেরকে একটা আর্থিক সহায়তা দেওয়ার জন্য আমরা একটা পুরস্কার দিয়ে থাকি। তো আজকে সেই পুরস্কারটা, ওটাকে বৃত্তি বলা হয় আর কি, সুরেন্দ্রনাথ অন্নপূর্ণা ব্যানার্জি বৃত্তি। তো সেটা আজকে পাবে প্রবাহ মিত্র বলে একজন আজকের প্রাপক। এছাড়া আজকে যেটা আছে যে আমাদের বঙ্গীয় বিজ্ঞান পরিষদ থেকে সম্প্রতি একটি বই প্রকাশিত হয়েছে, বইটা এআই এর উপরে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে বই। তো এই হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠান।
0: বঙ্গীয় বিজ্ঞান পরিষদের অগ্রগতির লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানালেন শতাব্দী দাস।
1: ভবিষ্যতে আমরা চেষ্টা করছি এখানে যদি আরো কিছু এইরকম বিজ্ঞান ভিত্তিক কিছু কোর্স যদি করা যায়। আমাদের এখানে দুটি কোর্স হয়, একটা হচ্ছে ওই ফিজিওথেরাপি এবং নেচারোপ্যাথি কোর্স হয়। এই কোর্সগুলোর মাধ্যমে আমাদের বেশ কিছু ছাত্রছাত্রী যারা স্বল্প শিক্ষিত, মাধ্যমিক পাশ বা উচ্চ মাধ্যমিক পাশ, তারা বিজ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের জীবিকার জন্য তারা তৈরি হতে পারে, এটা চলছে। এবং আমরা চেষ্টা করছি যে আরো কিছু এরকম ধরনের শিক্ষামূলক কোর্স যদি আমরা করতে পারি তাহলে মনে হয় যে আরো জীবন জীবিকার জন্য বিজ্ঞান পরিষদ একটা জায়গা মানে তৈরি করে দিতে পারবে আজকের যারা যুব সম্প্রদায় রয়েছে তাদেরকে আর কি। এছাড়া আরেকটু আমরা যেটা করি যে স্কুলের ছেলেমেয়েদের জন্য আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকি, বিভিন্ন প্রতিযোগিতা বা বক্তৃতা, সেটা হোক স্কুল কলেজে গিয়েও দেওয়া হয় বা অনেক সময় এখানেও অ্যারেঞ্জ করা হয় এবং তারা এসে এতে অংশ নেয়, এভাবে আমরা চেষ্টা করছি।
0: বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সহসভাপতি তপন সাহা অনুষ্ঠানের গুরুত্ব বিস্তারে আলোচনা করলেন।
2: গোপালচন্দ্র ভট্টাচার্য বঙ্গীয় বিজ্ঞান পরিষদে যখন আমাদের প্রতিষ্ঠা হয় তখন থেকেই উনি যুক্ত। প্রথম যে জ্ঞানবিজ্ঞান 1948 সালে 25শে জানুয়ারি বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা হয় সেই দিনই কিন্তু জ্ঞানবিজ্ঞানের প্রথম সংখ্যা প্রকাশিত হয়। এবং প্রথম সংখ্যা থেকে দুজন যৌথ এডিটর ছিলেন, তার মধ্যে উনি একজন। 2 বছর পর থেকে উনি একাই এই এডিটর হিসাবে জ্ঞানবিজ্ঞানের দীর্ঘদিন উনি ছিলেন আর কি। প্রায় সত্যেন্দ্রনাথ বোস যতদিন বেঁচে ছিলেন প্রায় ততদিনই উনি এই জ্ঞানবিজ্ঞানের এডিটর হিসাবে ছিলেন। বঙ্গবিজ্ঞানের সাথে উনি ওতপ্রোতভাবে আমাদের যুক্ত ছিলেন, শুধু জ্ঞানবিজ্ঞানের বিষয় না, পত্রিকা ছাড়াও আমাদের বঙ্গবিজ্ঞান পরিষদের অন্যান্য যে বিষয়গুলো থাকে, বই প্রকাশ থেকে শুরু করে সবটা যুক্ত ছিলেন, তার সাংগঠনিক বিষয়গুলোর সাথে উনি যুক্ত ছিলেন। আমরা ওনার মৃত্যুর পরে বেশ কিছু বছর পরেই আমরা ওনার স্মরণে প্রতি বছর আমরা এখানে স্মারক বক্তৃতার আয়োজন করি এই ওনার জন্মদিনে, এবং এটা অনেক বছর ধরেই হয়ে আসছে। বিশেষ করে গোপালচন্দ্র ভট্টাচার্যের মতো মানুষ তাদেরকে সমাজের কাছে পরিচিত করা, একজন প্রথাগত যে আমরা শিক্ষার কথা বলি MSc PhD সে না থাকা সত্ত্বেও উনি যেভাবে প্রকৃতিকে চেনা জানা, কীভাবে জানতে হয় চিনতে হয় সে পদ্ধতিটা মানুষের সামনে তুলে ধরেছিলেন ওনার লেখনীর মধ্যে, ওনার কাজের মধ্যে, ওনার গবেষণার মধ্যে। এবং এমন একজন মানুষ, তার যে গবেষণাপত্র কিন্তু বিদেশি জার্নালেও প্রকাশিত হয়েছে, এবং বিশেষ করে ওনার যে সমস্ত বইগুলো প্রকাশ হয়েছে, বাংলার গাছপালা, বাংলার কীটপতঙ্গ, যেগুলো এখন পাওয়া যায় না, সেই বইগুলো কিন্তু মানুষের কাছে উন্মোচিত হয়েছে। কিভাবে আমি প্রকৃতিকে চিনব, শুধু তাই না, এই যে গাছপালা মানুষের কাছে নিয়ে পরিচিত করা, সেটাও কিন্তু উনি মানুষের কাছে নিয়ে গেছেন। এই মানুষটার যে অবদান, সেই অবদানটাকেই আমরা এখন স্মরণ করি। এবং অন্যান্য সময়ও কিন্তু আমরা এখানে গোপালচন্দ্র ভট্টাচার্য নিয়ে আলোচনা করি। উনি 125 বছর যখন হলো ওনার

0: জন্মবার্ষিকী, আমরা কিন্তু সারা বছর জুড়েই ওনার ওখানে প্রোগ্রাম করেছিলাম, ওনাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে স্কুল কলেজে গিয়েছিলাম। গোপালচন্দ্র ভট্টাচার্য হচ্ছে বিজ্ঞান পরিষদের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত।
1: এই দিন কথা হল অনুষ্ঠানের মূল বক্তা অধ্যাপক কৃষ্ণেন্দু আচার্যর সঙ্গে। তিনি তার গবেষণা ও বক্তব্য বিষয়ে জানালেন।
2: একটা গবেষণা হচ্ছে এই যে বড় বড় মাশরুম হয় তার ডাইভার্সিটি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা ফাঙ্গারিয়াম করেছি, যেখানে সারা পশ্চিমবঙ্গ থেকে প্রায় 3,500 মাশরুমের একটা কালেকশন রয়েছে। আমরা অলরেডি 55টা মাশরুম মানে ম্যাক্রোফাঙ্গাসে আমরা নাম দিয়েছি, যেগুলো হচ্ছে নিউ টু সায়েন্স। এছাড়া হচ্ছে এখান থেকে আমরা ড্রাগ ডেভেলপমেন্টে কাজ করি, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিষয়বস্তু। 3 নম্বর হচ্ছে আমরা কাজ করি হচ্ছে মাইক্রো ন্যানো টেকনোলজি, মানে ফাঙ্গাস দিয়ে ন্যানো পার্টিকল তৈরি এবং তার ব্যবহারের উপরে কাজ করি। 4 নম্বর হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করি, যে গাছের সঙ্গে একটা তার রোগ মানে প্যাথোজেন কিভাবে কথা বলে, ক্রসটক বিটুইন প্ল্যান্ট অ্যান্ড দ্য প্যাথোজেন, তার উপরে তাদের সিগন্যালিং নিয়ে আমাদের কাজ চলে। এবং আজকে যে গল্পগুলো বলবো তার মধ্যে মাশরুমের বিস্তৃতি, মাশরুম কী কী এরিয়ায় তার প্রভাব বিস্তার করেছে, তার ইম্পর্টেন্স, তা নিয়ে একটু গল্প বলবো। এখন যে খড় পোড়ানো এই যে ক্রাইসিস, তো এই মাশরুম দিয়ে আমরা খড় পোড়ানোর ক্রাইসিসটাকে কীভাবে মিটিগেট করতে পারি, সে বিষয় নিয়েও গল্পটা বলবো। সো ইটস এ এরিয়া যেখানে একজন সাধারণ মানুষ সে মাশরুম থেকে কীভাবে লাভবান হতে পারে, একজন ন্যাচারালিস্ট সে মাশরুমকে দেখে কী করে আনন্দ পেতে পারে, একজন ইকোনমিস্ট সে মাশরুমটাকে কীভাবে ক্যাপিটালাইজ করতে পারে, এর উপরেই পুরো গল্পটা জুড়ে থাকবে।
1: সবশেষে বিজ্ঞান চর্চায় উৎসাহ গড়ে ওঠা বিষয়ে বিস্তারিত কথা হল সুরেন্দ্রনাথ অন্নপূর্ণা ব্যানার্জি বৃত্তি প্রাপক প্রবাহ মিত্রের সঙ্গে।
3: অনুপ্রেরণা গোপালচন্দ্র ভট্টাচার্য, বাংলার মাকড়সা বইটিতে সেই যে মাকড়সার চামচিকে শিকার, সেটি আমার মনেতে একখানা দাগ কেটে গিয়েছিল। আমার 2010 সালেতে আমি প্রথম দেখেছিলাম, ওইটা থেকেই আমার মানে ম্যাক্রো ফটোগ্রাফিতে আমার ইন্টারেস্টটা জাগে। এছাড়া আরও অন্যান্য নানান প্রবন্ধ পড়ে, যেমন পথিক গুহর প্রবন্ধ আমাকে ভীষণভাবে টানে আর কি। এছাড়া এখান থেকে আরও নানান লেখা, যেমন পলাশ বরণ পালের লেখা আমাকে উদ্বুদ্ধ করেছিল, আইনস্টাইনের লেখা যেগুলো আর কি বাংলা ভাষাতে তর্জমা করে আসছে সেগুলো লেখা, এই সমস্ত কিছু প্রবন্ধই পড়েই আমার বিজ্ঞানের উৎসাহটা জেগেছিল।

কলকাতা কলতান অনুষ্ঠানে শুনলেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদ আয়োজিত গোপালচন্দ্র ভট্টাচার্য স্মৃতি বক্তৃতা বিষয়ে প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা অঙ্কিতা দাস। আকাশবাণী মৈত্রী।

শুনলেন কলকাতা কলতান, আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া মোইভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লালন গাথা। সব লোকে কয় লালন কি জাত সংসারে, একটি প্রশ্ন, অথচ সেই প্রশ্নের মধ্যে যেন লুকিয়ে আছে আমাদের সমাজ, আমাদের মানুষ, আমাদের পরিচয়ের কত শত বছরের ইতিহাস।

তিনি ছিলেন না কোনো রাজদরবারের কবি, ছিলেন না প্রথাগত শিক্ষায় শিক্ষিত কোনো দার্শনিক, অথচ তাঁর সহজ কথার মধ্যে দিয়ে তিনি প্রশ্ন করেছিলেন জাতপাতের, ধর্মের, বিভেদের। তিনি খুঁজেছিলেন মানুষকে মানুষের মধ্যেই। ছবি দেখে আর তাঁর গান শুনে মনে হয় সহজিয়া গানের ফকির। তাকে নিয়ে হাজারো জল্পনা, তথ্য, কল্পনা, ইতিহাসের ধূম্রজালে অস্পষ্ট তাঁর জীবন কাহিনী। তাঁর জীবন দর্শন নিয়ে বিতর্ক আজও চলেছে। কে লালন সাঁই? কোন পরিচয়ের প্রসাদ গুণে তাঁর নাম জনমানসে গাঁথা হয়ে আছে? প্রতিভাবান কবি, উচ্চস্তরের সাধক, লোকায়ত বোহেমিয়ান ব্যক্তিত্ব? তাঁর কুল, জন্ম, জাত সবটুকুই সুনিপুণ রহস্যে মোড়া। বাউল বা ফকিরি ভাষায় যাকে বলে বাতুন, মানে গোপন। আসলেই নির্দিষ্ট ধর্মের চৌহদ্দিতে তিনি ধরা দেননি। লালনের জীবনধারার কাঠামোটা তাঁর গান থেকে বোঝা যায় খানিকটা। তিনি গায়ক, গীতিকার, কবি, আবার প্রতিবাদী লালন সাঁই চিরাচরিত কুসংস্কার নিয়ে মুখর হয়েছেন। ভাবতে অবাক লাগে, আজ থেকে কয়েকশো বছর আগে এই মিস্টিক রিফর্মিস্ট বলে গেছেন এই পৃথিবীতে দুটোই জাত, পুরুষ আর নারী, বাকি সব মানুষের অনাসৃষ্টি। লালন সাঁই নিজের ধর্ম সম্বন্ধেও কোনো সুলুক সন্ধানের ইঙ্গিত রেখে যাননি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ দেখলাম না এই নজরে। কুষ্টিয়ার ছেউড়িয়ার অন্ধকারাচ্ছন্ন কুটিরে বসে এমন আলোময় উদ্ভাস, জাতিতত্ত্বের অহংবোধে এমন জোরদার কুঠারাঘাতকে রেনেসাঁ বললে ভুল হবে না। তার অন্তর্মুখী গূঢ় জীবনবোধ বুঝব কিভাবে? কোথা সেই চাবি যা দিয়ে আটকুঠুরি নয় দরজা খোলা যায়? বাড়ির কাছে আরশিনগর এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। না জানলে না চিনলে সংবেদী মানুষ বলে দাবি করব কিভাবে? আসলে সবটুকু না বুঝেও তাকে প্রাণের মানুষ ভাবতে কষ্ট হয় না। সে বিরাটকে ছুঁতে বারবার মন চায়। তার গানে তত্ত্বকথার দাপট অথচ সরলভাবে। তিনি সমাজ চেতন মানব মুক্তির দিশানায়ক। মাটি মাখা মানুষটি মাটির কথাতেই গেয়েছেন তাঁর গান। সোদা মাটির গন্ধ তাতে পাওয়া যায়। তার বহু গান সরাসরি অন্তরাত্মায় আছড়ে পড়ে, প্রতিটি শব্দ যেন বার্তাবাহী। নিজে তথাকথিত শিক্ষিত মহলের মানুষ না হয়েও লালন সাঁই আজকের একাডেমিক সমাজেরও আগ্রহ ও নিরীক্ষার বিষয়। তাঁকে নিয়ে অনেক সিনেমা, তথ্যচিত্র তৈরি হয়েছে, হয়েছে অনেক গবেষণা। তবু বোধ হয় তাঁর সবটুকু গোপনকে আপন করা সম্ভব হয়নি। তাঁর কথায় দেখো কি ঝক মারিয়ে দুনিয়াদারি, এ গান চির অকাট্য। তিনি খোলামেলা বলে গেছেন মানুষের জন্মরহস্যের কথা, জীববিজ্ঞানের নাম সংজ্ঞা ব্যবহার করেছেন অভিন্ন মানব ধর্মের প্রোটাগনিস্ট এই ফকির। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই, শুনেছি মানব জন্মের শ্রেষ্ঠ কেহ নাই। দেবদেবতার বাসনা যে জন্ম নিতে মানবে, তার গানে আছে শব্দের ঘর নিঃশব্দের কুঁড়ে। আর গানের কথা মেনেই দেশ কাল পরিচয়ের বাইরে নির্জন একক হয়ে থাকতে চেয়েছিলেন শেষ দিন পর্যন্ত, এক গভীর অথই সায়রের মাঝখান। সেখানে থই মেলা ভার, যে পায় সে পায় এই গভীর মনের তলদেশ। আমরা বরং জুড়ে থাকি তাঁর সুরের, তাঁর পদের জাদুতে।

একলা সাধক তিনি, মনুষ্যত্ব বোধের সমুজ্জ্বল দিশারি। কোন অভিধায় লালন সাঁইকে আপনাদের সামনে তুলে ধরা সম্ভব হল আমি জানি না। গায়ক, সাধক, দেহতত্ত্ববাদী, মরমিয়া, বাউল, ফকির, নাকি লোকায়ত বোহেমিয়ান ব্যক্তিত্ব, প্রতিভাবান কবি, দার্শনিক, নাকি অজ্ঞেয়বাদী, সে কথা জানা নেই। তবে নির্দ্বিধায় বলা যায় হিউম্যানিস্ট। তার জীবনের প্রায় অনেকটাই তো অস্পষ্ট, অজানা। তবে এটুকু স্পষ্ট, নিম্নবর্গ দরিদ্র মানুষের অসহায় অস্তিত্বকে প্রাণে ধরেছেন নিবিড় মমতায়। জাতপাত ভেদবুদ্ধির বিপক্ষে আগা গোড়া রুখে দাঁড়িয়েছেন। লালনগীতি আপন স্বাতন্ত্রে আমাদের সাংস্কৃতিক সম্পদ। কথার পিঠে কথা দিয়ে ধুরন্ধর স্থপতির মতো গানের মিনার গড়েছেন সুউচ্চ, যা আপাত সহজ সরল কিন্তু এক দর্শন এবং সত্যের মোড়কে মোড়া। তার গানের মুদ্রা কথা সব মানুষই এক, মাঝে কোনো প্রাচীর নেই, বৈষম্য নেই, কোনো বিশেষ ঈশ্বর বিশ্বাসের কথাকার তিনি নন। তার গানে আছে মানবতার উজানধারা, কুসংস্কারের ঘুম ধরা বদ্ধ সমাজে কত মর্মপীড়ন সহ্য করে মানুষের যাপন ধর্মকে তিনি তুলে ধরেছেন এবং জাগাতে চেয়েছেন। দুঃসহ সামাজিক সন্ধিক্ষণে তার আবির্ভাব, আক্রমণে ক্ষতবিক্ষত হয়েছেন বারংবার, নিষ্ঠুর প্রাতিষ্ঠানিক বিরুদ্ধতার মাঝেও অবিচল থেকেছেন। কোনো সম্প্রদায় গড়ে যাননি, কোনো কঠিন তত্ত্বকথা নয়, সাধারণ লৌকিক জীবনের ভাষ্যরূপ লালনগীতির বৈশিষ্ট্য। শেষ করব তার একটি গান শুনিয়ে।

0: শুনলেন লালন গাথা, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিশ্ব নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়।

সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আজ সন্ধ্যায়। চোখের সামনে যতটুকু আমরা দেখতে পাই বা শুনতে পাই তার থেকে আরও আরও অনেক বেশি কিছু ঘটে চলে নিত্য মুহুর মুহুর আমাদের চারপাশে অথবা আমাদের চৌহদ্দির বাইরে। যত সামান্য তার খবর জনসমক্ষে আসে, ভাইরাল হয়, কিন্তু যেটা অজানা রয়ে গেল তার প্রতি কৌতূহলের তো শেষ নেই মানুষের। সে ইতিহাস ঘুরে হোক, পাহাড়ের চূড়ায় অভিযান করে হোক, সমুদ্রের তলদেশের আরও গভীরে পৌঁছে হোক, জঙ্গলে পাড়ি দিয়ে হোক, জানার তৃষ্ণা মেটাতে দুর্গম স্থানে পাড়ি দিতেও কুচ পরোয়া নেই। কত নিত্য নূতন আবিষ্কার আমাদের মন ভালো করে, কত ঘটনা আনন্দ দেয়, কত ইতিহাসে আমরা গর্বিত হই, আবার মন ভারাক্রান্ত হয় বটে কোনো কোনো খবরে, তবে নতুন করে ভাবায় এই সমস্ত জানা অজানা নিত্য নতুন ঘটনা। আজ এমন রকমারি খবরের সাজানো আজ সন্ধ্যার শান্ত আড্ডা, সঙ্গে অবশ্যই গান থাকছে, থাকছে কিছু সতর্কতামূলক বার্তা যা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে, আবহাওয়ার এক চটটা একটু আপডেট থাকবে। চলুন আজ শুরু করি গান শুনতে শুনতে আজ সন্ধ্যার আড্ডা। সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা রায়।

গান দিয়ে শুরু করলাম আজ সন্ধ্যায়। এবারে একটি খবর জানাই আপনাদের। আকাশের দিকে তাকিয়ে মানুষ কতদিন ধরে কত স্বপ্ন দেখে বলুন তো, তারার মেলা, গ্রহ নক্ষত্রের রহস্য, মহাকাশের অসীম বিস্তার, সবকিছুই যেন হাতছানি দিয়ে ডাকে। কিন্তু সেই স্বপ্নকে কল্পনার আকাশ থেকে নামিয়ে এনে বিজ্ঞানের বাস্তব মাটিতে দাঁড় করানোর জন্য দরকার হয় কিছু স্বপ্নদ্রষ্টার। ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে তেমনই এক স্বপ্নদ্রষ্টার নাম ডক্টর বিক্রম অম্বালাল সারাভাই। তিনি ছিলেন একজন বিজ্ঞানী, একজন দূরদর্শী মানুষ। আজ হঠাৎই তাঁর কথা বলতে বসেছি কারণ আজকের দিনেই, অর্থাৎ 12ই আগস্ট 1919 সালে গুজরাটের আমেদাবাদে এক সমৃদ্ধ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই বিজ্ঞান ও গণিতের প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি দেন ইংল্যান্ডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে পড়াশোনায় সাময়িক ছেদ পড়লেও পরে তিনি কেমব্রিজে ফিরে যান এবং প্রাকৃতিক বিজ্ঞানে উচ্চশিক্ষা সম্পূর্ণ করেন। ভারতে ফিরে এসে তাঁর গবেষণার বিষয় হয়ে ওঠে মহাজাগতিক রশ্মি বা কসমিক রে। কিন্তু বিক্রম সারাভাই কেবল মহাকাশ বিজ্ঞানী হয়ে তো থাকতে চাননি। তিনি অনুভব করতে পেরেছিলেন বিজ্ঞান তখনই সার্থক হয়ে উঠবে যখন সেটি মানুষের জীবনে প্রভাব ফেলবে। 1947 সালে আমেদাবাদে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি, সংক্ষেপে PRL। এই PRL পরবর্তীকালে ভারতের মহাকাশ গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে ওঠে। ভাবুন একবার, সদ্য স্বাধীন হয়েছে আমাদের দেশ, অর্থনৈতিক সীমাবদ্ধতা রয়েছে, প্রযুক্তিগত পরিকাঠামো সীমিত, অথচ তিনি ভাবছেন সেই সময়ে ভারত মহাকাশ গবেষণায় একদিন এগিয়ে যাবে। তিনিই তো বিক্রম সারাভাই যিনি এইভাবে ভাবতে পেরেছিলেন। ভারতের মহাকাশ গবেষণার জনক ছিলেন, প্রখ্যাত পদার্থবিজ্ঞানী ছিলেন ও জ্যোতির্বিজ্ঞানীও। 1962 সালে তৈরি হল ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ, এর নেতৃত্বে ছিলেন বিক্রম সারাভাই। কিছুদিন পর কেরালার তিরুবনন্তপুরমের কাছে থুম্বা হয়ে ওঠে ভারতের রকেট উৎক্ষেপণ গবেষণাগারের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিক্রম সারাভাইয়ের কাছে মহাকাশ গবেষণা কোনো বিলাসিতা ছিল না, তাঁর চিন্তাভাবনা ছিল অত্যন্ত স্পষ্ট, প্রযুক্তির ব্যবহারে দেশের মানুষের জীবনকে উন্নত করা। যোগাযোগ ব্যবস্থা, আবহাওয়ার পূর্বাভাস, কৃষি, শিক্ষা, সমাজের নানা ক্ষেত্রে উপগ্রহ প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতেন। বুঝেছিলেন দেশের অগ্রগতির জন্য প্রযুক্তির পাশাপাশি দরকার দক্ষ মানুষ। চেয়েছিলেন বিজ্ঞান প্রযুক্তি দেশের সামগ্রিক উন্নয়নের হাতিয়ার হোক। ছিলেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রতিষ্ঠাতা। তার হাত ধরেই আমেদাবাদ ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন প্রজেক্ট এবং ইলেকট্রনিক কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে। আর বিখ্যাত

নৃত্য শিল্পী মৃণালিনী সারাভাইয়ের সাথে তাঁর বিবাহ হয়। আজকের দিনে ভারতের মহাকাশ বিজ্ঞানের সাফল্যে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর জন্মদিনে তাকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

পরের খবরে আসি। একটি বিশাল শরীর, দুটো বড় বড় কান, দুটো বড় দাঁত, দীর্ঘ সুর, আর সেই ছোট্ট শান্ত চোখ দুটির মধ্যে যেন লুকিয়ে আছে এক পৃথিবীর গল্প। আজ 12ই আগস্ট, বিশ্ব হস্তি দিবস। অরণ্যের অন্যতম বৃহৎ প্রাণী, অথচ তার অস্তিত্বই নানা সংকটের মুখে। এই তো মাত্র 2-3 দিন আগে আসামের বন্যায় ভয়ঙ্কর জলের স্রোতে আটকে পড়া বা প্রায় ভেসে যাওয়ার মুখ থেকে এক ব্যক্তিকে ওই বিশাল সুঁড় দিয়ে বাঁচানোর ভিডিও বেশ ভাইরাল হয়েছে। বাহবাও পেয়েছে হাতি, মন কেড়ে নিয়েছে। তবু মানুষ মধ্যে মধ্যে ভুলে যায় তাদের ঋণ স্বীকার করতে। ভুলি কেমন করে? গর্ভবতী হাতির শরীরে বোমা বেঁধে ভয়ঙ্করভাবে মেরে ফেলার উল্লাস, উত্তক্ত করার কত রকম নজিরই তো চোখে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কাণ্ডজ্ঞানহীনের মতো দলছুট, কোন হাতিকে একা পেয়ে ঘিরে ফেলে পুড়িয়ে মারার মতো ঘটনা নজর এড়ায় না। আজ

হাতিকে বলা হয় ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার। হাতি এমন এক প্রাণী যে নিজের চলাফেরা, খাবার খোঁজা এবং জীবনযাপনের মধ্যে দিয়ে গোটা পরিবেশের ওপরই প্রভাব ফেলে। এসব যেন আমরা কেমন সময়ে সময়ে উপেক্ষা করি। একটি হাতির দল যখন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যায়, তখন সে শুধু পথ তৈরি করে না, তার পায়ের ছাপ দিয়ে তৈরি হওয়া রাস্তা অনেক সময় অন্য প্রাণীদেরও চলাচলের রাস্তা হয়ে ওঠে। এখন জঙ্গল কমছে, হাতির চলাচলের প্রাচীন পথ বা এলিফ্যান্ট করিডোর হারিয়ে যাচ্ছে বা বদলে যাচ্ছে, আর তখনই তৈরি হচ্ছে মানুষের সঙ্গে হাতির সংঘাত। একদিকে মানুষের বসতি, কৃষিজমি, রাস্তা এগিয়ে যাচ্ছে অরণ্যের দিকে, অন্যদিকে খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে হাতির পাল গিয়ে ঢুকে পড়ছে গ্রামে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল, কখনো তাদের আক্রমণে মানুষ প্রাণ হারাচ্ছে, কখনো মানুষের আক্রমণে হাতি। একবার ভাবুন যে পথ দিয়ে কোনো হাতির দল প্রজন্মের পর প্রজন্ম

বছরের পর বছর ধরে চলেছে। তারা এই পথটাই চেনে। হঠাৎ করে সেই পথের কাছে রাস্তা, রেল লাইন, বাড়ি বা অন্য কোনো বাধা এলে সে তো পথভ্রষ্ট হয়। সে তো মনে রাখে শুধু তাদের পূর্বপুরুষের পথ, হাতি তো আর মানচিত্র পড়তে পারে না। মানুষকেই তো সচেতন হয়ে উঠতে হবে। হাতি সংরক্ষণ আজ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সারা বিশ্বেই ঠিক এই কারণে। তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা এবং হাতির চলাচলের করিডরগুলি নিরাপদ রাখতেই হবে। আমাদের দেশের বনাঞ্চলে এশীয় হাতির বড় একটি সংখ্যা রয়েছে। পশ্চিমবঙ্গের ডুয়ার্স, উত্তরবঙ্গের বনাঞ্চল, অসম, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু বিভিন্ন অঞ্চলে হাতির উপস্থিতি অরণ্যের সঙ্গে মানুষের সম্পর্কের পুরনো গল্পের ইতিহাস বহন করে চলেছে, তাই না বন্ধুরা? আমরা তো এইটুকু মনে রাখলেই হয়, ক্লিক ক্লিক ছবি তুলে বা ভিডিও করে নাইবা তাদের ব্যাঘাত ঘটালাম শান্তির, তাদের জীবন ধারণের। হাতি কেবল শক্তিশালী নয়, অসাধারণ সামাজিক প্রাণীও। হাত ধরাধরি করে একসাথে বাঁচাতে বিশ্বাসী, বাঁচতে বিশ্বাসী। আর একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে, বন্যার জলে ভেসে যাওয়া বাঘকে নিজের পিঠে তুলে নিয়ে উত্তাল জলে স্রোত পার হচ্ছে, তাই না? দেখেছেন তো অনেকেই। হাতির পাল সাধারণত পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকে, দীর্ঘদিন ধরে পরিচিত মানুষ, রাস্তা, জলাশয় মনে রাখতে সক্ষম, স্মৃতিধর প্রাণী। আমরা তো প্রায় কথায় কথায় বলি হাতির মতো স্মৃতিশক্তি। এই পৃথিবী যেমন আমাদের, এই পৃথিবী তেমনি গাছের, এই পৃথিবী পাখির, এই পৃথিবীর নানান প্রাণীদের, হাতিরও। আজ বিশ্ব হস্তি দিবসে তাদের বাসস্থান, চলাচলের রাস্তা এবং বেঁচে থাকার অধিকারকে আমরা রক্ষা করব, এটাই হোক আমাদের সকলের অঙ্গীকার। হাতি থাকুক না অরণ্যে, অরণ্য বাঁচুক নিজের ছন্দে। ও হ্যাঁ, আরেকটু কিছু না বললেই নয়, এই যে উত্তরবঙ্গে রেল লাইন পার হতে গিয়ে হাতি যেন আর রেলে কাটা না পড়ে। হাতি সাংকেতিক ভাষায় নিজেদের মধ্যে কথা বলে, বিশেষত দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে দেখবেন হাতির সুসজ্জিত শোভাযাত্রা বার করা হয়, কত সুন্দর লাগে। হাতিকে তো শুভ মানা হয় অনেক অঞ্চলেই, তাই হাতির সঙ্গে মানুষের সহাবস্থান একান্তই কাম্য। আজ হস্তি দিবসে এটাও অঙ্গীকার করি।

0: পরের খবর, ঝমকে ঝমকে বৃষ্টি রাত দিন, টিনের চালের উপরে পড়ে যেন সুরের লহর তুলে চলেছে। কাক ভেজা বর্ষা যাকে বলে, ভরা বর্ষা। বর্ষা বললেই কয়েকটি ছবি চোখের সামনে যেন ল্যান্ডস্কেপ ফুটিয়ে তোলে প্রকৃতির। যে ছবিটা খুব নজর কাড়ে, কোন ছবিটা বলুন তো? পুকুরে পদ্মপাতায় ব্যাঙের চুপটি করে বসে থাকা আর গলা ফুলিয়ে গ্যাঙড় গ্যাঙড় করে সমানে ডেকে চলা। আর দ্বিতীয় দৃশ্য, কচুপাতার নিচে ব্যাঙ বাবাজিদের ভরা সংসার, কিংবা ব্যাঙের ছাতার নিচে একলা একটা ব্যাঙকে বসে থাকতে দেখা, যেন সঙ্গিনীর অপেক্ষায় প্রহর গুনছে। বর্ষায় ব্যাঙের ফুর্তি আর উচ্চকিত স্বরে তাদের অর্কেস্ট্রা রাত দিন মাতিয়ে রাখে বর্ষার দিনগুলোকে। এতে নিয়েই তো কথা বলবো। তবে মাঝখানে আমাদের কিছু জরুরি বার্তা দেওয়ার থাকে। পিএসএ
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়। আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।

0: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
2: হ্যালো হ্যালো হ্যালো,
3: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
2: হ্যালো হ্যালো হ্যালো,
3: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
4: বেশ কিছু সতর্কবার্তা শোনানোর পর আবার ব্যাঙের কাছে ফিরে আসি। ওই যে বর্ষায় ব্যাঙের ফুর্তি আর তাদের অর্কেস্ট্রা মাতিয়ে রাখে তো আমাদের বর্ষার দিনগুলোকে, সঙ্গে অবশ্য দুষর ঝিঁঝি পোকা। এখন সে দৃশ্য প্রায় উধাও হবার জোগাড়। কখনো কখনো একটা কোলা ব্যাঙ বা একাধটা সোনা ব্যাঙ বলতে বলতে চলে, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। না, দল বেঁধে প্রতিবাদ করার সাহস দেখাতে পারে না, পারবে কি করে? ভয়ঙ্কর দূষণের ঠেলায় বর্ষায় যে লেট লতিফ এবং দীর্ঘ, তাই লাফাতে লাফাতে হাঁপাতে হাঁপাতে কোনো ক্রমে নিজেদের মানিয়ে নিয়ে থাকা এই এলোমেলো বর্ষায়। কাজেই তাদের ডাক বা গানও বিপন্ন বলা যায়। এ সত্যি মহা বিপদের সংকেত। শুনতে পান এখন ব্যাঙেদের সেই কোরাস, এই উভচর প্রাণী যে বিপজ্জনকভাবে কমছে। বর্ষার এখন রূপ বদল ঘটেছে, সময় যেন হারিয়ে ফেলেছে বলা চলে। অসময়ে বানভাসী পাহাড় ভাসছে সমতল, এমনকি মরুদেশও বানভাসী হতে দেখছি। বিশেষজ্ঞরা বলছেন এর কারণ জলবায়ুর পরিবর্তন। প্রকৃতির গা ঘেঁষে থাকা প্রাণীদের তাই অস্তিত্ব সংকটে। নেচার পত্রিকায় এই নিয়ে গবেষণাপত্রও প্রকাশিত হয়েছে। তাদের কথায় বিপন্ন প্রাণীদের সংরক্ষণ না করলে অচিরেই ভেঙে পড়বে প্রকৃতির ভারসাম্য। কিছুদিন আগে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের উদ্যোগে বিপন্ন প্রাণীদের একটি তালিকা তৈরি হলে দেখা যায় সবচেয়ে বেশি সংকটে উভচর প্রাণী, যেমন ব্যাং, সালামান্ডার, সিসিলিয়ানের সংখ্যা। এর অন্যতম কারণ রোগ ও বাসস্থান হারানো। 2004 সালের পর থেকে জলবায়ুর অতি দ্রুত পরিবর্তন চিন্তা বাড়িয়েছে। 300টিরও বেশি উভচর প্রাণী অস্তিত্ব সংকটে রয়েছে। প্রতি 5টি উভচর প্রাণীর মধ্যে 2টি প্রাণী বিলুপ্ত হয়ে যেতে পারে পৃথিবী থেকে। বিভিন্ন প্রান্তের বিজ্ঞানীরা গবেষণা করছেন তাদের বাঁচানোর তাগিদে। এই দলে রয়েছে ভারতীয় বিজ্ঞানীরাও। তারা জানিয়েছেন উত্তর পূর্ব ভারত ও পূর্ব হিমালয় অঞ্চল জীব বৈচিত্র্যে ভরপুর। ভারতে 426টির মতো উভচরের সন্ধান পেয়েছেন তারা, এর মধ্যে প্রায় 136টি প্রজাতি সংকটে। জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার উভচর ও সরীসৃপ বিভাগের বিজ্ঞানী যা শোনালেন তা তো আমরা টের পাচ্ছি বেশ নিজেদের জীবন ধারণের ক্ষেত্রেই। তারা বলছেন জঙ্গলে গাছ কেটে ফেলা হচ্ছে, বড় গাছের চাঁদোয়া কমছে, ছায়া ঘেরা ও বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশ ব্যাঙেদের জন্য আদর্শ। গাছের নিচে জমা বৃষ্টির জলে ব্যাঙেরা ডিম পাড়ে, বৃষ্টিও হচ্ছে না সঠিক সময়ে, ফলে প্রজননের পরিবেশ নষ্ট হচ্ছে। তাদের আমরা কূপমণ্ডুক বলি বটে, শেষে তাদের সেই কূপটিও কি কালের গর্ভে বিলীন হবে?

একটু আবহাওয়ার খবর জানিয়ে দিই। আজকে কয়েক পশলা বৃষ্টি হতে পারে, হালকা বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে কলকাতা এবং তার আশপাশে। সুতরাং রেইনকোট এবং ছাতা সঙ্গে নিয়েই বেরোবেন।

যে খবরটা না শোনালেই নয়, সচেতনতার জন্য তো অবশ্যই, এবং একটু ভেবে দেখার জন্য। প্রাণী সংরক্ষণের সঙ্গে যুক্ত বিশারদদের কাছে সম্প্রতি কিছু দুর্ভাগ্যজনক ঘটনা রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। প্রজন্মের পর প্রজন্ম বিশ্বাস এবং সহনশীলতার মাধ্যমে গুজরাটের গির অরণ্য সংলগ্ন বিস্তীর্ণ গ্রামাঞ্চলে মানুষ ও সিংহের সহাবস্থান সারা ভারতবর্ষের কাছে মডেল হিসেবে এতদিন বিবেচিত হচ্ছিল। কিন্তু গত 11 জুন থেকে 24 জুনের মধ্যে সিংহের শিকার হয়েছে 4 জন গ্রামবাসী। প্রসঙ্গত, গত 20 বছরে সিংহের সংখ্যা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। এক শতক আগেও যে পশু প্রজাতি শিকারীর ভিকটিম হয়ে প্রায় বিলুপ্ত হবার অবস্থায় পৌঁছেছিল 100 বছর আগে, আজ তাদের সংখ্যা সেখানে 891। সারা রাজ্যে আয়তনে শতকরা 17 ভাগ, যা কিনা 35,000 বর্গ কিলোমিটার সিংহের বিচরণের জন্য বরাদ্দ। 2005-এর পর এই বৃদ্ধি 3 গুণ। মানুষ ছাড়া সিংহের শিকার গৃহপালিত পশুও, যা যথেষ্ট উদ্বেগের। রাত নামলেই গত কয়েক বছরে সৌরাষ্ট্র অঞ্চলের গ্রামের রাস্তায় অবাধে এই হিংস্র পশু ঘোরাফেরা করলেও স্থানীয় মানুষ বৈরিতা পোষণ করে নিধন যজ্ঞে মাতেনি। কিন্তু এখন কিন্তু ছবিটা পাল্টাচ্ছে, এবং দ্রুত। একটি উদাহরণ দিই, 65 বছর বয়সী ভাগা সিদ্ধা সিংহকে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে দেবার পক্ষে শুধু ছিলেন না, অন্যদেরও সেই শিক্ষা দিতেন। গুজরাটের আমরেলি জেলার ছাতুরি গ্রামের এই মানুষটির মুখে এখন অন্য কথা। তার বাড়ির উঠোন থেকেও 3 বছরের নাতিকে তুলে নিয়ে যায় নরখাদক সিংহ। গুজরাট ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও ঘটনাটি পর্যালোচনা করে অত্যন্ত অস্বাভাবিক বলে জানিয়েছে। এ পর্যন্ত সৌরাষ্ট্র অঞ্চল থেকে 30টি সিংহকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরেও ক্ষোভ এবং আতঙ্ক কাটেনি। বলবো এই কথা গানের ওপারে।

সিংহের কথায় ফিরি। আমরেলির কনজারভেশন অ্যাক্টিভিস্ট অজিত ভাটের বক্তব্য দিয়ে শেষ করব। তিনি বলছেন, রাজকোট এবং ভাবনগর থেকে দলে দলে মানুষ প্রায়শই এসে ভিডিও রেকর্ডিং এবং রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় বাণিজ্যিক উদ্দেশ্যে তারা দিচ্ছেন। সিংহের খাবার এবং বিশ্রামের সময় যা একেবারেই ন্যাক্কারজনক একটা উপদ্রব, এইভাবে উত্তক্ত করার ফল ভোগ করছেন নিরীহ এলাকাবাসী, যা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। আরও একটি পর্যবেক্ষণ এবং সমীক্ষা অনুযায়ী, গির বনাঞ্চল সংলগ্ন একমাত্র মালধারী রাখালরাই তাদের বিগত 150 বছরের অভিজ্ঞতায় সিংহের আচার আচরণ এবং গতিবিধির সঙ্গে সামঞ্জস্য রেখে মানিয়ে চলার পন্থা রপ্ত করেছে। অন্যান্য অঞ্চলের জনগোষ্ঠীর এই শিক্ষা বা কৌশল এখনও অনায়ত্ত। আবার এই তথ্য উঠে আসছে, গির বনাঞ্চলের আদি সিংহরা স্বভাব আচরণে মোটেও বিপজ্জনক নয়, বাইরে থেকে আনা সিংহরাই সাম্প্রতিক অনিষ্টের জন্য দায়ী। বিতর্ক যাই থাক, স্থানীয় জনগোষ্ঠীর অভাব অভিযোগ গুরুত্ব না দিলে এবং তাদের সাহায্য সহযোগিতা ব্যতিরেকে ফরেস্ট কনজারভেশন অনিবার্যভাবে ব্যাহত হবে, বিপন্ন হবে সামগ্রিক ইকোসিস্টেম। আজ একদম শেষের দিকে অনুষ্ঠান এবার শেষ করতে হবে। আমাদের আজ সন্ধ্যায় অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের ইমেল maitribondhu23@gmail.com, আবারও বলি maitribondhu23@gmail.com। আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে বি রয়েছে বন্ধুরা, ভি নয়। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, পোস্টে মতামত জানাতে ভুলবেন না। জানাও

নমস্কার বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর উপভোগ করছেন দেশ বিদেশের খেলা, আর সেই সঙ্গে নিয়মিত গান রাখছেন ক্রীড়াঙ্গনে। হ্যাঁ বন্ধুরা, ক্রীড়াঙ্গনে থাকে দেশ বিদেশের খেলার খবর, বিভিন্ন প্রতিযোগিতার পূর্বালোচনা, পর্যালোচনা, অ্যাডভেঞ্চার স্পোর্টসের কথা, বিশেষজ্ঞদের মতামত, খেলোয়াড়দের সাক্ষাৎকার, বিভিন্ন টুর্নামেন্টের ইতিহাসের কথা, সেই সঙ্গে থাকে বেতার প্রতিবেদনও। হ্যাঁ বন্ধুরা, আজ বুধবার, আজ রয়েছে দেশ বিদেশের খেলার খবর, সেই সঙ্গে থাকছে আজকের দিনের কথাও, থাকছে ডুরান্ড কাপের কথা, থাকছে কলকাতার লিগের কথা, থাকছে ভারতীয় টেস্ট সিরিজের কথা, আসন্ন টেস্ট সিরিজ এবং অন্যান্য খবর খবর। শুরুতেই সংক্ষেপে দেশ বিদেশের খেলার কথা। এক নজরে প্রথমেই দেখে নেব ভারতীয় ক্রিকেট দলের আসন্ন সিরিজের খবর। ভারতীয় ক্রিকেট দল তো আপনারা জানেন ইতিমধ্যেই টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছেছে। আজ শ্রীলঙ্কার দল ঘোষণা হয়েছে, ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে কারা খেলবেন সেই দলটি ঘোষণা করেছে শ্রীলঙ্কা বোর্ড, এবং তাতে দেখা যাচ্ছে দলের নেতৃত্বে থাকছেন ধনঞ্জয় ডিসিলভা, সহ অধিনায়ক রয়েছেন অলরাউন্ডার কামিন্ডু মেন্ডেস, তবে অভিজ্ঞ খেলোয়াড় কুশল মেন্ডেসকে বাদ রাখা হয়েছে। পথুন নিশাঙ্কাও দলে থাকছেন না এবং তার জায়গায় নিরোশন ডিকুয়েলা দীর্ঘদিন বাদে আবার জাতীয় দলে, টেস্ট দলে ফিরছেন। শ্রীলঙ্কার দলটি আপনাদের জানিয়ে দিই, ধনঞ্জয় ডিসিলভা অধিনায়ক, লাহিরু উদারা, নিশান মাদুকশা, কামিন্ডু মেন্ডিস সহ অধিনায়ক, দিনেশ চান্ডিমাল, পসিন্দু সুরিয়ম্বারা, সোনাল ডিনোশা, নিরোশন ডিকুয়েলা উইকেটরক্ষক, যার কথা বলছিলাম অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু বেশ কয়েক বছর জাতীয় দলে ছিলেন না, টেস্ট দলে আবার ঢুকলেন তিনি, সেই সঙ্গে রয়েছেন রমেশ মেন্ডিস, প্রভাত জয়সূরিয়া, কেশর নুয়ান্থা, মিলন রত্নায়ক, আশিতা ফার্নান্ডো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্ডো এবং দিলশন মধুশাঙ্কা। এই হল শ্রীলঙ্কা দল যারা ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলবে এবং 15 তারিখ এই ম্যাচ শুরু হবে। ডুরান্ড কাপের কথায় চলে আসি। ডুরান্ড কাপ চলছে এই মুহূর্তে নেরোকা ও রংদাইয়ের মধ্যে খেলা চলছে এবং একেবারে শেষ মুহূর্তের খেলা। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত যা খবর পেয়েছি তাতে নেরোকা ও রংদাই একটি করে গোল করেছেন দুটি দলই, অর্থাৎ 1-1 শেষ মুহূর্ত পর্যন্ত বা শেষ পাওয়া খবর অনুযায়ী। গ্রুপ ডিতে রংদাই 1 নম্বরে রয়েছে ট্রাউ ফুটবল ক্লাব, 2 নম্বরে ইন্ডিয়ান নেভি, 3-এ রয়েছে এবং নেরোকা রয়েছে 4-এ।

আর কিছুক্ষণ পরেই আরও একটি ম্যাচ শুরু হবে। ডিউরান কাপে মোহামেডান স্পোর্টিং মুখোমুখি হচ্ছে আর্মি রেডের, এবং মোহামেডান স্পোর্টিংকে জিততে হবে এই ম্যাচে পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য, এবং যথেষ্ট

ایسے چیمپئنز لیگ آج ইস্ট বেঙ্গল ও কুয়েতের আল আরবি এসসি মুখোমুখি হচ্ছে। কলকাতা ফুটবল লিগে মেজরস শেষ পাওয়া খবর অনুযায়ী 3-1 এগিয়েছিল এনবিপি নিউ ব্যারাকপুর রেইনবোর বিরুদ্ধে। পুলিশ এসি ও ওয়ারির মধ্যে খেলাটি হয়েছে। এখনো পর্যন্ত আমাদের কাছে সেই স্কোরের খবর আসেনি, আমরা এলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো।

0: আতশ কাঁচের তলায়।
1: আতশকাতের তলায় আজ প্রথমেই চোখ রাখব এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দিকে, যেখানে ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে আল আরবির, এবং আর কিছুক্ষণ পরেই এই ম্যাচ শুরু হবে। আইএসএল এ শ্রেষ্ঠত্ব অর্জন করা ইস্টবেঙ্গল এবার দেশের প্রতিনিধিত্ব করছে এশীয় সার্কিটে, এবং তাদের সঙ্গে মুখোমুখি কুয়েতের দল, যারা দ্বিতীয় হয়েছে তাদের জাতীয় লিগে আল আরবি এসসি। কতটা সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলের এই ম্যাচে, আমরা এই বিষয়ে কথা বলেছিলাম ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার এবং আন্তর্জাতিক খেলোয়াড় অ্যালভিটো ডিকুনহার সঙ্গে। শুনে নেব অ্যালভিটো কি বলছেন ইস্টবেঙ্গলের আজকের ম্যাচের সম্ভাবনা নিয়ে।
2: দেখো, এইসব ম্যাচ হচ্ছে 50-50 ম্যাচ। আমি আমাদের ফুল স্ট্রেংথ থাকলে আমি হয়তো বলতাম আমাদের চান্স অনেক বেশি, কিন্তু স্টফার ব্যাক নাচোর চোট, তারপরে পুরো স্কোয়াডটা আসেনি, এফিয়ং আসেনি, আরো কিছু প্লেয়ার্স তাদের চোট, যেমন বরিস সিং এর, তো এই কারণে আমি বলবো এটা একটা 50-50 ম্যাচ। বাট ইস্ট বেঙ্গলের একটা অ্যাডভান্টেজ এটা হচ্ছে ক্রাউড সাপোর্ট। আজকে আমি আশা করছি অনেক সাপোর্টাররা যাবে মাঠে, ক্লাবকে সাপোর্ট করবে, সেই জায়গায় আমি বলবো আমরা একটু হয়তো অ্যাডভান্টেজ পজিশনে আছে, বিকজ ইটস আ নিউ সিজন ফর দেম অ্যাজ ওয়েল। ওরাই তো সারা বছর খেলে আসে তাই তো নয়, কিন্তু ওদের একটু প্রিপারেশন হয়তো একটু ভালো করে এসছে, যেহেতু আমি শুনছিলাম আগের দিন ওদের একজন কোচ না কে একজন বলছিল কি ওরা নাকি টার্কি না কোথায় চারটে ম্যাচ খেলেছে, তাদের মধ্যে দুটো জিতেছে, একটা ড্র করেছে, একটা হেরেছে, তো দ্যাট মিনস দেয়ার প্রিপারেশন অলসো হ্যাজ বিন গুড ফর দিস ম্যাচ। তো আশা করছি একটা ভালো ম্যাচ আমরা দেখতে পাবো।
3: আর ইস্ট বেঙ্গল কোচের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, মানে বিদেশি দলের
2: একটু ডিফেন্সিভ হওয়া দরকার, ইজ ডিফেন্স অর্গানাইজেশন, তো সেই কারণেই আমরা যদি আজকে লাস্ট তিনটে ম্যাচ দেখি, মোহনবাগানের এগেনস্টে হয়তো একটা গোল আমরা কনসিড করলাম, কিন্তু তারপরে তো পুরো ম্যাচ আমরা ডমিনেট করেছে, আর লাস্ট দুটো ম্যাচ আমরা যথেষ্ট ভালো ফুটবল খেলেছি, বাট টুডে ইজ গোইং টু বি আ ডিফারেন্ট বল গেম। বাট স্টিল আমি আশা করছি কি আহবাস মানে হিজ ডিফেন্স orientation ki the defense organization is really good, she currently is one of the most successful coaches in India, and ebar to dekhte hobe Anwar Ali sathe ke khelte stopper right back ke khelbe, Hardik Bhat last duto match jotosto bhalo kheleche, kintu to hoy the inexperienced to play for this big match against the Kuwaiti side, but anyways ei sob match e to players jonmo niye nay, এই জায়গায় যদি হার্দিক পাটের উপরে যদি ভরসা করে সে যদি ভালো খেলতে পারে।

0: So I think the problem will be solved for the right back. So in that, I mean, Hamas, till last year, quite a match, I mean, big lump. But to youngsters, ke they prefer coach. I mean, Jason ke bolo, Jason ke Hardik Bhat ke bolo. So as a good check, the match, I mean, dekhte bolo.
1: আশা করছেন একটা ভালো ম্যাচ আমরা দেখতে পাবো, এমনটাই আশা অ্যালভিটো ডি কুনহা, যিনি ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার এবং ভারতীয় দলের প্রাক্তন মাঝ মাঠের স্তম্ভ। অ্যালভিটো ডি কুনহা আশাবাদী, তবে তিনি বললেন ডিফেন্সিভ যে স্ট্রাকচার, যে রক্ষণভাগ কীভাবে সাজাবেন হাবাস, সেটার উপর অনেকটা নির্ভর করছে ইস্ট বেঙ্গলের সাফল্য। ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দুই প্রশিক্ষক, শুনে নেব কি বলছেন কুয়েতের প্রশিক্ষক, আমরা একবার দেখে নেব, শুনে নেব কি বলছেন তিনি প্রেস কনফারেন্সে, অর্থাৎ প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে।
2: We know that we are facing a very good team, especially when you play at home in front of dear supporters. But we are here to focus on football, not on atmosphere. Like I say, we are ready. We prepare very good in Turkey. We play four friendly matches in Turkey against a strong team also.
1: আল্লাহরিবির প্রশিক্ষক বলছেন ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো দল, বিশেষ করে ঘরের মাটিতে, কিন্তু আমাদের ফুটবলের দিকেই মন দিতে হবে এবং আমরা তুর্কিয়াতে বেশ কিছু ম্যাচ খেলেছি এবং সাফল্য পেয়েছি।
2: Attacking with confidence, but we are also good. We believe in ourselves and we are waiting tomorrow.
1: আমরাও ভালো দল, আমরাও তৈরি হয়ে এসেছি, এমনটাই বললেন আল আরাবির প্রশিক্ষক এবং তিনি বলছেন আমরা অপেক্ষা করছি ম্যাচের দিনের জন্য, ম্যাচের জন্য আমরা দেখে নেব কীরকমভাবে খেলে ইস্ট বেঙ্গল এবং আমরাও যথেষ্ট তৈরি, যথেষ্ট ভালো দল হিসেবে এখানে এসেছি, অর্থাৎ কলকাতায় এসেছি।

লেটার বির বিরুদ্ধে প্রথম একাদশ ইতিমধ্যেই আমরা পেয়েছি, এবং সেখানে ইস্টবেঙ্গলের হয়ে গোলরক্ষক রয়েছেন প্রভসুখন সিং, এবং ডিফেন্সে কারা খেলবেন এটা নিয়ে অ্যালভিটো প্রশ্ন করেছিলেন বা বলছিলেন কারা খেলবে, তার উপর অনেকটা নির্ভর করছে আনোয়ারের সঙ্গে কে কে খেলবেন। আমরা বলে দিই হার্দিক ভাট খেলছেন আনোয়ার আলীর সঙ্গে ডিফেন্সে, এছাড়া রয়েছেন জয় গুপ্তা, রয়েছেন সন্দীপ মান্ডি, মাঝে মাঝে এডমন্ড লালরেন্ডিকা, সেই সঙ্গেই রয়েছেন জ্যাকসন সিং, রয়েছেন বিপিন সিং এবং বসিম রশিদ। আক্রমণ ভাগে রয়েছেন জেসিন টিকে, যিনি ইতিমধ্যেই বেশ কিছুটা সাফল্য পেয়েছেন বিভিন্ন ম্যাচে বিভিন্ন প্রতিযোগিতায়। ইস্টবেঙ্গল তৈরি তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে, দল তৈরি এবং প্রথম একাদশ তৈরি। আমরা তার আগে একটু দেখে নেব ইস্টবেঙ্গল এশীয় বিভিন্ন প্রতিযোগিতায় কেমন ফল করেছে। এশিয়ান ক্লাব কাপে 1985 সালে ফাইনাল রাউন্ডে পৌঁছেছিল ইস্টবেঙ্গল, 1998 সালে প্রথম রাউন্ডে, এশিয়ান কাপ উইনার্স কাপে 1993 সালে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিল ইস্টবেঙ্গল, 1994 সালে দ্বিতীয় রাউন্ডে, 1995 সালে প্রথম রাউন্ড।

1997-এ দ্বিতীয় রাউন্ডে পৌঁছে ইস্টবেঙ্গল। এএফসি কাপে 2004-এ কোয়ার্টার ফাইনাল খেলে ইস্টবেঙ্গল, 2005-এ প্রথম রাউন্ড গ্রুপ পর্যায়, 2008-এ প্রথম রাউন্ড গ্রুপ পর্যায়, 2010-এ প্রথম রাউন্ড, 2011-এ প্রথম রাউন্ড, 2012-এ প্রথম রাউন্ড এবং 2013-এ সেমিফাইনালে পৌঁছেছিল ইস্টবেঙ্গল, 2015-এ প্রথম রাউন্ডে পৌঁছয় ইস্টবেঙ্গল। এই হলো ইস্টবেঙ্গলের এএফসি কাপের রেকর্ড। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে 2024-এ প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিল ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগে 2024-এ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল লাল হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে এখনো পর্যন্ত এশীয় বিভিন্ন ক্লাব প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোল পেয়েছেন বা গোল করেছেন বাইচুং ভুটিয়া। তিনি ইস্টবেঙ্গলের হয়ে এশিয়ান ক্লাব প্রতিযোগিতাগুলোতে মোট 11টি গোল করেছেন। তারপর দেবাশিস রায় এবং ক্রিশ্চিয়ানো জুনিয়র যথাক্রমে 8টি এবং 6টি গোল করেছেন লাল হলুদের জন্য।

0: এদিকে ফুটবলের পর একটু হকির কথা বলবো। গতকালই আমরা হকির বিশ্বকাপের খবর দিয়েছিলাম, বিশ্বকাপে আজ আমরা একটু ভারতের দিকে তাকাবো। ভারতীয় দল বিশ্বকাপে, হকি বিশ্বকাপে কতটা সাফল্য পেতে পারে এবং এই মুহূর্তে কতটা তৈরি রয়েছে ভারতীয় দল, এ বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন খেলোয়াড় এবং পশ্চিমবঙ্গ হকি অ্যাসোসিয়েশনের সম্পাদক ইশতিয়াক আলীর সঙ্গে। ইশতিয়াকের সঙ্গে কথা বললাম আমরা এবং শুনে নেব তিনি কি বলেছেন ভারতের সম্ভাবনা কতটা।
1: এখন এবার যে আমাদের গ্রুপটা আছে, ভারত আমরা আশাবাদী আছি যে কোয়ার্টার ফাইনাল তো 100% যাবে, ঠিক আছে। লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা 9th পজিশনে ছিলাম, এবার আমরা অবশ্য করে গেছি ভারত যে সেমি ফাইনাল খেলতে পারে। আমরা তো যাবো টিমটা খেলুক, মানে আমাদের যা এখন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যা আছে সেমি ফাইনাল অ্যাটলিস্ট আমরা করি গে সেমি ফাইনাল আমার টিম খেলবে।
2: ভারতীয় দল সম্পর্কে কি বলবেন, কোন খেলোয়াড়দের দিকে আমাদের নজর থাকবে?
1: দেখুন আমাদের পুরনো যে ব্রিগেডস আছে, হরমনপ্রীত আছে, আর দু তিনটে প্লেয়ার যারা আছে, এখন একটা তো আমাদের সিরিজেস নিয়ে যে একটা যে লাস্ট আপনি অলিম্পিকে যেটা, তো ওইটাতে একটা আপনাকে জায়গা দেখা যাবে, ওইটা একটু খালি আছে। ওইটা এখন ভরপাই হলে একটু ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার না হলে একটু একটু অসুবিধা আছে আমাদের। মগর হরমনপ্রীত লাস্ট আমার যা আছে কি লাস্ট ওয়ার্ল্ড কাপই হবে ওর, মনে করবো এত এইটা জিনিস যে হ্যাঁ মানে এই তিন চার প্লেয়ারের উপরে আছে, আর তো আমাকে কোনো কিছু দেখা যাচ্ছে না। তখন আমাদের হোপ আছে কি টিমটা যে হ্যাঁ ইজ দ্য বেস্ট, নিজের টিমটা দেবে। লাস্ট অলিম্পিক আপনি দেখলেন কি টিমটা একটা মেডেল নিয়েছে, সেমি ফাইনাল পরেই বলতে পারবো কি টিমের এখন কি পারফরমেন্স আছে। নিজেদা
2: এবারে যে পুল হয়েছে, প্রথমে ওয়েলস আছে, ইংল্যান্ড আছে, পাকিস্তান আছে, তারপরে আবার একটা পুল তৈরি হবে, তো এই যে এবারে সিস্টেমটা নিয়ে কি বলবেন?
1: সিস্টেমটা কি হচ্ছে কি এবার আপনি একটা যেটা হয় কি লাস্ট ইয়ার হয়ে যায় ডাইরেক্ট কোয়ার্টার ফাইনাল টিমটা নামবে একটু টাফ হয়ে যায়, এইটা টিম জন্য টিমদের জন্য ভালো আছে। আর আমরা ওয়েলস আছে, ইংল্যান্ড আমরা হোপ আছে কি আমাদের কোয়ালিফাই তো করবো 100% যে হ্যাঁ, কেন ওয়েলস আর পাকিস্তানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনেক ডাউন নিচে আছে, একটাই আমাদের গ্রুপে ভালো টিম আছে ইংল্যান্ড আছে। ইংল্যান্ড দিয়ে যখন হয়েছে আমরা জিতেইছি ম্যাচটা, আর টিম আমাদের খুব লাস্ট প্রো লিগে যে একটু পারফরমেন্স ডাউন হয়ে গেছে, মগর ওখান দিয়ে ফির টিমটা স্লোলি স্লোলি যে হ্যাঁ পারফরমেন্সটা বেটার করতে এসেছে, এখন টিম একটা ভালো পজিশন আমাদের আছে যে হ্যাঁ। তো আমরা একটা হোপ করি যে টিম আমাদের
0: জানালেন ভারতের সম্ভাবনা নিয়ে পশ্চিমবঙ্গ হকি অ্যাসোসিয়েশনের সম্পাদক। ভারতীয় দলের যাদের কথা বললেন, হরমনপ্রীত সিং অধিনায়ক, তিনি এবারে শেষ বিশ্বকাপ খেলবেন এমনটাই ধরে নেওয়া যায়। তিনি কিন্তু এই মুহূর্তে দলে নয়, বিশ্বের অন্যতম সেরা ড্র্যাগ ফ্লিকার এবং তার উপর অনেকটাই নির্ভর করছে, বিশেষ করে পেনাল্টি কর্নার থেকে গোল পাওয়ার বিষয়টা।

0: Chuck Four on the floor. You see who we have
1: be up. এর সঙ্গে রয়েছেন অভিজ্ঞ মনপ্রীত সিং। মনপ্রীত সিং এখনও পর্যন্ত 413টি ম্যাচ খেলেছেন ভারতের হয়ে, এবং তিনি সবচেয়ে অভিজ্ঞ সে ব্যাপারে, এবং যথেষ্ট ভালো ফর্মেও রয়েছেন তিনি। মনপ্রীতের উপর অনেকটাই নির্ভর করছে ভারতীয় দল। রয়েছেন রাজিন্দর সিং, তিনি আক্রমণ ভাগে খেলবেন। রয়েছেন শেলানন্দ লাকড়া, ওড়িশার সুন্দরগড় থেকে উঠে এসেছেন। আপনারা জানেন ওড়িশার সুন্দরগড় থেকে একাধিক হকি খেলোয়াড় উঠে এসেছেন, এবং সেই সঙ্গে থাকছেন এইচ এস মোহিত, যিনি গোলরক্ষকের ভূমিকায় থাকবেন। সৃজেশের জায়গাটা তিনি কতটা পূরণ করতে পারবেন এখন সেটাই দেখার। এইচ এস মোহিতের সঙ্গেই রয়েছেন সুরজ

কারকেরা, তিনিও আরেকজন গোলরক্ষক। তবে মোহিত গত বছর সুলতান আজলান শাহ কাপে যথেষ্ট ভালো খেলেছেন এবং সেই কারণেই তিনি এক নম্বর গোলরক্ষক হিসেবে থাকবেন এই প্রতিযোগিতায় ভারতীয় দলে। আরও একবার চট করে দেখে নেব ভারত কবে কার বিরুদ্ধে খেলছে। 2026-এর বিশ্বকাপের পুল ডিতে 15ই আগস্ট ভারত খেলবে ওয়েলসের বিরুদ্ধে। পরের দিন অর্থাৎ 16ই আগস্ট ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তানের মুখোমুখি হবে ভারত 19শে আগস্ট। সেটাও একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে আশা করা যায়, যদিও এই মুহূর্তে ভারত হকিতে পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। মহিলাদের মধ্যে যে মহিলাদের যে বিশ্বকাপ হচ্ছে পুল ডিতেই ভারত থাকছে, ভারত চীনের বিরুদ্ধে খেলবে 16ই আগস্ট, 18ই আগস্ট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ এবং 20শে অগস্ট রয়েছে ইংল্যান্ডের সঙ্গে ভারতের ম্যাচ। পুরুষ বিভাগে ভারত 1971-এ অর্থাৎ প্রথমবার তৃতীয় হয়েছিল, 73-এ তারা ফাইনালে উঠেছিল কিন্তু পরাজিত হয়, 75-এ তারা প্রথমবার চ্যাম্পিয়ন হয় এবং সেবারই একমাত্র চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। 1978-এ ষষ্ঠ স্থান, 1982-তে পঞ্চম, 86-তে দ্বাদশ, 90-এ দশম, 94-এ পঞ্চম, 98-এ নবম, 2002-এ দশম, 2006-এ একাদশ স্থান, 11তম স্থান এবং 2010-এ অষ্টম স্থান, 2014-এ নবম, 2018-এ ষষ্ঠ, গতবার নবম স্থান পায় ভারত।

মহিলারা এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি বিশ্বকাপে। অবশ্যই মহিলা ও পুরুষ দুবিভাগেই গত কয়েক বছরে ভারতীয় হকি অনেকটাই উন্নতি করেছে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন না মৈত্রী ক্রীড়াঙ্গন। এবার একটু চলে যাব অতীতের কথায়, চলে যাব আজকের দিনের কথায়। 12ই অগস্ট, আজকের দিনে 1886 সালে প্রবাদ প্রতিম ক্রিকেটার ডব্লিউ জি গ্রেস তাঁর টেস্ট ক্রিকেট জীবনে সর্বোচ্চ রান করেন। লন্ডনের ওভালে সেদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি 170 রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। প্রসঙ্গত, 22টি টেস্ট ম্যাচ খেলে গ্রেস মোট 2টি শতরান ও 5টি অর্ধশতরান করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে অবশ্য গ্রেসের ব্যাট থেকে আসে 3 শতরানও। ক্রিকেট বিশ্বে আজ আরও বেশ কয়েকটি ঘটনা ঘটে। 1972 ওভালে এক নজির সৃষ্টি করেন অস্ট্রেলিয়ার চ্যাপেল ভাইয়েরা। ইংল্যান্ডের বিরুদ্ধে ইয়ান চ্যাপেল ও গ্রেগ চ্যাপেল একই ইনিংসে 100 রান করেন। একই টেস্ট ম্যাচের একই ইনিংসে দুই ভাই 100 রান করছেন, এমন ঘটনা তার আগে কখনো দেখেনি ক্রিকেট বিশ্ব। ইয়ান করেন 118 রান, ভাই গ্রেগের ব্যাট থেকে আসে 113। তৃতীয় উইকেটে জুটি বেঁধে এই দুই ভাই যোগ করেন 201 রান। 1974 সালে দুই ভাই জুটি বেঁধে দুজনই 100 রান করেছেন আরও দুবার, এবং দুবারই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে করে এই কৃতিত্ব, এবং অস্ট্রেলিয়ার দুই ভাই এই কৃতিত্ব অর্জন করেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে একই সিরিজে নিউজিল্যান্ড সফরে গিয়ে। আজকের দিনে 1991 সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ওয়েস্ট ইন্ডিজের এক ঝাঁক তারকা ক্রিকেটার। ক্রিকেটের সর্বকালের অন্যতম আক্রমণাত্মক ব্যাটসম্যান ভিভিয়ান রিচার্ডস, আগুনে পেস বোলার ম্যালকম মার্শাল ও উইকেটরক্ষক জেফ ডুজং 121টি টেস্ট ম্যাচ খেলা রিচার্ডসের ব্যাট থেকে আসে 24টি শতরান। 81টি টেস্ট খেলা ডুজং উইকেটের পেছনে দাঁড়িয়ে 267টি ক্যাচ নিয়েছেন, আর প্রতিপক্ষ ব্যাটসম্যানকে বেসামাল করে দেওয়ার জন্য ক্যারিবিয়ান দলের অন্যতম অস্ত্র ছিলেন ম্যালকম মার্শাল। আপনাদের নিশ্চয়ই মনে আছে মার্শাল, হোল্ডিং, গার্নার এবং রবার্টস, এই চারজন একসঙ্গে যে কোনো প্রতিপক্ষ দলকে ধরাশায়ী করে দিতে পারতেন। প্রত্যেকেই ছিলেন ম্যাচ উইনার। মার্শেলও 81টি টেস্ট ম্যাচ খেলেন, তিনি নিয়েছেন 376টি উইকেট। 90 ও 2010-2000-এর প্রথম দশকে ওয়েস্ট ইন্ডিজ ও বিশ্ব ক্রিকেটের অন্যতম রান স্কোরার ছিলেন ব্রায়ান লারা। বলা যেতে পারে তিনি ছিলেন রান মেশিন। আজকের দিনে 1995 সালে লারা টেস্ট ম্যাচে তাঁর 600 রানটি করেন। নটিংহামের টেস্ট ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে 152 রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন তিনি। 34টি শতরান করা ব্রায়ান লারা 9টি দ্বিশতরানও করেছেন। তবে তাঁর সবচেয়ে স্মরণীয় ইনিংস অবশ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যান্টিগাতে 2004-এ। হ্যাঁ, সেদিন তিনি করেছিলেন অপরাজিত 400 রান। আজকের দিনে 1928 সালে আমস্টারডাম অলিম্পিক্স শেষ হয়। 22টি সোনাসহ মোট 56টি পদক পেয়ে 1 নম্বরে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ভারতের কাছে এই গেমস স্মরণীয়, তার কারণ এই আমস্টারডামেই প্রথমবার অলিম্পিক্সে সোনা পায় ভারত। হ্যাঁ, হকিতে সেবারই প্রথম পদক আসে জয়পাল সিং মুন্ডার দলের হাত ধরে। হকির জাদুকর ধ্যানচাঁদ হন সর্বোচ্চ গোল স্কোরার। প্রসঙ্গত, 1928 থেকে শুরু করে টানা

ছবার ভারতীয় হকি দল অলিম্পিক্সে সোনা পায়। 1984 সালের লস অ্যাঞ্জেলেস গেমসও শেষ হয় আজকের দিনেই। সেবারও সবচেয়ে বেশি পদক পাওয়ার কৃতিত্ব অর্জন করে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশের মাটিতে মার্কিন অ্যাথলিটরা পান 174টি পদক, তার মধ্যে ছিল 83টি সোনা। তবে লস অ্যাঞ্জেলেস গেমস ভারতের কাছে ছিল শুধুই আপশোসের, হতাশার। না, 48 জন ভারতীয় ক্রীড়াবিদ কোনো পদকই পাননি, তবে 0.01 সেকেন্ডের জন্য ব্রোঞ্জ হাতছাড়া হয় দেশের সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিট পিটি ঊষার। 400 মিটার হার্ডলসে সেদিন ঊষা এশীয় রেকর্ড করেও অলিম্পিক্স পদক থেকে বঞ্চিত হন। তবে অলিম্পিক্স গেমসে 1948 সালের আজকের দিনটি ভারতের কাছে স্মরণীয়, তার কারণ আজকের দিনে আয়োজিত হয় হকির ফাইনাল ম্যাচ, আর ভারত বড় ব্যবধানে ব্রিটেনকে হারিয়ে স্বর্ণপদক লাভ করেন। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ভারত জেতে 4-0 গোলে, 2টি গোল করেন বলবীর সিং। স্বাধীন ভারতে সেটাই ছিল ভারতের প্রথম অলিম্পিক্সে সোনা জয়। হ্যাঁ বন্ধুরা, আর এই সোনার খবর দিয়েই আজকের ক্রীড়াঙ্গন শেষ করতে হবে, তার কারণ সময় একেবারে শেষ। সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন ক্রীড়াঙ্গন।

0: শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন নীলাদ্রি সেন। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: আকাশবাণীর সমস্ত শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি আপনাদেরই বন্ধু পার্থ সারথী রাউত। প্রতি বছর 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়, যার উদ্দেশ্য হল সমাজে যুবদের ভূমিকা ও দায়িত্বকে স্বীকৃতি প্রদান। সুস্থায়ী উন্নয়নের জন্য যুব সমাজ সবচেয়ে বড় সম্পদ, কারণ তাদের উদ্যম, সৃজনশীলতা ও নতুন চিন্তাভাবনা সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করতে পারে। শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি জ্ঞান ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করে যে যুবদের ক্ষমতায়ন করলে তারা দারিদ্র হ্রাস, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তাই যুব শক্তিকে কাজে লাগিয়ে একটা টেকসই উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলাই হোক আন্তর্জাতিক যুব দিবসের মূল বার্তা। আর আমরা যদি আমাদের দেশ ভারতবর্ষের দিকে তাকাই, তাহলে যে বিপুল পরিমাণ যুব সম্পদ আমাদের দেশে বর্তমান, তাকে কাজে লাগাতে পারলে অদূর ভবিষ্যতে বিশ্বের দরবারে ভারত যে সেরার সেরা হয়ে উঠবে, এ বিষয়ে আমরা আশাবাদী। এই বিষয় নিয়ে তরুণ প্রজন্মের বন্ধুরা কি ভাবছে, তারা তাদের কিভাবেই বা প্রস্তুতি নিচ্ছে এই লড়াইয়ে সামিল হওয়ার, আমরা আজ সেই সমস্ত বিষয়ে জানার চেষ্টা করব। আমরা চলে এসেছিলাম পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে, যেখানে পেয়ে গেছি এই সময়ের একদম তরুণ একজন বন্ধুকে, জিশান শাহিদ খান, যিনি একজন ফিজিওথেরাপিস্ট। জিশান, তোমাকে আকাশবাণীতে স্বাগত।
2: প্রথমেই ধন্যবাদ জানাই আকাশবাণী এবং আপনাদের সমগ্র টিমকে, আজ আমাকে আমার জীবনের গল্প এবং আমার পেশার প্রতি ভালোবাসা ভাগ করে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।
1: জিশান, দেখো আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে সুস্থায়ী উন্নয়নের জন্য যুবদের ক্ষমতায়ন। আচ্ছা, তুমি তো একদম নবীন, একদম তরুণ একজন মানুষ, তোমার মতে কি বলে এই যে বক্তব্যটা, এটা কতটা যুক্তিযুক্ত?
2: হ্যাঁ, অবশ্যই অনেকটাই যুক্তিযুক্ত, কারণ এই সময় দাঁড়িয়ে আমরা দেখছি যে মানে সবাই চাকরির জন্য দিশেহারা, সবাই নিজের দেশ ছেড়ে বাইরে যাচ্ছে। কিন্তু আমি বলবো যে এখন এই জেনারেল লাইনে পড়াশোনার থেকে আমার মনে হয় যে একটা প্রফেশনাল লাইনে একটা কোর্স করে যদি তাতে যদি স্কিলফুল হওয়া যায়, তাহলে আই থিঙ্ক অনেক বেটার একটা অপরচুনিটি আসবে, একটা নিজে থেকে কিছু একটা করার।
1: মানে

0: উদ্যোগ নেওয়া যাবে। তার মানে তুমি বলতে চাইছো যে বুকিশ ব্যাপারটা না থেকে যদি সেটাকে স্কিলফুল করা যেতে পারে, মানে হাতে কলমে শিক্ষা নিয়ে যদি ঝাঁপিয়ে পড়া যেতে পারে, তাহলে হয়তো তার আখেরে লাভ হবে, তাই তো?
1: একদম
0: আচ্ছা জিশান, এই যে ধরো একটা গতানুগতিক প্রচলিত যে সমস্ত ব্যাপারগুলো থাকে তার বাইরে বেরিয়ে, এই যে তুমি আজকে ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করছো বা আগামী দিনে আরো ভালো কিছু কাজ করবে, তো এই চিন্তা ভাবনাটা তোমার মাথায় কিভাবে এলো?
1: আসলে ছোটবেলা থেকেই মানুষের পাশে দাঁড়ানোর একটা ইচ্ছে ছিল, মানে সেটা হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েও দাঁড়ানো যেত, কিন্তু আমি আমি মানি যে ফিজিওথেরাপি শুধুমাত্র একটা পেশা নয়, এটা মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি এক ধরনের শিল্প। মানে আমার কাছে প্রতিটি রুগী শুধুমাত্র একটা কেস নয়, তারা এক একটা গল্প।
0: বাহ, খুব সুন্দর ভাবে বললে। জিশান, তোমার এই প্রফেশনে অদূর ভবিষ্যতে আরো কি করার ইচ্ছে আছে?
1: হ্যাঁ, আমাদের এই প্রফেশনে এখন অনেক আপগ্রেডেশন হয়েছে, যেমন আমরা এখন যেমন ডাক্তারি যারা পড়ে তারা MBBS এর পর যেমন MD করে বা কেউ MS করে, তো সেরকম আমাদেরও এরকম BPT মানে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি পড়ার পর তারা চাইলে মাস্টার্স অফ ফিজিওথেরাপি করতে পারে। তারা মাস্টার্স এবং বিভিন্ন সাবজেক্ট রয়েছে, যেমন স্পোর্টস ফিজিওথেরাপি, অর্থোপেডিক, নিউরোলজি, কার্ডিওপালমোনারি, পেডিয়াট্রিক। তো সেই জন্য মানে একবার আমি বলবো যে এই কোর্সে ঢুকে গেলে আপনি যদি স্কিলফুল হয়ে থাকেন এবং যদি আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে ডিগ্রি থেকে থাকে, তাহলে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না, এটুকু আমি বলতে পারি।
0: তার মানে অসীম অপরচুনিটি রয়েছে আর কি। জিশান, যে সমস্ত যুবা বন্ধুরা আমাদের গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই অনুষ্ঠান শুনছে, তো তাদের জন্য যদি একটু ছোট্ট করে বলে দাও যে এই ধরনের থেরাপিউটিক কোর্স যেটা তুমি করেছো সেটা পড়ার জন্য তাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে?
1: প্রথমে আমি বলবো যে যদি তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে মিনিমাম 50% নাম্বার পেতে হবে টোটাল সায়েন্স গ্রুপে।
0: আচ্ছা,
1: 50% নাম্বার পেলেই তোমরা পরীক্ষায় বসার জন্য এলিজিবল হতে পারবে। পরীক্ষা দেওয়ার পর যদি তোমরা র্যাঙ্ক করতে পারো, তাহলে তোমরা সরকারি ভাবে চান্স পেতে পারো, যেমন বিভিন্ন কেন্দ্র সরকারি কলেজ আছে, যেমন আমাদের NILD রয়েছে বনহুগলিতে, বা ডিপ্লোমা অনেক কোর্স রয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু আমার একটা উপদেশ থাকবে যে ডিপ্লোমাটা না করাই বেটার, ডাইরেক্ট ব্যাচেলার করাটাই মানে বুদ্ধিদীপ্ত কাজ হবে।

0: আমার ছোটবেলা থেকে এই প্রফেশনটা খুব ভালো ছিল, কারণ আমার বাবা নিজেই একজন ফিজিওথেরাপিস্ট,
1: আচ্ছা
0: তো সেই জন্যই আমার এই লাইনে আসা।
1: আচ্ছা, তার মানে তোমার বক্তব্য এটা যে যেটাকে তুমি স্বপ্ন দেখছো বা যেটাকে ভালোবাসছো সেটাকে ভালোবাসার মতো বাসো,
0: একদম
1: এরকমটা নয় যে আমি এটা পেলাম না বলে এটা একটা মানে সাবস্টিটিউট হিসেবে এটাকে নিলাম, এরকমটা নয়। তার মানে প্রথম থেকে একটা লক্ষ্য স্থির রাখতে হবে যে
0: একদম
1: আমাকে একটা স্কিলফুল কোনো একটা পেশাদারিত্বের কোর্স যে
0: একদম
1: যা আমাকে দক্ষ করে তুলবে সেরকম কিছু একটা করলে ভবিষ্যতে আমার নিজের অর্থনৈতিক সমৃদ্ধিও হবে, পাশাপাশি সমাজের উন্নতিও হবে, তাই তো জিশান?
0: অবভিয়াসলি,
1: থ্যাংক ইউ, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন জিশান শাহিদ খান,
0: থ্যাংক ইউ,
1: নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর। জিশান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
0: থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
1: আমরা পৌঁছে গেছি সুদূর মুর্শিদাবাদের বহরমপুরে, আমরা পেয়েছি এই প্রজন্মের একজন তরুণ বন্ধুকে, যে কিনা প্রথাগত পড়াশুনোর বাইরে বেরিয়ে নিজের জীবনকে চ্যালেঞ্জের সম্মুখীন করে তুলেছে। আমরা সেই বন্ধুর পরিচিতি বন্ধুর মুখ থেকেই শুনে নিই।
2: শুভ সন্ধ্যা, আমার নাম সিদ্রাতুল মুনতাহা, আমার পেশা অডিওলজিস্ট কাম স্পিচ থেরাপিস্ট।
1: সিদ্রাতুল, তোমাকে আকাশবাণীতে স্বাগত।
2: ধন্যবাদ।
1: সিদ্রাতুল, তোমার কাছে আমার প্রথম যেটা জিজ্ঞাস্য, এই যে প্রচলিত ধারণার বাইরে বেরিয়ে তুমি এই যে পেশাদার কোর্সে তুমি নিজেকে নিয়োজিত করেছো, এই অনুপ্রেরণা তুমি কিভাবে পেলে, কোথায় পেলে?
2: প্রথম কথা, আমার অডিওলজিস্ট কাম স্পিচ থেরাপিস্ট এই কোর্সটার নাম ফার্স্টে আমি বলার জন্য বলছি, ফার্স্ট BASLP, ব্যাচেলার অফ অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি। অনেকে বিষয়টা সম্পর্কে জানেন না, অনেকে বিষয়টা সম্পর্কে ঘাটাঘাটি করছেন, অনেকের কাছে বিষয়টা এতটা অবয়ব না যে জিনিসটাতে হয়তো এগোবো কি এগোবো না বুঝতে পারে না। ওকে, এটার বেসিক্যালি ডিগ্রি কোর্স অ্যান্ড ডিপ্লোমা কোর্স দুটোই হয়। তো যে ব্যাচেলার অফ অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি আমি যেটার বিষয়ে বলছি, উচ্চ মাধ্যমিকের পর প্রত্যেকটা স্টুডেন্টেরই মাথায় ভীষণ প্রেশার থাকে, স্পেশালি যারা খুব মেডিকেল দিকে যেতে চায় বা ভাবে যে কোনো সেবামূলক কাজের সাথে জড়িত হবে। তো সেখানে যখন ফার্স্ট 12 এর পর কোচিং নিতে যায়, যখন প্রত্যেকটা স্টুডেন্টই যায়, তাদের মাথায় থাকে MBBS, না আদারওয়াইজ কি থাকে, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ভেটেনারিজ, এনিথিং। সো এগুলোর বাইরে অন্যান্য কিছু যদি নিজেকে প্রমাণ করার জন্য আর অন্য নতুন কি হতে পারে, তারপর জিনিসগুলো নিয়ে ঘাটতে শুরু করি। প্রচুর এক্সামস হয়, অনেক বন্ধু বান্ধব গ্রাজুয়েশন লেভেলে চলে গেছে, হয় করছে জিওলজিতে অনার্স বা বোটানি। তো আমার একদম ইচ্ছে ছিল না কখনো গ্রাজুয়েশন লেভেলে টিচিং লাইনে যাওয়ার, আমার সবসময় ইচ্ছে ছিল কোনো সেবামূলক কাজের সাথে যুক্ত হওয়ার। তো তারপরে এটা ঘাটাঘাটি করতে আমার ফার্স্ট আসে, এটা আমি যখন সার্চ করি তখন দেখলাম কিছু ফিজিক্যালি চ্যালেঞ্জড বাচ্চাদের নিয়ে কাজ করা হয়, যারা হতে পারে মেন্টালি ডিসেবলড বা কিছু বাচ্চা থাকে ডেভেলপমেন্টাল ডিলে। আর যে ডিলেগুলোর ক্ষেত্রে দেখা যায় কি সেটা স্পিচ ডিলে না, সেটা এভরিথিং, সেটা মেন্টাল এজের ক্ষেত্রে ডিলে হতে পারে, সেটা অনেক কিছুর ক্ষেত্রে ডিলে। তো ডিলে হতে হতে তাদের সাপোজ ধরো বয়স 8 বছর, কিন্তু বাচ্চাটার বিহেভিয়ারাল থিংস হয়তো 2 বছরের বাচ্চার মতো, তার গ্রস মোটর ফাইন মোটর থেকে স্টার্ট করে এনিথিং। তো আমি ভীষণ ইন্টারেস্টেড হই। আর একটা জিনিস থাকে, এটা গেল হয় স্পিচ থেরাপির পোর্শন, অডিওর পোর্শনে আসে। তো তখন দেখি কিছু বাচ্চা যেমন গ্রামাঞ্চলে থাকে, মূক আর বধির বাচ্চা, তারা কখনো হয়তো কথা বলতে পারবে বা কানে শুনতে পাবে। তো যখন আমি এটা শুনি অডিওলজি, তো ফার্স্টে আমি হয়তো ভেবেছিলাম কোনো গানের দিক বা এনিথিং, কিন্তু পরে সেটা বুঝলাম যে এটা যারা শুনতে পায় না তাদের কানে হিয়ারিং এড ইউজ করার পর তারা কানে শুনতেও পাচ্ছে। আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড দোজ টাইমস, এইভাবে আমার এই BASLP এর দিকে আসা।
1: ভালো লাগার বিষয়বস্তুটাকে যখন আমরা পেশায় পর্যবসিত করি তাহলে কিন্তু কাজের যে ক্ষেত্রটা সেটা অনেক সুন্দর হয়ে ওঠে, তাই তো?
2: একদম তাই, যদি ভালোবেসে কাজ করা যায়।
1: কেননা তুমি প্রথম থেকেই ভাবছিলে একটা সেবামূলক কাজের সঙ্গে থাকতে চাও, এবং পেয়েও গেলে সেরকম একটা কিছু যেখানে সেবাও আছে সমাজের এবং পাশাপাশি নিজের অর্থনৈতিক উন্নয়ন সাধনেও যথেষ্ট সেটা তোমায় সাহায্য করবে, তাই তো?
2: একদমই তাই।
1: সিদ্রাতুল, আমি তোমার কাছে পরে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই যে পেশাদারি কোর্সটা তুমি করছো, আমাদের গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে যে সমস্ত যুবা বন্ধুরা শুনছেন আজকের এই আন্তর্জাতিক যুব দিবসে, তারা তাদের উন্নয়নের স্বার্থে যদি ভবিষ্যতে এই ধরনের কোর্স করতে আগ্রহী হন তাহলে কি

0: তারা নিশ্চিন্তে এগোতে পারেন নাকি কোনো বাধ্যবাধকতা আছে?
1: দেখুন, প্রথম কথা হচ্ছে এখনকার জেনারেশন নিয়ে যদি আমি বলি, সবাই কিন্তু সেম মেন্টালিটির না। এখন সোশ্যাল মিডিয়া আসার পরে মানুষজনের ধ্যান ধারণা হয়ে গেছে যে আমি এমন একটা কোনো কাজের সাথে যুক্ত হব যেখানে আমি শুধু অর্থনৈতিক ভাবেই লাভবান হব, তারপর আমি সেটেল হয়ে যাব। তোমার মধ্যে দুটো জিনিসই যদি একদম ভালো মতো থাকে, মানে আমি অর্থনৈতিক থেকেও যেমন গ্রো করব, তেমন তোমার মধ্যে এটাও থাকতে হবে আমি ভালোবেসে বাচ্চাদের নিয়ে কাজ করব। বাট হ্যাঁ, এখানে শুধু বাচ্চাও না, কারণ এখানে যেমন কি হয়, স্পিচ থেরাপি বেসিক্যালি হয় আফটার অ্যাডাল্টদের ক্ষেত্রে বলছি, আফটার স্ট্রোক যখন মানুষের ক্ষেত্রে দেখা যায় যে কথা বলা অফ হয়ে গেছে।
0: তার মানে তুমি বলতে চাইছো যে যে সমস্ত মানুষজন, আজকে আমরা তো জানতেই পারি যে অনেক মানুষের, আমরা শুনতে পাই যে কানের হিয়ারিং লসের কারণে তারা শুনতে পাচ্ছে না, বয়সজনিত কারণে নানান সমস্যায় তারা পিছিয়ে পড়ছেন, সমাজের মূল স্রোত থেকে হারিয়ে যাচ্ছেন, তুমি বাচ্চাদের কথাও বললে, তোমার এই কোর্সটা করে কি ভবিষ্যতে এরকম কোনো সুযোগ থাকে যে কোন রকম কোনো গবেষণা বা কোনো কিছু করে এদের এই প্রতিবন্ধকতাগুলো, এদের এই সমস্যাগুলোকে যাতে আরো সুচারুরূপে সমাধান করা যায় বলে?
1: অবশ্যই স্যার, প্রথমত বিএসএলপির পর আমাদের মাস্টার্স হয় MASLP, তারপর PhD। তো মানুষের ইচ্ছা শক্তিটা থাকা সব থেকে বেশি প্রয়োজন, কারণ কিছু জনকে আপনি হয়তো দেখবেন যে কোনো প্রতিবন্ধকতা হয়তো গড গিফটেড ভাবেই জন্মালো। এবার আমি যদি ভাবি সেটাকে নিয়ে একদম কিছু ঠিকঠাক করব না, আমি নিজেকে চেঞ্জ করতে চাইছি না, সেটা হতে পারে তোমার ব্যাকগ্রাউন্ড বেসিসে। এবার ব্যাকগ্রাউন্ড থেকে তাকে ছোট থেকে থেরাপি নেওয়া হলো না, তারা কিছু বুঝলো না, তারা হয়তো পিছিয়ে থাকলো, কিন্তু যারা এই থেরাপির স্রোতে একবার ঢুকে গেল তাদের ক্ষেত্রে এটা তো কোনো মেডিসিন নেই, এটা তাদের ক্ষেত্রে অ্যাজ আ মেডিসিন কাজ করে। সাপোজ আপনি এখনই যেমন হিয়ারিং লসের কথা বললেন, এটা অ্যাডাল্ট হোক বা বাচ্চার হোক, যদি একদম ছোট বাচ্চা থেকে বোঝা যায় কানে শুনতে পাচ্ছে না, তো প্রথমেই অডিওলজিস্ট কি করবে, ফার্স্ট তার কেস হিস্ট্রি নেওয়ার পর আগে অ্যাসেসমেন্ট পার্টটা শুরু করবেন। তো অ্যাসেসমেন্ট পার্টে যদি খুবই ছোট বাচ্চা হয়, একদম পারছে না, তো বিহেভিয়ারাল অবজারভেশন অডিওমেট্রি, তারপর আস্তে আস্তে বেড়াতে
0: তার শ্রবণ ক্ষমতাটা কতটা আছে সেটাকে জেনে সেই মতো করে যে রিহ্যাবিলিটেট পদ্ধতি রয়েছে সেগুলো শুরু করা আর কি।
1: এন্ড দেন আমরা ম্যানেজমেন্ট পোর্শনে যাব।
0: ঠিক ঠিক, তার মানে তুমি এটা বলতে চাইছো যে আগামী দিনে আরো গবেষণার সুযোগ আছে, আগামী দিনে এটার একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ তুমি দেখতে পাচ্ছো।
1: একদম।
0: তাহলে সিদ্ধাতুল, তুমি আমাদের যুবা বন্ধুদের জন্য যদি তোমার কাছে আমি জানতে চাই যে কি বার্তা দেবে, যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তারা নতুন কিছু একটা করার স্বপ্ন দেখছে কিন্তু হাতের কাছে তেমন কিছু খুঁজে পাচ্ছে না, যাতে তারা অনুপ্রাণিত হতে পারে?
1: অলওয়েজ ওয়েলকাম ইন আওয়ার ফিল্ড। তোমরা যদি কাজকে ভালোবাসতে পারো, তোমরা যদি আসলে সেবামূলক কাজের সাথে অ্যাড হতে চাও আর নিজের স্বপ্নকে পূরণ করতে চাও, অবশ্যই ফিল্ডে আহ্বান করি।
0: অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মুর্শিদাবাদ বহরমপুরের আমাদের তরুণ বন্ধু সিদ্ধাতুল মুনতাহা।
1: নমস্কার।
0: সুস্থায়ী উন্নয়নের জন্য যুবদের ক্ষমতায়ন, এই নিয়ে আমাদের অনুষ্ঠান চলছে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি মালদার মোথাবাড়িতে। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ হাসিউজ্জামান, ভাই একজন অকুপেশনাল থেরাপি স্টুডেন্ট। মোহাম্মদ হাসিউজ্জামান, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
2: ধন্যবাদ।
0: জামান ভাইয়ের কাছে আমার প্রথম যেটা জিজ্ঞাসা হবে যে মালদার মতো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এরকম একটা অপ্রচলিত কোর্স যেটা সচরাচর চোখে পড়ে না, এরকম একটা কোর্স করার অনুপ্রেরণা তুমি কোথায় পেলে?
2: আমি HS-এর পর ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার জন্য কোচিং নিচ্ছিলাম, তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে কি অকুপেশনাল থেরাপি বলে একটা কোর্স করানো হয় একটা সেন্ট্রালের গভর্নমেন্টের কলেজে। তখন সেটা নিয়ে অনেক কিছু ভাবি, সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করি, তখন জানতে পারি যে এই কোর্সটা সবার থেকে অজানা। এই কোর্সটার ব্যাপারে এখনও সবার কাছে সব রকম তথ্য পৌঁছায়নি, কেউ এই ব্যাপারে অবগত নয়। এটা নিয়ে পরবর্তী ভবিষ্যতে অনেক কিছু করা যাবে, সেই ভেবে আমি এই কোর্সটা এগিয়ে এসেছি।
0: জামাল ভাই, যদি আমাদের আর একটু সহজ ভাষায় এই কোর্সের ডিটেইলস, মানে একটু খুঁটিনাটি বিষয় একটু জানিয়ে দাও, তাহলে বুঝতেই তো পারছো আমাদের এই অনুষ্ঠান পৌঁছে যাচ্ছে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তরে। আমাদের বিভিন্ন এলাকায় থাকা যুবা বন্ধুরা এই অনুষ্ঠানটা শুনছে, তারা এই অনুষ্ঠানটা শুনে হয়তোবা অনুপ্রাণিত হয়ে

0: তোমার মতো ভর্তি হয়ে যেতেই পারে। তাহলে একটু যদি ডিটেলসে বলো যে কোথায় হয়, কত টাকা খরচা হতে পারে, কি প্রসপেক্ট আছে এই কোর্সটার, কি কি কাজ করা যেতে পারে ভবিষ্যতে, বা কতই বা এর ভবিষ্যৎ আছে, একটু যদি ডিটেলসে বলো।
1: এই কোর্সটা করার জন্য প্রাথমিক চাহিদা হলো HS-এ বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে, তার সঙ্গে সারা ভারতবর্ষব্যাপী প্রবেশিকা পরীক্ষা SET CET এর মাধ্যমে এর নির্বাচন হয়।
0: জামাল, এটা কি মানে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে করতে হয় নাকি বেসরকারি প্রতিষ্ঠান?
1: এটা সেন্ট্রাল পরিচালিত এই সরকারি প্রতিষ্ঠান থেকেও করা যায়, আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেক প্রাইভেট প্রতিষ্ঠান থেকেও করা যায়।
0: বেসরকারি প্রতিষ্ঠানও আছে। কোর্সটা কত বছরের জামাল?
1: এই কোর্সটা 4 বছর 6 মাসের।
0: তাহলে আচ্ছা, মূলত এই কোর্সের মাধ্যমে তোমরা কি শেখো, তাতে করে সমাজের কিভাবে তোমরা পাশে থাকতে পারো?
1: অকুপেশনাল থেরাপিটা ডিপেন্ড করে ফিজিক্যাল মেন্টাল হেলথের উপর। এই থেরাপিটা সাধারণত দুটো সেকশনের উপরে কাজ করে, একটা হচ্ছে অ্যাডাল্ট, একটা চাইল্ড।
0: অ্যাডাল্টের ক্ষেত্রে কি কি আছে?
1: অ্যাডাল্টের ক্ষেত্রে প্যারালাইসিস, স্ট্রোক, ট্রমা কেস, আফটার সার্জিক্যাল প্রসেস,
0: মানে কোন রকম অ্যাক্সিডেন্টাল এর পরে যদি তার যদি কোনো অ্যাংজাইটি বা ট্রমা জাতীয় বিষয়টা তিনি ভোগেন, তাহলে তাদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য তোমাদের এই কোর্স, তোমরা যা শেখো সেটা মানে হেল্প করে।
1: পেশেন্ট যে কাজটা করছিল সেই কাজটাই তাকে ফিরিয়ে দেওয়াটাই আমাদের কাজ,
0: মানে সেই কাজে তাকে মানে সঠিকভাবে সেই জায়গায় পৌঁছে দেওয়াটাই তো।
1: রিটার্ন টু দা ওয়ার্ক,
0: রিটার্ন টু দা ওয়ার্ক। আর চিলড্রেনদের ক্ষেত্রে কি যেন বলছিলেন?
1: চিলড্রেনের ক্ষেত্রে ADHD, অটিস্টিক,
0: তার মানে তুমি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা বলতে চাই?
1: একদম একদম।
0: তাদের যে বিভিন্ন ধরনের নিডস থাকে, সেই নিডস গুলো ফুলফিলের জন্য তোমাদের এই কোর্সটা হেল্পফুল।
1: দেখুন দাদা, একটা ADHD বাচ্চা, তারা ঠিকঠাক এক জায়গায় বসে থাকতে পারে না, সবসময় তারা লাফালাফি করে ছুটাছুটি করে বেড়ায়, তাদের মূলত সেন্সরি প্রবলেম থাকে। সেই সেন্সরি প্রবলেমগুলো কমিয়ে তাকে সাধারণ লাইফে সেম বয়সী বাচ্চাদের যা বিহেভিয়ার হওয়া উচিত সেখানে তাকে ফিরিয়ে আনার দায়িত্বটাই আমাদের অকুপেশনাল থেরাপির থাকে।
0: তাহলে যেমন আমরা যে দেখি বিভিন্ন সময় যে ধরো একটা কোনো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে কোনো একটি বাচ্চার, বা কোনো একটি বাচ্চা যে কিনা অ্যাটেনশন হাইপার ডেফিসিট রয়েছে, তো সেই ধরনের বাচ্চারা তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিতে তাদের বাবা মায়েদের তো একটা বিরাট ভূমিকা থাকে, তার পাশাপাশি তোমরাও একটা বড় ভূমিকা পালন করো, এটাই বলতে চাইছো তাই তো?
1: হ্যাঁ একদম দাদা। কিছু কিছু বাচ্চার সেন্সরি কিছু ইস্যু থাকে, যেমন বাইরে থেকে কেউ এসে টাচ করলে টাচ করতে দেয় না, বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে সেই আওয়াজটাকে মানিয়ে নিতে পারে না, তীব্র লাইট সহ্য করতে পারে না, ওয়েদার চেঞ্জে নিজেকে মানিয়ে নিতে পারে না, বাইরের সেম বয়সে বাচ্চাদের সঙ্গে কমিউনিকেশন করতে পারে না, অনেকের আবার স্পিচ ডিলে থাকে। সেই সমস্ত বাচ্চাদের সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপির মাধ্যমে আমরা চেষ্টা করি তাদেরকে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত করে গড়ে তুলতে।
0: এই যে তুমি পেশাদারি কোর্সে ভর্তি হয়েছ, এই কোর্সের ভবিষ্যৎ কি?
1: এই কোর্সের ভবিষ্যৎ ভীষণই উজ্জ্বল। এই কোর্সে বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিতে আমাদের মতো প্রফেশনালদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা আছে।
0: সুস্থায়ী উন্নয়নের জন্য যে ওদের ক্ষমতায়ন, এই বিষয়ে কথা বলছিলাম এতক্ষণ। সঙ্গে ছিলেন মালদা মুথেবাড়ি থেকে মোহাম্মদ হাসিউজ্জামান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আকাশবাণীর সঙ্গে কথা বলার জন্য।
1: ধন্যবাদ।
0: সুস্থায়ী উন্নয়নের জন্য যুবদের ক্ষমতায়ন, এই বিষয়ে আমাদের অনুষ্ঠান তরতরিয়ে এগিয়ে চলেছে। আমরা পৌঁছে গেছিলাম উত্তর চব্বিশ পরগনার বিশর পাড়াতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের এই প্রজন্মের একদম তরুণ একজন বন্ধু, অর্চনা আরি। অর্চনা, তোমাকে আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার দাদা।
0: অর্চনা, আজকে আমরা আলোচনা করছি সুস্থায়ী উন্নয়নের জন্য যুবদের ক্ষমতায়ন। তো তুমি তো একজন যোগা ইনস্ট্রাক্টর, তো এই যে প্রচলিত গণ্ডির বাইরে বেরিয়ে একটা নতুন কিছু করার যে উদ্যম বা যে চিন্তা ভাবনা তুমি করেছো, এই চিন্তা ভাবনার শুরুতে তুমি কোথা থেকে অনুপ্রেরণা পেলে সেটা একটু জানতে চাইবো।
2: এই পেশায় আসার আগে আমার একটা ব্যক্তিগত গল্প আছে। প্রথমত এক নাম্বার, যখন আমি ছোটবেলায় ছিলাম পড়াশোনা করতাম, সবাই মানে যেমনই ফিট হয় খেলাধুলা করে, আমি ঠিক ওরকম ছিলাম না। আমার শারীরিক ভাবে আমি কিন্তু প্রচন্ড অসুস্থ ছিলাম, সব সময় পেটের অসুখ লেগেই থাকতো। বাবা মা নিজেই বলতো যে তোকে তো উইকলি প্রত্যেক দিনই ডক্টর ভিজিট করাতেই হবে, এরকম একটা মানে কন্ডিশন আমার ছিল। সাথে

0: আমি কন্টিনিউয়াসলি যত মেডিসিন নিই, সে শারীরিক ভাবে মানসিক ভাবে ঠিক সুস্থ হতেই পারছিলাম না। ডক্টর পর ডক্টর চেঞ্জ হচ্ছে, প্যাথিসের পর প্যাথিস চেঞ্জ হচ্ছে, বাট স্টিল কন্টিনিউ আমাকে মেডিসিন কন্টিনিউ করতেই হতো। তারপরে একদিন আমি যোগ সম্পর্কে জানতে পারলাম, যোগ সম্পর্কে আমি প্র্যাকটিস করা শুরু করলাম, আর তবে দিয়েই আমি বুঝে গেলাম যে এটা কতটা প্রয়োজন আছে। এটাই আমার লাইফকে তখন বদলে দিয়েছিল। সেদিন ভাবিনি এটাকে প্রফেশন হিসাবে নেব। তারপরে আগে আগে যখন পড়াশোনা আগে বাড়িয়েছি, যখন ডে বাই ডে পড়াশোনা করতে শুরু করেছি, তারপরে এই বিষয়গুলো সম্পর্কে রিসার্চ করেছি, জানলাম যে ও মাই গড, এটা তো আমাদেরই একটা পরম্পরা, 5,000-10,000 বছরের পরম্পরা। আর এই যোগ নিয়ে কি হচ্ছে, মানে প্রায় 10,000-এর উপরে রিসার্চ পেপার বেরোচ্ছে, তখনই বুঝলাম যে নিরোগী যদি আমাকে দেহ পেতে হয়, এটাকে আমাকে চিরকাল কন্টিনিউ রাখতে হবে। আর এটাই আমি, মানে জীবন বাঁচা মরণ এটাকেই আমি সঙ্গে রাখবো।
1: একদম অর্চনা, বর্তমান দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রীও বিভিন্ন জায়গায় গিয়ে যোগের কথা বলেন, যোগকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য ভারত যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেছে, তো তুমিও সেখানে একজন খুব মানে কৃতিত্বের দাবিদার। তুমিও খুব ভালোভাবে কাজ করছো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে সুস্থ করে গড়ে তুলতে এবং নিরোগ হিসেবে তাদেরকে আজীবন সুস্থ রাখতে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ তাকে সাধুবাদ জানাচ্ছি। আমার প্রশ্ন অর্চনা, এই যে এই যে এই বিষয়টাকে তুমি একটা পেশা হিসেবে নিলে, তখন কি তোমার মনে কোনো সন্দেহ ছিল বা কোনো মানে ভয় ছিল যে এটাকে আমি নিচ্ছি, এটা সাধারণ মানুষের কাছে কিভাবে সমাদৃত হবে?
0: ডেফিনেটলি একটা ভয় ছিল, কারণ প্রচলিত যে সমস্ত পেশাগুলো রয়েছে, প্রফেশন গুলো রয়েছে, স্বাভাবিক ফ্যামিলিও একটু আপনার সাপোর্ট করবে না, বিকজ সবাই তো আপনার ভালোই চাইবে, আপনার ফ্যামিলি হোক, আপনার রিলেটিভস হোক। কিন্তু বিষয়টা আমার আমার চিন্তা ভাবনা একটু অন্য এই কারণেই ছিল, যেমনটা তুমি বললে যে বর্তমানে যে প্রাইম মিনিস্টার আমাদের, এটা তো আমাদের অনেক সৌভাগ্য যে তিনি যোগ নিয়ে প্রচার করছেন, প্রসার করছেন, আগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের এই ভারতীয় পরম্পরাটাকে। কারণ আমার অভিজ্ঞতাটা, আমি যা পেয়েছি জীবনে, যেটা আমি মেডিসিন দিয়ে সুস্থ হতে পারছিলাম না, সেই যে ফিলিংসটা, সেই অভিজ্ঞতা তো আমার একান্ত নিজেরই। তো ডেফিনেটলি ভয় একটা ছিল, কারণ
1: মানে কথায় বলে যাকে নিজের জীবন দিয়ে শেখায় আর কি।
0: হ্যাঁ হ্যাঁ, আর তার থেকেও বড় কথা,
1: মানে তোমার এই প্রফেশনে বা এই পেশায় আসার পেছনে কি এইটা তোমাকে সব থেকে বেশি সৎসাহস জুগিয়েছে যে এটা আমাকে
0: সাহস
1: ছাড়া ভালো
0: জুগিয়েছে,
1: করছে, মানে আগামী দিনে আমি অনেক মানুষকে এটার সহায়তা দিতে পারবো?
0: একদম একদম ঠিক দাদা। অ্যাকচুয়ালি ভয় ছিল, হয়তো পয়সা বেশি হবে না, হয়তো মানুষের সম্মান বেশি পাবো না, জানি না মানুষ কি চোখে দেখবে, কি নজরিয়াতে নেবে, কিন্তু এইটুকু জানতাম না জানি কত মানুষ হয়তো আমার মতো কষ্ট পাচ্ছে, অ্যাটলিস্ট 2 টাকা হলেও ইনকাম হোক আর নাই হোক, আমি তো আমার মতো তো কত সাফার করছে মানুষ, তাদের অ্যাটলিস্ট হাসিতে থাকতে পারবে, খুশিতে থাকতে পারবে, অ্যাটলিস্ট তাদের লাইফ তো চেঞ্জ হবে। ওই রকম মানুষের সঙ্গে আমি কানেক্ট হতে চাই, যারা সত্যি প্রবলেমে আছে, সত্যি যারা হিল করতে চায়। তো এইভাবেই আমার পথ চলা শুরু হয়েছিল, বিভিন্ন জায়গাতে কাজ করেছে, ইভেন গভর্নমেন্ট হসপিটালে কাজ করেছে, তার সাথে সাথে আমি বিভিন্ন ডক্টরদের সান্নিধ্যে আসি পড়াশোনা চলাকালীন। যোগেরই পড়াশোনা আছে, আর আপনারা সবাই জানবেন, আপনি যদি ওয়েস্ট বেঙ্গল স্টেটের বাইরে চলে যান, যোগের উপরে আপনি মাস্টার্স করতে পারবেন, যোগ আচার্য হতে পারবেন, যোগের উপরে ডক্টর হতে পারবেন, বা আয়ুষের বিভিন্ন রকমের আপনি প্রফেশনাল কোর্স আছে, সেগুলো কমপ্লিট করে লাইসেন্স হোল্ডার হয়ে মানুষকে কাজ করতে পারবেন।
1: ঠিক এই জায়গাটা আমার যে জিজ্ঞাস্য রয়েছে সেটা হচ্ছে, আগামী দিনে এই যে যুবরা যারা একটু দিশাহীন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে কলেজে ভর্তি হবে কি হবে না, সবাই ভাবছে কিছু একটা প্রফেশনাল কোর্স করা দরকার, কিন্তু সেভাবে কিছু হাতে লাগছে না বা সামনে কিছু নেই। তো যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটা শুনছেন, যে সমস্ত যুব বন্ধুরা গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তরে, তাদের কাছে তোমার কি বার্তা পৌঁছবে? মানে তারা যদি এই পেশায় আসতে চায়, তবে কি সেটা ভালো ডিসিশন হবে নাকি একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে?
0: প্রথমত 1 নম্বর জানে, যদি প্রথমে আপনার মনে হয় যে আপনি সেবা ভাব নিয়ে যদি আসতে পারেন, ডেফিনেটলি এটা একটা বুমিং একটা প্রফেশন এবং বেস্ট একটা প্রফেশন, তবে এটা ব্যক্তি বিশেষে ডিপেন্ড করছে তার পার্সোনাল ইন্টারেস্টের উপরে। সেকেন্ড থিং হলো, এটার উজ্জ্বল খুব ভবিষ্যৎ। আমি একটা ডেটা অ্যাকর্ডিংলি তোমাকে একটা কথা বলি, প্রত্যেক বছর প্রায় 6 কোটি মানুষ মেডিকেল ট্রিটমেন্ট করাতে করাতে গরিব হয়ে যাচ্ছে। এই নয় যে তারা আগের থেকে গরিব, তারা জাস্ট মেডিকেল ট্রিটমেন্ট করাতে করাতে গরিব হচ্ছে। তাহলে ভাবো এর ফিউচারটা কত রয়েছে। আজকে যে হাঁটু যন্ত্রণা, পায়ে ব্যথা, খারাপ লাইফস্টাইল।

0: কোমর ব্যথার কারণে যে দুদিন পরে সার্জারি করাবে বা তার যে কোনো প্রবলেমস আছে সেই প্রবলেমটাকে সে হসপিটালে গিয়ে ভর্তি হয়ে লাখ লাখ টাকা খরচ করবে, যদি জাস্ট একটু ডেলি 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ইনভেস্ট করে সে যদি ডে টু ডে লাইফে যোগকে অ্যাড করে দেয়, এটা করতে হবে। এটাই দেখলে বোঝা যায় যে এই ইন্ডাস্ট্রিটা বা এই হেলথ এর ওয়েলনেস এর যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ যে যোগ দিচ্ছে, যে মানুষ নিজের কোনো হেলথ প্রবলেমস কে রুট থেকে ঠিক করতে পারবে, তো এটা বড় একটা মানে এরিয়া তৈরি করছে। এতগুলো মানুষকে তো অ্যাটলিস্ট
1: তার
0: বাঁচাতে
1: মানে
0: পারবে,
1: তুমি বলতে চাইছো যে সামনের দিনে এটার একটা
0: খুব
1: খুব
0: বড়
1: বড়
0: ফিউচার।
1: ভবিষ্যৎ রয়েছে,
0: আর শুধু
1: মানে যে
0: মেডিকেল ইন্ডাস্ট্রিতে নয় দাদা, মানে তুমি চাইলে ছোট ছোট স্কুলে চলে যাও, CBSE বোর্ডের ডিফারেন্ট স্কুল চলে যাও, বা নবোদয় বিদ্যালয়গুলোতে চলে যাও, প্রাইমারি হেলথ সেন্টার চলে যাও, জিম সেন্টার চলে যাও, বিভিন্ন ছোটখাটো যোগা সেন্টার চলে যাও, মানুষ জানে, জেনে গেছে, মানুষ
1: মানে ধীরে
0: বুঝতে
1: ধীরে
0: পেরে
1: এর
0: গেছে,
1: ক্ষেত্রটা বাড়ছে।
0: খুব বাড়ছে। আর এটাই আমাদের ফিউচার, বিকজ সলিউশন কোথায়? একটা হাঁটু পেনে হাঁটু রিপ্লেস করার থেকে যদি সে ব্যক্তি নিজের তার জয়েন্ট কে ঠিক করে রাখে, মাসেল কে কেয়ার করে নেয়, তার পেনটা ঠিক হয়ে যাচ্ছে বা
1: একদম
0: তার কোমর ব্যথা ঠিক হয়ে যাচ্ছে, তাহলে সে লাখ লাখ টাকার সার্জারি করবে নাকি সে ভালো করে রোজ 20 মিনিট 10 মিনিট করে যোগ প্রাণায়াম অভ্যাস করবে? এবং
1: একদম একদম
0: রিসেন্ট যদি
1: খুব
0: তুমি
1: খুব
0: দেখো,
1: ভালো
0: বড়
1: বলেছো।
0: বড় রিসার্চ বেরোচ্ছে প্রত্যেকটা যোগের উপরে, প্রায় 10,000-এরও বেশি ডিজিজের উপরে রিসার্চ বেরিয়েছে, যেগুলো মানুষ মানে যোগ এফেক্টিভ রেজাল্ট দিচ্ছে। খুব খুব ভালো একটা ফিউচার আছে, ডেফিনেটলি এই প্রফেশনে আসা উচিত।
1: তাহলে যুবা বন্ধুরা যারা আজকে এই অনুষ্ঠান শুনছেন, আমাদের অর্চনা অনেক সুন্দর করে বলে দিল যে ও যে প্রফেশনে আছে, আগামী দিনে যদি তোমরা এই প্রফেশনে আসতে চাও তাহলে একটা উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। কথা বলছিলাম যোগা ইনস্ট্রাক্টর অর্চনা আরির সঙ্গে। অর্চনা, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।
0: দাদা আপনাকেও মানে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ, আর আকাশবাণীকেও থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।
1: সুস্থায়ী উন্নয়নের পথে যুব সমাজ হল সবচেয়ে বড় সম্পদ, যদি তাদের সঠিকভাবে শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও নেতৃত্বের সুযোগ দেওয়া যায়, তবে তারা বৈশ্বিক উন্নয়নের অন্যতম অগ্রদূত হয়ে উঠবে। আন্তর্জাতিক যুব দিবস মনে করিয়ে দেয় যে আজকের যুবরাই আগামী দিনের বিশ্ব গড়ার মূল কারিগর, তাদের ক্ষমতায়নেই আমাদের সবার টেকসই ভবিষ্যতের চাবিকাঠি। আজ এই পর্যন্ত, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পার্থসারথি রাউত। সকলে খুব খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।

0: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
1: এখন শুনবেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, বয়স সন্ধিকালের শারীরিক পরিবর্তন ও সমস্যা। কথিকাটি বলবেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়।
2: একটা ছোট মেয়ে যখন সে আস্তে আস্তে বড় হয়ে ওঠে, এই বয়স সন্ধিকাল তার জীবনের খুবই একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এই সময় একটি মেয়ে শরীরে কিছু পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলির মধ্যে কিছু পরিবর্তন স্বাভাবিক, কিছু পরিবর্তন অস্বাভাবিক। এই স্বাভাবিক পরিবর্তন কী কী সেটা যদি না জানি, তাহলে কোনগুলো অস্বাভাবিক সেটা আমরা বুঝতে পারবো না। তাহলে আমাদের প্রথমে জানতে হবে স্বাভাবিক পরিবর্তন কী কী এবং সেটা কোন বয়সে হয়। একটা মেয়ে সাধারণত 11 থেকে 12 বছর বয়সে তার প্রথম মাসিক যে রক্তক্ষরণ সেটা শুরু হয়। এই রক্তক্ষরণের আগে তার কিছু কিছু পরিবর্তন আসে, যেমন তার উচ্চতা বৃদ্ধি পায়, তার শরীরে স্তনগ্রন্থির একটু বিকাশ হয় এবং কিছু কিছু জায়গায় যেখানে লোম তৈরি হওয়ার কথা সেগুলো আস্তে আস্তে তৈরি হয়। এইটা স্বাভাবিক পরিবর্তন। এবং আমাদেরকে জানতে হবে একটি বাচ্চা মেয়ে 11 বছর 12 বছর বয়সে যখন তার প্রথম ঋতুচক্র শুরু হলো, এই সময় ঋতুচক্র কিন্তু নিয়মিত হয় না।

0: অনেক মায়েরাই তার বাচ্চাকে নিয়ে আসে প্রথম দিকে, যে অতিরিক্ত রক্তস্রাব হচ্ছে বা দু মাস তিন মাস ছাড়া ছাড়া রক্তস্রাব হচ্ছে। আমাদের তাদেরকে বোঝাতে হয় যে এটা খুব স্বাভাবিক, যখন ঋতুচক্র শুরু হয় প্রথম এক বছর খুবই অনিয়মিত ঋতুচক্র চলে। আমরা শুধু বলি যে দেখবেন যেন তিন মাসে অন্তত একবার হচ্ছে কিনা, যদি তার থেকে বেশি দেরিতে ঋতুচক্র হয় তাহলে আমাদের চিকিৎসার প্রয়োজন, অন্যথায় কোনো চিকিৎসার প্রয়োজন নেই। এই সময় আরও কতগুলো জিনিস মাথায় রাখতে হয়, যে সাধারণত এক বছর পরে ঋতুচক্রটা স্বাভাবিক হয়ে যায় এবং মাসে মাসে যেরকম হওয়া উচিত সেরকম ঋতুচক্র শুরু হয়। এক বছরের পরেও যদি এটা অনিয়মিত থাকে তখন আমরা ডাক্তারবাবুদের কাছে শরণাপন্ন হওয়া উচিত এবং তিনি দেখবেন যে কী কী জিনিস প্রবলেম আছে বা প্রবলেম নেই। এই ক্ষেত্রে কতগুলো জিনিস মনে রাখা খুব প্রয়োজন। এক নম্বর জিনিস, থাইরয়েডের সমস্যা আছে কি না। থাইরয়েডের সমস্যা থাকলে দেখা যায় যে ঋতুচক্র খুব বেশি পরিমাণে হয়, রক্তক্ষরণ খুব বেশি হয়। এছাড়া এই সময় আমরা বলি যে মেয়েদেরকে অযথা কোনো হরমোনাল ওষুধে না দিতে, কারণ সাধারণত এক বছর পরে ঋতুচক্র স্বাভাবিক হয়ে যায় এবং তারপরেও যদি স্বাভাবিক না হয়, আমরা বলি অন্তত 45 দিনে যদি একবার হয় তাহলেও ঠিক আছে, দু বছর অবধি এটাকে আমরা অ্যালাউ করি, তারপরেও যদি স্বাভাবিক না হয় তখন আমরা ওষুধ দিই। এ তো গেল স্বাভাবিক ঋতুচক্রের ব্যাপার। এছাড়া এখনকার দিনে আমরা খুব কমন একটা পাচ্ছি, দ্যাট ইজ প্রিকশিয়াস পিউবার্টি। প্রিকশিয়াস পিউবার্টি কি? যদি কোনো বাচ্চা মেয়ের ঋতুচক্র ন বছরের আগে শুরু হয়ে যায় সেটাকে আমরা বলি প্রিকশিয়াস পিউবার্টি। এই প্রিকশিয়াস পিউবার্টিটা কিন্তু অনেক কারণে হতে পারে। এখন বাচ্চাদের মধ্যে 6 বছর 7 বছর বয়সেও অনেকের ঋতুচক্র শুরু হয়ে যায়। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে কতগুলো হরমোনের গ্রন্থি সেগুলো প্রপারলি কাজ করছে কিনা, বা কোনো হরমোনের গ্রন্থি খুব বেশি পরিমাণে কাজ করছে কিনা সেটা খেয়াল করতে হবে। কিছু হরমোনের টেস্ট করতে হবে, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে যে ওভারি এবং অ্যাড্রিনাল গ্রন্থি এই দুটো ঠিকঠাক আছে কিনা বা কোনোটা বড় হয়ে গেছে কিনা, তার উপর আমাদের চিকিৎসা করতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে যে ঋতুচক্রটাকে পিছিয়ে দেবার। কিছু ওষুধ আছে, সেই ওষুধ দিয়ে আমরা এটাকে চেষ্টা করি 9 বছর বা 10 বছর বয়সে গিয়ে ঋতুচক্রটাকে খোলানোর। নইলে যেই মেয়েটির একটু আগে আগে পিরিয়ড শুরু হয়ে গেল তাদের কিন্তু উচ্চতা, স্বাভাবিক যে উচ্চতা মা এবং বাবার জেনেটিক ব্যাকগ্রাউন্ডের উপর হওয়া উচিত সেটা হবে না। সেই উচ্চতা যদি মেয়েটার আমার স্বাভাবিক দিতে হয় তাহলে কিন্তু আমাকে তার ঋতুচক্রটা একটু পিছিয়ে দিতে হবে। এরপরে আসি যে ডিলেইড মেনার্কি, মানে যাদের পিরিয়ড খুলছে না। অনেকে আমাদের কাছে এসে দেখেন 14 বছর বয়স হয়ে গেল এখনও আমার মেয়ের ঋতুচক্র শুরু হয়নি, সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে আপনি একটু ওয়েট করুন, দেখুন আপনার মেয়ের কোনো সমস্যা আছে কি না। যদি মেয়েরটির উচ্চতা নর্মাল থাকে এবং অন্যান্য কোনো রকম গঠনগত সমস্যা না থাকে তাহলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আউটফ্লো ট্র্যাক ঠিক আছে কিনা, মানে ঋতুচক্র যেখান থেকে বেরোবে সেই জায়গাটা ঠিক আছে কিনা, সেটা আমরা ক্লিনিক্যালি দেখলেই বুঝতে পারি ঠিক আছে কি ঠিক নেই। এছাড়া আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি যে ইউটারাস এবং ওভারি দুটো ঠিক আছে কিনা, এবং বয়ঃসন্ধিকালের অন্যান্য পরিবর্তন যেমন স্তনগ্রন্থির গঠন এবং পিউবার্টাল হেয়ার গ্রোথ যদি ঠিক থাকে এবং বাচ্চাটির উচ্চতা যদি ঠিকঠাক বৃদ্ধি পায় তাহলে আমরা বলি আরও 1 বছর ওয়েট করুন। 15 বছরেও যদি না আসে তখন আমরা কিছু হরমোনের টেস্ট করি এবং এই হরমোনের টেস্ট করে আমরা দেখার চেষ্টা করি যে বাচ্চাটির কী কী ধরনের রোগ আছে, কী কী ধরনের রোগ নেই, এবং সেই অনুযায়ী আমরা চিকিৎসা করি।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় ছিল বয়ঃসন্ধিকালের শারীরিক পরিবর্তন ও সমস্যা। এই নিয়ে একটি কথিকা বললেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়।
2: শুনলেন আপনার স্বাস্থ্য। আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দিই পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। 7টায় শুনবেন নাটক ইতিহাসের অন্তরালে, রচনা সলিল সরকার, প্রযোজনা আশিস গিরি। রাত 8টায় আশার কথা। বাংলা ব্যান্ডের গান শুনবেন রাত 8:30। রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। বিশ্ব পরিক্রমা শুনবেন রাত 9:15। 9:45 সিনেমা জগৎ, বাংলা তথ্যচিত্রের ধারা, দেবাশিস সেন শর্মার সাক্ষাৎকার নিয়েছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, আজ শুনবেন দ্বিতীয় পর্ব। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে দেশ রাগে শরৎ পরিবেশন করবেন অনিকেত চক্রবর্তী, তাঁকে তবলায় সহযোগিতা করবেন তিমির রায়।

0: চৌধুরী। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: বন্ধুদের আরেকবার জানিয়ে দিই আজকের রাতের হারানো দিনের গানের বিষয়টি। দেশ ভাঙে, নদী ভাঙে, মন ভাঙে, তবুও ভাঙুন শব্দটির ভেতর দেওয়ালে কেবল নেতিবাচক অভিজ্ঞতার ছাপটুকুই যে থেকে যায় এমনটা ঠিক নয়, বরং এর আড়ালে গড়ে ওঠা নতুন সার মন্ত্রটি ভাঙনের বহুমুখী চলনকেই স্পষ্ট করে। 12 আগস্ট আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে রাত 11:00 হারানো দিনের গানে সেই ভাঙনের প্রসঙ্গ। আপনার সঙ্গী মৈত্রী বন্ধু পৌলমী ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 kHz-এ।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক ইতিহাসের অন্তরালে, রচনা সলিল সরকার, প্রযোজনা আশিস গিরি।

শুরু হচ্ছে একটি তথ্য নাটক ইতিহাসের অন্তরালে। রচনা সলিল সরকার, প্রযোজনা আশিস গিলি। তথ্য নাটক ইতিহাসের অন্তরালে।

0: আমি ঠিক আছে, আমি কালকে সকালবেলা পৌঁছে যাব। ঠিক আছে, কালকে গিয়ে আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, বাই বাই।
1: এই কার ফোন?
0: ওই চ্যানেল থেকে গো।
1: আবার চ্যানেল? এই তো ফিলে চ্যানেল থেকে।
0: প্রত্যুষ, আমি তো আর তোমার মতো অধ্যাপক নয় যে ছাত্র পড়িয়ে এই কাজ।

0: নিউজ চ্যানেল আর বার্নিং হাটের কোনো তফাৎ নেই জানো না?
1: তাই আর জানি না, কমদিন তো ঘর করছি না। যাক, এখন কি জন্য ফোন?
0: ওই অনিমেষদা হঠাৎই চলে গেল তো, আর আমার ঘাড়ে এসে সব পড়লো। এবার 15 আগস্টের এপিসোড আমার দায়িত্বে, তো এবারে টপিক জানো? আর একটা নয়, দুটো।
1: না বললে জানবো কি করে ম্যাডাম?
0: এমন এক আন্দোলনের কথা বলতে হবে যা প্রায় অজানা বা আড়ালে চলে গেছে।
1: ইন্টারেস্টিং।
0: তার সঙ্গে এমন এক স্বাধীনতা সংগ্রামীর বাইট নিতে হবে যিনি এখনো জীবিত।
1: অজানা আন্দোলন?
0: এই এই এই এই, তোমার কিছু মনে আছে গো? তোমার সাবজেক্ট প্রফেসর।
1: এই দেখো, এখন তোমার প্রমোশন হয়েছে, এই আকালের বাজারে স্যালারি বেড়েছে, এবার ভাবতে শুরু করো, বুঝলে? ভাবো ভাবো।
0: এই কাটা ঘায়া নুনের ছিটে দিও না তো, আমি মরছি আমার জ্বালায় আর উনি ছেটাচ্ছেন নুন।
1: সুচি, আইডিয়া পেয়ে গেছি।
0: পেয়ে গেছো? উফ, দেখো দেখো, এই যে কাজ না করলে না আমার চাকরিটা থামবে না। হ্যাঁ, আর আমি স্যালারিও পাবো না।
1: এই দেখো, এই তুমি স্যালারি বলে না, এই স্যালারি কথাটাও এসেছে কিন্তু স্যালাইন অর্থাৎ সল্ট থেকে। শ্রমিক, নুন খাচ্ছ তাই মালিকের গুণ গাও, এ তো বহুকালের।
0: নাও, আবার শুরু হলো।
1: আবার নয় সুচি, বারবার বারবার। ভাতের পাতে লাগে নুন, আর সেই নুন নিয়েই বিদ্রোহ।
0: আচ্ছা, তুমি কি লবণ সত্যাগ্রহ আন্দোলনের কথা বলছো বাই এনি চান্স?
1: তারও অনেক আগের কথা বলছি। আচ্ছা, তুমি মলঙ্গি বলে কিছুর নাম শুনেছো?
0: কশ্মীর কালেও শুনিনি।
1: কলকাতার কোন রাস্তার নাম কি লেন?
0: মোদি।
1: মোদি
0: মোদি, ওই তো ম্যাঙ্গুলেন, মাধব দাস লেন।
1: মনে করো মনে করো মনে করো, তুমি এই লেন দিয়ে যাতায়াত করো?
0: মলঙ্গা লেন।
1: এক্স্যাক্টলি, কিন্তু কেন?
0: কি করে জানবো?
1: ওখানে নুন থাকতো, নুন, নুনের কারবার, নুনের আড়ত ছিল। যারা নোনা মাটি নোনা জল থেকে নুন বানাতো তাদের বলা হতো মলঙ্গি।
0: মলঙ্গি? কেন?
1: মলঙ্গির প্রকৃত অর্থ হলো ময়লা। সেই ময়লা মানুষ হলো নুনের শ্রমিক, তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবরা বলতো মলঙ্গি। সেই মলঙ্গিরাই সাহেবদের অত্যাচার সহ্য করতে না পেরে বিদ্রোহ করে বসল, ভারতের ইতিহাসের পাতায় প্রথম শ্রমিক বিদ্রোহ।
0: কি বলছো? ইন্টারেস্টিং। এই এই এই, প্রত্যুষ প্রত্যুষ, তুমি আমাকে প্লিজ প্লিজ সবটা বলো না গো।
1: শুধুই বলবো না ম্যাডাম, চোখে দেখাবো। একটা কাজ করো, চ্যানেল থেকে ক্যামেরা তুলে নাও, অনেকদিন বুঝলে বাইরে যাওয়া হয়নি।
0: এই তুমি তুমি যাবে?
1: বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ।

0: নামো।
1: এখানে?
0: হুম এখানে।
1: অসাধারণ, দুর্দান্ত। আমরা কোথায় এলাম প্রত্যুষ?
0: নুনের অফুরন্ত ভাণ্ডারে। জানো তো শুনছি, মানুষের সভ্যতায় নুনের ব্যবহার বহু যুগের, কিন্তু মানুষের নুন তৈরির ইতিহাস 5-6 হাজারের বেশি নয়।
1: আর এই অঞ্চলের ইতিহাস?
0: এ হলো বিদ্রোহ আর বিপ্লবের অঞ্চল। জানো তো, ওই যে পথটা দিয়ে আমরা এলাম, নন্দীগ্রাম, খেজুরি, নরঘাট, তমলুক, সব সমুদ্র উপকূলবর্তী গ্রাম।
1: আর এখানে ওই মলঙ্গি তারা?
0: এখানে আসার পথেই তোমাকে বলছিলাম না, যে পলাশী রামবাগানে আমাদের স্বাধীনতা সূর্য অস্ত যাওয়ার পর 1765-তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবখানে ব্যবসার অনুমতি নিয়ে ঢালাও ব্যবসায় নামে। এদেশের সাধারণ মানুষকে বেশি খাটিয়ে কম পারিশ্রমিক দিয়ে মুনাফা লুটতে থাকে। কাজ না করতে চাইলে অত্যাচার, আবার করলেও অত্যাচার।
1: কেন?
0: তবে চলো সেই ইতিহাসের টাইম ট্রাভেলে।
2: দেখতেছি উদয়াস্ত খেতে মরতেছি, দুটো শুকটান দেবার ফুরসত নেই।

0: যা বলেছিস ধনা, দুর্যোগের দিনে নোনা জল ঢুকে যাচ্ছে ঘরে, পাকশালের উনুনে ঘরের চাল উড়ে যাচ্ছে ওই ভাঙা ছোড়া ঘরে, তার উপরেই বলছো খাট খাট খেটে মর।
1: বলি কি আর সাধে, সাহেব পেয়াদাই যে বলায় তোরা কাজ করলে কোম্পানির লাভ,
2: আর আমাদের কিসে লাভ সেটা তোমাদের কোম্পানি দেখে?
1: দেখবে, সাহেব কয়েছেন দেখবে।
0: এই কথা তো জম্ম জম্ম শুনে আসছি এই বাপঠা গুদাদার কাল থেকে।
3: আর বলিস নি কালুদা, আর বলিস নি, এই নুন মাটি কেটে কেটে হাতে পায়ে হাজার ধরে গেল,
1: সবই অদেষ্ট। এই লোনাবাদা বনে ধান চাষ করবো তার উপায় রাখিনি বিধাতা।
2: সারা জীবন শুধু বিধাতার অদৃষ্টের দোহাই দিয়ে ভুকা পেটে কতদিন বাঁচবে গো?
3: হ্যাঁ বলতেছি কি ভেবে, কে বাবু আপনি?
2: আমি বীরকুলের বলাই কুণ্ডু।
1: তা কি হেতু আগমন, উদ্দেশ্য কি? রক্ষা পানো?
2: ন্যায্য পাওনা আদায়ের কথা বলাটা যদি রক্ষা পানো হয়।
0: কিন্তু দেখি তো মনে হচ্ছে ভদ্রলোক, আমাদের মতো ময়লা নোংরা মুটে মজুরদের উপর তোমার কিসের দরদে?
2: তোমরা আমার ভাই, আমার দেশবাসী, তোমাদের উপর দরদ থাকবে না তো ওই বিদেশি বণিক আর দেশি মুৎসুদ্দিদের উপর দরদ থাকবে?
3: না সেটা না, বুঝলাম। বলি তা কি চাও তুমি? সেই তো এই কাজ করি আমাদের খেতে হবে।
2: খেতে পাচ্ছ কোথায়? ন্যায্য মজুরি না দিয়ে সময়ের বেশি বেগার খাটিয়ে নিজেরা তোমাদের তৈরি নুন বেচে মুনাফা লুটছে।
0: তা কি করতে বলো?
2: ন্যায্য মজুরি আদায় করতে হবে, কাজের সময় কমাতে হবে, বেগার খাটানো বন্ধ করতে হবে।
1: আপনি ভদ্রলোক তো বলেই খালাস, সমাধান কি?
2: কোম্পানির কাছে দাবি পেশ করতে হবে।
3: আমরা তো মুখ কুচুকু মানুষ, সেসব নিরক্ষর
2: তোমাদের হয়ে আমি লড়বো? এ তোমাদের ন্যায্য দাবি আদায়ের লড়াই, সবখানে সবাইকে লড়তে হবে। তোমরা রাজি তো?
0: হ্যাঁ আমরা রাজি।
4: বীরকুলের বলাই কুণ্ডু মলঙ্গিদের এক করে কোম্পানির কাছে দাবি পেশ করল।
5: আর কোম্পানি?
4: কোম্পানি নড়ে চড়ে বসল। তারা বলাই কুণ্ডুকে বহিরাগত বলে চিহ্নিত করে মলঙ্গিদের উপর অত্যাচার বাড়িয়ে দিল। বলাই কুণ্ডু শহরে পালিয়ে আসতে বাধ্য হলেন।
5: পালিয়ে এলেন? তাহলে আন্দোলন
4: অঙ্কুরিত হতে না হতেই
5: অঙ্কুরই বিনাশ হয়ে গেল
4: তবে কিছুদিনের জন্য। কিন্তু মেদিনীপুরের মাটি বীরের আত্মদানের মাটি, আর আগুনে মাটি। একবার আগুন জ্বললে কিছুতেই নেবে না, ছাই চাপ আগুনের মতো দিকে দিকে করে হলো জ্বলতে থাকে। শুধু একটু হাওয়ার দরকার হয়।
5: কে সেই হাওয়া?
4: পরমানন্দ সরকার, কেউ বা বলেন প্রেমানন্দ সরকার। ওই প্রেমানন্দ সরকার খেজুরি, নন্দীগ্রাম, বীরকুল, বলাশয়, মহিষাদল, হিজলি, তমলু আর তার আশেপাশের প্রায় হাজার দশেক মলঙ্গিদের একজোট করে আন্দোলনের পথ ধরলেন।
5: তারপর
4: কোম্পানি হার মানতে বাধ্য হল।
5: সত্যি?
4: হ্যাঁ, মলঙ্গিদের সব দাবি দাওয়া মেনে নিতে বাধ্য হল। কেন সচি, এই আন্দোলনের ঢেউ শুধু বাংলা নয়, দিকে দিকে ছড়িয়ে পড়েছিল। সাধারণ কবি মুকুন্দ দাস এই বিদ্রোহকে কি বলেছিলেন জানো?
5: কি বলেছিলেন?
4: বলেছিলেন মলঙ্গি বিদ্রোহ বাংলার হলদিঘাট যুদ্ধ। এই বিদ্রোহ নাকি প্রথম শ্রমিক বিদ্রোহ।
5: গ্রেট গ্রেট প্রত্যুষ গ্রেট।
4: মেদিনীপুরের মাটি বিদ্রোহ আর বিপ্লবের মাটি,
5: আর সেই সংগ্রামের মাটিতে এবার এক শতায়ু সংগ্রামীর সন্ধান করতে হবে। মনে আছে তো?
4: খুব মনে আছে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখায় আছে।
5: না না না না, এখন এই গান নয়।
4: তবে

0: স্যার, আপনাদের চিনি ছাড়া লাল চা
1: দিন। তোমাকে ওই গাড়িতে আস্তে আস্তে যে কথাগুলো বলছিলাম তুমি বলো তো একবার শুনি।
2: ওই তো 1930 থেকে 1940-42 পূর্ব মেদিনীপুর আন্দোলনে উত্তাল, গান্ধীজির ডাকে মেদিনীপুর জুড়ে লবণ সত্যাগ্রহ।

0: আন্দোলন আর আইন অমান্য আন্দোলন শুরু হলো।
1: কোন দিন আর কোথায়?
0: প্রতাপ দীঘিতে 1 জুন।
1: আর ব্রিটিশ পুলিশ তখন কি করলো?
0: আন্দোলন স্তব্ধ করতে নির্বিচারে গুলি চালালো, দুজন শহীদ হলেন।
1: বেশ, এবার শোনো, কাঁথির পিছাবনিতে।
2: পিছাবনির নাম কেন হলো জানেন স্যার? পুলিশ যখন বন্দুক নিয়ে তেড়ে এলো, গ্রামের মানুষ বন্দুকের সামনে দাঁড়িয়ে কইল, আমাদের যতই মারো গুলি চালাও তবু মরা পিছাবনি।
1: মানে পিছু হটবো না কিছুতেই।
2: হ্যাঁ বাবু।
1: পিছাবনি ছাড়াও নরঘাটে পুলিশি অত্যাচার বাড়লে আন্দোলন দমবে কি আরো বেড়ে গেল?
2: কি করেনি বাবু? পুলিশ ঘরে ঘরে ঢুকে অত্যাচার, লুটপাট, শিশুদের মেরে ফেলা, মেয়েদের বিবস্ত্র করে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা, তাদের জলে ছুঁড়ে ফেলে দেওয়া, কত কি না করেছে।
0: তাতেও কি দমেছিল আন্দোলন?
2: ওই কথায় আছে নি, বাধা দিলে বাঁধবে লড়াই।
3: জানেন দিদিমণি, হরিপদ যাত্রা দলে বিবেক সাজে।
0: ও মা, তাই নাকি?
3: ওই গানটা করো না, ওই যে রেশমি চুরি বঙ্গ নারী, ওই গানটা।
2: ছেড়ে দাও রেশমি চুরি বঙ্গ নারী, কবু হাতে আরে পড়ো না, ছেড়ে দাও রেশমি চুরি বঙ্গ নারী। আচ্ছা বাবু, আপনারা কি উদ্দেশ্য নিয়ে এসেছেন জানতে পারি?
1: আসলে আমরা একজনের সঙ্গে দেখা করতে চাই, জানি না তিনি।
3: কার সঙ্গে দেখা করতে চান বাবু?
0: শ্রদ্ধেয় চিত্তরঞ্জন সামন্ত, চেনেন?
2: কি যে কন দিদি, ওনাকে চেনেনি এমন কেউ আছে?
3: হ্যাঁ, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বীর বিপ্লবী। তা তিনি তো হেতায় থাকেন না।
0: এখানে থাকেন না? কোথায় কোথায় থাকেন?
2: ওই দেখুন, কথায় আছে না, যে খালে চিনি তাকে জুগায় চিন্তামণি।
0: মানে
3: ওই যে সামন্তবাবুর নাতিন গো, ওই যে এদিকে আসতেছে। ও লোকেশ, ও লোকেশ, আরে এদিকে আসো, আসো গো, আসো গো, তোমার ঠাকুর দাদা রে এনার সন্ধান করতেছেন, আসো আসো আসো।
4: নমস্কার, আমি অলোকেশ।
1: নমস্কার, আমরা আসলে
4: পরিচয় দেবার প্রয়োজন নেই, আপনাদের সবাই চেনেন।
1: কি করে? দেখুন, সূচিকে চেনেন নিউজ চ্যানেল দিয়ে, কিন্তু আমি।
4: আপনি একজন নামকরা ইতিহাসের অধ্যাপক প্রত্যুষ সান্যাল, তাই তো?
1: নামকরা কিনা জানি না, তবে
4: আপনি মুকবিড়িয়ার প্রফেসর হরিপদ মাইতির কাছে কয়েক বছর এসেছেন। তাছাড়া প্রাবন্ধিক, গবেষক প্রবালকান্তি হাজরা।
1: ও, আই মিন, তুমি কি ওনার?
3: স্যার, আমাদের অলোকেশ খুব ভালো থিয়েটার করে স্যার, সারা দেশে নাটক নিয়ে করে পুরস্কার পায়।
4: আহ, বিপুল দা, বিপুল দা, বিপুল দা। স্যার, আপনাদের কি আসার কথা ছিল? মানে ঠাকুর দা জানি,
0: সরি, এক্সট্রিমলি সরি, আসলে আমরা না, মানে না জানিয়ে এসে পড়েছি।
1: আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো অলোকেশ।
4: হ্যাঁ বলুন বলুন।
1: ওনার শরীর ঠিক আছে তো?
4: হ্যাঁ, 96 পার করে যেমন থাকে।
0: আমরা দেখা করতে পারবো তো?
4: সে তো অনেকটা পথ, মানে আমরা থাকি কালিকাকুণ্ডু গ্রামে।
0: আমরা যেতে চাই, আমাদের সঙ্গে কিন্তু গাড়ি আছে।
1: হ্যাঁ, গাড়ি আছে, অসুবিধা কিছু নেই।
4: বেশ তো, চলুন। হরিপদ দা, গুচাইদ দা, আমার সাইকেল থাকলো,
3: ঠিক আছে,
4: চলুন চলুন।

0: আসুন আসুন আসুন।
1: বাহ অপূর্ব! এই সুচি, সুচি, এই সুচি কোথায় গেলে?
0: উনি ভিডিও করছেন।
1: ওহো, সরি সরি সরি। আচ্ছা অলোকেশ বাবু, উনি কোথায়?
0: বাগানের কাজ করছেন, মাচায় লাউ কুমড়ো কিপুনি লতা তোলা, গরু জাবনা দেওয়া, সারাদিন অনেক কাজ।
1: এই তো সুচি এসেছো, এই ওগুলো তুলবে তো?
2: হুম তুলবো তো, তবে খুব ভালো হতো যদি তুমিও ভিডিওতে হাত পাকাতে।
1: আর তুমি?
2: আমি বরং ততক্ষণ অলোকেশের থেকে ওনার বিষয়ে কিছু তথ্য জেনে নি।
1: দাও ক্যামেরাটা দাও। টটোনা ম্যানুয়াল?
2: আরে বাবা সব করা আছে, তুমি শুধু অন অফ করো।
1: ওকে
2: অলোকেশ, এসো এসো।
0: বলুন কি জানতে চান?
2: তুমি তুমি একটু দাঁড়াও, আমি আমি বরঞ্চ একটা সাউন্ড রেকর্ডারের সুইচটাকে অন করি। হ্যাঁ, এবার তুমি ওনার বিষয়ে যা যা জানো বলে যাও। শুরু কর, শুরু কর। 1956

0: ২০২৬ সালের ১২ই জুলাই অবিভক্ত মেদিনীপুরের সুতাহাটা থানার বারুইপুর গ্রামে ওনার জন্ম। বাবার নাম রামহরি সামন্ত, মায়ের নাম গিরিবালা।
1: অলকেশ, অলকেশ, তোমাকে একটুখানি কাটছি। হ্যাঁ, ওনার বাবার নাম তুমি বলে রামহরি সামন্ত, তাই তো? হরি রাম নয়?
0: না না, যারা লিখেছেন তা ভুল তথ্য।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।
0: ওনার বাবা রামহরি হাওড়া জেলার ব্যাটরা গার্লস হাই স্কুলের শিক্ষক ছিলেন। আমার ঠাকুরদার যখন ১২-১৩ বছর বয়স, ঠাকুরদার বাবা মহিষাদল থানার কালিকাকুণ্ডে অর্থাৎ এখানে উঠে আসেন মামা বাড়ির কাছে।
1: তারপর
0: তখনকার প্রখ্যাত গান্ধীবাদী নেতা সুতাহাটার কুমার চন্দ্র জানার জ্বালাময়ী ভাষণ শুনে জড়িয়ে পড়েছিলেন স্বদেশী আন্দোলনে।
1: বাহ, আর পড়াশোনা?
2: তখনকার ক্লাস নাইনের বেশি পড়িনি দিদি ভাই।
1: ও, আপনি এসে পড়েছেন?
2: তোমাদের তুলনায় দেহাতি মূর্খ বলতে পারো।
1: এ কথা বলবেন না, যাদের সান্নিধ্য পেয়েছেন আর জীবন থেকে যা যা শিখেছেন তার কাছে আমাদের শিক্ষা কিছুই নয়।
2: তা সত্য, সতীশচন্দ্র সামন্ত, সুশীল কুমার ধারা, এরা হচ্ছেন আমার নেতা, আমার শিক্ষাগুরু। অলোকে,
0: হ্যাঁ দাদু।
2: আরে এদের দাঁড় করিয়ে রেখেছ, বসতে দাওনি দাদু ভাই?
3: আপনি এ নিয়ে ব্যস্ত হবেন না, আমরা বিশেষ করে সুচিস্মিতা আপনার কথাই শুধু শুনতে এসেছে।
2: আমার কথা?
3: হ্যাঁ,
2: আমার আর কি কথা, সবই তো দেশের কথা, আন্দোলন।
1: সেটাই তো শুনতে চাই, সবাইকে জানাতে চাই।
2: দিদি ভাই, লোকে কি আর শোনে? সবাই যে সারাদিন জপের মালায় ডুব দিয়ে আছে।
1: জপের মালা?
0: ওই ঠাকুরদা মোবাইল ফোনকে জপের মালা বলছেন।
1: ও,
2: আমাদের চোখ থাকতো তখন চরকায়, আর কান থাকতো আদেশের অপেক্ষায়।
1: আপনি চরকা কাটতেন?
2: শুধু চরকা কাটা, ঘরে ঘরে সুতো কুটুনিদের সুতো পৌঁছতে হতো। হ্যাঁ গো, পুলিশের চোখে ধুলো দিয়ে খদ্দরের কাপড় তৈরি, আর মিটিং মিছিলে ডাক এলে তা ঘরে ঘরে জানিয়ে দেওয়া।
0: ঠাকুরদা, ঠাকুরদা, এভাবে ভেতর থেকে ইশারায় খাবার ডাক এসেছে।
3: ছি ছি, এটা আমাদের আমাদেরই খেয়াল করা উচিত ছিল। দেখুন, যাও বলো, তোমরা খেয়ে এসো।
0: না না না না, আপনাদেরও ডাক আছে।
3: আরে, আমরা সবাই আসার পথেই নন্দকুমারের ধাবায় ভর পেট খেয়ে এসেছি।
2: তা বললে হয়, গৃহস্থের অকল্যাণ হয়েছে, সামান্য ডাল ভাত।
3: আচ্ছা বেশ, চলো সুচি, পড়েছি স্বদেশীর হাতে, খানা খেতে হবে সাথে।
0: চলুন চলুন চলুন
3: চলো চলো। লোকেশ, তোমাদের ডাল ভাত? হ্যাঁ
1: সত্যি, ডাল ভাত, পোস্ত, মাছ, আম,
0: সবই বাড়ির, বাগানের আর পুকুরের।
1: লোকেশ, উনি বিশ্রাম নিতে নিতে তুমি ওনার কথা বলো।
0: আসলে সবই ওনার মুখে শোনা, আর গ্রামের মুরব্বীরা যা বলতেন।
1: হ্যাঁ সেটাই বলো।
0: বেশ, চেষ্টা করছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মেদিনীপুর জুড়েই খাদ্য সংকট হয়েছিল।
1: সে তো ৬২-তে স্বাধীনতার পরে, আর ৪২-এ বাংলার ৪৯ সালে ঝড়ের সময় প্রবল বর্ষণ আর সামুদ্রিক জলোচ্ছ্বাসে।
0: কিন্তু ঠাকুরদা বলে কি ওই ইস্পাইনির কথা?
3: অলোকেশ, তুমি ঠিকই বলেছ, ব্রিটিশ রাজত্বকালে যুদ্ধের রসদ জোগাতে গ্রাম থেকে শস্য কিন্তু ইস্পাহানি কোম্পানির বেতনভুক কর্মচারীরা, আর এরা এসেছিল ইরানের ইস্পাহান শহর থেকে এদেশে ব্যবসা করতে। বলা ভালো যে বাণিজ্যের নামে লুটতে ব্রিটিশদের মদতে।
0: ঠিক, ওরা যুদ্ধের ভাড়াটে সৈন্যদের রসদ যোগাতে গ্রামবাসীদের বাধ্য করত কম দামে সব শস্য বেচতে।
1: তা স্বদেশীরা কি করতেন?
2: আমরা তখন গ্রামের ঘরে ঘরে গিয়ে চাষিদের বোঝাতে থাকলাম, কাজটা করতে হতো গোপনে, রাতের অন্ধকারে।
1: আপনারা কি বলতেন?
2: বলতাম যে ন্যায্য মূল্য না পেলে ফসল দিও না, ব্রিটিশ সরকারকে চাপ দিতে খাজনা দেওয়া বন্ধ করো, ট্যাক্স দিও না, রাজার গোলা।

0: কিছুতেই করো না, গোলামির চাকরি ছেড়ে দাও।
1: তখন লক্ষাতে পুলিশ ক্যাম্প ছিল, ঠাকুরদারা তাদের চোখে ধুলো দিয়ে এসব করত।
0: আমার বয়স তখন কত হবে, এই 16-17। এলো মহা বিপ্লবের ডাক, 9 আগস্ট 1942, গান্ধীজির ঘোষণা, ইংরেজ ভারত ছাড়ো।
2: মেরে প্যারে দেশবাসিয়ো, অঙ্গরেজোঁ কে খিলাফ লড়াই করনা হ্যায়, করেঙ্গে ইয়া মরেঙ্গে, করেঙ্গে ইয়া মরেঙ্গে।
0: কংগ্রেসের বড় বড় নেতা সতীশচন্দ্র সামন্ত, সুশীল কুমার ধাড়া, অজয় মুখোপাধ্যায়ের মতো স্বদেশীরা পুলিশের চোখে ধুলো দিয়ে গোপন সভা করে স্থির করলেন, সব থানা ঘেরাও করে থানা দখল করা হবে। দিন স্থির হল 29 সেপ্টেম্বর।
3: তারপর কি হলো?
0: এলো সেই দিন, এলো। আমার উপর দায়িত্ব পড়ল একদলের, বাকি নেতারা ভিন্ন ভিন্ন স্থান থেকে নারী বাহিনী ও পুরুষ বাহিনী নিয়ে ভিন্ন ভিন্ন দিক থেকেই থানা ঘেরাও করবে। আমি কালিকাকুণ্ড আর বক্সিচরের 60-70 জন নারী পুরুষ জড়ো করলাম, তার মধ্যেই ছিল আমার মা গিরিবালা, আমার দিদি সুশীলা, আমার দাদা মহিম সামন্ত। আগের রাত্রে আমরা পুলিশের বাহিনীকে ঠেকাতে রাস্তা কেটে গাছ ফেলে ব্যারিকেড করলাম। পরের দিন সকাল মেয়েরা শঙ্খধ্বনি দিতে থাকলো আর অনুধ্বনিতে জেগে উঠল দিগ্বিদিক। গ্রামবাসী, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আজ আমাদের দেশ রক্ষার দিন, আমাদের বন্দী মায়ের দুর্দশা ঘোষণার দিন। আমরা নিজেদের দেশেই পরাধীন, ওরা আমাদের শস্য লুট করে, মা বোনের ইজ্জত লুট করে, আমরা কি তা সইতে পারি? জানি ওদের হাতে আছে গুলি ভরা বন্দুক, ওরা সশস্ত্র, কিন্তু আমরা নিরস্ত্র হলেও দুর্বল নই, আমরা লড়াই করব। আমরা পিছাবনি, এগিয়ে চলো।
4: একদিক থেকে চিত্তরঞ্জন সামন্ত, ওনার সঙ্গী মা বোন ও পুরুষ বাহিনীর 60-70 জন, অপরদিকে হিজলি ক্যানেলের দিক থেকে সুশীল কুমার ধারা নেতৃত্বে অসংখ্য জনতা, সব মিছিল এক হয়ে মহামিছিলের রূপ নিল। মিছিল এগিয়ে আসছে দেখে মহিষাদল রাজবাড়ির রক্ষীরা গুলি চালাল। গুলির আঘাত পেয়ে ভোলানাথ মাইতি লুটিয়ে পড়লেন মাটিতে। এবার মহিলা বাহিনীর কয়েকজন তাকে তুলে নিয়ে হাসপাতালের দিকে ছুটলেন। বিপ্লবীদের কয়েকজন গুলি আটকাতে টিনের দরজার সামনে ঢাল করে এগোতে থাকলেও পুলিশের গুলি স্বদেশীদের শরীর ভেদ করে যাচ্ছে। পাছে সবাই পুলিশের ভয়ে ছত্রভঙ্গ না হয়, তাই নেতারা সাহস জোগাতে থাকলেন, মিছিল এগিয়ে চলল।
0: কিন্তু আবার পুলিশ গুলি চালালো। এবারে পুলিশের বন্ধুকে গুলিবিদ্ধ হল হরিচরণ দাস, তাকে চিকিৎসা করাতে পারলাম না।
4: সূর্য পশ্চিম থেকে ঢলে পড়ল বিপ্লবী শহীদের মতো, যেন কুরুক্ষেত্রে যুদ্ধের একদিন অবসান হল।
0: অন্ধকার নেমে এলে আমরা শহীদ ভোলানাথের দেহ নিয়ে গ্রামের পথ ধরলাম।
3: আর বাকিদের?

ইতিহাসের অন্তরালে তথ্য নাটকটি শেষ হল। রচনা সলিল সরকার, অভিনয় করেছেন প্রত্যুষ, অসীম মুখোপাধ্যায়, সূচি, বিহঙ্গী বিশ্বাস, কালু, হারাধন সাহা, জানা, জ্যোতির্ময় চক্রবর্তী, বলাই, দিব্যেন্দু দত্ত, ধনা, সুনীত কুমার ঘোষ, হরিপদ, মুক্তি কুমার চক্রবর্তী, অলোকেশ, প্রীতিশেখর মণ্ডল এবং চিত্তরঞ্জন গৌরীশঙ্কর পাণ্ডা। সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া মোইফে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না, সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের। অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে

সাম্প্রতিক শহর কলকাতার শত কথা 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী একটু পরে শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা এনসিডিসি সংশোধন বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। সরকার নিটের বিষয়ে আলোচনা এবং বিরোধী দলগুলি সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাইলেও বিরোধীরা তা এড়িয়ে চলেছে বলে সরকার অভিযোগ করেছে। বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন সংশোধন বিল সংক্রান্ত খসড়াটি আরও নিবিড় পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লোকসভা। 2047 সালের মধ্যে ভারতের $30,00,000,000 অর্থনীতি গড়ার লক্ষ্য, ব্যবসা ক্ষেত্রে বিরাট সুযোগের ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর। নাইজেরিয়ার লাগোসে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারত আজ 3টি সোনা, 1টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছে। আসছে বিস্তারিত খবরে। জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা এনসিডিসি সংশোধন বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। রাজ্যসভায় আজ বিলটি অনুমোদন পায়। আগেই লোকসভায় বিলটি পাশ হয়েছিল। সমবায় মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহল আজ রাজ্যসভায় বিলটি পেশ করেন। নতুন এই বিলের ফলে শিল্পজাত পণ্যের ক্ষেত্রেও এনসিডিসি কাজ করতে পারবে। এছাড়া রাজ্য সরকারগুলি এই নিগমের তহবিল সমবায় উন্নয়নের কাজে যুক্ত যে কোনো সংস্থাকে দিতে পারবে। এমনকি এনসিডিসি নিজেও সরাসরি বিভিন্ন সমবায় সমিতি বা প্রতিষ্ঠানকে ঋণ অনুদান দিতে পারবে। বিলটি নিয়ে আলোচনার জবাবে কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধর মোহল বলেন, এর মাধ্যমে দেশের কোটি কোটি কৃষকের কল্যাণ ও আর্থিক ক্ষমতায়ন আরও জোরদার হবে।
1: सहकारिता मंत्रालय के स्थापना के बाद माननीय उपसभापति महोदय पिछले 5 वर्षों में कई महत्वपूर्ण निर्णय लिए गए। लगभग 3000 करोड़ रुपए की लागत से देश की 80,000 पैक्स को कंप्यूटराइजेशन किया जा रहा है। हमारे छोटे छोटे गांव के पैक्स को सक्षम बनाने के लिए पैक्स के मॉडल बायलॉज बना दिए गए और मुझे खुशी है कि देश के सभी राज्यों ने इस मॉडल बायलॉज को एडॉप्ट किया।
0: নিট আন্দোলনে ছাত্রদের উপর পুলিশি লাঠিচার্জ এবং অযোধ্যা রাম মন্দির অনুদানে অনিয়মের অভিযোগে বিরোধীদের তীব্র হট্টগোলের কারণে লোকসভার অধিবেশন আজকের মতো মুলতবি হয়ে গেছে। আজ সকালে অধিবেশন শুরু হতে অধ্যক্ষ ওম বিড়লা আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দেশের তরুণদের অবদানের কথা স্মরণ করেন।
2: आज अंतर्राष्ट्रीय युवा दिवस है और विश्व स्तर पर भारत के युवाओं ने शिक्षा विज्ञान अंतरिक्ष विज्ञान टेक्नोलॉजी

0: टेक्नोलॉजी, उद्यमिता कई क्षेत्रों के अंदर विशेष पहचान बनाई है। आज उनका सामर्थ्य के कारण दुनिया में भारत का नाम हो रहा है। देश का युवा भी चाहता है कि उनके विषयों पर चर्चा हो।
1: শ্রী বিড়লা জানান, বিরোধীদের দাবি মেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে বক্তব্য রাখতে রাজি আছেন, কিন্তু বিরোধীরা হই হট্টগোল চালিয়ে যান। দুপুর তিনটে অধিবেশন পুনরায় বসলে খনি ও খনিজ সংশোধন বিল 2026 কোন রকম আলোচনা ছাড়াই পাশ হয়ে যায়। এরপর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধী কংগ্রেস ও সমাজবাদী পার্টির সাংসদদের নিজের নিজের আসনে ফিরে যাওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভা স্পিকারকে চিঠি দিয়ে নিট ইস্যুতে আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন। সরকার বিরোধীদের সব প্রশ্নে জবাব দিতে তৈরি থাকলেও তারা আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছে।
2: सरकार डिस्कशन चाहते हैं पार्लियामेंट में और ओपोजिशन भाग रहे हैं, ये कल्पना करना मुश्किल है, क्योंकि पार्लियामेंट डेमोक्रेसी में ओपोजिशन पार्टी डिस्कशन के लिए डिमांड करते हैं और सरकार जवाब देते हैं। यहाँ तो सरकार खुद ही कह रहे हैं कि हम डिस्कशन करेंगे, जवाब देंगे, और ओपोजिशन जवाब सुनना नहीं चाहते और भाग रहे हैं। ऐसा परिस्थिति आप कल्पना कर सकते हैं? लोकतंत्र के लिए ठीक नहीं है।
1: এফসিআর সংক্রান্ত বিলটিকে সংখ্যালঘু স্বেচ্ছাসেবী সংস্থা বিরোধী বলে দাবি করা হলে তা খারিজ করে মন্ত্রী রিজিজু জানান, এই বিলের প্রতিটি ধারা দেশের সব সম্প্রদায় নিরাপত্তার স্বার্থে আনা হয়েছে। সংসদের উভয়কক্ষে আজ বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026কে আরও খতিয়ে দেখার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে। নতুন বিলটির উদ্দেশ্য হল 2010 সালের বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনকে সংশোধন করা, যাতে বিদেশ থেকে আসা অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ ও দায়বদ্ধ করা যায়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিলটিকে দুই কক্ষের সদস্যদের নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর ব্যাপারে আজ লোকসভায় প্রস্তাব আনেন। কমিটিতে লোকসভার অধ্যক্ষ মনোনীত 21 জন সদস্য এবং রাজ্যসভার চেয়ারম্যান মনোনীত 10 জন সদস্য থাকবেন। কমিটি শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের শেষ দিনে তার প্রতিবেদন জমা দেবে। রাজ্যসভায় অনুমোদনের মধ্য দিয়ে সংসদে আজ কেরালাম নাম পরিবর্তন বিল 2026 পাশ হয়েছে। লোকসভা গতকালই বিলটি গৃহীত হয়েছিল। এই বিলের উদ্দেশ্য হল সংবিধানের প্রথম তফসিলে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম করা। ভারতে বর্তমানে প্রায় 440টি মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত স্টার্ট আপ নিবন্ধিত রয়েছে। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। ডক্টর সিং জানান, জাতীয় মহাকাশ প্রসার ও অনুমোদন কেন্দ্র ইনস্পেস 52টি বেসরকারি সংস্থাকে বিভিন্ন মহাকাশ গবেষণামূলক কাজের জন্য 113টি অনুমোদন দিয়েছে, এর মধ্যে 18টি হল নতুন স্টার্ট আপ। ডক্টর বি আর আম্বেদকর সামাজিক সংহতির প্রকল্পের আওতায় আন্তঃবর্ণ বিবাহ বা ইন্টারকাস্ট ম্যারেজের জন্য 457 জন উপভোক্তাকে মোট 10,66,00,000 টাকার আর্থিক সহায়তা দিয়েছে কেন্দ্র। আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আঠাউলে। সরকারি পুঁজি বা বিনিয়োগকে বেসরকারি বিনিয়োগের বিকল্প না ভেবে একে বিনিয়োগ বাড়ানোর অনুঘটক হিসেবে ব্যবহার করা উচিত। জয়পুরে আয়োজিত এক সেমিনারে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই মন্তব্য করেছেন। ব্রিক্স সদস্য দেশগুলিতে বেসরকারি মূলধন বাড়াতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভূমিকা নিয়ে আয়োজিত এই সেমিনারে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি মূলধন আকর্ষণে সদস্য দেশগুলি নানা সমস্যার মুখে পড়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ভারতীয় ব্যবসায়ী ও নাগরিকদের ন্যায়সঙ্গত বাণিজ্যিক পন্থা পদ্ধতি গ্রহণ, পুনর্ব্যবহারকে উৎসাহিত করা এবং সার্কুলার অর্থনীতি গড়ে তোলার উপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে ভারতীয় ব্যবসায়ী মহোৎসব 2026 অনুষ্ঠানের উদ্বোধন করে শ্রী গোয়েল বলেন, ভারত বর্তমানে প্রায় $4 ট্রিলিয়ন অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত, যা 2047 সালের মধ্যে $30 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্যপথে এগিয়ে চলেছে। পশ্চিমবঙ্গের মাটিকে আর জঙ্গিদের সেফ করিডোর হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তারের ঘটনার প্রেক্ষিতে নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগে এই ধরনের কার্যকলাপ চললেও পশ্চিমবঙ্গ পুলিশকে কার্যকর পদক্ষেপ করতে দেওয়া হতো না। এখন রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সমন্বিত অভিযানের ফলে একের পর এক জঙ্গি ধরা পড়ছে। উজান অসমের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আগেই আগাম জেলাভিত্তিক পূর্বাভাস

এবং সম্ভাব্য সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া দপ্তর। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন ভূবিজ্ঞান মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। তিনি জানান, জোড়হাট, গোলাঘাট, শিবসাগর এবং চড়াইদেও সহ উজান আসামের জেলাগুলিতে বৃষ্টিপাতের মাত্রা সম্পর্কে অন্তত 7 দিন আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিবেশী রাজ্য অসমে বন্যা দুর্গতদের সাহায্যে 10 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। রাজ্য বিধানসভার অধিবেশনে আজ তিনি বলেন, অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ। কেন্দ্রীয় সরকার ও আসাম সরকার এবং ছত্তিশগড়, মণিপুর, বিভিন্ন রাজ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। পাক বাহিনীর সরাসরি প্রভাবে বিতর্কিত নির্বাচন, নিরীহ মানুষের হত্যা, আন্দোলনকারীদের নিখোঁজ হয়ে যাওয়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সংকটের প্রতিবাদে সেখানে বিক্ষোভ মিছিল চলেছে। জম্মু কাশ্মীর জয়েন্ট অ্যাকশন কমিটির প্রবীণ নেতা সর্দার সাবির পাক কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, পাক বাহিনী স্নাইপার ও LMG ব্যবহার করে প্রায় 100 জন নিরীহ মানুষকে হত্যা করেছে। ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিল প্রদেশে কুর্দি বিরোধী গোষ্ঠীগুলির বিভিন্ন ঠিকানা লক্ষ্য করে ইরান আজ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। খবর অনুযায়ী, এরবিল প্রদেশের আলানা উপত্যকায় কোমালা পার্টি এবং কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি অব ইরান KDPI যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝু রংজি বেচিং এর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 98 বছর। সে দেশের সরকারি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। নাইজেরিয়ার লাগোসে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে তৃতীয় দিনে দুর্দান্ত সাফল্য পেয়েছে ভারত। আজ ভারত 3টি সোনা, 1টি রূপ এবং 1টি ব্রোঞ্জ পদক পেয়েছে। এর ফলে প্রতিযোগিতায় ভারতের মোট পদক সংখ্যা বেড়ে দাঁড়াল 29। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা NCDC সংশোধন বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন সংশোধন বিল সম্পর্কিত খসড়াটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লোকসভা। নাইজেরিয়ার লাগোসে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারত আজ 3টি সোনা, 1টি রূপ এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপর স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া মোইফে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন বাংলা আধুনিক গান। প্রথম গানটির শিল্পী মান্না দে।

চন্দ্রিমার কণ্ঠে এই গানটি শুনতে শুনতে আজকের আধুনিক বাংলা গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, একটু পরে শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

স্টুডিওর ঘড়িতে এখন 8:06 অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, বিবিধভারতী কলকাতা, আকাশবাণী মৈত্রী, এফএম গোল্ড ও নিউজ অন এআইআর অ্যাপে।

0: শুরু হচ্ছে আশার কথা।
1: শুরু হচ্ছে আশার কথা।

আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।

প্রতি বুধবার 8টা থেকে 8:30 আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন কোন বিষয়ে আলোকপাত হবে এই আশার কথা অনুষ্ঠানে, এবং সেই সঙ্গে আমাদের একেবারে গ্রামীণ ক্ষেত্রে যারা এই স্বাস্থ্য পরিষেবার একেবারে স্তম্ভ বলা যায় সেই আশা দিদিদের ভূমিকার কথা, আশাকর্মীদের ভূমিকার কথা। আজকে যে বিষয়ে আলোচিত হবে তামাক বর্জন অভিযান ও তামাক নিয়ন্ত্রণ কর্মসূচিতে আশাকর্মীর ভূমিকা। দেখুন, যখন আপনি সিনেমা দেখতে যান বা ধরুন আজকাল ওটিটির যুগ, বারবারই যখন সেই ছবিটা সামনে আসে না, আর বলা হয় যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তামাক ক্যান্সারের কারণ, তখন

0: কি করি বলুন? রিমোটটাকে মিউট করে দিই, কিংবা ঠিক সেই সময় আপনি ফোনের জরুরি যে মেসেজগুলো এসেছে সেগুলো দেখে নেন। ওই অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের খুব একটা কানে বা মনে রেজিস্টার করে না। তবে যখন ওরকম একটি বিপদ বাড়িতে হানা দেয় বা ধরুন পরিচিতদের মধ্যে হানা দেয়, তখন মনে হয় ইস, আগে যদি একটু সচেতন হতাম, আগে যদি এই নেশাটাকে ত্যাগ করতে পারতাম, কি আছে? অনেক তো সিগারেট ধরালেন, ধরিয়ে আপনি বললেন যে প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, ছাড়বো ছাড়বো করেও ছাড়তে পারলেন না, এবার ছেড়েই দিন। কারণ ওই আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, পরিবার ভালো থাকলে সমাজ ভালো থাকবে, দেশ এগিয়ে চলবে উন্নত গতিতে। আর সেই সুস্থ সুন্দর সমাজ গড়ার লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ, এই উদ্যোগে পাশে আছেন আপনারা, পাশে আছি আমরা, সবচেয়ে বড় কথা পাশে আছে সরকার। আজকের যে বিষয়, তামাক বর্জন অভিযান ও তামাক নিয়ন্ত্রণ কর্মসূচিতে আশাকর্মীদের ভূমিকা, যে দুজন বিশেষজ্ঞ আজকে স্টুডিওতে উপস্থিত তাদের স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন স্টেট কনসালট্যান্ট এনসিডি সেল তুয়া বাগচি, আপনাকে আন্তরিক স্বাগত।
1: নমস্কার।
0: আরও একজন মানুষ আমাদের সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন, এনসিডির প্রোগ্রাম কোঅর্ডিনেটর তনুশ্রী সাহা।
2: নমস্কার।
0: যে বিষয়টার কথা বললাম, খুব ভালো লাগে আমাদের কিশোরী বয়সে এই ছবিটা দেখতে, যে একটা সিগারেটের ধোঁয়া উঠছে বা উত্তম কুমারের ছবি, এটা ছাড়া ভাবতেই পারি না। কিন্তু সেই ধোঁয়া শুধু যে নিজের বিপদের কারণ তা তো নয়, আশেপাশে যারা আছেন তাদের কাছেও বিপদের কারণ, সে প্রসঙ্গে তো পরে আসব। কিন্তু এই যে তামাক, শুধুমাত্র তো সিগারেট নয়, তাহলে তামাক বলতে আমরা কি বুঝি?
1: স্বাধীনতা দিবসের প্রাককালে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে আমি একটাই অনুরোধ জানাবো, আমরা যেন একটা সুস্থ তামাক মুক্ত সমাজ গড়ে তুলতে পারি। সেই জন্য আজকে আমরা স্বাস্থ্য পরিবার কল্যাণের দপ্তর থেকে এই আশা দিদিদের প্রোগ্রামে উপস্থিত হয়েছি। তামাক বর্জন বা তামাক বলতে আমরা বুঝি ধূমপানযোগ্য বিড়ি, সিগারেট, হুটকা। আর শুধু যে ধূমপানযোগ্য নয়, ধোয়াবিহীন যে জর্দা, গুর্খা, পান মশলা আমরা খাই, এগুলোকেও কিন্তু তামাকজাত দ্রব্য হিসেবে আমরা গণ্য করতে পারি।
0: ঠিক। এবার এই যে তামাকজাত দ্রব্য, যেটা আমরা ওই বারবার যে কথাটা বলছি, মনে হয় একটা খেয়ে নি, আচ্ছা একটুখানি কমিয়ে আনি, একটু একটু করে ছাড়বো, কিন্তু একটু একটু করেও বোধহয় কোথাও ছাড়তে পারি না। তো তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে তো ডেফিনেটলি ক্ষতিকর, কিন্তু কেন?
1: তামাক সেবন করলে আমাদের কিন্তু কিছু কিছু রোগ হয়, সেই রোগগুলো কিন্তু মানে উৎস আমরা জানি, এই রোগই এখন আমাদের নন কমিউনিকেবল ডিজিজ, সেটা হলো ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, সিওপিডি যাকে আমরা বলি, ফুসফুসের রোগ, ডায়াবেটিস, এবং এই সব রোগের কারণে কিন্তু অকাল মৃত্যু হচ্ছে। সেই জন্যই কিন্তু নন কমিউনিকেবল ডিজিজে আমাদের এই টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রামটা একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম। এই জন্যই আমরা তামাক সেবন যে কেন ক্ষতিকারক, এই এই রোগের জন্য তামাক সেবনটা কিন্তু বর্জন করতে হবে।
0: আমরা তো সবসময় ভাবি যে সিগারেট খেলে অতটা ক্ষতি হবে না, সিগারেট বিড়ি খেলে সেই তো ধোঁয়া, খানিকটা ইনহেল করা হচ্ছে, খানিকটা বাইরে ছেড়ে দেওয়া হচ্ছে। বেশি যারা গুটখা পান মশলা খায় তাদেরই বোধ হয় ক্ষতির সম্ভাবনা মারাত্মক। তো আপনি কি বলেন, আপনি তো এই প্রোগ্রামের স্টেট কনসালট্যান্ট, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন সময় মানুষকে অ্যাওয়ার করছেন, সেই দিক সেই জায়গা থেকে আপনার কি মনে হয়, এই যে ধোঁয়া, ধোঁয়াবিহীন তামাক নিরাপদ নাকি একইভাবে ক্ষতি করে বিড়ি, সিগারেট, এই তামাক?
3: হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি যে তামাক কথাটার সঙ্গে সিনোনিমাস কিন্তু আমাদের কাছে সিগারেট বা বিড়ি, কিন্তু এর বাইরেও যে তামাক বিভিন্নভাবে বিভিন্ন খাদ্যদ্রব্য বা চিউইং, যেগুলো আমরা চিবিয়ে চিবিয়ে খাই বা মুখে নিয়ে অনেক সময় মাউথ ফ্রেশনার হিসেবে ব্যবহার করি, তার মধ্যেও যে তামাক ইনজেক্ট করা থাকে সেটা কিন্তু আমরা ভেবে দেখি না। এবং এই প্রসঙ্গে আপনি আরও একটা কথা বলি যে আমাদের কিন্তু ফুড সেফটি একটা অ্যাক্ট আছে, যে সেই আইন অনুযায়ী কিন্তু আমরা কোনো খাদ্যদ্রব্যে তামাক দিতে পারি না। তার কারণ সিগারেট যখন খাচ্ছি, তখন যখন আমি ধোঁয়াটাকে ইনহেল করছি, সেটা যেমন সরাসরি আমার ফুসফুসে চলে যাচ্ছে, একই রকমভাবে যখন আমি তামাক যুক্ত কোনো খাবার, সেটা গুটখা হোক, পান মশলা হোক, জর্দা হোক বা অন্য যে কোনো মাউথ ফ্রেশনার, আজকাল তো বিভিন্ন মাউথ ফ্রেশনারে

0: আমাদের আমরা হয়তো অবগতও থাকি না, আমরা না জেনেই অনেক সময় তামাকজাত দ্রব্য গ্রহণ করি, সেগুলো কিন্তু সরাসরি আমাদের মুখে বা জিভে এবং আমাদের লালা থুতু সালাইভার সঙ্গে মিশে গিয়ে শরীরে যাচ্ছে, এবং এর থেকে কিন্তু মুখের ক্যান্সার, দাঁতে নানান রকম সমস্যা, এগুলো কিন্তু ক্রমবর্ধমান।
1: আচ্ছা, তো মানে সেক্ষেত্রে কি আপনি সাজেস্ট করছেন যে আমরা যে মিন্ট জাতীয় যেগুলো ব্যবহার করি মাউথ ফ্রেশনার হিসেবে সেগুলো ব্যবহার করব না?
0: সেখানে একটু দেখে নেওয়া দরকার ইনগ্রেডিয়েন্টসে তামাক মানে টোব্যাকোর কোনো কিছু কতটা পরিমাণ আছে বা আছে না নেই, সেটা একটু একবার চেক করে নেওয়া দরকার। হ্যাঁ, এবার মিন্ট জাতীয় কিছু আমি একটা খেলাম সেটা তো অন্য জিনিস, কিন্তু অনেক সময় দেখবেন যে হয়তো একটা কিছুতে নেই, বিশেষ করে আমরা রাস্তাঘাটে দেখব বাস ড্রাইভার বা যারা, তারা দুটো মানে একটা তামাকের একটা প্যাকেট কেনে আর একটা যেটা তামাক ফ্রি সেটা কিনে দুটো একসঙ্গে মিশিয়ে খায়।
1: হ্যাঁ, তো একটা সুন্দর গন্ধ,
0: হ্যাঁ একটা সুন্দর গন্ধ, আমরা তাতে ভুলে যাই যে না হয়তো এর মধ্যে ক্ষতি কিছু হবে না, কিন্তু খুব নিঃশব্দে তামাকের যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু আমাদের এই খাদ্যদ্রব্যের মধ্যে আস্তে আস্তে তামাক ঢুকিয়ে আমাদের, সেটা আসলে কি হচ্ছে আলটিমেটলি সেটা আমরা নেশাগ্রস্ত হয়ে পড়ছি,
1: মানে ওই যে একটা গন্ধ। এবং আমরা আমরা ছোটবেলাতে বা অনেক সময় উপন্যাসে দেখেছি না যে আগেকার দিনের মানুষদের মধ্যে পানে ঠোঁট পুরো রাঙা হয়ে থাকতো আর জর্দার একটা অদ্ভুত গন্ধ ছাড়তো,
0: সেই
1: হ্যাঁ হ্যাঁ সেই গন্ধ দিয়েই তাদের পরিচয় হতো,
0: সে থেকেই নেশাটা তৈরি হয় কিন্তু, যেটা পরবর্তীকালে ছাড়া যায়।
1: যে একটা তিনি আসছেন মানে তার সঙ্গে সঙ্গে একটা খুব সুন্দর গন্ধ একটা ভুরভুর করছে, সেই গন্ধের মধ্যে দিয়ে অজান্তেই আমরা একটা নেশাকেও ডেকে আনছি। এবং যে নেশাটা শুধু যে আমার ক্ষতি করছে তা নয়, যে কথাটা আপনিও বলছেন বা বারবার আমরা শুনি যে এই যে নেশা বা ধোঁয়ার এই যে নেশা সেটাকে পরোক্ষভাবে কি করে ক্ষতি করে?
0: পরোক্ষভাবে ক্ষতি করে বলতে দেখুন মানে আস্তে আস্তে আমাদের এই চিন্তা ভাবনাগুলো অনেক ডেভেলপ করেছে। এখন আমরা আগে আমরা যেটা জানতাম যে তুমি সিগারেট খাচ্ছ ঠিক আছে, তবে আমরা চেষ্টা করতাম তার সামনে থেকে সরে আসার, সেটাকে আমরা প্যাসিভ স্মোকিং বলতাম। সেই প্যাসিভ স্মোকিং এর সংখ্যাটাও কিন্তু আরেকটু এক্সটেন্ড হয়েছে, মানে আমরা এখন ফার্স্ট হ্যান্ড স্মোকিং বলি, অর্থাৎ আপনি স্মোক করছেন, আপনার সামনে যদি আমি দাঁড়িয়ে থাকি তবে সেই ধোঁয়াটাও আমি সরাসরি ইনহেল করছি। এবং এই প্রসঙ্গে বলে রাখা দরকার, একজন স্মোকার যতটা সেই তামাক বা টোব্যাকো তার যতটা ক্ষতি করে, যে প্যাসিভ স্মোক করছে তার ক্ষেত্রেও কিন্তু ততটাই ক্ষতিকর। এখান থেকেই আসে সেকেন্ড হ্যান্ড স্মোকিংয়ের কথা, অর্থাৎ ধরুন আমার বাড়িতে বাচ্চা আছে, আমি মনে করলাম যে আমি ঘরে খাবো না, আমি বাইরে সিগারেটটা খেয়ে আসি, বাইরে সিগারেটটা খেয়ে এসে আমি বাচ্চাকে জড়িয়ে ধরে হয়তো চুমু খেলাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু তামাকের বিভিন্ন যে ক্ষতিকর পদার্থগুলো রয়েছে সেটা কিন্তু বাচ্চার শরীরেও ট্রান্সমিটেড হয়ে যায়। এবং এরপর আসে থার্ড হ্যান্ড স্মোকিং এর কথা, যেখানে বলা হচ্ছে যে আপনি ঘরে স্মোক করলেন কিন্তু সেই স্মোকের বিভিন্ন যে পদার্থগুলো রয়েছে আপনার ঘরের আপনার পোশাক আশাকে পর্দায় থেকে গেল, সেগুলোও কিন্তু পরবর্তীকালে যে নন স্মোকার সেই ঘরে ঢুকছে বা থাকছে তার শরীরে আস্তে আস্তে ট্রান্সমিশন হয়। তো স্মোকিং যে শুধু করছে তার জন্য ক্ষতিকর নয়, তার সঙ্গে যারা রয়েছেন ছোট থেকে বয়স্ক মানুষ অব্দি প্রত্যেকের জন্যই কিন্তু সমানভাবে ক্ষতিকর।
1: অর্থাৎ আমরা ভাবি যে শুধুমাত্র যে কথা বললেন যে বাইরে সিগারেট বা বিড়িটা খেয়ে সে ঘরে ঢুকলেন, কিভাবে সেটা যে ঘর পর্যন্ত চলে আসছে এবং আমরা সেটা জানি না এবং সেই বিষয়ে এখনো কতটা সচেতনতা দরকার, সেটা আজকে যে বা যে কথাটা উনি বলছিলেন যে স্বাধীনতার আগের দিন কিছুদিন আগে দাঁড়িয়ে আমরা আর মাত্র তিনটে দিন দেরিতে আছি, স্বাধীনতার 80 বছর পেরিয়ে এসেছি, তারপরেও আমাদের একটাই লক্ষ্য হোক যে তামাক মুক্ত একটা দেশ আমরা গড়ব। টেলিফোনে বন্ধু আছেন, হ্যালো। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার,
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি হুগলি জেলা রাজবলার থেকে আশিসগড় কথা বলছি।
1: বলুন।
2: নমস্কার। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে ধূমপান আগে অনেকটা কমেছে, 1 নম্বর, আর 2 নম্বর, নস্যি নেওয়া কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক?
1: কি নেওয়া আবার যদি একটু বলেন?
2: নস্যি
1: নেওয়া? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা আশিস বাবুর আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশিস বাবুর মতো যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি সরাসরি চলে আসবেন 2248-8085-এ। নস্যি,
0: হ্যাঁ, এই উনি প্রথমেই একটা তথ্য দিলেন যে ধূমপান আগের থেকে অনেকটা কমেছে, তো সেই প্রসঙ্গে আমি বলতে চাই যে ধূমপান কিন্তু আগের থেকে একদমই কমেনি। আমাদের গ্লোবাল মানে আমাদের ন্যাশনাল লেভেলে গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে বলে একটা

0: সার্ভে হয় প্রতি 5 বছর অন্তর অন্তর, এবং সেখানে দেখা যাচ্ছে লাস্ট সার্ভে অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গে ধূমপানের সংখ্যা যে ওভারঅল শুধু বেড়েছে তাই নয়, তার সঙ্গে মহিলাদের মধ্যেও কিন্তু ধূমপানের পার্সেন্টেজ বেড়েছে। আর দ্বিতীয় প্রশ্ন প্রসঙ্গে বলে রাখি, হ্যাঁ, নস্যি নেওয়াও স্বাস্থ্যের পক্ষে একই রকম ক্ষতিকারক, এবং এটাও এক ধরনের নেশাতেই পরিণত হয় মানুষের। এবং যে কোনো নেশার জিনিস আপনি জেনে রাখবেন, যখন আপনি নিয়মিত ব্যবহার করছেন তখন সেটা শরীরে একরকম ক্ষতি তো অবশ্যই করছে, এবং নস্যিও স্বাস্থ্যের জন্য মানে উপকারী এর কথা তো কোনো মতেই বলা চলে না।
1: অর্থাৎ যারা যারা নস্যি নেন, ভাবলেন কি আর হয়, একটু বেশ ভালো করে হেঁচে নাকটা বেশ একটু পরিষ্কার হয়ে যায়, বলুন, আপনারও কিন্তু আশ্বস্ত হওয়ার কোনো কারণ নেই, অন্তত বিশেষজ্ঞরা তাই বলছেন। চিন্তার ভাঁজ সেখানেও, ভালো কি জানেন, গান শোনা, রেডিও শোনা, সেই নেশায় আপনার কোনো ক্ষতি নেই। বাকি যে কোনো নেশা যা আপনাকে টানছে তাই কিন্তু কোনো না কোনোভাবে ক্ষতিকর, ঠিক যেমন আজকের যে আলোচনা বিষয় তামাক, তামাক সেবন, তামাকজাত দ্রব্য থেকে কি কি হতে পারে সেই নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। স্টুডিওতে আছেন তনুশ্রী সাহা এবং তোয়া বাগচি, তারা তাদের মতামত দিচ্ছেন, আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য ভাগাভাগি করে নিচ্ছেন। এই যে বারবার যে কথাটা উঠে আসে বা শ্রোতা বন্ধুরা বলেন যে অনেক চেষ্টা করছি ছাড়তে পারছি না, বা আমি যেটা বলছি সব আচ্ছা একটা দুটো তিনটে, এই তামাক ছাড়তে গেলে কি করে, তার প্রসেসটা কি হবে, কিভাবে ছাড়বেন, দুম করে ছেড়ে দেবেন নাকি সত্যি একটা দুটো করে ছাড়া যায়, তার প্রসেসটা কি বলবেন?
2: হ্যাঁ, তামাক ছাড়তে গেলে আপনাকে আগে মনের দিক থেকে একটা দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। তার জন্য আপনার মনে হতে হবে যে একটা দিন ঠিক করতে হবে যে না, রবিবার আজকের দিন আমি বাড়িতে থাকবো, আজকে আমি তামাক একদমই নেবো না, বা যেই তামাকজাত দ্রব্যখান সিগারেট বিড়ি যাই হোক সেটা আমি নেবো না। একটা নির্দিষ্ট দিন ঠিক করতে হবে এবং আপনাকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে যে এটা আমি আজকে করবই। এরপর আপনি জিনিসটা নিজে করলেও হবে না, তার সাথে আমাদের স্বাস্থ্য দপ্তরের কর্মী, স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হবে। তাতে কি হবে, আপনি একটা প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীদের থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পরামর্শ পাবেন। তার ফলে আপনার এই যে আপনি নিজে সংকল্পবদ্ধ হচ্ছেন, এটা আপনার তামাক মুক্ত জীবনের দিকে প্রবেশ করতে সহায়তা হবে। সেই জন্য আমরা আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র এবং নন কমিউনিকেবল ডিজিজ ক্লিনিক মানে NCD ক্লিনিকে যান, এবং সেখানে গেলেই আপনারা জানতে পারবেন কোথায় আপনাদের কাছাকাছি তামাক টোবাকো সিজেশন সেন্টার, তামাক নিরাময় কেন্দ্র আছে, সেখানে গিয়ে আপনারা কিন্তু আরো বেশি ভালো কাউন্সিলরদের থেকে পরামর্শ পেতে পারেন।
1: হ্যালো হ্যালো
3: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার,
3: আমি তারকেশ্বর থেকে সোমনাথ খামরি কথা বলছি।
1: হ্যাঁ বলুন।
3: বলছিলাম যে অনেকে আমি দেখি যে অনেকে খৈনি খান, মুখে খৈনি মানে চুন টুন দিয়ে বেশ করে খৈনি খায় আর কি, ওইটা কি কোনো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে?
1: শুনতে থাক,
3: এটাই আমার প্রশ্ন ছিল।
1: অনেক ধন্যবাদ।
0: এই প্রসঙ্গে আমি বলি, খৈনি কিন্তু আমরা যেটা আমরা বলি তামাক কিন্তু দুরকম হয়, একরকম হচ্ছে ধোঁয়াযুক্ত এবং আরেকটি হচ্ছে ধোঁয়ামুক্ত। তো খৈনি কিন্তু সেই ধোঁয়ামুক্ত তামাকের মধ্যেই পড়ে, যেখানে আপনি সরাসরি তামাকজাত দ্রব্যটা মুখে দিয়ে চিবিয়ে খাচ্ছেন এবং তা থেকে সেই তামাকের প্রতি আপনার একটা নেশা তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে খাওয়ার পরিমাণও আপনি বাড়াচ্ছেন। তো এবং তার ফলে আপনার মুখগহ্বরে, গলায় ক্যান্সার পর্যন্ত হতে পারে এবং এছাড়াও দাঁতের নানান সমস্যায় আপনি ভুগতে পারেন। তাই এটা মনে করার কোনো কারণ নেই যে আপনি হয়তো বিড়ি সিগারেট খাচ্ছেন না কিন্তু খৈনি খাচ্ছেন, তার জন্য আপনি নিরাপদে রয়েছেন। বরং আমি তো বলবো যে আপনি সরাসরি তামাক মানে চিবিয়ে খাচ্ছেন এবং আপনার শরীরের বিভিন্ন অংশ দিয়ে সেটা আপনার মানে স্টমাকে গিয়ে পৌঁছাচ্ছে, তো প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হতে যাচ্ছে। তাই খৈনি খাওয়াও কিন্তু একদমই নিরাপদ নয়।
1: একটা কথা এর আগেই আপনারা বলছিলেন যে তামাক ছাড়ার ক্ষেত্রে নিজে নিজে হবে না, সেখানে একজনের সাহায্য লাগবে, পরামর্শ লাগবে। সেক্ষেত্রে সরকারি কি কি পরিষেবা রয়েছে সেটা যদি একটু জানান, যে সরকার কিভাবে যারা তামাক ছাড়তে চাইছেন তাদেরকে হেল্প

0: থাকতে পারে বা যারা ছাড়তে চাইছেন তারা কিভাবে সরকারের হেল্প পেতে পারে?
1: আমরা যেহেতু এখানে আশাকর্মী দিদিদের প্রোগ্রামে এসেছি, সেই জন্য আমি আগে আশাকর্মী এই প্রোগ্রামে মানে আমাদের তামাক বর্জন অভিযান এবং তামাক নিয়ন্ত্রণ কর্মসূচিতে আশা দিদিদের যে ভূমিকা কি সেটা বলছি। আশা দিদিরা কিন্তু আমাদের পরিবার বাড়ি বাড়ি গিয়ে এই তামাকের ক্ষতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেন, যে তামাক সেবন করলে কী কী হয়, তামাক সেবন করলে ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, এই যে রোগগুলো হয়, তাছাড়া শুধুমাত্র এই রোগগুলোও নয়, মুখ দিদি যেটা বললেন আমাদের স্টেট কনসালটেন্ট, মুখ ও গহ্বরের ক্যান্সার, দাঁত মাড়ি, তামাক সেবন করলে কিন্তু এতগুলো রোগ হয়, এই রোগ ক্ষতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই তামাক ব্যবহারকারীদের তারা যাতে তামাক সেবনটা বন্ধ করে, তার ফলে তারা তাদের স্বাস্থ্যের পক্ষে কী সুবিধা পাবেন বা তামাক ত্যাগ করলে কী তাদের স্বাস্থ্যের উন্নতি হবে সেই কারণে কিন্তু উদ্বুদ্ধ করেন। এবং এই দিদিরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কে কীভাবে তামাক সেবন করেন সেটা জিজ্ঞাসা করে লিপিবদ্ধ করেন, যে কজন আছেন তামাক সেবনকারী, সেই হিসেবে তারা তাদের পরামর্শ দেন এবং সেই হিসেবে টবাকো সিজেশন সেন্টার মানে তামাক নিরাময় কেন্দ্র বা এনসিডি ক্লিনিকে যাওয়ার জন্য
0: তাদের উদ্বুদ্ধ করেন। অর্থাৎ একেবারে যে বেসিক কাজটা সেখানে আশা দিদিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আশাকর্মীদের, কারণ তারা ব্লক স্তরে একদম বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে দেখছেন যে এক একটি পরিবারে কতজন, সে যে কোনো তামাকই হোক, তিনি বিড়ি, সিগারেট, গুটখা, পান মশলা, খৈনি, যা কিছু তামাকের মধ্যে পড়ে, তাই সেটা কত পরিমাণে সেবন করেন সেই তথ্যটা তারা সংগ্রহ করে। এবার সেই তথ্য সংগ্রহ করার পর তাদেরকে সচেতনতার কাজটিও করেন। এক্ষেত্রে কি আপনারা ব্লক স্তরে বা আমাদের জেলা স্তরে কোনো আলাদা আলাদা করে সচেতনতা ক্যাম্প হয় বা প্রচার হয় যেখানে মানুষেরা আসতে পারেন বা সেখানে সরাসরি একেবারে কথা বলতে পারেন?
2: হ্যাঁ, এই প্রসঙ্গে বলি যে আশা দিদিরা কিন্তু কাজ করেন একদম হাউসহোল্ড লেভেলে মানে গ্রামীণ স্তরে। হ্যাঁ, তারা বাড়ি বাড়ি যান এবং গ্রামে তার ধরুন প্রতি 1000 জনসংখ্যায় আমাদের একজন করে আশা দিদি রয়েছে, তো ওই 1000 জনসংখ্যায় যে কটা বাড়ি রয়েছে সেখানে কতজন মানুষ মানে সেই বাড়িতে তামাক ব্যবহার করেন বা কি ধরনের তামাক ব্যবহার করেন তার
0: পরিসংখ্যান
2: তার কাছে রয়েছে। এবার সেই তথ্য কিন্তু আমাদের কাছে মানে তারপর ভিলেজ লেভেলে যে অঙ্গনওয়াড়ি সেন্টার, অঙ্গনওয়াড়ি নয়, HWC সেন্টার রয়েছে, সেখান থেকে ব্লকে আসে, BPHC-তে আসে এবং তারপর সেখান থেকে ডিস্ট্রিক্ট হসপিটাল হয়ে ডিস্ট্রিক্ট লেভেলে যে টোব্যাকো কন্ট্রোল সেল রয়েছে সেখান থেকে স্টেটে আসে। এটা গেল পরিসংখ্যান কিভাবে আমাদের হাতে আসছে। এরপর বলি যারা সেই পরিষেবা নিতে আসছেন ঠিক ওই একই চ্যানেল মারফত কিন্তু আমরা তাদেরকে নিকটবর্তী টোব্যাকো সেসেশন সেন্টার, আমাদের প্রত্যেকটি জেলায় একটি করে টোব্যাকো সেসেশন সেন্টার রয়েছে জেলা স্তরে, যেখানে একজন সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট বসেন এবং সেখানে সম্পূর্ণ বিনামূল্যে কাউন্সিলিং এবং ফার্মাকোলজিক্যাল অর্থাৎ প্রয়োজন হলে ওষুধ দিয়েও পরিষেবা দেওয়া হয়ে থাকে। এবার এই ট্রিটমেন্টটা তারা গ্রহণ করতে পারেন এবং এছাড়াও আমাদের NCD ক্লিনিকগুলো কিন্তু একদম ভিলেজ লেভেল থেকে মানে HWC সেন্টার থেকেই চলে, সেখানেও কিন্তু নিয়মিত তামাকের ক্ষতিকর দিক নিয়ে সেখানে যে CHO দিদিরা থাকেন তারা সবসময় পরামর্শ দেন এবং বিভিন্ন রকম আউটরিচ ক্যাম্পেইন বা ব্লক লেভেলে যখন কোনো হেলথ মিটিং হয় সেখানে টোব্যাকো সম্পর্কে আমরা সমস্ত মানুষকে সচেতন করার চেষ্টা করি।
0: এই যে প্রত্যেক জেলায় জেলায় যে সেন্টারের কথা বলছেন সেটা, সেই ইনফরমেশনটা আশা দিদিদের কাছ থেকেই পাওয়া যাবে যে আপনার জেলায় নিকটবর্তী কোথায় প্রত্যেকটি জেলায় একটি করে আছে এবং সেখানে কি এই ডাক্তারবাবুরা প্রত্যেক দিনই থাকেন?
2: না, সেখানে ডাক্তারবাবুরা সপ্তাহে 2 দিন থাকেন, সাইকোলজিস্ট সপ্তাহে 3 দিন থাকেন। এবার কোন জেলায় কবে ডাক্তারবাবু বসছেন এবং সাইকোলজিস্ট বসছেন সেই ইনফরমেশনও কিন্তু একদম আমাদের গ্রাম স্তর অবধি দেওয়া থাকে এবং যিনি বা যারা তামাক ছাড়তে ইচ্ছুক বা যাদেরকে তামাক ছাড়ার জন্য CHO দিদি পরামর্শ দেন তাদেরকে কিন্তু তার সঙ্গে সেই ইনফরমেশনটুকু দিয়ে দেওয়া হয়। এছাড়াও আরেকটা জিনিস বলে রাখি, জেলা স্তরে কিন্তু যখনই কোনো মানুষ ধরুন NCD-তে অন্য রোগে ভুগছেন কিন্তু অথচ তার তামাক ব্যবহারের একটা হিস্ট্রি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একথাও বলা থাকে যে আপনি নিকটবর্তী জেলায় যেখানে আপনার টোব্যাকো সেসেশন বা নেশা মুক্তিকরণ সেন্টারটা রয়েছে সেখানে একবার যান, সেই ইনফরমেশনটুকুও যেন তখনও তাকে পার্কুলেট করে দেওয়া হয়।
0: আচ্ছা, সবার ক্ষেত্রে কি এই সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়ে নাকি আশা দিদিরা প্রাথমিকভাবে কাউকে কাউকে সারিয়ে তুলতে পারেন, মানে কোনো মাপকাঠি আছে কি নির্দিষ্ট?
2: না, নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই।

0: তবে তামাক ব্যবহারে যে নেশা তৈরি হয় সেটা, হ্যাঁ, মানুষের মনে একটা সচেতনতা তৈরি করাটা যেমন একটা বিষয়, যাতে ভবিষ্যতে কেউ, মানে বিশেষ করে আমরা চেষ্টা করি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা ভবিষ্যতে তামাকের কবলে পড়তে পারে তাদেরকে সেখান থেকে সরিয়ে রাখা, সেই জন্য সচেতনতা বৃদ্ধি করাটা জরুরি। তার সঙ্গে যারা অলরেডি অ্যাডিক্টেড, যারা নেশাগ্রস্ত, তারা কিন্তু খুব সহজে, মানে যতক্ষণ না নিজের মনে একটা ভয় ঢোকে বা নিজে দৃঢ় প্রতিজ্ঞ হতে পারে, ততক্ষণ অবধি কিন্তু তারা সেই ছাড়ার জায়গায় যেতে পারে না। সেই কারণে তাদেরকে প্রফেশনাল হেল্প নেওয়ার খুব দরকার, এবং সেই কারণে এই সেন্টারগুলোতে আমরা তাদেরকে গাইড করে থাকি।
1: একটা পরিসংখ্যান তো আমাদের ক্ষেত্রে বেশ চিন্তার ভাঁজ ফেলছে কপালে, সেটা হলো যে মহিলাদের মধ্যে তামাক সেবনের প্রবণতা বাড়ছে, বিশেষত ধূমপানের যে মাত্রা সেটা বেশ বাড়ছে। এবারে একজন গর্ভবতী মায়ের ক্ষেত্রে এই ধূমপান তার স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতি করে?
2: তামাক সেবন কিন্তু গর্ভবতী মায়ের ক্ষেত্রে, মা এবং তার গর্ভস্থ শিশু দুজনের ক্ষেত্রেই ভীষণ ক্ষতিকারক। এই গর্ভবতী মহিলা যদি নিজে সেবন করেন বা তার আশেপাশের কোনো ব্যক্তি, যেটাকে আমরা বলি পরোক্ষ ধূমপান, সেটা যদি হয়ে থাকে, তার ফলে কিন্তু গর্ভপাত, কম ওজনের ওজনের শিশু, অপরিণত প্রসব এবং যে শিশু জন্মাবে তার স্বাস্থ্যের কিন্তু বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে। সেই জন্য গর্ভবতী মহিলা নিজে বা তার আশেপাশের পরিবারের লোকদের আমরা অনুরোধ করব তারা যেন তামাক সেবন বর্জিত করেন।
1: হ্যালো,
3: হ্যালো, নমস্কার দিদি।
1: নমস্কার।
3: হ্যাঁ, আমি বীরভূমের দুর্গাপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
1: বলুন, শুনতে পাচ্ছি, বলুন।
3: পানের অভ্যাস আছে, পানের সঙ্গে সুপারি এবং জর্দা, চুন, চুনটা তো আমরা জানি হজমের কাজ করে, কিন্তু ওই যে জর্দা কিংবা ওই ধরুন ওই যে কোনো জর্দা, সেটা যখন মানে ধরুন বাইরে ফেলে দেয় কিংবা গুটকার ক্ষেত্রে যখন আমরা মানে সেটাকে বাইরে ফেলে দিই, তাহলে যে করি ইয়েটা নষ্ট, মানে ইয়েটা হচ্ছে আর কি, গুটকার যে ক্ষতিকর দিকটা আমরা ফেলে দিচ্ছি, কিন্তু সেটা তো পরোক্ষভাবে রাস্তায় পড়ছে। হ্যাঁ, এবং আমরা রাস্তায় যারা পথচারী তাদের কি কোনো ক্ষেত্রে পরোক্ষ প্রভাব পড়ছে?
1: আচ্ছা,
3: এটাই আমার
1: প্রশ্ন। শুনতে থাকুন, আর একটা কথা উনি বলেছেন যে আমরা অনেক সময় রসটুকু নিয়ে বাকিটা ফেলে দিই, তাই রসটুকু নেওয়ার মধ্যে কি অনেকটা রসই চলে গেল? না, সেই রসটা তো নিরস একেবারেই নয়, সেটা তো বেশ ক্ষতিকর।
0: না, এইভাবে হিসেব করা যায় না, এবং তার এটা মনে করার কোনো কারণ নেই যে গুটখা বা জর্দা চিবিয়ে খেয়ে আমি মুখ থেকে খানিকটা রস বাইরে ফেলে দিলাম মানে আমার ক্ষতিকর দিকটা বেরিয়ে গেল, সেটা একদমই নয়। বরং ক্ষতিকর দিকটাই আপনি চিবোচ্ছেন, এবং তার ফলে যে লালা নিঃসৃত হচ্ছে সেটুকুকে আপনি বাইরে হয়তো বার করছেন,
1: যেটুকু আর চিবোতে স্বাদ লাগছে না
0: সেটুকু হয়তো বাইরে বেরোচ্ছে, সুতরাং আপনার ক্ষতি কোনো অংশেই কম হচ্ছে না। এবার দ্বিতীয় কথায় আসি, যে আপনি তো নিজের যখন ক্ষতি করছেন একই রকম ভাবে যেটা আপনি বাইরে ফেলছেন, সেটা থেকে আমরা জানি কোভিড আমরা পার করে এসেছি, এবং কিভাবে মুখের থেকে বেরোনো কফ থুতু কিভাবে ট্রান্সমিটেড হতে পারে আমরা জানি, বায়ুবাহিত রোগের কথাও আমরা জানি। তো সুতরাং সেইটা থেকে যে সমস্ত রকম যা যা ক্ষতি হতে পারে সেটা কিন্তু আশেপাশের লোকের কাছেও পৌঁছে যায়।
1: একেবারে অনুষ্ঠানের প্রায় শেষে চলে এসেছি আমরা, এখন যে সময়ে দাঁড়িয়ে আছি, যে জায়গায় চলছি, তাতে আমাদের কারুর কাছে কিছু থাক না থাক একটা করে স্মার্টফোন আছে। এবার এই ফোনের প্রযুক্তিটা কি আমরা এই ক্ষেত্রে কাজে লাগাতে পারি? সরকারি পরিষেবার সাথে কি কোনোভাবে যুক্ত?
0: হ্যাঁ, একদমই। আমরা এটা মানে এটা আমাদের প্রচার করাও এক রকমের দায়িত্বের মধ্যে পড়ে, এবং আমরা এটাকে আইসি, এই প্ল্যাটফর্মটা আমরা আইসি হিসেবেই ব্যবহার করছি। ন্যাশনাল টোব্যাকো কুইটলাইন নাম্বার 1811-23-56, এই নাম্বারটা প্রত্যেকে মনে রাখবেন, 1811-23-56। যারা টোবাক তামাক জাতীয় দ্রব্য ছাড়তে চাইছেন, মনস্থ করেছেন যে আমার ছাড়ার প্রয়োজন কিন্তু পারছেন না, কিছু সাহায্যের দরকার, তারা কিন্তু চোখ বন্ধ করে এই নাম্বারে ফোন করতে পারেন। 24 ঘন্টা এই নাম্বার খোলা থাকে, এবং অপরদিকে আপনার জন্য সহায়তা করার জন্য একজন ব্যক্তি সবসময় থাকবে, এবং শুধুমাত্র একবার নয়, আপনি কিন্তু ফলো আপ, অর্থাৎ এরপর আপনার প্রয়োজন হলে তারপরেও কিন্তু আপনার ফলো আপ সার্ভিসেসের জন্য এই নাম্বারে ফোন করে আপনি আপনার

0: পৃথিবী হোক তামাক মুক্ত পৃথিবী, তামাক বর্জন অভিযান এবং তামাক নিয়ন্ত্রণ সরকার বদ্ধপরিকর, এবং আগামী দিন আমরা এরকমই একটা সমাজ চাইছি, সমাজ দেখতে চাই। আজকের আশার কথা অনুষ্ঠান আপনারা এতক্ষণ শুনছিলেন, আপনারা প্রত্যেক বুধবার শোনেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন, এতক্ষণ উপস্থিত ছিলেন নয় উপস্থিত আছেন এতক্ষণ আপনাদের সঙ্গে মূল্যবান পরামর্শ মতামত যারা শেয়ার করলেন, তারা হলেন স্টেট কনসালট্যান্ট এনসিডি তোয়া বাগচি এবং এনসিডির প্রোগ্রাম কোঅর্ডিনেটর তনুশ্রী সাহা। আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য,
1: ধন্যবাদ।
0: আগামী দিন তামাক মুক্ত পৃথিবীর স্বপ্ন দেখব আমরা। আশার কথা আজ এই পর্যন্তই। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হল আকাশবাণী গীতাঞ্জলি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, বিবিধ ভারতী কলকাতা, আকাশবাণী মৈত্রী FM গোল্ড এবং নিউজ অন AIR অ্যাপে। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আবারও আগামী বুধবার।

0: শুনলেন আশার কথা। অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। প্রথম গানটির পরিবেশনায় মহুল।

বাপু রে পাক মেরে পাক যত রস উছলে পড়ে, চটানের মিঠা মাদুর নলেনের নবাদ ভরে। খাপু রে পাক মেরে পাক যত রস উছলে পড়ে, চটানের মিঠা মাদুর নলেনের নবাদ ভরে।

ভালোবাসা এলো লক্ষ্মীর সোনার চাতাল, ও মন গন্ধে মাতাল দুনিয়ায় উথাল পাতাল, পাতে আর ভালোবাসা এলো লক্ষ্মীর সোনার চাতাল, কাছে আয় আয় কাছে আয়।

এতক্ষণ শুনছিলেন বাংলা ব্যান্ডের গান আকাশবাণী মৈত্রী। একটু পরে দিল্লি কেন্দ্রের সংবাদ।

আজকের কথায় গানে নিয়ে আমি পৌলমি আপনার সঙ্গে। আজকের কথায় গানে সেই মানুষটিকে কেন্দ্রে রেখে যিনি তাঁর শিল্পী জীবনে আমাদের তো ভরিয়ে দিয়েইছেন, তারপরে আশ্চর্য এক নিভৃত বাসে আবিষ্কার করছেন প্রতি মুহূর্তে নিজেকে। তার গান আমরা এখনো শুনি এবং আমাদের এখনো ভোর হয় তার গানের আশ্চর্য পিলব দোলাতে। এই কারণে বললাম ভোর হয়, কারণ তার লোকগান আশ্চর্যভাবে বেজে ওঠে ভোরের রাগ সঙ্গীতের মতোই আমাদের জীবন শুরুর সময় শুরুর সময়টিতে। তিনি আর কেউ নন, তিনি স্বপ্না চক্রবর্তী। এই শিল্পী একেবারে সিউড়ির ভূমিকন্যা, তার উত্থান পতনের সঙ্গীত সঙ্গীতের একেবারে সাক্ষী রয়েছে সিউড়ি এবং সাক্ষী রয়েছে সেখানকার ঊষর ভূমি। সঙ্গীতের প্রথম হাতেখড়ি হয়েছিল তাঁর সন্ন্যাসী চরণ ভাণ্ডারীর কাছে, পরবর্তীতে প্রবীর মজুমদার এবং অংশমান রায়ের কাছে গান শিখেছেন। বীরভূমের আনন গোষ্ঠীর সূচনা লগ্ন থেকে তিনি সঙ্গে আছেন। সমাজের বিচ্ছিন্ন যুব সমাজকে, বা বলা যায় যে বিচ্ছিন্ন যে যুব শক্তি, তাকে মূল স্রোতে ফিরিয়ে আনার কাজটি আনন গোষ্ঠী করে থাকে, সাংস্কৃতিক প্রবাহের কাণ্ডারি সেখানে স্বপ্না চক্রবর্তী। কলকাতায় ষাটের দশকে তিনি খুব একটা যে সুযোগ পেয়েছিলেন তখন তা নয়, পরবর্তীতে আনন গোষ্ঠীতেই আলাপ হয় মানস চক্রবর্তীর সঙ্গে এবং তারপর বিবাহ বন্ধন। সঙ্গীত জীবনের ভরসা এবং বহুমুখী প্রতিভা মানস চক্রবর্তী, এবং তীব্র জীবন সংগ্রামের মধ্যে দিয়ে স্বপ্না চক্রবর্তী

তৈরি করলেন তার নিজের ঘরানা। 1977 সালে সিউড়িতে তার গান শুনে গান রেকর্ড করে কলকাতায় পাঠিয়েছিলেন আর্য চৌধুরী, শঙ্কর চট্টোপাধ্যায়। সেই গান বাজল জেলা বেতারের অনুষ্ঠানে। এরপর আকাশবাণীর বি গ্রেট আর্টিস্ট হয়েছিলেন এবং তারপরে আকাশবাণীতে তার গানের সূত্রে চন্দ্রকান্ত নন্দী তাকে রেকর্ড করার কথা বলেন। সেই প্রকাশিত রেকর্ড বড় লোকের বেটিলো, আরেকটি দিকে বলি ও ননদি। এরপরে তো জয়যাত্রা, তার গানের সুরে এবং গায়কিতে যেভাবে মাটির কথা, একেবারে আটপৌরে মেজাজের কথা ছুঁয়ে রয়েছে, সেই ছোঁয়াচটি আমাদের এখনো এত বেশি টানে, এত বেশি মোহিত করে যে তাঁর কণ্ঠের গান শুনে আমাদের অনেক সময় সকালটা শুরু হয়। যদিও তার কণ্ঠের গান আজকের আধুনিক যুগের শিল্পীরা তারা নানা রকম মিউজিক অ্যারেঞ্জমেন্টে নতুন করে গাইছেন, গেয়েছেন, কিন্তু স্বপ্না চক্রবর্তীর নিজের গায়কিতে যে কণ্ঠের মাদকতা আছে তা অদ্ভুতভাবে মাটির কাছাকাছি, জীবন বিচ্ছিন্ন নয়, অথচ কি আশ্চর্যভাবে সব শ্রেণীর মানুষের হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মাধুর্য। শুনব তাঁর কণ্ঠের গান, যে গান আমরা প্রায়ই শুনি, সেই গান আজকের স্বপ্না চক্রবর্তীকে কেন্দ্রে রেখে কথায় গানের পরিসরে।

গ্রাম বাংলার মানুষের জীবনের যে বিশ্বাস, তাদের যে জীবনের চলন, তাদের প্রেম, তাদের পাওয়া, তাদের না পাওয়া, সেই সব কিছু গানের কথায় তো বটেই। আর স্বপ্না চক্রবর্তীর সেই আশ্চর্য অনির্বচনীয় ঘরানায় স্পষ্ট হয়ে উঠল বারবার, যেন মনে হয়

কেবল গান নয়, মুঠো মুঠো ছোট গল্পের মতন এক একটি চরিত্র আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। সে চরিত্রের হৃদয়ে নিংড়ানো ভালোবাসা, সে চরিত্রের চোখ ঝাপসা হয়ে ওঠা কথা, সব কিছু আমাদের মন ছুঁয়ে গেল বলেই গানগুলো থেকে আমরা কিছুতেই বিমুখ হতে পারলাম না। জনপ্রিয়তার শীর্ষে থেকে গেলেন শিল্পী স্বপ্না চক্রবর্তী।

মাদল বাজিয়ে বর এলো। বিয়ে বাড়ির কি আশ্চর্য একটি ছবি, এবং সেই ছবিতে গানের সুরে আমরা চোখের সামনে, ওই যে বলছিলাম একটু আগে, একটি ছোট গল্পের মতন যেন খণ্ড একটি চিত্র দেখতে পেলাম। এখানেই স্বপ্না চক্রবর্তীর নিজস্বতা। তার গান সামনে বসে শুনতে ভালোবাসতেন হেমন্ত মুখোপাধ্যায়, ভূপেন হাজারিকা, মোহাম্মদ রফি। একটাই তার আক্ষেপ, কিশোর কুমারের সঙ্গে গান গাইবার কথা ছিল, কিন্তু কিশোর কুমারের প্রয়াণ ঘটে এবং গান আর গাওয়া হয়নি। কিন্তু যে গান তিনি আমাদের জন্য রেখেছেন, স্বপ্না চক্রবর্তী, সেই গান আমাদের সবার হৃদয় এতটাই মথিত করে দেয় যে কথা কম বলে যেন মনে হয় গানের কাছেই বারবার কান পাতি। কথায় গানের পরিসর খুব ছোট, কাজেই আজকে স্বপ্না চক্রবর্তীকে কেন্দ্রে রেখে যেটুকু কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া গেল, তার সময়সীমা যথারীতি শাসন করছে বলে থামব, কিন্তু থেমে যাব না, বরং শিল্পীর কণ্ঠের গান থাকবে আমাদের কানে।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন অর্ক সেন। আজকে শিরোনামে রয়েছে, নিট নিয়ে পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন পুলিশের ভূমিকা নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে আজও সংসদের উভয় সভার কাজ দফায় দফায় ব্যাহত হয়। ভুল তথ্য ও মিথ্যা প্রচার মোকাবিলায় পিআইবির ফ্যাক্ট চেক ইউনিটের যাচাই করা তথ্য দূরদর্শন ও আকাশবাণীর সংবাদ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়, লোকসভায় জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ড এল মুরুগান। রাজ্যসভায় পাশ জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026।
1: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ভারতীয় ব্যবসায়ী ও নাগরিকদের বিশ্ববাজারে ভারতীয় পণ্য ও পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সার্কুলার ইকোনমিকে উৎসাহিত করার অনুরোধ জানিয়েছেন।
0: পশ্চিমবঙ্গকে জঙ্গিদের সেফ করিডোর হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারত বাংলাদেশ সীমান্ত থেকে পাক গুপ্তচর সন্দেহধৃত রানা রাও ওরফে ওয়াহাব আলম এবং তার সহযোগী মোহাম্মদ ইজাজকে আদালত 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে।
1: মুম্বাইয়ে ভূমিধ্বসের ঘটনায় 7 জনের মৃত্যু, আহত আরো 7।
0: বাংলাদেশ রেলের জন্য যাত্রীবাহী কোচ সম্বলিত ট্রেনের একটি রেক ভারত আজ সেদেশকে হস্তান্তর করেছে।
1: পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 15 জনের মৃত্যু।
0: বালুচিস্তানে বন্যা কবলিত পরিবারগুলির জন্য বরাদ্দ অর্থ পরিকাঠামো প্রকল্পে সরিয়ে নেওয়ার ব্যাপারে পাক সরকারের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক।
1: চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝু রংজি প্রয়াত।
0: কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে ভারতের ফেন্সিং দল আজ 3টি সোনাসহ মোট 5টি পদক জিতেছে। আসছে বিস্তারিত খবরে, প্রথমে দেশের খবর। নিট নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ প্রসঙ্গে বিরোধীদের হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে যায়। বিকেল 3টে লোকসভার অধিবেশন শুরু হলে প্রিসাইডিং অফিসার জগদম্বিকা পাল বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 বিবেচনা পাশের জন্য উত্থাপন করেন। কোনো আলোচনা ছাড়াই বিলটি পাশ হয়ে যায়। এরপর সভাপতি বিরোধী দলের সদস্যদের কাছে কক্ষের স্বাভাবিক কার্যক্রম চলতে দেওয়া আহ্বান জানান। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে একটি চিঠি লিখে পুনরায় জানিয়েছেন যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিক্ষোভের সময় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনায় তিনি প্রস্তুত। সংসদ চত্বরে সাংবাদিকদের মন্ত্রী জানিয়েছেন,

0: সরকার নিজেই আলোচনার জন্য প্রস্তুত এবং সব প্রশ্নের জবাব দিতে রাজি, কিন্তু বিরোধী দল সেই জবাব শুনতে চাইছে না এবং আলোচনা থেকে সরে দাঁড়াচ্ছে। হট্টগোলের মধ্যে দিনের মতো অধিবেশন মুলতুবি হয়ে যায়। আগামীকাল সকাল ১১টায় পুনরায় অধিবেশন বসবে। এর আগে সকাল ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে স্পিকার ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করেন, কিন্তু বিরোধী দলের সদস্যরা ছাত্র বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ এবং অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য সংগৃহীত অনুদানে অনিয়মের অভিযোগ নিয়ে সরব হন। শ্রী বিড়লা উল্লেখ করেন, আজ দেশজুড়ে আন্তর্জাতিক যুব দিবস পালিত হচ্ছে। দেশের যুব সমাজ শিক্ষা, বিজ্ঞান, মহাকাশ গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্যোক্তা হওয়ার মতো বিভিন্ন ক্ষেত্রে নিজেদের বিশেষ দক্ষতার স্বাক্ষর রেখেছে তরুণ সম্প্রদায়।
1: আজ আন্তর্জাতিক যুবা দিবস হ্যায় আর বিশেষ স্তর পর ভারত কে যুবাওনে শিক্ষা, বিজ্ঞান, অন্তরিক্ষ, বিজ্ঞান, টেকনোলজি, উদ্যমিতা কই ক্ষেত্র কে অন্দর বিশেষ পেচান বনাই হ্যায়। আজ উনকা সামর্থ্য কে কারণ দুনিয়া মে ভারত কা নাম হো রাহা হ্যায়। দেশ কা যুবা ভি চাহতা হ্যায় কি উনকে বিষয়ো পর চর্চা হো।
2: স্পিকার বিরোধী দলের সকল সদস্যের কাছে অধিবেশন সুষ্ঠুভাবে চলতে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নীতি ও মতামতের ক্ষেত্রে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু দেশের জনগণ সংসদকে সচল ও কার্যকর দেখতে চায়। সরকার বিরোধীদের দাবি মেনে নিয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ বিষয়ে বিবৃতি দিতে প্রস্তুত বলেও তিনি জানান, কিন্তু বিরোধী সদস্যরা তাঁদের দাবিতে অনর্থকে হট্টগোল অব্যাহত রাখেন। শেষ পর্যন্ত অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করেন। প্রথমবার মুলতবির পর দুপুর দুটোয় লোকসভার অধিবেশন শুরু হলে বিরোধীদের হট্টগোলের মধ্যেই সদন বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল ২০২৬কে পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি জেপিসির কাছে পাঠানোর অনুমোদন দেয়। কংগ্রেসের কেসি বেনুগোপাল এবং সমাজবাদী পার্টি এই বিলের বিরোধিতা করে এবং তা প্রত্যাহারের দাবি জানায়। তাদের অভিযোগ, সংখ্যালঘু ও এনজিওগুলিকে লক্ষ্য করে এই বিলটি আনা হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধীদের এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, বিলের কোনো নির্দিষ্ট বিধান নিয়ে যদি তাদের কোনো আশঙ্কা থাকে তবে যৌথ সংসদীয় কমিটিতে তা আলোচনার জন্য তারা পর্যাপ্ত সুযোগ পাবেন। তিনি বলেন, এই বিলটি ভারতের প্রতিটি সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণের জন্যই আনা হয়েছে।
3: সরকার ডিসকাশন চাহতে পার্লামেন্ট মে আর অপোজিশন ভাগ রে হ্যায়, ইয়ে কল্পনা করনা মুশকিল হ্যায়, কিউকি পার্লামেন্ট কি ডেমোক্রেসি মে অপোজিশন পার্টি ডিসকাশন কে লিয়ে ডিমান্ড করতে হ্যায় আর সরকার জবাব দেতে হ্যায়। ইয়াহা তো সরকার খুদ হি কহ রহে হ্যায় কি হাম ডিসকাশন করেঙ্গে, জবাব দেঙ্গে, আর অপোজিশন জবাব সুনা নাই চাহতে আর ভাগ রে হ্যায়। এসা পরিস্থিতি আপ কল্পনা কর সকতে হ্যায়? লোকতন্ত্র কে লিয়ে ঠিক নাই হ্যায়।
2: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান আজ জানিয়েছেন, সরকারের বিভিন্ন কর্মসূচি ও নীতি সংক্রান্ত ভুয়ো খবর বা অপপ্রচার রোধে প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবিতে একটি ফ্যাক্ট চেক ইউনিট স্থাপন করা হয়েছে। লোকসভায় এক লিখিত জবাবে তিনি জানান, এই ইউনিটটি একটি সুবিন্যস্ত প্রক্রিয়ার মাধ্যমে সরকারি মন্ত্রক, দফতর, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন দাবি বা তথ্যের সত্যতা যাচাই করে। এরপর সেই তথ্য বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচার করা হয়। প্রতিমন্ত্রী আরও জানান, দূরদর্শন এবং আকাশবাণী তাদের সংবাদ বুলেটিন, বিভিন্ন অনুষ্ঠান এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই যাচাইকৃত তথ্য প্রচার করে থাকে। সম্প্রচারের আগে ডিডি নিউজ, কঠোর তথ্য যাচাইকরণ, একাধিক নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করা এবং বহুস্তরীয় সম্পাদকীয় প্রক্রিয়া অনুসরণ করে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আরও জানিয়েছেন, ভারতে প্রায় ৪৪০টি মহাকাশ প্রযুক্তি বিষয়ক স্টার্ট আপ নথিভুক্ত রয়েছে।
0: রাজ্যসভায় জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল ২০২৬ পাশ হয়েছে। লোকসভায় আগে এই বিলটি পাশ হয়েছিল। সমবায় বিষয়ক প্রতিমন্ত্রী মুরলীধর মোহন বিটি উত্থাপন করেন, এর লক্ষ্য হল জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন ১৯৬২তে আরও সংশোধনী আনা। এই আইনের মাধ্যমে রাজ্য সরকার সমবায় উন্নয়নের কাজে যুক্ত কোন সংস্থাকে নিগমের তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করতে পারবে। আলোচনা জবাবে শ্রী মোহন জানিয়েছেন, এই বিলের মাধ্যমে সারা দেশের কোটি কোটি কৃষকের কল্যাণ এবং অর্থনৈতিক ক্ষমতায়ন আরো সুদৃঢ় হবে।
4: সহকারিতা মন্ত্রালয় কে স্থাপনা কে বাদ মাননীয় উপসভাপতি মহোদয় পিছলে পাঁচ বর্ষো মে কই মহত্বপূর্ণ নির্ণয় লিয়ে গয়ে। লগভগ ৩০০০ কোটি রুপে কি লাগত সে দেশ কি ৮০০০০ প্যাক্স কো কম্পিউটারাইজেশন কিয়া জা রহা হ্যায়। হামারে ছোটে ছোটে গাঁও কে প্যাক্স কো সক্ষম বনানে কে লিয়ে প্যাক্স কে মডেল বায়োলজ বনা দিয়ে গয়ে আর মুঝে খুশি হ্যায় কি দেশ কে সবি রাজ্যো নে ইস মডেল বায়োলজ কো অ্যাডাপ্ট কিয়া।
0: বিজেপি ডক্টর রামরাও ওয়াদকুতে বলেছেন, নরেন্দ্র মোদী সরকার সমবায় ক্ষেত্রের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে, এর ফলে লক্ষাধিক মানুষের আর্থিক ক্ষমতায়ন ঘটেছে। YSRCP JDU এই বিলের সমর্থন জানায়। রাজ্যসভায় আজ কেরালা নাম পরিবর্তন বিল ২০২৬ পাশ করেছে। মৎস্য, পশুপালন ও দুগ্ধ শিল্প মন্ত্রী রাজীব রঞ্জন সিং জানিয়েছেন যে সরকার পশুপালন এবং মৎস্যক্ষেত্রকে শক্তিশালী করতে প্রযুক্তিগত সরঞ্জাম এবং ডিজিটাল প্ল্যাটফর্ম

0: নির্ভর করছে। রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে মন্ত্রী জানিয়েছেন, ভারত পশুধন এবং এনএফডিপি ডিজিটাল অ্যাক্সেসের সম্প্রসারণের ফলে মৎস্যজীবী, কৃষক এবং সংশ্লিষ্ট ঋণ ও বীমা সংক্রান্ত ড্যাশবোর্ড এবং অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা সহজে এবং ঝামেলামুক্তভাবে হচ্ছে। রাজ্যসভায় এক লিখিত জবাবে আজ সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে জানিয়েছেন, ডক্টর আম্বেদকর আন্তর্জাতিক বিবাহ প্রকল্পের আওতায় সরকার 457 জন সুবিধাভোগীকে 10,66,00,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। নাগরিক অধিকার সুরক্ষা আইন 1955 এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি অত্যাচার প্রতিরোধ আইন 1989 বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রের এই প্রকল্পের আওতায় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সহায়তা প্রদান করা হয়ে থাকে।
1: এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, শিক্ষার্থীদের প্রসঙ্গ সহ যে কোনো বিষয়ে আলোচনা করতে এবং সংসদে সদস্যদের উত্থাপিত যে কোনো প্রশ্নের জবাব দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। সংসদ চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের লুকোনোর কিছু নেই এবং তারা আলোচনার জন্য প্রস্তুত।
2: পক্ষ সংসদ কো চলনে হি নাই দে রাহা হ্যায় দোনো গৃহো মে তো কোই জাকার কিয়া করেগা। জাহাঁ তক চর্চা কা সওয়াল হ্যায় সরকার কি ওর সে কিরণ রিজ্জু জি নে বহুত স্পষ্ট কর দিয়া হ্যায় কি জো নীট আন্দোলন के छात्र प्रदर्शन पर सभी प्रकार की चर्चा करने के लिए सरकार तैयार है और चर्चा के लिए समय सुनिश्चित किया जाए और विपक्ष तैयार हो जाए।
1: এদিকে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, নিট পরীক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপের বিষয়ে বিরোধী দল সরকারের কাছে জবাবদিহি চায়।
0: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দেশের ব্যবসায়ী এবং নাগরিকদের বিশ্ববাজারে ভারতীয় পণ্য পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি ন্যায্য ব্যবসায়িক নীতি মেনে চলার, পুনর্ব্যবহার এবং নিজস্ব সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সার্কুলার ইকোনমিকে উৎসাহিত করার অনুরোধ জানান। নতুন দিল্লিতে আজ 4 দিনের ভারতীয় ব্যাপার মহোৎসব 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, 2047 সালের মধ্যে 30 ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত হওয়ার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার এক বিশাল সুযোগ তৈরি হয়েছে। ভারতীয় ব্যাপার মহোৎসবের মূল লক্ষ্য হল মহাকাশ, প্রযুক্তি এবং প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতা তুলে ধরা, যা আত্মনির্ভর ভারতের পথে দেশের অগ্রগতিকে আরো ত্বরান্বিত করবে।
3: ভারত মে উভরতি হুই তাকত আজ পুরি দুনিয়া দেখ রহি হ্যায়, পুরি দুনিয়া ভারত কে সাথ ব্যাপারিক সম্বন্ধ বড়ানা চাহতি হ্যায়, পুরি দুনিয়া কে ধ্যান মে আ গয়া হ্যায় কি ইয়ে 4 ট্রিলিয়ন ডলার কি আজ কি ইকোনমি 2047 মে জব হাম 100 বর্ষ আজাদী কে বানায়েঙ্গে তব ইয়ে 30 ট্রিলিয়ন ডলার কি ইকোনমি কম সে কম বান জানে বালা।
0: বাণিজ্য শিল্প প্রতিমন্ত্রী জিতেন প্রসাদ বলেছেন, প্রযুক্তি ও বাণিজ্য হল ভারতের উন্নয়নের দুটি প্রধান চালিকা শক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন সহ 27টি উন্নত দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তিগুলো দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয় বলেও তিনি মনে করেন। কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স এবং ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন যৌথ আয়োজনে ভারতীয় ব্যাপার মহোৎসব 2026 হল ভারতে তৈরি, ভারতের জন্য তৈরি এবং বিশ্বের জন্য তৈরি এই দৃষ্টিভঙ্গির উদযাপন।
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, বেসরকারি বিনিয়োগের বিকল্প হিসেবে নয় বরং সরকারি পুঁজির অনুঘটক হিসেবে কাজ করা উচিত। ব্রিক্স সদস্য দেশগুলিতে বেসরকারি পুঁজি সংগ্রহের ক্ষেত্রে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভূমিকা নিয়ে জয়পুরে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, ব্রিক্সভুক্ত দেশগুলির অর্থনীতি বিশ্ব উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হলেও বেসরকারি পুঁজি আকর্ষণের ক্ষেত্রে তাদেরও বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে। পুঁজির সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন, স্থিতিশীলতা বজায় রাখা এবং একটি সুনিশ্চিত দীর্ঘমেয়াদী নীতি কাঠামো প্রদান করার উপরেও তিনি গুরুত্ব আরোপ করেন। সেমিনারে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা রুসেফও বক্তব্য রাখেন।
0: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবির চেয়ারম্যান তুহিনকান্ত পাণ্ডে বাণিজ্যিক ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর না করে দেশীয় বাজারের বাস্তবতার উপর ভিত্তি করে ভারতীয় মানদণ্ড এবং পণ্য সরবরাহ নীতি তৈরি করার আহ্বান জানিয়েছেন। মুম্বাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল কমোডিটি কনক্লেভ 2026-এ তিনি আজ 4টি অগ্রাধিকারের রূপরেখা তুলে ধরেন। সেবি প্রধান প্রজেক্ট জাগরুকের উপরেও আলোকপাত করেন, যার লক্ষ্য হল কৃষক, এফপিও, এমএসএমই, হেজার এবং অন্যান্য বাজার ব্যবহারকারীদের মধ্যে পণ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
4: সেবি সব বিভিন্ন লোকো সে বাত ভি কর রহি হ্যায় অর হাম লোগ সব লোগো কে ইনপুট ভি সমঝ রহে হ্যায় অর দেখ রহে হ্যায়, সোশ্যাল মিডিয়া মে ভি আ রহে হ্যায়। যদি কোই আবশ্যকতা হোগি কি হাম উসমে কুছ টুইক করকে সুধার কর সকতে তো ভি হাম দেখেঙ্গে, লেকিন আবি ইস সময় জো হামারা দিক্কত হ্যায় কি ইসমে থোড়ি সমঝ কি অর সহলতা কি কমি হ্যায়, ক্যোঁকি হো সকতা হ্যায় কি হিস্টোরিক্যালি জো কুছ ভি অ্যালগোস ইয়া অর ভি জো ইন্ডাস্ট্রি নে বানায়ে হ্যায় ও পুরানে পদ্ধতি পে বনে হুয়ে হ্যায় তো ইসলিয়ে লোগো কো সমঝানে মে থোড়া দিক্কত আয়েগি। তো আই থিঙ্ক উই হ্যাভ টু বি ওয়াচফুল বাট উই শুড বি পারসিস্টেন্ট, উই শুড সি দ্যাট এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড দিস দ্য মার্কেট, ইটস নট আ বিগ থিং অ্যান্ড আই হোপ ইট উইল সেটল। আপনে দেখা হ্যায় কি 3 আগস্ট কে জো আপ ডিফারেন্সেস দেখে।

0: দেওয়া হতো না, এখন পশ্চিমবঙ্গ পুলিশকে করতে দেওয়া হচ্ছে, তাই আপনাদের সামনে এগুলো আসছে। এবং এই ক্র্যাকডাউনের কাজ চলবে, কন্টিনিউ চালানো হবে এবং কঠিন কঠোর ভাবেই এটা চলবে।
1: আইএসআই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত সন্দেহে উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেপ্তার পাকিস্তানের নাগরিক। ধৃতের নাম রানা রাউফ ওরফে ওয়াহাব আলম, তপসিয়া এলাকায় বসবাস করছিল। ওই ব্যক্তি রানা ছুতুর মিস্ত্রির কাজ করত বলে জানা গেছে। ভুয়া আধার ভোটার কার্ড বানানো হয়েছিল। মঙ্গলবার ভারত বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। কলকাতার এক ব্যক্তি তাকে নকল আধার ভোটার কার্ড করে দেয়। তপসিয়া থেকে তাকেও গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। নাম মোহাম্মদ ইজাজ। ধৃত রানা রাউফ এবং তার সহযোগী মোহাম্মদ ইজাজকে আজ বারাসাত আদালতে তোলা হলে 14 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। এর আগে গত মাসেই বর্ধমানের রেনেসা আবাসন থেকে জঙ্গি সন্দেহে হামিম মণ্ডল নামে এক যুবককে এসটিএফ গ্রেপ্তার করে। ধরা পড়ে তার বান্ধবী অর্পিতা সরকার এবং আদিত্য সিং নামে আরও এক সহযোগী। আইএসআই এবং শাহজাদ ভাট্টি গোষ্ঠীর সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল বলে তদন্তে উঠে এসেছে।
2: পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে উত্তেজনা অব্যাহত। বিক্ষোভকারীরা সাম্প্রতিক বিতর্কিত নির্বাচনে পাক বাহিনীর প্রভাব, নিরীহ মানুষের ওপর পরিকল্পিত হত্যাকাণ্ড ও অপহরণের ঘটনা এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে বিঘ্ন ঘটার মতো বিষয়গুলি নিয়ে প্রশ্ন তুলছেন। জম্মু ও কাশ্মীর জয়েন্ট অ্যাকশন কমিটির প্রবীণ নেতা সর্দার সাবির পিওজেকের পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেন, সেখানে পরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হয়েছে, প্রায় 100 জন মানুষ প্রাণ হারিয়েছেন বলে তিনি জানান। এদিকে আওয়ামী অ্যাকশন কমিটি AAC পাক কর্তৃপক্ষের মদতপুষ্ট এই সন্ত্রাসকে সবার সামনে তুলে ধরতে বিশ্বজুড়ে কাশ্মীরদের আগামীকাল বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনীমূলক গ্রন্থ ট্রাম্প অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগলস প্রকাশ করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই গ্রন্থে তার বিভিন্ন অভিজ্ঞতা, সংগ্রাম এবং সাফল্যের কথা তুলে ধরা হয়েছে।
3: কোবিন্দজি কি জীবনযাত্রা কো আপ উনকে শব্দো মে জানে, উনকি লেখনি কো, উনকে অনুভবো কো, ইসসে হর কিসি কো কাফি কুছ সিখনে কো মিলেগা। মে রামনাথ কোবিন্দজি কো ইস আত্মকথা কে লিয়ে বহুত বহুত বধাই দেতা হুঁ। সাথে কোবিন্দজি নে আপনি ইস পুস্তক কো বহুত হি সটিক নাম দিয়া হ্যায়, ট্রায়াম্ফ অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগলস।
2: মুম্বাইয়ের ঘাটকোপার পশ্চিমের চিরাগনগরে একটি আবাসনে ভূমিধ্বসের ঘটনায় 7 জন নিহত ও আরও 7 জন আহত হয়েছেন। আজ ভোর 3:45 দিকে একটি ছোট পাহাড় ধসে ওই আবাসনের ওপর ভেঙে পড়ে। মুম্বাই দমকল বাহিনী ঘটনাটিকে লেভেল 2 জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। বৃহন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন, দমকল বাহিনী, মুম্বাই পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করে। মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধারকাজ পর্যালোচনা করেন। তিনি মৃতদের প্রত্যেকের পরিবারকে 4 লক্ষ টাকা এবং আহত প্রত্যেকে 50,000 টাকার আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেন। এখন বিদেশের খবর।
1: পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি RCF আজ বাংলাদেশ রেলওয়ের জন্য 19টি LHB ব্রডগেজ যাত্রীবাহী কোচ সম্বলিত ট্রেনের রেক হস্তান্তর করেছে। রেকটিতে 3টি AC স্লিপার কোচ, 3টি AC চেয়ার কার, 11টি নন AC চেয়ার কার এবং 2টি পাওয়ার কার রয়েছে। কোচগুলিতে বেশ কিছু অনন্য নকশা এবং পরিবর্তন আনা হয়েছে, যার অনেকগুলি এ ধরনের কোচে প্রথমবারের মতো সংযোজন করা হল। বাংলাদেশ রেল পরিচালনাগত এবং যাত্রীদের প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে কোচগুলিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে। এতে রয়েছে CCTV নজরদারির ব্যবস্থা, যাত্রী অ্যালার্ম, বেবি কেয়ার রুম এবং প্রার্থনা কক্ষ।
2: ভারতের অনুদান সহায়তায় শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে 8টি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং নেপাল সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। প্রায় 80 কোটি 30 লক্ষ নেপালি অর্থমূল্যের এই উন্নয়নমূলক প্রকল্পগুলি নেপাল সরকারের আওতাধীন স্থানীয় সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়িত হবে। দূতাবাস জানিয়েছে, ভারতের হাই ইম্প্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টস এর আওতায় নির্বাচিত এই প্রকল্পগুলি নেপালের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়িত হবে।
1: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি 3-চাকার গাড়ি খালে পড়ে গিয়ে একই পরিবারের মহিলা ও শিশুসহ 15 জন প্রাণ হারিয়েছেন। পাঞ্জাবের মুজাফফরগড় জেলার কোট আড্ডু এলাকায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া 26 জন যাত্রী নিয়ে গাড়িটি গতকাল খালে পড়ে যায়। 3 জন যাত্রী সাঁতরে খাল থেকে উঠে কর্তৃপক্ষকে বিষয়টি জানালে উদ্ধারকাজ শুরু হয়। খাল থেকে গতকাল 12টি মৃতদেহ উদ্ধার করা হয়। আজ আরও 3টি দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 15।
2: বালুচিস্তানে বন্যা কবলিত পরিবারগুলির জন্য বরাদ্দ বিপুল পরিমাণ অর্থ পরিকাঠামো প্রকল্পে সরিয়ে নেওয়ার বিষয়ে পাকিস্তান সরকারের সিদ্ধান্তে বিশ্বব্যাংক গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই পদক্ষেপের ফলে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলির দারিদ্র ও দুর্যোগের ঝুঁকি আরও বাড়তে পারে বলে বিশ্বব্যাংক জানিয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী এই সহায়তার জন্য

0: অযোগ্য সুবিধাভোগীদের মধ্যে 84% চরম দরিদ্র ও ঝুঁকিপূর্ণ শ্রেণীর অন্তর্ভুক্ত।
1: দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চলে বন্যা বিপর্যয়ের পর ফিলিপিন্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ জলবাহিত রোগ মোকাবিলায় বিশেষ সতর্কতা জারি করেছে। ইনফ্লুয়েঞ্জা, লেপ্টোস্পাইরোসিস এবং ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকার আহ্বান জানানো হয়। বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র অকেজো হয়ে যাওয়ায় মধ্য এবং দক্ষিণ ফিলিপিন্সের বিদ্যুৎ গ্রিডগুলোর জন্য লাল এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
0: চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝু রংজি প্রয়াত, বয়স হয়েছিল 98 বছর। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে সেদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। তিনি 1998 সাল থেকে 2003 সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক সংস্কারক ছিলেন, স্পষ্টভাষী ও দৃঢ় মনোভাবের জন্য পরিচিত ঝু রংজি। 2003 সালে প্রধানমন্ত্রী পদ থেকে অবসরের পর ঝু মূলত জনজীবন থেকে নিজেকে সরিয়ে নেন।
1: মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পিত $18,500 কোটি গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নতির জন্য প্রতিরক্ষা সংস্থা, প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ, বিনিয়োগকারী এবং গবেষকদের যুক্ত করার লক্ষ্যে একটি নতুন ডিজিটাল পোর্টাল চালু করেছে। বার্ষিক স্পেস অ্যান্ড মিসাইল ডিফেন্স সিম্পোজিয়াম গোল্ডেন ডোমের ফর আমেরিকা ইকোসিস্টেম হাবের ঘোষণা করেন এই প্রকল্পের নির্দেশক জেনারেল মাইক গুটলেন।
0: জাপানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে উত্তর কোরিয়া আজ জাপান সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার অস্ত্র নিক্ষেপ করল পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তাদের বার্ষিক সামরিক মহড়া ঘোষণার 2 দিন পরই এই ক্ষেপণাস্ত্র হামলা। উত্তর কোরিয়া এই মহড়ার তীব্র বিরোধিতা করে আসছে, যদিও উত্তর কোরিয়া এই উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেনি।
1: রাশিয়া 4 বছরের বেশি সময় ধরে কারাবন্দী মার্কিন যুক্তরাষ্ট্রের নৌসেনার প্রাক্তন সদস্য রবার্ট গিলম্যানকে মানবিক কারণের ভিত্তিতে মুক্তি দেওয়া হয়েছে। তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের বিষয়টি সামনে আসার পর তিনি এখন দেশে ফিরছেন। ট্রুথ সোশ্যালে এক বার্তায় গিলম্যানের মুক্তির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন, পুতিন মানবিক কারণে তাকে মুক্তি দিতে সম্মত হয়েছেন। এখন খেলার খবর।
0: নাইজেরিয়ার লাগোসে আয়োজিত কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে ভারতের ফেন্সিং দল বিভিন্ন ব্যক্তিগত ইভেন্টে 3টি সোনা, 1টি রূপো ও 1টি ব্রোঞ্জ পদক জয় করেছে। তৃতীয় দিনে শেষে দেশের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 29, যার মধ্যে রয়েছে 8টি সোনা, 7টি রূপো, 14টি ব্রোঞ্জ। মহিলাদের ফয়েল বিভাগে কনকলক্ষ্মী সোনা জেতেন ও তাঁর সতীর্থ জয়েশ অসিথা রূপো পান। পুরুষদের এবি বিভাগে রাজেন্দ্রন শান্তিমোল সেরজিন সোনা জয় করেন। পুরুষদের সাবরে ইভেন্টে সিং করণ সিং অস্ট্রেলিয়ার সিম ইয়ংগিকে হারিয়ে দিনের তৃতীয় সোনাটি জয় করেন। এছাড়া সতীর্থ কুমারেশন পদ্মা গিশনিধি নাইজেরিয়ার আকিনসাওয়ের সঙ্গে যৌথভাবে ব্রোঞ্জ পদক জেতেন।
1: কানাডিয়ান ওপেন টেনিসে পুরুষ ও মহিলা বিভাগের সেমিফাইনাল চূড়ান্ত হয়েছে। মন্ট্রিয়েলে আগামীকাল ভোরে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে মুখোমুখি হবেন স্পেনের রাফাল জোদার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডন নাকাসিমা। সেমিফাইনালে কানাডিয়ান ওপেনে বর্তমান চ্যাম্পিয়ন পঞ্চম বাছাই বেন শেলটন মুখোমুখি হবেন স্বদেশীয় লার্নার টিয়েনের। মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আগামীকাল সকালে টরন্টোতে মুখোমুখি হবেন দ্বিতীয় বাছাই এলিনা রিবাকিনা এবং চতুর্থ বাছাই কোকো গফ।
0: পুরুষ ও মহিলাদের বিশ্বকাপ হকি প্রতিযোগিতা আগামী শনিবার 15 আগস্ট বেলজিয়াম ও নেদারল্যান্ডসে শুরু হবে, চলবে 30 আগস্ট পর্যন্ত। উভয় বিভাগে 16টি করে দল অংশ নেবে। পুরুষ বিভাগে গ্রুপ ডিতে ভারতের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান এবং ওয়েলস। শনিবার ভারত প্রথম ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে খেলবে। মহিলাদের বিভাগে গ্রুপ ডিতে ভারতের সঙ্গে আছে চীন, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। 16 আগস্ট ভারত প্রথম ম্যাচে চীনের বিরুদ্ধে খেলবে।
1: এখন দৃষ্টিকোণ। কথায় ও গানে বর্ষা।

শরঋতুর এই বাংলাদেশে বর্ষা ঋতু প্রকৃতির মাঠে যেভাবে কিশোরী অবয়বসম লাবণ্য নিয়ে জেগে ওঠে, বারো মাসের শরঋতুর আর কোনটিতেই এমনটি দেখা যায় না। বসন্ত বর্ষা নিয়ে বাংলা সাহিত্যের লেখকেরা যত রূপে লিখেছেন তা বোধহয় অন্য কোন ঋতু নিয়ে অতটা লেখেননি। বর্ষার বারিধারায় অধিক ব্যাকুল হয়ে আবেগতাড়িত কবি মন বলেছেন, এমনও দিনে তারে বলা যায়, এমনও

ঘন ঘোর বরিশায়, এমন মেঘ সরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখে আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয়ে দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব, এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরিশায়।

বর্ষা তার ঋণিঝিনি শব্দে প্রকৃতির মনকে কখনো আনন্দে সিক্ত করে, কখনো বেদনা রিক্ত করে, আবার কখনো বিরহ কাতরতায় মুখ করে তোলে অনায়াসে। প্রকৃতির সে ভাব কবি অবলোকন করেন এক চোখে, তারপর সে ভাব ভর করে কবির সরল মানস পটে, সেখান থেকে কবি তা তুলে আনেন কলমের কালিতে। প্রকৃতি কবিকে যেভাবে প্রেরণ করে তার গন্ধ, কবি সেভাবেই তা ছড়িয়ে দেন কালো অক্ষরে। আনন্দ যেন আর ধরে না, কবি এবেলা বৃষ্টির ফুল কুড়ান, তোবেলা মেঘের মালা গাঁথেন। ওবেলা মেঘের মালা, তো পরের বেলা ঝড়ের তোড়ে ছিন্ন মালার বেদনায় নীল হয়ে কুঁকড়ে হাঁটেন। সামান্য পরে আবার উঁকি দেওয়া সূর্য কবিকে নিয়ে চলে যায় ঝিলের কাছে, বিলের কাছে, ঘাটের কাছে, গ্রাম্য বধুয়ার কলসির কাছে। কবি যেন সে রূপে বিমোহিত হয়ে ফেটে পড়েন অট্টহাস্যে, ভুলে যান ঘর দোর বিগত বেদনার সব লেনদেন। আর তাকেই উপমা করে কবি রচনা করেন মনের অমৃত সুধা।

বৃষ্টির কথা থাক, বিরহের কথা বলি, শুনাই দুজনে বিদ্যাপতির বিষণ্ন পদাবলী, বর্ষার কথা থাক, বকুলের কথা বলি, ঝরা বকুলে ভরে রাখি এই প্রশস্ত

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন পুলিশের ভূমিকা নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজও সংসদের উভয় সভার কাজ দফায় দফায় ব্যাহত। ভুল তথ্য ও মিথ্যা প্রচার মোকাবিলায় পিআইবির ফ্যাক্ট চেক ইউনিটের যাচাই করা তথ্য দূরদর্শন ও আকাশবাণী সংবাদ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়। লোকসভায় জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান। রাজ্যসভায় পাস জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026।
1: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারতীয় ব্যবসায়ী এবং নাগরিকদের বিশ্ববাজারে ভারতীয় পণ্য ও পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সার্কুলার ইকোনমিকে উৎসাহিত করার অনুরোধ জানিয়েছেন।
0: পশ্চিমবঙ্গকে জঙ্গিদের সেফ করিডোর হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারত বাংলাদেশ সীমান্ত থেকে

0: পাক গুপ্তচর সন্দেহে ধৃত রানা রাউফ ওরফে ওয়াহাব আলম এবং তার সহযোগী মোহাম্মদ ইজাজকে আদালত 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
1: মুম্বাইয়ে ভূমিধসের ঘটনায় 7 জনের মৃত্যু, আহত আরো 7।
0: বাংলাদেশে রেলের জন্য যাত্রীবাহী কোচ সম্বলিত ট্রেনের একটি রেক ভারত আজ সেদেশকে হস্তান্তর করেছে।
1: পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 15 জনের মৃত্যু।
0: বালুচিস্তানে বন্যা কবলিত পরিবারগুলির জন্য বরাদ্দ অর্থ পরিকাঠামো প্রকল্পে সরিয়ে নেওয়ার ব্যাপারে পাক সরকারের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক।
1: চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝুং রংজিং প্রয়াত।
0: কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে ভারতের ফেন্সিং দল আজ 3টি সোনাসহ মোট 5টি পদক জিতেছে। আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে সিনেমা জগৎ। আজকের অতিথি দেবাশিস সেন শর্মা। তথ্যচিত্রের ধারা নিয়ে তাঁর সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব।
1: বাস্তব জীবন থেকে ঘটনা যখন হুবহু সিনেমা হয়ে ওঠে, তখন তাকে আমরা বলি ডকুমেন্টারি ফিল্ম। তো তার ইতিহাস ভারতের মাটিতে বেশ গৌরবের। তার অতীত, তার বর্তমান এবং তার সম্ভাবনার কথা নিয়ে আমাদের আকাশবাণী মৈত্রীর সিনেমা জগৎ অনুষ্ঠানের এবারের বিষয়, তথ্যচিত্রের ধারা। এই নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং নাট্য পরিচালক দেবাশিস সেন শর্মা। বর্তমানে তিনি কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের রাইটিং ফর ইলেকট্রনিক অ্যান্ড ডিজিটাল মিডিয়া বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। দেবাশিসবাবু, আবারও একবার আপনাকে আকাশবাণী মৈত্রীর স্টুডিওতে সিনেমা জগৎ অনুষ্ঠানে জানাই স্বাগত।
2: অনেক ধন্যবাদ।
1: আমরা গত পর্বে কথা বলছিলাম তথ্যচিত্রের অতীতের কথা, এখন কিভাবে কাজ হচ্ছে, আপনি নিজে কোন কোন জায়গায় কাজ করছেন এবং সেই কাজের অভিজ্ঞতা আপনি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তো আপনি গত পর্বে বলছিলেন যে আপনি কাজ করতে যখন গেছেন প্রান্তিক মানুষদের নিয়ে, তাদের সঙ্গে থেকেছেন, তাদের সঙ্গে আপনি যাপন করেছেন কিছু দিন, এবং সেই অভিজ্ঞতা বা তাদেরকে দিয়ে কাজ করানো একটা অন্যরকম অভিজ্ঞতা। তো এই ধরনের মানুষদের নিয়ে যখন কাজ করছেন, সেক্ষেত্রে তথ্যচিত্র তাদের কাজ পর্যন্ত কি পৌঁছচ্ছে, নাকি তাদের কাছে চলচ্চিত্র বিনোদন এটুকুই? কেননা আপনি গত পর্বেই বলেছেন সকলের কাছে তথ্যচিত্র পৌঁছয় না, বা হয়তো সেই ভাবনা থেকে বানানোও হয় না। তো এক্ষেত্রে কি বলবেন?
2: এটা খুবই একটা প্রয়োজনীয় প্রশ্ন, এবং এটা এই প্রশ্নটা শুধু তথ্যচিত্র না, পৃথিবীর যাবতীয় আর্ট ফর্মের ক্ষেত্রে সত্যি। অর্থাৎ আমরা যাকে নিয়ে কাজ করি সে কি ছবিটা দেখে, আমরা যার জন্য লিখি সে কি বইটা পড়ে? না, সবসময় সত্যি পৌঁছায় না, এবং এইটাই ওই আর্ট ফর্মটার নিয়ম। শুধু পৌঁছানো না, যেহেতু তথ্যচিত্র একটা বড় কাজ হলো অ্যাওয়ারনেস তৈরি করা, এই অ্যাওয়ারনেস কাদের মধ্যে দরকার? ধরুন আমি বলছি যে একটি কয়েদির জীবনযাপনের কি অবস্থা, তাদের যে সমস্যা, এই সিনেমাটা কার কাছে পৌঁছানো বেশি দরকার, কয়েদির কাছে নাকি যারা পলিসি মেকার তাদের কাছে? অর্থাৎ এই দুটোই খুব ঠিক, তার জীবন তার কাছে খুব বোরিং, খুব স্বাভাবিকভাবে সে দেখতে চায় সিনেমায় শাহরুখ খানকে, সে নিজেকে দেখতে চায় না। কিন্তু এটাও ঠিক যে এই ছবিটার প্রয়োজনীয়তা কি বা কেন বানানো হচ্ছে, কাদের কাছে গেলে বেশি ভালো হবে, সেইটাও খুব দেখার জিনিস এক। দ্বিতীয়ত, অনেক সময় ছবি যখন অ্যাওয়ারনেস তৈরি করা হয়, ধরুন আমি বলছিলাম যে LGBTQ এর কথা বা কোনো ফেমিনিস্ট মুভমেন্ট নিয়ে কোনো কাজ হচ্ছে বা স্টুডেন্ট প্রোটেস্ট নিয়ে কাজ হচ্ছে, তখন কিন্তু সেটা বিভিন্ন স্টুডেন্টদের মধ্যে চলে যেতে পারে, বিভিন্ন ওই কমিউনিটির মধ্যে চলে যেতে পারে, বা গ্রামে যখন আমি একাধিক NGO-দের হয়ে ডকুমেন্টারি যখন বানাই, তখন কিন্তু তারা সেই গ্রামে ওই কমিউনিটির মধ্যে আলাদা করে স্ক্রিনিং করে, সে সুযোগ সুবিধা আছে। তো সিনেমা যেহেতু লাস্ট 10 বছরে অনেকটা বদলেছে এবং তার ডিস্ট্রিবিউশন পলিসিও বদলেছে, তার ফলে তার অ্যাক্সেসিবিলিটি বেড়েছে। এইটা একটা ইম্পর্টেন্ট কাজ হয়েছে। অ্যাক্সেসিবিলিটি বাড়ার ফলে যেটা হয়েছে, আজকে আমাদের এই মুঠোফোনে সবাই সে দেখতে পায়। তো এইটা একটা আমাদের বলতে পারি বড় জায়গা হয়েছে, যেখানে আমি যার জন্য যেখানে যেই কমিউনিটির জন্য কাজ করতে চাই তার কাছে পৌঁছে যেতে পারি।
1: এই প্রসঙ্গেই আমি আসতাম, যেহেতু আমরা এখন সোশ্যাল মিডিয়াতে বাস করি, আমাদের সবকিছুই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, ডিজিটাল প্ল্যাটফর্ম, স্ট্রিমিং পরিষেবা অনেক উন্নত হয়েছে, অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ হয়েছে। তো সেক্ষেত্রে এই সময়ে দাঁড়িয়ে একটা তথ্যচিত্র কিভাবে মানে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছবে, সেইভাবে তথ্যচিত্র কি নিজের পরিকাঠামো সাজিয়ে

0: হচ্ছে।
1: আমরা যখন ছোট ছিলাম তখন আমরা তথ্যচিত্র দেখতে পেতাম না, যদি কোনো নন্দনে দেখানো হচ্ছে বা কোনো ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে এছাড়া দেখতে পেতাম না আমরা, তার কারণ সেগুলো ফিল্ম ক্যামেরায় বানানো হতো এবং ফিল্ম রোল দিয়ে বানানো হতো, প্রজেক্টার সিস্টেম লাগতো, অনেকভাবে দেখাতে হতো। ডিজিটাল জগৎ আসার পরে এবং সোশ্যাল মিডিয়া আসার পরে যেটা হয়েছে অ্যাক্সেসিবিলিটি, যেটা খুব বারবার বলছি আমি, এই ডিজিটাল অ্যাক্সেসটা আমাকে খুব হেল্প করেছে। তথ্যচিত্র নির্মাতাদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, স্ট্রিমিং প্ল্যাটফর্মে, মানে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে এইটা যে কেউ যার কাছে এই লিঙ্কটা আছে সে দেখতে পাচ্ছে, তো এটা একটা বিশাল বড় সুবিধা। আরেকটা জিনিস যেটা হয়েছে এই কোভিডের ঠিক আগে আগে থেকে, ওটিটির রাইজ, নানা ধরনের ওটিটি মানে প্রাইভেট চ্যানেল ওটিটি যেগুলো উঠে আসছে, এই প্রতিটা ওটিটিতে কিন্তু ডকুমেন্টারি এখন দেখানো হয়। ডকুমেন্টারি দেখানো হয় শুধু না, ডকুমেন্টারি সিরিজ দেখানো হয়। আমি এখনই বলতে পারি সোশ্যাল ডিলেমা বলে একটা বিখ্যাত সিরিজ হয়েছিল, যে সিরিজটা আসলে আমাদের জীবনের টেকনোলজি কিভাবে ঘিরে ধরেছে, ওইটা দেখার পর অনেকে ভয় পেয়েছে যে কোনো পাসওয়ার্ড শেয়ার করার ক্ষেত্রে, অনেকে ভয় পেয়েছে যে কোনো ওটিপি শেয়ার করার ক্ষেত্রে, তার মানে তার একটা প্রভাব তো ডেফিনেটলি আছে। একদিকে আমরা দেখতে পাই যে স্ট্রিমিং প্ল্যাটফর্ম, একদিকে ওটিটির যে ব্যবহার, তার ফলে অনেক ডকুমেন্টারি আমাদের কাছে পৌঁছাচ্ছে, অনেক ডকুমেন্টারি নির্মাতা উঠে আসছে, রেকগনাইজ হচ্ছে। যেরকম আমি আবার বলছি, এলিফ্যান্ট হুইসপারার ছবিটা কিন্তু আগে একটা স্ট্রিমিং প্ল্যাটফর্মে ছিল, সেখান থেকে পরবর্তীকালে গেছে অস্কারে। তো এইটা তো আমাদের সবসময় যাতায়াত হচ্ছে এবং আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি, আগে আমরা এত ডকুমেন্টারি দেখতে পেতাম না।
0: আচ্ছা, আপনি এই দ্য এলিফ্যান্ট হুইসপারের কথা বললেন, তো সৌনক সেনের ছবির কথা আগের পর্বেই হয়েছে। তো যখন একটা তথ্যচিত্র অস্কারের জন্য নমিনেশন পাচ্ছে, অস্কারের মঞ্চে তার সেলিব্রেশন হচ্ছে, তখন তো একটা হইচই হয়, মিডিয়াতে অনেক কথা হয়, অনেক লেখালেখি হয়। তার পরবর্তী পর্যায়ে কি সেই প্রভাবটা আরো অনেক বেশি করে তথ্যচিত্র তৈরিতে যারা পরিচালক তাদেরকে উৎসাহিত করে?
1: হ্যাঁ, যদি একটা কোনো সিনেমা কোনো ইন্টারন্যাশনাল বা গ্লোবাল প্ল্যাটফর্মে আমি রেকগনাইজড হয়, তাহলে শুধু সে সিনেমাটি রেকগনাইজড হয় না, তার সঙ্গে তার প্রডিউসার এবং ডিরেক্টর রেকগনাইজড হয়। পৃথিবীতে এই মুহূর্তে অনেক ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফান্ডিং বডিজ আছে, তারা সেই মুহূর্তে খুব অ্যাক্টিভ হয়ে ওঠে, তারা খোঁজ করে এর পরবর্তী কাজ কী। যেই মুহূর্তে তার কাজ একটা অস্কারের মতো প্ল্যাটফর্মের হলো, তার ফলে তার কাছে পৃথিবীর ফিল্ম মার্কেট খুলে যায়। এই যে ফিল্ম মার্কেট খুলে যাওয়ার ফলে যেটা হয়, সে তার পরবর্তী ছবি পিচ করতে অনেক সুবিধা হয়, যেটা একজন এমনি চলচ্চিত্র নির্মাতার কাছে খুব মুশকিল। এক, দ্বিতীয়ত সে শুধু ওই সিনেমাটাই বানাচ্ছে না, সে তার দেশকেও রিপ্রেজেন্ট করছে। তার মানে আমরা জানলাম যে ইন্ডিয়া থেকে এখন বেশ কিছু ইন্টারেস্টিং ছবি হচ্ছে, তার মানে এবার যদি আজকে বুসানে বা আজকে লোকার্নোয়ে বা ফ্র্যাঙ্কফুর্টে যদি একটা ইন্ডিয়ান ফিল্ম মেকার একটা প্রান্তিক গল্প নিয়ে যায়, তার গল্পটা কিন্তু আরেকবার শোনা হবে, তার মানে কিউরেটার সেটাকে আরেকটা ইম্পর্টেন্স দিচ্ছে। তো এটা খুব একটা বড় ভিশিয়াস সার্কেল, একবার একটা রিকগনিশন রিপেল এফেক্টের মতো নানাভাবে তার মতো করে একটা তৈরি করে, কিন্তু সব কিছু শেষে হলে কি আমার কন্টেন্টটা কি, কন্টেন্টটা যদি খারাপ হয় তাহলে তো কোনো পিআর অ্যাক্টিভিটি দিয়ে কিছু হবে না বা চারটে অস্কার পেলেও কিছু হবে না। কন্টেন্ট যদি ঠিক থাকে তাহলে এইগুলো অবশ্যই খুব সাহায্য করে।
0: আপনি কন্টেন্টের কথা বলছিলেন, এখন যেহেতু সোশ্যাল মিডিয়াতে এত কিছু তৈরি হচ্ছে, বিশেষ করে এখন মানুষ রিলসে বাঁচছে, শর্টস, ইনস্টাগ্রাম স্টোরিজ, তো সেখানে আমরা বলে থাকি যে কন্টেন্টের কোনো মাথামুন্ডু নেই, তো তথ্যচিত্রের ক্ষেত্রে এই মুহূর্তে কন্টেন্টে কি কি রেভলিউশন হচ্ছে বলে আপনার মনে হয়?
1: তথ্যচিত্রের ক্ষেত্রে কন্টেন্ট আর ফর্ম খুব মিলেমিশে থাকে, ফর্মটাই অনেক সময় কন্টেন্ট হয়ে ওঠে। এই মুহূর্তে যেরকম তথ্যচিত্রে বিষয় বৈচিত্র্য সাংঘাতিক, সোশ্যাল ডিলেমার মতো ফিল্ম তৈরি হচ্ছে, যেখানে আমরা আমাদের ডিজিটাল ব্যবহারের ভয় এবং বিপদ নিয়ে কথা বলছে, অ্যাট দ্য সেম টাইম এরম ছবি হচ্ছে যেখানে একটি মানুষকে একটি ক্যামেরা ফলো করছে 3 বছর ধরে এবং সেটা করতে করতে তার হয়তো প্রায় 300 ঘন্টার রাস তৈরি হচ্ছে, সেখান থেকে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, আবার একটা কমিউনিটির একটা প্র্যাকটিস নিয়ে কাজ হচ্ছে, আবার অ্যাট দ্য সেম টাইম এনভায়রনমেন্টাল ডকুমেন্টারি সারা পৃথিবীতে খুব বদলে গেছে। মানে যেরকম আমরা জানি সবাই যে ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারি যে ডকুমেন্টারি বানায় সেই ডকুমেন্টারির ধরন, এথনোগ্রাফিক ডকুমেন্টারি সাংঘাতিক প্রয়োজনীয় এখন, মানে এর একটা অ্যাওয়ারনেস চারদিকে তৈরি হয়েছে। তার মানে বলতে গেছি যে যেহেতু ভারতবর্ষ খুব বৈচিত্র্যপূর্ণ দেশ, সেই বৈচিত্র্যটা কিন্তু ডকুমেন্টারিতে দেখা যাচ্ছে, নানা জায়গায় নানা মানুষ তার মতো করে করছে, এবং সেটা শুধু টপিকে নয়, তার বলার ধরনে, তার টেকনোলজির ব্যবহারে, তার ন্যারেটিভ স্টাইল থেকে শুরু করে সব কিছুতেই আমরা দেখতে পাই। কিউ বলে আমাদের একজন ফিল্ম মেকার আছেন, সে একটা ডকুমেন্টারি বানিয়েছিল লে পচা বলে, সেই ডকুমেন্টারিটা হলো গিয়ে বাংলা

0: রক গানের বাংলা ব্যান্ডের ইতিহাস নিয়ে। সেখানে উনি এমন সব ইন্টারেস্টিং ফর্ম ইউজ করেছে, যেখানে সাউন্ড ডিজাইন থেকে শুরু করে, যেখানে দেখতে পাই ডকুমেন্টারির মধ্যে একটা ক্যামেরা, তার মধ্যে একটা ক্যামেরা দেখা যাচ্ছে, মানে আমি যে আপনাকে শ্যুট করছি ক্যামেরায়, সেই ক্যামেরাটা একটা ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে। বা আমরা এখন দেখতে পাই যে একটা শ্যুটিং হচ্ছে, তো আমরা বুম দিয়ে সাউন্ড নিই, সেই বুমটাকে আমরা দেখাই না তো, কিন্তু ওখানে ইচ্ছা করে বুমটাকে দেখানো হচ্ছে, যে শ্যুটিং হচ্ছে বুমম্যানকে দেখানো যাচ্ছে ফ্রেমের মধ্যে। এই যে একটা গল্প বলার ধরনটা বদলে যাচ্ছে, সেটাও একটা বড় বড় রেভলিউশন। এইটা সারা পৃথিবীতেই ঘটছে, ভারতবর্ষেও ঘটছে।
1: অর্থাৎ আমরা যেখান থেকে এই বক্তব্য বা এই আমাদের এই পথ চলা শুরু করেছিলাম, তথ্যচিত্রের ধারা, সেখানে অতীত এসেছে, মানে শুরুর দিনের কথা এসেছে, তারপর নানান দশক ধরে তার নানান পরিবর্তন পরিমার্জন, তো বর্তমান হয়ে একদম আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে যখন এসে গেছি, তখন সম্ভাবনার কথা আপনার থেকে জানতে চাইব। কেননা আপনি নিজে একজন অধ্যাপক, আপনি নিজে তথ্যচিত্র বানাচ্ছেন এবং আপনার ছাত্রছাত্রীদেরকে আপনি অনুপ্রাণিত করছেন বা আপনার কাছে তারা শিখছে, তো তাদের মধ্যে তথ্যচিত্র নিয়ে কাজ করার উৎসাহ কতটা এবং ভবিষ্যতে তথ্যচিত্রকে কোথায় দেখছেন?
0: আমি এক্ষেত্রে খুবই একজন আশাবাদী মানুষ। আমি মনে করি ভবিষ্যতে কাহিনী চিত্র থেকে তথ্যচিত্রের ভবিষ্যৎ অনেক ভালো। তথ্যচিত্র বানাতে যে ক্যামেরা লাগে, যে ডিজিটাল ক্যামেরা লাগে, যে আগে আমরা যখন বানাতাম সেটা প্রচণ্ড ভারী ঢাউস ক্যামেরা, তার দাম অনেক বেশি, তার রিলের দাম অনেক বেশি। এখন একটা ক্যামেরা, DSLR ক্যামেরা প্রায় ঘরে ঘরে সবার কাছে আছে, এবং সেই ক্যামেরা মোটামুটি এখন একটা 2K বা 4K রেজলিউশন দেয়, তাতে একটা তথ্যচিত্র বানানো যায়। অর্থাৎ ক্যামেরার সমস্যা মিটে গেল। আমার যদি চোখ তৈরি থাকে এবং আমি যদি একটু ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করি, আমি সেই ক্যামেরা অপারেট করতে পারবো। সাউন্ডের ক্ষেত্রে একটা বড় রেভলিউশন হয়েছে, যেখানে আমরা খুবই অল্পভাবে আমরা লেপেল ইউজ করতে পারি। অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে টেকনোলজির যে বদল, এই বদলটা আমাকে তথ্যচিত্র বানাতে অনেক সাহায্য করছে এবং আমি অনেক কম পয়সায় তথ্যচিত্র বানাতে পারি। একটি কাহিনী চিত্র বানালে সেই কাহিনী চিত্রের যে খরচ, তাকে স্টার নেওয়া, স্টার না নেওয়া, তার যে ডিস্ট্রিবিউশন পলিসি, এই যে যুদ্ধটা, তারপরও টাকা উঠবে কি উঠবে না, এই সমস্যাগুলো আছে। তথ্যচিত্রের ক্ষেত্রে স্টার নেওয়ার কোনো চাপ নেই, যাকে নিয়ে করবো সেই স্টারকে আমি বানাবো আমার মতো করে, খরচা অনেক কম, তার ফলে মানুষ অনেক বেশি তথ্যচিত্রের দিকে ঝুঁকবে এবং তথ্যচিত্র তার মতো করে একটা পথ খুঁজে পাবে। আর শিক্ষক হিসেবে বলতে পারি, আমি যেখানে পড়াই সত্যজিৎ ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট বা পুনে FTI, সব জায়গাতেই তথ্যচিত্রের প্রতি একটা বিশেষ ঝোঁক আছে। সেখানে সিলেবাস থেকে শুরু করে তার স্ট্রাকচার মডিউলে তথ্যচিত্র শেখানো হয়, তারা প্র্যাকটিস করে ছেলেমেয়েরা, এবং অনেকেই আপনি যদি দেখেন লাস্ট কয়েক বছরে পৃথিবীতে স্টুডেন্ট ফিল্ম হিসেবে তথ্যচিত্র পাঠিয়েছে এবং পুরস্কার পেয়েছে। তো আমার মনে হয় তথ্যচিত্রের একটা খুবই সম্ভাবনা মনে হয় বাজার এই মুহূর্তে ভারতবর্ষে আছে।
1: অত্যাধুনিক প্রযুক্তির সুফল ডকুমেন্টারি ফিল্মকে আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যাক, আরও অনেক মানুষের মধ্যে তথ্যচিত্র তৈরি করা এবং তথ্যচিত্র দেখার প্রবণতা তৈরি হোক, সেই ইচ্ছেটুকু সঙ্গে রেখেই আকাশবাণী মৈত্রীর সিনেমা জগৎ অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করব। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং নাট্য পরিচালক দেবাশিস সেন শর্মা। দেবাশিসবাবু, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
0: আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ, এবং খুবই ভালো লাগলো এখানে সেই কথাগুলো বলতে, কারণ সত্যি তথ্যচিত্র নিয়ে কথা বলার সুযোগ খুব কম, কথা আলোচনা হয় না, এগুলো মনে হয় বারবার হওয়া দরকার। অনেক ধন্যবাদ এই সুযোগটা করে দেওয়ার জন্য।
1: আরও আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো সিনেমা জগৎ এখানেই শেষ করছি, নমস্কার।
2: সিনেমা জগৎ অনুষ্ঠানে বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা দেবাশিস সেন শর্মা কথা বললেন তথ্যচিত্রের ধারা নিয়ে। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব, আলাপচারিতায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, সম্পাদনা সায়ন মাঝি, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী একটু পরে শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। সংসদে আজ জাতীয় সমবায় উন্নয়ন নিগম বিল, কেরালাম নাম পরিবর্তন বিল অনুমোদিত হয়েছে, বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল আরও বিশদ পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025-এর বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের মহিলা ও শিশুসহ 15 জনের মৃত্যু হয়েছে। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, আটলান্টিক মহাসাগর, স্পেন এবং পর্তুগালের কিছু অংশসহ উত্তর গোলার্ধের বিভিন্ন অঞ্চলে আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলছে। আসছি বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার ওই বিষয়টি স্পষ্ট করেছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। আজ সংসদ ভবনের চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী রিজিজু বলেন, সরকার নিজে থেকে আলোচনা এবং বিরোধী দলগুলোর উপর সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাইছে, কিন্তু বিরোধীরা কোনো আলোচনা এড়িয়ে চলেছে।
1: সরকার ডিসকাশন চাহতে হ্যায় পার্লামেন্ট মে অর অপোজিশন ভাগ রে হ্যায়, ইয়ে কল্পনা করনা মুশকিল হ্যায়, ক্যুঁকি পার্লামেন্ট ডেমোক্রেসি মে অপোজিশন পার্টি ডিসকাশন কে লিয়ে ডিমান্ড করতে হ্যায় অর সরকার জবাব দেতে হ্যায়। ইয়াহাঁ তো সরকার খুদ হি কহ রহে হ্যায় কি হাম ডিসকাশন করেঙ্গে, জবাব দেঙ্গে, অর অপোজিশন জবাব সুনে নাই চাহতে অর ভাগ রে হ্যায়। এসা পরিস্থিতি আপ কল্পনা কর সকতে হ্যায়? লোকতন্ত্র কে লিয়ে ঠিক নাই হ্যায়।
0: জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা এনসিডিসি সংশোধন বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। রাজ্যসভায় আজ বিলটি অনুমোদন পেয়েছে, আগেই লোকসভায় বিলটি পাশ হয়েছিল। সমবায় মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহল আজ রাজ্যসভায় বিলটি পেশ করেন। নতুন এই বিলের ফলে শিল্পজাত পণ্যের ক্ষেত্রেও এনসিডিসি কাজ করতে পারবে। এছাড়া রাজ্য সরকারগুলো এই নিগমের তহবিল সমবায় উন্নয়নের কাজে যুক্ত যে কোনো সংস্থাকে দিতে পারবে। এমনকি এনসিডিসি নিজেও সরাসরি বিভিন্ন সমবায় সমিতি বা প্রতিষ্ঠানকে ঋণ ও অনুদান দিতে পারবে। বিলটি নিয়ে আলোচনার জবাবে কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধর মোহল বলেন, এর মাধ্যমে দেশের কোটি কোটি কৃষকের কল্যাণ ও আর্থিক ক্ষমতায়ন আরও জোরদার হবে। মন্ত্রী জানান, ভারত বিশ্বজুড়ে অন্যতম বৃহৎ সমবায় ব্যবস্থার দেশ। বর্তমানে দেশে 8 লক্ষেরও বেশি সমবায় সমিতি হয়েছে, যার সঙ্গে যুক্ত প্রায় 30 কোটি মানুষ।
2: सहकारिता मंत्रालय के स्थापना के बाद माननीय उपसभापति महोदय, पिछले 5 वर्षों में कई महत्वपूर्ण निर्णय लिए गए। लगभग 3,000 करोड़ रुपए की लागत से देश की 80,000 पैक्स को कंप्यूटराइजेशन किया जा रहा है। हमारे छोटे छोटे गांव के पैक्स को सक्षम बनाने के लिए पैक्स के मॉडल बायलॉज बना दिए गए और मुझे खुशी है कि देश के सभी राज्यों ने इस मॉडल बायलॉज को एडॉप्ट किया।
0: রাজ্যসভায় অনুমোদনের মধ্য দিয়ে সংসদে আজ কেরালাম নাম পরিবর্তন বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় গতকালই বিলটি গৃহীত হয়েছিল। এ বিলের উদ্দেশ্য হল সংবিধানের প্রথম তফসিলে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম রাখা। বিলের উপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, কেরালা বিধানসভা 2024 সালে এই প্রস্তাব পাশ করে কেন্দ্রের কাছে রাজ্যের নাম কেরালা পরিবর্তন করে কেরালাম করার অনুরোধ জানিয়েছিল। তিনি বলেন, এই অনুরোধের কারণ হল মালায়ালাম ভাষায় রাজ্যের নাম কেরালাম, অথচ সংবিধানে এটি কেরালা হিসেবে লেখা আছে। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিজেপির তরুণ চুগ বলেন, এই বিলের

লক্ষ্য হল নাম কেরালা থেকে কেরালাম পরিবর্তন করা এবং দাসত্বের চিহ্ন মুছে ফেলে রাজ্যের গৌরব পুনরুদ্ধার করা। শিবসেনার জ্যোতি ওয়াগমারে বলেন, নাম হল কোনো ব্যক্তি বা স্থানের প্রাথমিক পরিচয়, তাই কেরালার নাম পরিবর্তন করে কেরালাম করা মালয়ালম ভাষাকেই সম্মান জানানো। আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী বলেন, এই বিল পাশ হওয়া বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা 4 কোটিরও বেশি মালয়ালম ভাষী মানুষের জন্য একটি আনন্দের মুহূর্ত। বিজেপির শ্রমিক ভট্টাচার্য সরকারের কাছে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ করার আহ্বান জানান। আরএলএম এর উপেন্দ্র কুশওয়া পাটনার নাম পরিবর্তন করে পাটালিপুত্র করারও দাবি জানান। সংসদের উভয় সভায় আজ বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 আরও বিশদ পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি জেপিসির কাছে পাঠানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই বিলের লক্ষ্য হল বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন 2010 সংশোধন করা, বিদেশি অনুদানের ব্যবহারকে অধিকতর স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলাই এই বিলের উদ্দেশ্য। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025 সালে বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিং এর ডিভিশন বেঞ্চ আজ জানান, ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন এখন আর নেই। যাদের কাছে এই শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবে বিবেচনা করা হবে। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরই ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি তুলে দেওয়া হয়। বলা হয় অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য একটি সংরক্ষণ রাখা হবে। একই সঙ্গে 66টি সম্প্রদায়কে ওবিসি হিসেবে গণ্য করে বিজ্ঞপ্তি জারি করা হয়। তৃণমূল আমলে ওবিসি সংরক্ষণ 17% করা হলেও নতুন সরকার তা 7% ফিরিয়ে এনেছে। বহু সংখ্যক নতুন উপভোক্তাকে যুক্ত করে অন্নপূর্ণা যোজনার তৃতীয় পর্যায়ে অর্থ প্রদান আগামী 17 আগস্ট থেকে শুরু হবে। নবান্নে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় এবং পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ একথা ঘোষণা করেন। তিনি বলেন, দীর্ঘ যাচাই বাছাইয়ের পর এবার প্রকৃত উপভোক্তাদের 99% প্রকল্পের আওতায় আনা সম্ভব হয়েছে। একই সঙ্গে গ্রামীণ এলাকার মহিলাদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক যোগ্যতা শর্ত শিথিল করার কথাও ঘোষণা করেন তিনি। অন্যদিকে প্রকল্প নিয়ে অভিযোগ ও আপিল জানানোর জন্য পৃথক অভিযোগ পোর্টালও চালু করা হবে। তিনি বলেন যে 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পে সুবিধা পাবেন। স্থায়ী কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী, সরকারি সংস্থার কর্মচারী, বছরে 12 লক্ষ টাকারও বেশি পারিবারিক আয় এবং মাসে 10,000 টাকার বেশি উপার্জনকারী মহিলারা এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। তবে চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের পরিবারের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। গ্রামীণ এলাকায় 3 কক্ষ বিশিষ্ট বাড়ি থাকার শর্ত সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে, ফলে আগের দফায় এ কারণে যারা বাদ পড়েছিলেন তারা এবার সুযোগ পাবেন। এছাড়াও গ্রামীণ অধিকাংশ পৌর এলাকায় জমির পরিমাণ সংক্রান্ত বিধিনিষেধও শিথিল করা হয়েছে। শুধুমাত্র 7টি কর্পোরেশন এলাকায় 50 ডেসিমিলের বেশি জমির মালিকদের ক্ষেত্রে আগের শর্তই বহাল থাকছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী জু রংজি বেজিং এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 98 বছর। সে দেশের সরকারি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। জু রংজি 1998 থেকে 2003 পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2003 সালে প্রধানমন্ত্রী পদ থেকে অবসর নেওয়ার পর তিনি মূলত জনসমক্ষ থেকে দূরেই ছিলেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের মহিলা ও শিশুসহ 15 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে পাঞ্জাবের মুজাফরগড় জেলার কোট আড্ডু এলাকায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া 26 জন যাত্রী নিয়ে একটি গাড়ি দ্রুতগতিতে যাওয়ার সময় একটি 3-চাকার যান খালের জলে পড়ে যায়। 3 জন যাত্রী সাঁতার কেটে খাল থেকে ওপরে উঠে এসে বিষয়টি জানাবার পর উদ্ধার কাজ শুরু হয়। পুলিশ জানিয়েছে গতকাল খাল থেকে 12টি ও আজ আরও 3টি মরদেহ উদ্ধার হয়, ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। পাক অধিকৃত জম্মু কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠছে। পাক বাহিনীর সরাসরি প্রভাবে বিতর্কিত নির্বাচন, নিরীহ মানুষদের হত্যা, আন্দোলনকারীদের নিখোঁজ হয়ে যাওয়া এবং নিত্য প্রয়োজনীয়

0: জিনিসপত্রের তীব্র সংকটের প্রতিবাদে সেখানে বিক্ষোভ চলছে। জম্মু কাশ্মীর জয়েন্ট অ্যাকশন কমিটির প্রবীণ নেতা সর্দার সাবির পাক কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, আটলান্টিক মহাসাগর, স্পেন এবং পর্তুগালের কিছু অংশ সহ উত্তর গোলার্ধের বিভিন্ন অঞ্চলে আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলছে। আইসল্যান্ড এবং উত্তর স্পেনের মতো অঞ্চলগুলিতে সূর্যাস্তের ঠিক আগে প্রায় দু মিনিট পর্যন্ত সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হয়ে যাবে। ব্রিটেন এবং পশ্চিম ইউরোপে সূর্যের 90-96% অংশই ঢাকা পড়ে যাবে। সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ এএফসি চ্যাম্পিয়ন লীগ টু ফুটবল প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে ইস্টবেঙ্গল 4-1 গোলে কুয়েতের ক্লাব আল আরবি এফসিকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন জয়গুপ্ত, বাসিম, লালহানসাঙ্গা এবং রোহিত দানু। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। খবর শেষ হল।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আকাশবাণী মৈত্রীর আগামীকাল 13 আগস্ট 2026 বৃহস্পতিবারের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 সুচিন্তন, মেঘনাথ সাহার রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো ঠুমরি পরিবেশন করবেন শ্রীমতী লক্ষ্মী শঙ্কর, রাগ যোগিয়া ঠুমরি ও ভৈরবী ঠুমরি। 6:30 এই মহাজীবন শুনবেন সুধীন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রজওয়ানা চৌধুরী, বন্যা। 6:55 কৃষক বন্ধুদের জন্য শুনবেন কথিকা অ্যাজোলার গুরুত্ব, বলবেন সোমা বিশ্বাস। 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান দেবসা পাস, হিমাচল প্রদেশ, উপস্থাপনায় শোভন সেন। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় শোভন সেন। 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, শ্রেয়সী দাসের সাক্ষাৎকার গ্রহণে দেবর্ষী ঘোষ, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:45 যুব মনে গানে গানে, সম্পাদনা ঋতব্রত দে। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শুনবেন শিল্পী উস্তাদ আরশাদ আলী খাঁ, রাগ মিয়া কাটোরি। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। 10:30 রামধনু, শুনবেন প্রথমে নজরুলগীতি শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়, পর দিলরুবা শিল্পী অরূপ কুমার সেন। 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। 11:15 দ্বিজেন্দ্রগীতি শিল্পী ইন্দ্র সরকার। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা। 12:30 রবীন্দ্রসঙ্গীত। 1:00 বেতার নাটক স্বাধীনতা যুদ্ধ ও একটি প্রেমের গল্প, রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় 3:30। দ্বিতীয় অধিবেশনে ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় অর্ধেক আকাশ, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। 4:35 ছায়াছবির গান। 4:50 ক্যাম্পাস আড্ডা, বেহালা কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন প্রিয়সমা গঙ্গোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পৌলমী ঘোষ। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা। সন্ধ্যে 6:20 মিনিটে।

ক্ষেত খামারের কথা। বিষয় কৃষিজাত পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ। আলোচনায় অংশগ্রহণ করেছেন অলোক কুণ্ডু, রবীন মুখোপাধ্যায়, পবিত্র কুমার মণ্ডল। ছটা বেজে পঞ্চাশ মিনিটে আপনার স্বাস্থ্য কথিকা। মানসিক আঘাত পরবর্তী উদ্বেগজনিত সমস্যা, বলবেন ডাক্তার প্রথমা চৌধুরী। সন্ধে সাতটায় যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় ঋতিকা ভট্টাচার্য। রাত আটটা বেজে পনেরো মিনিটে বাংলা ব্যান্ডের গান। রাত নটায় কথায় গানে, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। রাত নটা বেজে পনেরো মিনিটে বিশ্ব পরিক্রমা। রাত নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছায়াছবির গান। রাত দশটা বেজে পনেরো মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। প্রথমে খেয়াল পরিবেশন করবেন ওস্তাদ আরশাদ আলী খাঁ, রাগ রাগেশ্রী। পরে সারেঙ্গি বাজিয়ে শোনাবেন ওস্তাদ আল্লাহ রাখা কালাওয়ান্ত। রাত দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে উপমহাদেশের খবর। রাত এগারোটায় হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। রাত বারোটায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকালের আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজকের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দেশ রাগে শরৎ পরিবেশন করবেন অনিকেত চক্রবর্তী। তাঁকে তবলায় সহযোগিতা করবেন তিমির রায়চৌধুরী। দেশ রাগে শরৎ শিল্পী অনিকেত চক্রবর্তী।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এতক্ষণ দেশ রাগের শরৎ পরিবেশন করলেন অনিকেত চক্রবর্তী, তাঁকে তবলায় সহযোগিতা করলেন তিমির রায়চৌধুরী।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি অর্ক সেন, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনামে রয়েছে, ভুল তথ্য ও মিথ্যা প্রচার মোকাবিলায় পিআইবির ফ্যাক্ট চেক ইউনিটের যাচাই করা তথ্য দূরদর্শন ও আকাশবাণীর সংবাদ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়। লোকসভায় জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান। রাজ্যসভায় পাশ জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026।
1: পশ্চিমবঙ্গকে জঙ্গিদের সেফ করিডোর হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারত বাংলাদেশ সীমান্ত থেকে পাক গুপ্তচর সন্দেহধৃত রানা রাউফ ওরফে ওয়াহাব আলম এবং তার সহযোগী মোহাম্মদ ইজাজকে আদালত 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
0: মুম্বাইয়ে ভূমিধ্বসের ঘটনায় 7 জনের মৃত্যু, আহত আরো 7।
1: বাংলাদেশ রেলের জন্য যাত্রীবাহী কোচ সম্বলিত ট্রেনের একটি রেক ভারত আজ সেদেশকে হস্তান্তর করেছে।
0: পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 15 জনের মৃত্যু।
1: এএফসি চ্যাম্পিয়ন্স লীগ ট্যুর ম্যাচে ইস্টবেঙ্গল কুয়েতের আল আরাবিকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে।
0: আসছি বিস্তারিত খবরে। বিরোধীদের হৈহট্টগোলের মধ্যেই আজ লোকসভায় খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পাশ হয়। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানিয়েছেন, সরকারের বিভিন্ন কর্মসূচি ও নীতি সংক্রান্ত ভুয়ো খবর বা অপপ্রচার রোধে প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবিতে একটি ফ্যাক্ট চেক ইউনিট স্থাপন করা হয়েছে। লোকসভায় এক লিখিত জবাবে তিনি জানান, এই ইউনিটটি একটি সুবিন্যস্ত প্রক্রিয়ার মাধ্যমে সরকারি মন্ত্রক, দপ্তর, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন দাবি বা তথ্যের সত্যতা যাচাই করে। এরপর সেই তথ্য বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচার করা হয়। প্রতিমন্ত্রী আরও জানান, দূরদর্শন এবং আকাশবাণী তাদের সংবাদ বুলেটিন, বিভিন্ন অনুষ্ঠান এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই যাচাইকৃত তথ্য প্রচার করে থাকে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে একটি চিঠি লিখে পুনরায় জানিয়েছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিক্ষোভের সময় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য তিনি প্রস্তুত। সংসদ চত্বরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, সরকার নিজেই আলোচনার জন্য প্রস্তুত এবং সব প্রশ্নের জবাব দিতে রাজি, কিন্তু বিরোধী দল সেই জবাব শুনতে চাইছে না। সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করেন, কিন্তু বিরোধী দলের সদস্যরা ছাত্র বিক্ষোভের সময় পুলিশের তথাকথিত পদক্ষেপ এবং অযোধ্যার রাম মন্দির নির্মাণের জন্য সংগৃহীত অনুদানে অনিয়মের অভিযোগ নিয়ে সরব হন। শ্রী বিড়লা উল্লেখ করেন, দেশজুড়ে আজ আন্তর্জাতিক যুব দিবস পালিত হচ্ছে।
2: आज अंतर्राष्ट्रीय युवा दिवस है और विशेष स्तर पर भारत के युवाओं ने शिक्षा, विज्ञान, अंतरिक्ष, विज्ञान, टेक्नोलॉजी, उद्यमिता कई क्षेत्रों के अंदर विशेष पहचान बनाई है। आज उनका सामर्थ्य के कारण दुनिया में भारत का नाम हो रहा है। देश का युवा भी चाहता है कि उनके विषयों पर चर्चा हो।
0: প্রথমবার মুলতবির পর বিরোধীদের হট্টগোলের মধ্যেই সদন বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর অনুমোদন দেয়। কংগ্রেসের কেসি বেণুগোপাল এবং সমাজবাদী পার্টি এই বিলের বিরোধিতা করে এবং প্রত্যাহারের দাবি জানায়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধীদের এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, বিলের কোনো নির্দিষ্ট বিধান নেই, যদি তাদের আশঙ্কা থাকে তবে যৌথ সংসদীয় কমিটিতে আলোচনার জন্য তারা পর্যাপ্ত সুযোগ পাবেন।
1: রাজ্যসভায় জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় আগেই বিলটি পাশ হয়েছিল। এর লক্ষ্য হল জাতীয় সমবায় নিগম আইন 1962-তে আরো সংশোধনী আনা। এই আইনের মাধ্যমে রাজ্য সরকার সমবায় উন্নয়নের কাজে যুক্ত যেকোনো সংস্থাকে নিগমে তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করতে পারবে। আলোচনা জবাবে সমবায় বিষয়ক প্রতিমন্ত্রী মুরলীধর মোহল বলেছেন, এই বিলের মাধ্যমে সারা দেশের কৃষকের কল্যাণ এবং অর্থনৈতিক ক্ষমতায়ন আরো সুদৃঢ় হবে।
3: সহকারিতা মন্ত্রালয় কে স্থাপনা কে বাদ মাননীয় উপসভাপতি মহোদয় পিছলে 5 বর্ষ মে কই মহত্বপূর্ণ নির্ণয় লিয়ে গয়ে। লগভগ 3,000 করোড় রূপে কি লাগত সে দেশ কি 80,000 প্যাক্স को कंप्यूटराइजेशन किया जा रहा है। हमारे छोटे छोटे गांव के पैक्स को सक्षम बनाने के लिए पैक्स के मॉडल बायलॉज बना दिए गए और मुझे खुशी है कि देश के सभी राज्यों ने इस मॉडल बायलॉज को

0: কিয়া।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শিক্ষার্থীদের প্রসঙ্গ সহ যে কোনো বিষয়ে আলোচনা করতে এবং সংসদে সদস্যদের উত্থাপিত যে কোনো প্রশ্নের জবাব দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। সংসদ চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের এক্ষেত্রে লুকোনোর কিছু নেই।
2: পক্ষ সংসদ কো চলনে হি নাই দে রা হ্যায় দোনো গৃহ মে তো কোই জাকার কিয়া করেগা। জাহাঁ তক চর্চা কা সওয়াল হ্যায় সরকার কি ওর সে কিরণ রিজ্জু জি নে বহুত স্পষ্ট কর দিয়া হ্যায় কি জো নীট আন্দোলন কে ছাত্র প্রদর্শন পর সবই প্রকার কি চর্চা করনে কে লিয়ে সরকার তৈয়ার হ্যায় অর চর্চা কে লিয়ে সময় সুনিশ্চিত কিয়া যায় অর বিপক্ষ তৈয়ার হো যায়।
3: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দেশের ব্যবসায়ী এবং নাগরিকদের বিশ্ববাজারে ভারতীয় পণ্য ও পরিষেবা পৌঁছে দেবার পাশাপাশি ন্যায্য ব্যবসায়িক রীতি মেনে চলার, পুনর্ব্যবহার এবং নিজস্ব সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সার্কুলার ইকোনমিকে উৎসাহিত করার অনুরোধ জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ চার দিনের ভারতীয় ব্যাপার মহোৎসব 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, 2047 সালের মধ্যে $30 trillion অর্থনীতির দেশে পরিণত হওয়ার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার এক বিশাল সুযোগ তৈরি হয়েছে। ভারতীয় ব্যাপার মহোৎসবের মূল লক্ষ্য হল মহাকাশ প্রযুক্তি ও প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতা তুলে ধরা, যা আত্মনির্ভর ভারতের পথে দেশের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে।
1: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবির চেয়ারম্যান তুহিন কান্ত পাণ্ডে বাণিজ্যিক ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর না করে দেশীয় বাজারের বাস্তবতার উপর ভিত্তি করে ভারতীয় মানদণ্ড এবং পণ্য সরবরাহ নীতি তৈরি করার আহ্বান জানিয়েছেন। মুম্বাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল কমোডিটি কনক্লেভ 2026-এ তিনি একথা বলেন। সেবি প্রধান প্রজেক্ট জাগরুকের উপরেও আলোকপাত করেন, যার লক্ষ্য কৃষক, এফপিও, এমএসএমই, হেজার এবং অন্যান্য বাজার ব্যবহারকারীদের মধ্যে পণ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
3: পশ্চিমবঙ্গে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের ইস্যু করা সমস্ত অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি এ ওবিসি বি শংসাপত্র কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে। দুই বিচারপতি রাজশেখর মান্থা এবং অনুজ সিং এর ডিভিশন বেঞ্চ আজ এক রায়ে জানিয়েছে, রাজ্যে ওবিসি এ এবং ওবিসি বি শ্রেণী বিভাগ আর কার্যকর নয়। আগে ইস্যু করা শংসাপত্রগুলোর বৈধতা নেই বলেও আদালত জানিয়েছে। এই রায়ের ফলে যাদের কাছে এই ধরনের শংসাপত্র রয়েছে তাদের এখন জেনারেল ক্যাটাগরির অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করা হবে। পশ্চিমবঙ্গে আগে ইস্যু করা ওবিসি শংসাপত্রগুলোর বৈধতার ক্ষেত্রে আজকের এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
1: এরাজ্যের মাটিকে আর জঙ্গিদের সেফ করিডোর হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্দেহভাজন জঙ্গি গ্রেফতারের ঘটনার প্রেক্ষিতে নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগে এই ধরনের কার্যকলাপ চললেও পশ্চিমবঙ্গ পুলিশকে কার্যকর পদক্ষেপ করতে দেওয়া হতো না।
4: বাংলাদেশ তো জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে, তারা পশ্চিমবঙ্গকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করত। আগে বাইরের রাজ্যের পুলিশ এসে এগুলো অ্যাকশন নিত, পশ্চিমবঙ্গের পুলিশকে করতে দেওয়া হতো না। এখন পশ্চিমবঙ্গ পুলিশকে করতে দেওয়া হচ্ছে, তাই আপনাদের সামনে এগুলো আসছে এবং এই ক্র্যাকডাউনের কাজ চলবে, কন্টিনিউ চালানো হবে এবং কঠিন কঠোরভাবেই এটা চলবে।
3: আইএসআই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত সন্দেহে উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেপ্তার পাকিস্তানের নাগরিক, ধৃতের নাম রানা রাও ওরফে ওয়াহাব আলম। তফসিয়া এলাকায় বসবাস করছিল ওই ব্যক্তি। রানা ছুতুর মিস্ত্রির কাজ করত। ভুয়ো আধার ভোটার কার্ডও বানানো হয়েছিল। মঙ্গলবার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। কলকাতার এক ব্যক্তি তাকে ওই নকল আধার ভোটার কার্ড করে দেয়। তফসিয়া থেকে তাকেও গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। নাম মোহাম্মদ ইজাজ। ধৃত রানা রফ ও তার সহযোগী মোহাম্মদ ইজাজকে আজ বারাসাত আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। আদতে পাকিস্তানের নাগরিক রানা 2012 সাল থেকে নেপাল হয়ে ভারতে এসেছিল বলে জানা গেছে।
1: বহু সংখ্যক নতুন উপভোক্তাকে যুক্ত করে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনা তৃতীয় পর্যায়ের অর্থ প্রদান শুরু হবে আগামী 17 আগস্ট। নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা বলেন। অন্যদিকে প্রকল্প নিয়ে অভিযোগ ও আপিল জানানোর জন্য পৃথক অভিযোগ পোর্টালও চালু করা হবে। তিনি বলেছেন, যাদের তথ্য যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তাদের অ্যাকাউন্টে 17 আগস্ট থেকে পর্যায়ক্রমে অর্থ পাঠানো শুরু হবে।
3: প্রতিবেশী রাজ্য আসামে বন্যা দুর্গতদের সাহায্যে 10 কোটি টাকার অর্থ সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য বিধানসভার অধিবেশনে আজ তিনি বলেন, আসামের বন্যা পরিস্থিতি ভয়াবহ। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই অর্থ সাহায্য প্রদান করা হবে এবং আসামের মুখ্যমন্ত্রীর কাছে এই অর্থ পাঠানো হবে। এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের অদূরে উত্তর বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ বলয় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘণ্টার মধ্যে এটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ উপকূলের ওপর দিয়ে বয়ে যেতে পারে। শুনছেন উপমহাদেশের খবর।

0: মুম্বাইয়ের ঘাটকোপার পশ্চিমের চিরাগ নগরে একটি আবাসনে ভূমিধ্বসের ঘটনায় 7 জন নিহত ও আরও 7 জন আহত হয়েছেন। আজ ভোর 3:45 দিকে একটি ছোট পাহাড় ধসে ওই আবাসনের ওপর ভেঙে পড়ে। মুম্বাই দমকল বাহিনী ঘটনাটিকে লেভেল 2 জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন, দমকল বাহিনী, মুম্বাই পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করে। আহতদের কুরলা ভাবা হাসপাতাল ও রাজাওয়াদি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
1: পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি RCF আজ বাংলাদেশ রেলওয়ের জন্য 19টি LHB ব্রডগেজ যাত্রীবাহী কোচ সম্বলিত ট্রেন রেক হস্তান্তর করেছে। রেকটিতে 3টি AC স্লিপার কোচ, 3টি AC চেয়ার কার, 11টি নন AC চেয়ার কার এবং 2টি পাওয়ার কার রয়েছে। কোচগুলিতে বেশ কিছু অনন্য নকশা এবং পরিবর্তন আনা হয়েছে, যার অনেকগুলি এ ধরনের কোচে প্রথমবারের মতো সংযোজন করা হল। বাংলাদেশ রেল পরিচালনগত এবং যাত্রীদের প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে কোচগুলিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে। এছাড়া এতে রয়েছে CCTV নজরদারি ব্যবস্থা, যাত্রী অ্যালার্ম ব্যবস্থা, বেবি কেয়ার রুম এবং প্রার্থনা কক্ষ। 2015-16 সালে 120টি LHB ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহের মধ্য দিয়ে কাপুরথালার RCF এবং বাংলাদেশ রেলের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের সূচনা হয়।
0: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি 3-চাকার গাড়ি খালে পড়ে গিয়ে একই পরিবারের মহিলা ও শিশু সহ 15 জন প্রাণ হারিয়েছেন। পাঞ্জাবের মুজাফরগড় জেলার কোট আড্ডু এলাকায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া 26 জন যাত্রী নিয়ে গাড়িটি গতকাল খালে পড়ে যায়। খাল থেকে গতকাল 12টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। আজ আরও 3টি দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15।
1: বালুচিস্তানে বন্যা কবলিত পরিবারগুলির জন্য বরাদ্দ বিপুল পরিমাণ অর্থ পরিকাঠামো প্রকল্পে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে পাকিস্তান সরকারের সিদ্ধান্তে বিশ্বব্যাংক গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই পদক্ষেপের ফলে দরিদ্র এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলির দারিদ্র এবং দুর্যোগের ঝুঁকি আরও বাড়তে পারে বলে বিশ্বব্যাংক জানিয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী এই সহায়তার জন্য যোগ্য সুবিধাভোগীর মধ্যে 84% চরম দরিদ্র ও ঝুঁকিপূর্ণ শ্রেণীর অন্তর্ভুক্ত।
0: ভারতের অনুদান সহায়তায় শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে 8টি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং নেপাল সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমঝোতা স্মারকপত্র মৌস্বাক্ষরিত হয়েছে। প্রায় 80 কোটি 30 লক্ষ নেপালি অর্থমূল্যের এই উন্নয়নমূলক প্রকল্পগুলি নেপাল সরকারের আওতাধীন স্থানীয় সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়িত হবে।
1: ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্সের সদস্য রাষ্ট্রগুলির কাউন্সিলের চেয়ারম্যান জ্ঞানেশ কুমার আজ নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় নির্বাচন কমিশন জানিয়েছে, বৈঠকের সময় উভয় পক্ষ IICDEM 2026 পরিকল্পনা অনুযায়ী গণতান্ত্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এছাড়া নির্বাচন ব্যবস্থাপনা এবং নির্বাচনী কর্মীদের প্রশিক্ষণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করতেও তারা সম্মত হয়েছেন।
0: হরিয়ালি অমাবস্যা উপলক্ষে দেশজুড়ে 50,000-এরও বেশি চারাগাছ রোপণ করা হয়েছে। বৃক্ষ মিত্র পরিবারের সহযোগিতায় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে দেশজুড়ে চলেছে বৃক্ষরোপণ অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক পের মাকে নাম উদ্যোগটি এই অভিযানকে আরও গতিশীল করে তুলেছে।
1: বিশ্ব হাতি দিবস উপলক্ষে লোকসভার অধ্যক্ষ ওম বিরলা আজ উল্লেখ করেছেন, হাতি হল বনাঞ্চলে কিস্টোন প্রজাতি বা বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় অপরিহার্য এক প্রজাতি। জীব বৈচিত্র্যের ভারসাম্য বজায় রাখতে এই প্রাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, হাতিকে রক্ষা করা মানে কেবল একটি নির্দিষ্ট প্রজাতিকে বাঁচানো নয়, বরং সমগ্র বনজ বাস্তুতন্ত্র এবং ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করা।
0: সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ AFC চ্যাম্পিয়ন্স লীগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল BSC-কে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। আল আরবির হয়ে গোল করেন আনা ও ইওয়ালা ও ওয়েস্ট বেঙ্গলের হয়ে গোল করেন জয় গুপ্তা, মোহাম্মদ রশিদ, ডেভিড হামার এবং রোহিত দানু। এর ফলে ইস্ট বেঙ্গল প্রতিযোগিতার গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করল।
1: ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দল সিঙ্কফিল্ড কাপ দাবা প্রতিযোগিতায় প্রথম জয় পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইন্সে আয়োজিত গ্র্যান্ড চেস ট্যুরের অন্যতম এই প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডে উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার জাভুকি সিন্দারফকে হারিয়ে দেন তিনি।
0: নাইজেরিয়ার লাগোসে আয়োজিত কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে ভারতের ফেন্সিং দল বিভিন্ন ইভেন্টে 3টি সোনাসহ 5টি পদক জয় করেছে। তৃতীয় দিনের শেষে দেশের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 29।
1: শেষ করার আগে খবরের বিশ্ব বিশ্বকঞ্চ আরো একবার। ভুল তথ্য মিথ্যা প্রচার মোকাবিলায় PIB-র ফ্যাক্ট চেক ইউনিটের যাচাই করা তথ্য দূরদর্শন এবং আকাশবাণীর সংবাদ ও ডিজিটাল প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়। লোকসভায় জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান। রাজ্যসভায় পাশ জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026।
0: পশ্চিমবঙ্গকে জঙ্গিদের সেফ করিডোর হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারত বাংলাদেশ সীমান্ত থেকে পাক গুপ্তচর সন্দেহে ধৃত রানা রাউফ ওরফে ওয়াহাব আলম এবং তার সহযোগী মোহাম্মদ ইজাজকে আদালত 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

0: হচ্ছে।
1: মুম্বাইয়ে ভূমিধসের ঘটনায় সাত জনের মৃত্যু, আহত আরো সাত।
0: বাংলাদেশ রেলের জন্য যাত্রীবাহী কোচ সম্বলিত ট্রেনের একটি রেক ভারত আজ সেদেশকে হস্তান্তর করেছে।
1: উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান। উপস্থাপনায় আছি আজ আমি, পৌলমী ভট্ট।

আগস্ট মাস, আগস্ট বর্ষার মাস, আগস্ট বিপ্লবের মাস, আগস্ট ভাঙনের মাস। বিপ্লব অর্থাৎ আমূল পাল্টে যাওয়ার খতিয়ান, আর তার সঙ্গে যে ভাঙন জড়িয়ে থাকবে সে তো বলাই বাহুল্য। আসলে ভাঙন শব্দটার ভেতর দেওয়ালে আঁকা থাকে এক আশ্চর্য সম্পদ, যা কেবল নেতিবাচক অভিজ্ঞতার সাক্ষ্য দিতে দিতেই যে ফুরিয়ে যায় তা কিন্তু নয়। জীবনের গভীরে পৌঁছে নূতনের গল্প শোনায় আমাদের, জন্ম নেয় অজস্র কথা, অসংখ্য সুর। বাংলা গানের ভাঁড়ারে তাই বারবার কিন্তু ভাঙনের জয়গান, যে জয়গাথার অভিমুখ অনেক রকমের। আজকে সেই বহুমুখী পরিক্রমার পথ ধরে আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গান। আজকের হারানো দিনের গান নিয়ে আমি পৌলমী আপনার সঙ্গী।

বাংলা ছবির চিত্রনাট্যে ভাঙনের ছায়া এসে পড়েছে এমন ছবির সংখ্যা তো একেবারেই কম নয়। দেশভাগের যাতনা তীব্র নিখাতে বেজেছিল বলেই ঋত্বিক ঘটক নির্মাণ করলেন যুক্তিতক্ষ গপ্প। ভাঙন সেখানে নিজেই তো একটা চরিত্র। আবার কোমল গান্ধার বা মেঘে ঢাকা তারার মতো ছবিতে ভাঙনের দোতনা কিছুটা হলেও যেন পাল্টে পাল্টে যাচ্ছে। ভাঙা দেশ ভাঙা মনের সমীকরণ যদি আমরা মেলাতে বসি তাহলে বোধহয় আমরা ওই মেঘে ঢাকা তারার নিতার মতোই নিঃসীম অন্ধকারে থমকে দাঁড়াই। দাঁড়িয়ে হয়তো পড়ি না, থমকে থমকে হয়তো এগোই, কিন্তু সেটা ওই হাতরে হাতরে এগোনোর সামিল। সঙ্গীত পরিচালক জ্যোতিরিন্দ্র মৈত্রের শানিত প্রয়োগ রবীন্দ্রসঙ্গীতের চলমান ধারার ভাঙনকে অন্য দোতনায় নিয়ে এলো। কি আশ্চর্য তার প্রয়োগ! দেবব্রত বিশ্বাস, গীতা ঘটকের দ্বৈত কণ্ঠ।

এ গানের একেবারে শেষ পর্যায়ে যে কষাঘাতের আওয়াজটা আমরা পাই, সে আওয়াজ আমাদের আর আলাদা করে ব্যাখ্যার সামনে দাঁড় করিয়ে দেয় না। শুধু চুপ করে অনেকক্ষণ ধরে অন্ধকারে হাতড়ে হাতড়ে এগোনোর পথের হদিশ বোধহয় একটু একটু করে পৌঁছে দেয় অনেক ভেতরে। নষ্টনীড় অবলম্বনে সত্যজিৎ রায় যখন নির্মাণ করলেন চারুলতা, সেখানেও ঘর ভাঙা আখ্যান মূল প্রতিপাদ্য হয়ে রইল। কিন্তু সেই স্বপ্ন ভাঙার অনুষঙ্গ থেকে কিন্তু বেরিয়ে আসা গেল না। দুটি যেন সমান্তরাল অধ্যায়। ভূপতির খবর কাগজ প্রকাশের উদ্যোগ যখন ভাঙনের মুখোমুখি, তখন গল্পের মুনশিয়ানা আর ছবির পর্দায় একেবারে মিলেমিশে একাকার একটা টান। আবারও রাবীন্দ্রের গল্পের বৃত্ত থেকে আমাদের যেন অন্য এক স্বাদের দিকে চোখ চলে যায়। তপন সিনহার সাগিনা মাহাতোর কথা যদি একটু ভাবি, তাহলে সেখানে স্বপ্ন ভাঙার পাঠ, সে পাঠ শুধু রাজনৈতিক দ্বন্দ্ব সম্বলিত দর্শন হয়েই রয়ে গেল তা নয়, জীবনের চেনা গলিতেও আলো ফেলে গেল। সাগিনা মাহাতো ছবির একটি গান শুনব, শিল্পী আরতি মুখোপাধ্যায়, অনুপ ঘোষাল।

প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে ভাঙনের যোগ তো একেবারে সোজাসুজি, আর সেই জন্য এই ভাটিয়ালি সুরে এ প্রসঙ্গ এসেছে বারবার। বিরহ যাতনা আর কুল ভাঙার সাজুজ্য পল্লী কবির কলমে একই তারে বেজেছে। উপমা আর ব্যজস্তুতির আড়ালে ভাঙন জায়গা করে নিয়েছে তার নিজের মতন করে। পূর্ববঙ্গের পদ্মা নদী আর ভাঙন, এ দুটি শব্দ যেন পাশাপাশি বসে থাকে। কখনো কখনো যেন মনে হয় এ দুটি শব্দবন্ধ সমার্থক। আসলে নানান গল্পের অনুষঙ্গে এবং ভৌগোলিক অবস্থানেও পদ্মার ভাঙনের সে কি ভয়ঙ্কর রূপ তা তো আমরা সবাই জানি, আর সেই ভাঙনের সঙ্গে জড়িয়ে আছে আমাদের বুক ভাঙা, কুল ভাঙা, হাহাকার, হয়তো সারা জীবনের জমিয়ে রাখা যত ভাঙনের দুঃখ বেদনা রয়েছে তা একাকার হয়ে কোথায় কোন অতলে মিশে যায় তা একমাত্র ভাটিয়ালি সুরই আবিষ্কার করে। অমর পালের কণ্ঠে রইল তেমনই একটি গান।

ছবির গল্পে নিঃসীম অভিমান আর ভাঙন সমার্থক হয়েছে এমন উদাহরণ তো প্রথমেই বলেছি যে একেবারেই বিরল নয়। আসবো সেই সব প্রসঙ্গে, তবে তার আগে

আক্ষরিক অর্থেই ভাঙনের প্রয়োগ চিত্রনাট্যে ব্যবহার করে ছবির ধারাপথ যেভাবে নির্দিষ্ট হয়েছে সে কথা বলি। ছবির নাম নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে। এখানে ভানু বন্দ্যোপাধ্যায় সেই অসামান্য অভিনেতা যিনি একটু একটু করে একজন সাধারণ মানুষ থেকে কৌতুক শিল্পী হয়ে উঠলেন। এই গল্পের স্ক্রিপ্টটি এইরকম, ছবির স্ক্রিপ্টটি বলা ভালো এইরকম, চিত্রনাট্যের গড়ন বলছে যে দুর্যোগে ভেঙে গেছে তার বাড়ি, আক্ষরিক অর্থেই ভেসে গেছে পরিবার সংসার। সেই ভাঙন সভারা একজন মানুষকে কিভাবে গৃহচ্যুত করে বিশ্ব সংসারে পরিচিত করে তুলল সেটিই তো কাহিনীর প্রতিপাদ্য। যশ খ্যাতির শীর্ষে পৌঁছে আবার তার পিঞ্জর থেকে মুক্ত হয়ে নিখিল ব্যাপী আনন্দ খোঁজার মধ্যে শিল্পী জীবনের অন্বেষণ। আর সেই অন্বেষণের মধ্যে তো রয়েছে জীবনের এক অংশের ভাঙনের ওপর আর এক অংশ গড়ে তোলবার কি দুর্জয় প্রচেষ্টা। এক পৃথিবী ভেঙে অন্য জগতে পাড়ি দেবার চিরকালীন দুরন্ত ইচ্ছে, নিজেকে ভাঙতে ভাঙতে বারবার আবিষ্কার। শুনব এই ছবির পরপর দুটি গান। প্রথম গানটি শ্যামল মিত্র এবং গায়ত্রী বসুর কণ্ঠে, এবং পরের গানটি শুনব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

তিন ভবনের পারে এই ছবিটিতে আমরা মন্টু, সরু এবং হেনা এই তিনটি চরিত্রকে পেয়েছি। এই ত্রিকোণ দ্বন্দ্বও যেখানে উপস্থাপিত হচ্ছে পুরো ছবিটিতে, তার আগে কিন্তু একটি জীবনকে কেন্দ্র করে এই তিনটে অধ্যায়ের আধার রচিত হয়েছে। তিন ভবনের পারে 1969 সালে মুক্তি পাওয়া ছবি। এ ছবির কাহিনী সমরেশ বসুর। ওই যে বললাম, তিন ভবনের পারেতে মন্টুকে কেন্দ্র করে সমস্ত অধ্যায়গুলো যেন রচিত। মন্টু চরিত্রে ছবিতে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। নিজেকে ভেঙে এক ভুবন থেকে আরেক ভুবনের দিকে যাত্রা করেছে সে। অবশেষে সে পথের স্বপ্নকাণ্ডারই হয়েছে তার স্ত্রী সরু। সে ভূমিকায় আমরা পেয়েছি অভিনেত্রী তনুজাকে, আর শীর্ষে পৌঁছেও মোহকে প্রত্যাখ্যান করার মতন মানসিক ঔজ্জ্বল্যের প্রমাণ আমরা পাই হেনাকে প্রত্যাখ্যান করার মধ্যে।

তিন ভুবনের পারে ছবির গান শুনতে শুনতে মনে পড়ে যাচ্ছে আরও একটি ছবির কথা, সেখানেও নায়িকার ভূমিকায় তনুজা, বিপরীতে সৌমিত্র চট্টোপাধ্যায়, একই জুটি। ছবি প্রথম কদম ফুল, অচিন্ত্য কুমার সেনগুপ্তের কাহিনী অবলম্বনে ইন্দ্র সেনের চিত্রনাট্যে 1969 সালে মুক্তি পাওয়া এই ছবি। ভাঙনের রসায়ন এখানে অপেক্ষাকৃতভাবে সরল, দাম্পত্য মনোমালিন্য আর প্রেম অধিকার বোধের চেনা সাংসারিক ছকটি এখানে নিয়ম মেনে ভাঙনের সামনে এসে দাঁড়িয়েছে। তবে তা স্থির কোনো ছবি এঁকে যায়নি, বরং প্রেমের খাঁটি মাধুর্যকে একবারটি চিনিয়ে দিয়েই সরে গেছে মুহূর্তে। শুনব এই ছবির একটি গান আশা ভোসলের কণ্ঠে।

আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে কান পেতেছেন আপনি। আগামীকালের হারানো দিনের গানের প্রস্তুতির কথা একটু মনে করিয়ে দিই। স্বাধীনতার জন্য ব্যাকুল ভারতবাসী বারবার নিজেকে জড়িয়েছে সংগ্রামে। অতীতের সেই সব গৌরবময় পর্ব পুনর্নির্মিত হয়েছে রূপালী পর্দায়। পরিচালকদের মুন্সিয়ানায় জানা কাহিনী পেয়েছে ভিন্নতর মাত্রা। স্বাধীনতা দিবসের প্রাককালে দাঁড়িয়ে আগামীকাল হারানো দিনের গানে থাকবে সেলুলয়েডের পর্দায় স্বাধীনতার লড়াইয়ের চিত্রকথা, আর আপনাদের সঙ্গে থাকবে পাপড়ি ভট্টাচার্য। আগামীকাল ঠিক রাত 11টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। ফিরে আসি আজকের আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে। আজ বাংলা গানের ভাঁড়ারে ভাঙনের যে রূপ, বলা ভালো ভাঙনের যে বিচিত্র গতিমুখ, তার কাছে আমাদের ফিরে ফিরে যাওয়া। শঙ্খবেলা ছবির কথায় যদি আসি, তাহলে দেখব এই ছবিতে কিন্তু নেতিবাচক ছাপ, ভাঙনের নেতিবাচক ছাপ অনেকটা অংশ জুড়ে রয়েছে। তবে আশ্চর্য এই যে এই কাহিনীর সাব প্লটে রয়েছে এক আশ্চর্য ম্যাজিক। উত্তম কুমার মাধবী মুখোপাধ্যায়ের রোম্যান্টিক জুটিতে বুঁদ বাঙালি অতর্কিতে থমকে দাঁড়িয়ে পড়ে বসন্ত চৌধুরী চরিত্রটির সামনে। ছবির চরিত্রে তিনি হার্ট সার্জন। দুটি মানুষের হৃদয়ের ভাঙন তিনি রোধ করছেন তার গভীর ব্যক্তিত্বের মনসিয়ানায়। শুনব এ ছবির জনপ্রিয় এই গানটি। তবে তার আগে একটা বিষয় কিন্তু খুব গভীরভাবে খেয়াল করবার মতন, তা হল পরপর যে ছবিগুলির গান শুনছি, প্রথম কদম ফুল, তিন ভুবনের পারে এবং এখন শুনব শঙ্খবেলা, এই সবকটি ছবির সঙ্গীত পরিচালক সুধীন দাশগুপ্ত। পাশ্চাত্য সিম্ফনি এবং ভারতীয় মার্গসঙ্গীতের ভাঙন কোন স্তরের সুর উপহার দিতে পারে, তাই সবকটি গান একবার করে শুনলেই কিন্তু খুব পরিষ্কার বোঝা যায়। মান্না দে লতা মঙ্গেশকরের কণ্ঠে সেই গান, ছবি শঙ্খবেলা।

বাংলা গানের ভাঁড়ারে লোকজ সুর ভেঙে সেখানে পাশ্চাত্য জ্যাজের মিশ্রণ সুধীন দাশগুপ্তের মতোই আরও একজন মানুষ কিন্তু সফলভাবে এনেছিলেন বাংলায়। তিনি আর কেউ নন, সলিল চৌধুরী। একই গানের শরীরে সংযুক্ত হয়েছে ভাঙা চোরা সুর, অজস্র তার উদাহরণ। একটি যেহেতু সময় স্বল্প, তাই খুব স্বল্প উদাহরণের মধ্যেই যেতে হবে, সময় অত বেশি নেই বলে ওই সেই কারণেই একটির উদাহরণ দেব। এই মুহূর্তে মনেও পড়ছে সেটি, যে ধনঞ্জয় ভট্টাচার্যের একটিমাত্র বেসিক অ্যালবাম সলিল চৌধুরীর কথাই আর সুরে হয়েছিল, কলাবতী রাগাশ্রিত গান ঝানানা ঝানানা বাজে। এই গানটিতে অন্তরাতে যেভাবে ছন্দ ভেঙেছেন সলিল চৌধুরী, সেটি একটি বিরল আশ্চর্য। আবার শোনো কোনো একদিন, এই গানে সুররচনার সময় সলিল চৌধুরী প্রধানত একটি স্থায়ী এবং একটি অন্তরা সুর তৈরি করেছেন। অন্তরা ও স্থায়ী, একটি স্থায়ী এবং একটি অন্তরা, কিন্তু আবার তিনি হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে স্থায়ীটি গাওয়ালেন, পুরোটাই করলেন পাশ্চাত্য রীতিতে, একটি করে পুরো পর্দা এগিয়ে দিয়ে, সাটা এগিয়ে গিয়ে আসছে কেবল, কিন্তু কোথাও কোনো জার্ক নেই। এই ভাঙনের মনসিয়ানায় পূর্ণতা পেয়েছে সুর, পূর্ণতা পেয়েছে আমাদের কান এবং মন। খুব গভীরভাবে এই সুরের কাছে কান পেতে থাকলে বোঝা যায় কোন তার

সে কোন তারের হাত ধরেছে। আমরা পরপর দুটো গান শুনব, সময় যতটুকু আছে তাতে শোনা যাবে ধনঞ্জয় ভট্টাচার্যর কণ্ঠে ঝর্ণা ঝর্ণা বাজে, এবং তারপরে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শোনো একদিন। শুনতে শুনতে নিশ্চয়ই বন্ধুরা খেয়াল করবেন ঠিক কিভাবে সুরের সেই ভাঙন আশ্চর্য আলোতে অন্য এক দীপ্তি দিল আমাদের সবাইকে।

আজ হারানো দিনের গান জুড়ে ভাঙনের নানামুখী পরিক্রমার প্রায় শেষের দিকটায় এসে গেছি। সময় তেমনটাই বলছে এবং যথারীতি শাসনও করছে, কাজেই থামতেই হবে। আসলে ভাঙন এই শব্দটি উচ্চারণ করলেই তার সাথে সাথে যেন নদী এবং তার পাড়ের ছবিটি আমাদের মনের মধ্যে সবার আগে স্পষ্ট হয়। তার উপরে যতই অলঙ্কারের দাপট এসে পড়ুক না কেন, জীবন যে খাতেই বয়ে চলুক না কেন, ভেসে ওঠে সেই ছবিটি, যে ছবিটি আসলে আমাদের জীবন সত্য। আর সেই কারণেই চলে যেতে যেতে মুকুল দত্তের কথায় কিশোর কুমারের সুরে, কিশোর কুমারেরই কণ্ঠে সেই অনবদ্য কম্পোজিশনটাই আমরা সবাই মিলে কান পাতব, যেখানে ভাঙন নিজেই একটি চরিত্র হয়ে ওঠে। আজকে সেই কথা দিয়ে শুরু করেছিলাম যাত্রাপথ, সেই কথায় এসে বৃত্তের একটি বিন্দুতে মিলিত হব। আসলে আমাদের জীবনের সমস্ত চাওয়া পাওয়া কোথাও বোধহয় স্রোতের কাছে আত্মসমর্পণ করে, আর সেই স্রোত কখনো ভাঙে কখনো গড়ে। তাই ভাঙনের ভেতর দরজা জুড়ে থাকে গড়ে ওঠার গড়ে তোলার মহামন্ত্র, সেটুকুই আমাদের সকলের প্রাপ্তি হোক। আজকের হারানো দিনের গান নিয়ে তো আমি ছিলাম আপনাদের সঙ্গে এতক্ষণ পৌলমী ভট্টাচার্য, চলে যেতে যেতে রইল কিশোর কুমারের কণ্ঠে সেই গান।

হারানো দিনের গান আজ এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন পৌলমী ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী, আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশের সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:58 এবং বাংলাদেশের সময় রাত 12:29। একটু পরে শুনবেন ডিটিএইচ পরিষেবার অনুষ্ঠান।

ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় রাত 12:27। ক্যালেন্ডারের পাতায় দিন বদলে আজ 13 আগস্ট 2026 বৃহস্পতিবার। প্রতিদিনের মতো আজও শুনবেন প্রথমে 12:00 থেকে 2:00 পর্যন্ত বাংলা আধুনিক গান।

দুটো থেকে তিনটে বাংলা ছায়াছবির গান এবং পরবর্তীতে তিনটে থেকে চারটে পর্যন্ত নানা রঙের গান। আজকের এই অনুষ্ঠানের সুরেলা সফরের সাথী হয়ে আমি অয়ন থাকব আপনাদের সাথে। শুনতে থাকুন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন আধুনিক গান, প্রথম শিল্পী, পছন্দের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে শুনছেন বাংলা আধুনিক গান। এতক্ষণ শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বেশ কয়েকটি আধুনিক গান, আর পরবর্তী গানের শিল্পী আশা ভোসলে।

স্টুডিও ঘড়ির সময় বলছে রাত 12:43 হয়ে 40 সেকেন্ড। শুনছেন DTH বাংলা পরিষেবা এবং FM প্রচার তরঙ্গে একযোগে আধুনিক গান। এবারে পরবর্তী শিল্পী মান্না দে।

ঘড়ির কাঁটা বলছে সময় 1:05 শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান।

গান শুনতে শুনতে ঘড়ির কাঁটা কিন্তু জানান দিচ্ছে রাত 1টা বেজে 26 মিনিট হয়ে 45 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান। আজকের আধুনিক গানের অনুষ্ঠানের পরবর্তী শিল্পী কিশোর কুমার।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। আজকে প্রথমে শুনবেন সত্যজিৎ রায় পরিচালিত বাংলা ছায়াছবি হীরক রাজার দেশে। এই ছায়াছবি থেকে প্রথম তিনটি গান শিল্পী অনুপ ঘোষালের কণ্ঠে।

0: পান আর আছে পোলা পান
1: একখান
0: একখান
1: কচি তারা কথা ফোটে নাই
0: আর আছে পোলা পান একখান একখান কচি তারা।

0: শ্বশুর মশাই,
1: শ্বশুর মশাই, মোরা তেনার জামাই,
0: তেনার জামাই,
1: মোরা দুজনায় রাজার জামাই, মোরা দুজনায় রাজার জামাই।

শোনো মোদের কেমন হয়েছে হাল, মোদের না ছিল চুলা না ছিল চাল,

এখন শুনবেন 1961 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি সপ্তপদী। এই ছায়াছবি থেকে একটি গান, হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের

স্টুডিও ঘড়িতে সময় বলছে রাত 2:31 হয়ে 42 সেকেন্ড। শুনছেন DTH বাংলা পরিষেবায় এবং FM প্রচার তরঙ্গে একযোগে বাংলা ছায়াছবির গান।

শুনছেন ছায়াছবি হেমলক সোসাইটির গান। পরবর্তী গানের শিল্পী রূপঙ্কর বাগচী।

সত্যজিৎ রায় পরিচালিত 1969 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি গুপি গাইন বা গাবাইন। এই ছায়াছবি থেকে প্রথম তিনটি গান শুনবেন শিল্পী অনুপ ঘোষাল এবং রবি ঘোষের দ্বৈত কণ্ঠে।

0: ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন বর,
1: এক

0: কেবল পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আইরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই যাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও,
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও। আরে থাম থাম থাম, থেমে থাক ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক। যত চালাকি।

কি চিন্তা তুমি থাক ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই শুধু দেখেছো ঘুঘুটি তাই এত

ঘড়ির সময় কিন্তু বলছে রাত 2:51 হয়ে 48 সেকেন্ড। ডিটিএইচ বাংলা পরিষেবা এবং FM প্রচার তরঙ্গে একযোগে শুনছেন বাংলা ছায়াছবির গান। শুনছেন সত্যজিৎ রায় পরিচালিত বাংলা ছায়াছবি গুপি গাইন বাঘা বাইন ছায়াছবির গান। পরবর্তী দুটি গান শুনবেন শিল্পী অনুপ ঘোষালের কণ্ঠে।

এই গানের সাথে সাথেই অনুষ্ঠান থেকে আজকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন নানা রঙের গান। আর আজকের নানা রঙের গানের অনুষ্ঠানের প্রথমে থাকছে বাউল গীতি পরিবেশনায় হারাধন দাস বাউল।

এতক্ষণ শুনলেন বাউল গীতি, এখন শুনবেন লোকগীতি। শিল্পী ফরিদিয়া পারভীন।

ঘড়িতে সময় যখন 3:23, 43 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে নানা রঙের গান। নানা রঙের গানের অনুষ্ঠানে এখন শুনছেন লোকগীতি। পরবর্তী লোকশিল্পী স্বপন বসু।

ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে শুনছেন নানা রঙের গান। নানা রঙের গানের অনুষ্ঠানে শুনছেন লোকগীতি। পরবর্তী শিল্পী স্বপ্না চক্রবর্তী।

0: এই গানের সাথে সাথেই আজকে আপনাদের থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: মিয়া কি তৈরির আগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী অর্ণব চ্যাটার্জি এবং সেতারে রাগ আহির ভৈরব বাজিয়ে শোনাবেন শিল্পী কল্যাণজিৎ দাস।
2: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শাস্ত্রীয় সঙ্গীতের আসরের পর শুরু করব আনন্দ ধ্বনি, রবীন্দ্রনাথের গানের আসর। শুরু করব যে গানটি দিয়ে, সেই গানটি গিয়েছেন সুদেষ্ণা মুখোপাধ্যায়, সুচিত্রা মিত্র এবং রমা মণ্ডল।

পরের যে গান দুটি শোনাব, প্রথম গানটি গেয়েছেন শিল্পী ঋতু গুহ এবং তার পরের গানটি আমরা শুনব শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

পর যে দুটি গান শোনাব, যাদের কণ্ঠে শোনাব বরং বলা ভালো। প্রথম গানটি শিল্পী অদিতি মহসিন এবং তার পরের গানটি শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়।